আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, বিশে বৈশাখ, 1948 শকাব্দ, 10ই মে 2026 খ্রিস্টাব্দ, 26শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

বন্ধ নয়। আজ শুনলেন অমর পালের গাওয়া গান বন্দনা। আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সকল জেলার একটি দুটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। পাটের ক্ষেত্রে জমি তৈরি, বীজ সংগ্রহ দশায়। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়া এবং সার না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জমির জল নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে এবং বেশি জল বের করে দিতে হবে। বর্তমান আবহাওয়া পাট বপনের জন্য আদর্শ। খুব শীঘ্রই জমি প্রস্তুত শেষ করতে হবে। পাট চাষের জন্য জমি তৈরি করার এটি উপযুক্ত সময়। পাটের বীজ ছোট হওয়ার জন্য চাষের জন্য সুকর্ষিত মাটি প্রয়োজন। উপযুক্ত মাটি

232, একর প্রতি 100 থেকে 1000 কেজি, ভালো পচা গোবর সার প্রয়োগ করতে হবে, জমির নিকাশি ব্যবস্থাও ঠিক রাখতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন। কিছুক্ষণের মধ্যেই রয়েছে চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয়
1: ধান চাষে সাথী ফসলের প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা
0: বলছেন অসিত বরণ মণ্ডল, DDA অ্যাডমিন, এগ্রিকালচার, কুচবিহার।
2: এই চাষবাস করতে গিয়ে আমাদের কৃষক বন্ধুদের আমরা বলছি যে এক ফসলি চাষ করার এখন আর দিন নাই, কারণ যেভাবে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জায়গা কমে যাচ্ছে, সেক্ষেত্রে ধান, ধানের পরে আরেকটি ফসল এবং তারপরে একটি ফসল, তিনটি ফসল নিতে বলছি। সেক্ষেত্রে জায়গার সিচুয়েশান অনুযায়ী কৃষক বন্ধুদের ধানের জাত চয়েস করতে হবে এবং কোন কোন ফসল কৃষক বন্ধু লাগাতে চায় সেই মতোই তাকে কোন ধানের বয়স কত হবে, লং ডিউরেশন, শর্ট ডিউরেশন কি মাঝারি বয়সে ধান লাগাবে সেটা কৃষক বন্ধুদের ঠিক করে নিতে হবে। যদি কোনো কৃষক বন্ধু মনে করেন যে তিনি আলু লাগাবেন এবং আলু লাগানোর পর পাট করবেন, তাহলে আলু লাগাতে গেলে জমিটা তাড়াতাড়ি ফাঁকা পেতে হবে, সেক্ষেত্রে তাকে শর্ট ডিউরেশন প্যাডি ভ্যারাইটিতে যেতে হবে, MTU 1156, 1153, IIT 1144, যেগুলো হাই ইল্ডিং ভ্যারাইটি, শর্ট ডিউরেশন ভ্যারাইটিতে যেতে হবে, তারপরে আলু করে তারপরে পাটে যাবে। এরকম করে মানে তিন ফসলি, এক ফসলির দিন কিন্তু এখন নেই, তিন ফসলিতে যেতে হবে। আগামী দিনে চার ফসলিতেও আসতে হবে, এই কারণে যে ধরুন আমাদের যে প্রমোটাররা, তারা আমি যদি একটা ফ্ল্যাট চাই শিলিগুড়িতে, তো সবাই যদি একটি করে ফ্ল্যাট চায়, তাহলে প্রমোটাররা দেখলো কি যে একটা একতলা দোতলা জায়গায় তিনতলা চারতলা পাঁচতলা যততলা তোলা যাবে, ফ্ল্যাটের অভাব নেই। তো আমার কৃষক বন্ধুরাও বুদ্ধি বের করেছেন যে জনসংখ্যা বাড়লেও জায়গা কমলেও হয় নেই, কৃষক বন্ধুরা এক ফসলি, দু ফসলি, তিন ফসলি, এমনকি চার ফসলিও আগামী দিনে করবে, সেই প্রযুক্তি মতো তাদেরকে হাঁটতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: আজকের আরোগ্যের বিষয়, অপুষ্টি থেকে চামড়া সমস্যা। পেলেগ্রা একরকম অপুষ্টির রোগ, যা চামড়ার আর কখনো কখনো হজমের ও স্নায়ুর ব্যবস্থারও ক্ষতি করে। যেসব জায়গায় লোকে প্রচুর ভুট্টা এবং অন্য শর্করা জাতীয় খাবার খায়, অথচ যথেষ্ট বরবটি, মাংস, ডিম, তরি, তরকারি এবং অন্য সব শরীর গড়ার খাবার খায় না, সেখানে এই রোগ খুব বেশি দেখা যায়। উত্তর ভারতে বেশিরভাগ লোক যব ও ভুট্টার আটা রুটি খায়। তাদের রুটি তৈরি করার আগে কিছুটা গমের আটাও মিশিয়ে নেওয়া দরকার। অপুষ্টিজনিত রোগে চামড়া শুকিয়ে ফেটে যায়। যেসব জায়গায় রোদ লাগে, সেখানকার চামড়া রোদে পোড়ার মতন হয়ে খসে যায়, বিশেষ করে ঘাড়ের পেছনে, হাতে ও পায়ের পেছন দিকে। ছোট বাচ্চাদের অপুষ্টি হলে পায়ের চামড়ায় কালশিটের মতো কালচে দাগ পড়ে। কখনো কখনো চামড়া ওঠা ঘাও হতে পারে। পা দুটি ফুলে যেতে পারে, গোড়ালি আর পায়ের পাতাও ফুলে যায়। এ সময়

অপুষ্টির সব কটি লক্ষণ থাকে। পেট ফোলা, ঠোঁটের কোণে ঘা, দুর্বলতা, খিদে চলে যাওয়া, ওজন না বাড়া ইত্যাদি। প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেলে এ অসুখ সারে। পুষ্টির জন্য প্রতিদিন বরবটি, মসুরির ডাল, চিনেবাদাম, মাছ মাংস, ডিম, ছানা এ সমস্ত খাওয়া উচিত। এ রোগ এড়াতে ভুট্টার বদলে গমের আটাই ব্যবহার করা ভালো। আর যদি খুব বাড়াবাড়ি হয় তবে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে চলে যেতে হবে। অল্প বয়সীদের যাদের চামড়ায় বেশি তেল থাকে, মুখে, বুকে, পিঠে, তাদের ব্রণ হয়। এই ব্রণও বেশ বড় হয়ে টনটন করে, তখন পরিষ্কার রাখার জন্য গরম জল বা সাবান দিয়ে ওই জায়গাগুলো ধুয়ে ফেলতে হবে। সূর্যের আলো ব্রণ সারাতে সাহায্য করে বলে সেখানে সূর্যের আলো লাগানোই ভালো, অর্থাৎ যেখানে ব্রণ বেরিয়েছে সে জায়গাটা খোলা রাখা উচিত। আর দরকার যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার ও ঘুম। সব শেষে একটা কথা মনে রাখতেই হবে, যে কোনো রকম বাড়াবাড়িতেই কিন্তু ডাক্তারের সাহায্য নেবেন। চামড়ার অপুষ্টিতে কারো কারো চামড়া একটু শুকনো, ফাটা ফাটা হয়ে থাকে, সেক্ষেত্রে তেল না খেয়ে, তেল মাখলে ত্বক বা চামড়া কিন্তু নরম ও মসৃণ হয় এবং খোসা ওঠা বা খসখসে ভাব কমে যায়। এর কারণ তেল মাখলে বহিঃস্তকের জলকণা বাতাসে বেরিয়ে যেতে পারে না, তেলের পর্দায় আটকে যায়। এছাড়া তেল মাখার সময় ঘর্ষণের ফলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ত্বকের কোষের পুষ্টি ঘটে। তবে সব ক্ষেত্রে আবার তেল মাখা ভালো নয়। অনেকের আবার প্রশ্ন থাকে যে স্নানের আগে না পরেই তেল মাখা উচিত। সঠিকভাবে বলতে গেলে যারা এ ধরনের চর্মরোগে ভোগেন তাদের অবশ্যই স্নানের পরে তেল মাখা উচিত, কারণ স্নানের আগে তেল মাখলে বেশ খানিকটা তেল উঠে যায়। তবে অনেক সময় এ ধরনের রোগের বাড়াবাড়ি দেখা দিলে তখন কিন্তু সেই আগের কথাই বলতে হবে যে ডাক্তারবাবুর মতামত মতন চলাই ভালো। আরোগ্য আজ এই পর্যন্তই।

আরোগ্য শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী নিরুপমা রায়।

0: এতক্ষণ।
1: ভাবাইয়া শুনলেন নিরুপমা রায়ের কণ্ঠে, যন্ত্রণার সঙ্গে তবলায় অনিন্দ্য সিংহ, নিয়োগী দোতারায় গণেশচন্দ্র সিংহ এবং বাঁশিতে নরহরি রায়। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন দুপুর 1:50 আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 kHz অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস।

রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি সপন।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে, আজ শিল্পী দেবব্রত বিশ্বাস। শিল্পীকণ্ঠে এখন শুনবেন দ্বারে কেন দিলে নাড়া।

0: আমি চঞ্চল হে, আমি
1: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে প্রত্যুষা।
2: সুপ্রভাত। আজকের প্রত্যুষে যাকে স্মরণ করব তিনি গুরু সদয় দত্ত। তিনি ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বহুল পরিচিত। গুরু সদয় দত্ত 1882 সালের 10ই মে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। একজন দক্ষ ICS অফিসার হিসেবে তিনি পল্লী উন্নয়নের কাজে যথেষ্ট গুরুত্ব দিতেন। ব্রতচারীদের মধ্যে তিনি প্রবর্তক জি নামে খ্যাত ছিলেন। ব্রতচারীদের অভিবাদন ভঙ্গি, বেশ, মাতৃভাষা প্রীতি, স্বাস্থ্যজ্ঞান, সত্যনিষ্ঠা, সংযম, প্রফুল্ল ভাব, অধ্যাবসায়, আত্মনির্ভরতা খুব জনপ্রিয়তা লাভ করে। গুরু সদয় দত্ত জন্মগ্রহণ করেন 1882 সালের 10ই মে। পঙ্কজ কুমার মল্লিক ছিলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা। তিনি বাংলা হিন্দি চলচ্চিত্রের প্রথম যুগের এক অগ্রণী সঙ্গীত পরিচালক ও নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন। রবীন্দ্রসঙ্গীত তার বিশেষ অবদান ছিল। 1905 সালে কলকাতায় পঙ্কজ কুমার মল্লিকের জন্ম। পঙ্কজ কুমার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। ব্রিটিশ চার্চ কলেজ থেকে তিনি পড়াশুনো শেষ করেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার আলাপ হয়। এর ফলে তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকৃষ্ট হন, পরে রবীন্দ্রনাথের স্নেহের পাত্রে পরিণত হন। কিছুদিনের মধ্যেই পঙ্কজ কুমার রবীন্দ্রসঙ্গীতের এক অগ্রণী শিল্পীর খ্যাতি অর্জন করেন। 1926 সালে মাত্র 21 বছর বয়সে তিনি নেমেছে আজ প্রথম বাদল গানটি রেকর্ড করেন। 1927 সাল থেকে তিনি কলকাতার ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে কাজ শুরু করেন। এই সংস্থা পরে অল ইন্ডিয়া রেডিও, বর্তমানে আকাশবাণী নামে পরিচিত হয়। এখানে তার সহকর্মী ছিলেন রায়চাঁদ বড়াল। প্রায় 50 বছর তিনি আকাশবাণীতে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। 1931 সাল থেকে দীর্ঘ 38 বছর পঙ্কজ কুমার বাংলা, হিন্দি, উর্দু, তামিল চলচ্চিত্রে অবদান রাখেন। তিনি কুন্দনলাল সাইগাল, শচীন দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, গীতা দত্ত প্রমুখ সঙ্গীত পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্রে তিনি কুন্দনলাল সাইগাল, প্রমথেশ বড়ুয়া, কানন দেবীর মতো শিল্পীদের সঙ্গে অভিনয়ও করেন। 1905 সালের 10ই মে পঙ্কজ কুমার মল্লিক জন্মগ্রহণ করেন। আজ পঙ্কজ কুমার মল্লিকের জন্মদিন। এবারে চলে আসি প্রত্যুষার এমাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এমাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন পার্থ বন্দ্যোপাধ্যায়, 191 পূর্ব অরবিন্দনগর, জলপাইগুড়ি থেকে। তোমার এ মাসের বিষয় ভাবনা অনন্য সাধারণ। কবিগুরু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর সৃষ্টির কিরণ ছটায় আমাদের আলোকিত করেছেন। এখনও তাঁরই চির নতুন কিরণ ছটায় আমরা উদ্ভাসিত হই। দীর্ঘদিন একটানা হিন্দি বলয়ে, বিশেষ করে দিল্লিতে বসবাস করবার সুবাদে একটা কথা প্রায়শই উচ্চারণ করি, সেটা হল সুরজ কো চিরাগ দেখানা, অর্থাৎ তাঁর সংস্পর্শে কিছু লিখতে যাওয়া সূর্যকে প্রদীপ দেখানোরই নামান্তর মাত্র। তিনি শিখিয়েছেন বাইরের জগতের বিভিন্ন ঘটে যাওয়া কাহিনী নিয়ে আমরা সকলেই প্রতিনিয়ত ব্যস্ত থাকি। বাইরের জগতের যাপনের সেই সব ছবি আমরা সকলেই আলাদা আলাদাভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে সাহিত্যের রঙে লিপিবদ্ধ করে থাকি। কিন্তু তিনি শিখিয়েছেন বহির্জগতের সাথে সাথে আমাদের মনের অন্দরমহলে ঘটে যাওয়া একান্ত নিজের ঘরের ছবিও আঁকা একান্ত প্রয়োজন। সাহিত্যের ভাষায় সেই সব স্মৃতি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা আছে। তিনি তার জীবনের অন্দরমহলে ঘটে যাওয়া বিভিন্ন কাহিনীর ছবি আমাদের খুব সুন্দরভাবে উপহার দিয়েছেন। কবিগুরুই সর্বপ্রথম আমাদের স্মৃতির পটে জীবনের ছবি আঁকতে শিখিয়েছেন। তাঁর লেখা সেই ভৃত্যরাজতন্ত্রের কাহিনী আমাদের নতুন লেখকদের কলম ধরতে প্রেরণা যোগায়। তাঁর এই অনন্য অবদান নবীন প্রজন্মকে উচ্ছল কিরণ ছটায় উদ্ভাসিত করবে, এই বিষয় নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। তার জন্মমাসে তাকে আমার অন্তরের প্রণাম জানাই। পরিশেষে বলি, কাটলো প্রহর রবির আলোয়, দিন ফুরালো গানে গানে, দুঃখ ব্যথা মনের কালো মুছিয়ে দিলে সকল প্রাণে। তোমার লেখায় সূর্য ওঠে, রবির কিরণ যায় দেখা যায়, সাগর পারের রঙিন আলোয় সাতটি রঙের বর্ণ ছড়ায়। ভোরের পাখি গান শুনিয়ে আকাশ পারে অস্তর আগে, তোমার গানে আজও যেন ওই আকাশের সূর্য জাগে। লিখেছেন পার্থ বন্দ্যোপাধ্যায়, পূর্ব অরবিন্দনগর, জলপাইগুড়ি থেকে। দিলীপ কুমার দত্ত রাঙামাটি মধ্যপাড়া মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, আমাদের বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠিক সূর্যের কিরণের মতো সমুজ্জ্বল। তাঁর বহুমুখী সৃষ্টির মধ্যে রবি অর্থাৎ সূর্যের আলোর কিরণের মতন তাঁর সর্বশ্রেষ্ঠ গান দিয়ে আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি ওঠা বসায় তিনি একটা স্বতন্ত্র ভূমিকায় আছেন। প্রতিদিন তার গান যখন শুনি তখন আমার মনে হয় আমাদের জীবনে যতই দুঃখ, মৃত্যু ও বিরহ বেদনা থাকুক, তবুও আছে শান্তি, আছে আনন্দ, আছে অনন্ত জীবন। সত্যি কথা বলতে কি, তার গানে, তার কবিতার ছন্দে আমাদের হৃদয় যেন বেজে ওঠে এক মধুর সুর, সেই অরূপ মূর্তির যিনি সীমার মাঝে অসীম। আজও ভাবলে অবাক হতে হয়, বাঙালির জীবনচর্চায় তিনি যে কত বড় আদর্শ স্থাপন করে গেছেন, তখন আমার মন প্রাণ সূর্য দেবতার পবিত্র আলোর কিরণের মতন এই মহাপুরুষের পূর্ণতার পায়ে স্থান প্রার্থনা করে। এই মহান জীবন শিল্পীর বহুমুখী প্রতিভার সৃষ্টির আলোর কিরণে, বিশেষ করে সঙ্গীত, আমাদের সুখের দিনে জীবনকে সমৃদ্ধ করে এবং দুঃখের দিনে আমাদের যত ক্রন্দন, আমাদের মর্মের যত বন্ধন ছিন্ন করে। তাই বাঙালির জীবনে রবীন্দ্রনাথ আমাদের শরীরের নিঃশ্বাসের মতন অপরিহার্য। পরিশেষে বলি, আমার জীবন যখন বিষয় বিষে জীর্ণ, ক্ষীণ্ণ, অপরিতৃপ্ত, যখন দেখি হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, যখন চারিদিকে লোভ কুটিল পন্থা আমাকে অসহায় করে, তখন এই মহাপ্রাণ, এই সুন্দর হৃদিরঞ্জন, এই মহামানবের অমৃতবাণী আমার অন্তরকে রবির কিরণের মতো বিকশিত করে, আমার অন্তরে নববসন্ত সঞ্চার করে। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। দিলীপ কুমার চন্দ্র পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মে মাসে তোমার ভাবনা রবি কিরণে। এই মে মাসে প্রকৃতিতে রবি তার উজ্জ্বল আলো ও দহন তাপে সমস্ত চরাচর শুদ্ধ করে তোলে। মানুষ গরমে কষ্ট পায় প্রকৃতির এই রবি কিরণে, কিন্তু আমাদের মধ্যে এই মে মাসে জন্ম নিয়েছেন আনন্দ, সুখ, দুঃখ, বেদনা, জন্ম, মৃত্যু, প্রকৃতির বন্দনা, স্থলে, জলে, অন্তরীক্ষে সবখানিতেই যাঁর বিচরণ, তিনি আমাদের পরম আপনজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার গানে, কবিতায়, গল্পে সমস্ত মানুষকে আনন্দযজ্ঞে আমন্ত্রণ করেছেন তিনি। ভয় না করতে বরাভয় মন্ত্র দিয়েছেন তিনি, আমাদের দিয়েছেন চির আনন্দ ও মুক্তি। মুক্তির জন্যে লিখেছেন, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। তিনি বাংলার ঋতুছন্দের মধ্যে ডুবে সকলকে বোঝালেন প্রকৃতির খেলা, কান্না হাসির দোল দোলানো, পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তিনি গানের ডালা নিয়ে সকলের মনকে রঞ্জিত করেছেন। মানুষের জীবনের চরম যে সত্য সে হল মৃত্যু, সেই মৃত্যুকেও তিনি হারিয়ে দিয়েছেন। বলেন, জীবনে এক পা হাঁটি হাঁটি করে আমরা চলে যাব অসীমের পানে ধাইয়া, তাই দুঃখ নয়, সাদরে বরণ করব সেই মহাযাত্রাকে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবু ও শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। তিনি সব দিয়েছেন, তিনি আমাদের মাথার ছাদ, অন্তরের ভালোবাসা, জীবনের ছন্দ, তার বিচরণ সকল কাজে সকল ব্রতিতে। তাই এই রবিকিরণে স্নাত হয়ে আমরা ধন্য, ধন্য সকল মানবকুল, প্রণাম জানাই এই রবিকে। হৃদয়ে চিন্তনে তিনি সর্বদা বিরাজমান। লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। গৌতমপতি, আপনি লিখছেন কুলুবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। যখন জ্ঞানের আলো মনের অন্ধকার সরিয়ে দেয় তখন মানুষের চৈতন্য হয়, তখন সে হাসি মুখে ভালোবাসা ছড়িয়ে দেয়, পাশের মানুষ কাছের মানুষদের মধ্যে। বহু যুগ আগে এই রবির কিরণে পাথর, পাঁক আর জলের মধ্যে উঁকি দিয়েছিল উদ্ভিদ। তারপর দীর্ঘ সময়ের ব্যবধানে, দীর্ঘ বিবর্তনের পরেও উদ্ভিদ মানব সভ্যতার জন্য নিবেদিত প্রাণ। কিন্তু মানুষের অবিমৃষ্যকারিতা সেই উদ্ভিদকে প্রাপ্য মর্যাদা না দিয়ে ধ্বংস করে মানব সভ্যতার পতনের বীজ রোপণ করছে। আজ নানা কারণে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সেই দিক নির্দেশ করে। ছোটবেলায় বৃষ্টিচক্রের কথা পড়েছি। রবিকিরণে খাল, বিল, নদী, পুকুর ও সমুদ্রের জল গরম হয়ে বাষ্পাকারে আকাশে উঠে যায়। তারপর সেটা বালি, ধুলিকণার সংস্পর্শে ভারী হয় এবং বৃষ্টি হয়ে পৃথিবীর বুকে নেমে আসে। শস্য শ্যামলা হয় পৃথিবী। তাই এটা নির্দ্বিধায় বলতে পারি, রবিকিরণ শুধু মানুষ নয়, সমস্ত জীবকুলের বেঁচে থাকার অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ উপাদান। গ্রীষ্মকালে প্রাকৃতিক নিয়মে সূর্যের তেজ বাড়ে, তাপ বাড়ে, উষ্ণতা বৃদ্ধি পায়। সেটা ক্রমশ অনেক গুণ বেড়ে যাচ্ছে, যা মানুষ সহ্য করতে পারছে না। ছোটবেলায় গায়ে বিদ্যুৎ ছিল না, কিন্তু গাছের ছায়ায় কিংবা খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরে এতটা গরম অনুভূত হতো না। এখন সব জায়গায় কংক্রিট, তাই উষ্ণায়ন বাড়ছে। এজন্যে রবিকিরণ দায়ী নয়, দায়ী মানুষের অতিরিক্ত লোভ, অতিরিক্ত ভালো থাকার বাসনা। লিখেছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে লিখছেন। প্রভাত যখন খুলবে দুয়ার, দিবস সাজিয়ে নিয়ে হাসবে ভুবন আলো মেখে, রাত্রি বিদায় দিয়ে জাগবে পাখি, গাইবে গান, বলবে প্রভাত হলো, হাসছে রবি রোদের হাসি, নিদ্রা স্বপন ভুলো। যে তারার দল রাত পাহাড়ায় জ্বলেছিল বাতি, ওরা যে সব কোথায় গেল খুঁজতে আধার সাথী। জানি ফালি চাঁদের নাও ছিল আধার দরিয়ায়, সেও দেখি যে হারিয়ে গেল আলোর সীমানায়। জাগলো রবি, আঁকল ছবি, দিবস উপাখ্যান, নিদ্রা স্বপন, নয়কো যাপন, আধার অভিমান। জীবন খুশি, ফুলের হাসি, ভ্রমরের গুঞ্জন, দিবস জাগে রবি অনুরাগে, ভরা ভুবন অঙ্গন। জীবন খাতার পাতা খোলে তোমারই পদতলে, রবির কিরণে আসে ভোর, খোলে বন্ধ দোর। তুমি সেদিন করেছ সৃজন আরও একটি রবি, সকলে মিলে করি পূজন, তিনি যে প্রিয় কবি। কাব্যে গানে সাহিত্য সাধন আজকে করি স্মরণ, সব শাখাতেই রয়েছে যার অবাধ স্বচ্ছন্দ বিচরণ। পঁচিশে বৈশাখ দিনটি এলে তাঁর সৃষ্টিকে স্মরি, নোবেল জয়ী কবি তিনি মনের থেকে বড়ি। তুমি আমার প্রাণের ঠাকুর, তুমি দেখালে পথ, আজও অজস্র সৃষ্টির ধারার চলছে বিজয় রথ। সেই রথেরই সাওয়ারি তুমি, ছুটছ ভীষণ জোরে, রথের ওঠা ধুলোয় মোরা, এখন খাচ্ছি করে। লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। ডক্টর নিত্যরঞ্জন খান মেদিনীপুর থেকে লিখছেন, একদিকে তপ্ত বৈশাখের ধুধু প্রান্তর ভুবন ডাঙার সেই বিস্তীর্ণ মাঠ, অন্যদিকে রবিকিরণে উদ্ভাসিত আর এক রবি রবীন্দ্রনাথ। একদিকে চৈত্রের অবসান, রবিকবির হৃদয়ে ভরা পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান, রবিকিরণ স্নাত তপ্ত বৈশাখেও যার আহ্বান, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন, পিঙ্গল জটাজল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষান ভয়ালকারে দাও ডাক, সেই হৃদয়ের আকুতি প্রকাশ। রবি কিরণ স্নাত রুদ্র ও প্রলয়ঙ্কারী বৈশাখ্যে কবি এইভাবে পুরনো ও গ্লানিময় জগতের ধ্বংস ও নাশের মধ্যে দিয়ে নতুন জগতের সৃষ্টির আহ্বান জানিয়েছেন। দুঃখ, সুখ, আশা ও নৈরাশ, তোমার ফুৎকার ক্ষুব্ধ ধূলা সম উড়ুক গগনে, ভোরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ, শনে আকুল আকাশ, দুঃখ, সুখ, আশা ও নৈরাশ। প্রকৃতির রুক্ষতার মধ্যেও ভুবনডাঙার অদূরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের এই শান্তির আহ্বান, আজও বাঙালি মনের গভীরে সেই আনন্দ প্রকাশের নস্টালজিক ইতিহাসটিকেই মনে করিয়ে দেয়। আর তপ্ত বৈশাখের শুকনো খাল, বিল, পুকুর, নদীনালার মধ্যে আমরা জীবনের সম্ভাবিত নশ্বরতার মধ্যেও জীবনকেই খুঁজে পেতে চাই। আসে কালবৈশাখীর তাণ্ডব লীলা, ধুধু মাঠে আসে ডাক, ন্যাড়া আলে গোছিয়ে ওঠে সবুজে সবুজ, কচি কচি পল্লব ও গন্ধে ভরা পুষ্প ভরে দেয় বৃক্ষ শাখা, মধুকর গুনগুনিয়ে আনন্দিত প্রাণে সংগ্রহ করে মধু, স্মৃতির তরণী বেয়ে আজও এই রকম একটি বৈশাখে তাই এখনও কোকিলের ডাক শোনা যায়। যৌবনের দূত হয়ে সে ঘুরে বেড়ায় প্রাণে প্রাণে জীবন যৌবনে রবি কিরণে। লিখেছেন ডক্টর নিত্যরঞ্জন খান, মেদিনীপুর থেকে। প্রশান্ত দাস, অনন্তপুর পোস্ট খলিসানি, জেলা হুগলি থেকে লিখছেন। রবি ঠাকুর, তুমি কি আমার কাছে একজন নোবেল লরিয়েট, সুঠাম সুপুরুষ, একগাল স্মশ্রু আবরিত দীর্ঘদেহী মানুষ হিসেবে রয়েছ আমার হৃদয় মাঝে? রবি ঠাকুর, তোমায় কি শ্রদ্ধা করি এই কারণে যে তুমি একজন দার্শনিক, পণ্ডিত, যশস্বী, অনন্য প্রতিভার অধিকারী? রবি ঠাকুর, তোমায় কি মনে রাখতে হয় শুধুমাত্র এই কারণে যে তোমার কথা বললে, উদ্ধৃতি দিলে গুণীজনের মাঝে কেষ্টবিষ্টু হওয়া যায়? না রবি ঠাকুর, না। নানান ঘটনায় যখন বিক্ষিপ্ত থাকে মন, তুমি পাশে এসে দাঁড়াও, ভরসা যোগাও, যেমন করে অতি আপনজন। জীবনের নানান শোক ও ব্যথায় যখন থাকি ম্রিয়মাণ, তোমার পত্নী বিয়োগ, সন্তান হারানোর শোক শেখায়, দুঃখের আগুন জ্বলেও থাকা যায় দেদীপ্যমান। নিকটজনের ব্যবহারে যখন বিক্ষত হয়েছি, তখন তুমি বরাভয় হয়ে এসেছ, নিকটজনের অভাবিত ব্যবহার পেয়েও তো তুমি তাদের ক্ষমা সুন্দর চোখে দেখেছ। সবাই যখন বলে বিশ্ববিদ্যালয়ে না পড়া বিদ্যা নিয়ে লেখালেখি করো, তখন তুমি আমার পাশে এসে বসো, একান্তে নিভৃতে আমার হাত দুটি ধরো। রবি ঠাকুর, তুমি আমার অতি প্রিয়, তুমি রয়েছ আমার প্রতিক্ষণের যাপনে, হাসি কান্না দুঃখ শোক হর্ষ বিষাদে তুমি আছো আমার হৃদয় মননে। লিখেছেন প্রশান্ত দাস, গ্রাম অনন্তপুর পোস্ট খলিসানি, জেলা হুগলি থেকে।

আমরা বাঙালিরা সমগ্র বিশ্ববাসীর তুলনায় একটি বিষয়ে ভীষণ রকম সৌভাগ্যবান। নিশ্চয়ই অনেকেরই ভ্রু কুচকে যাবে এই কথাটি শুনে। তাহলে ব্যাপারটা একটু খুলেই বলা যাক। পৃথিবীর আকাশে জাজ্জ্বল্যমান রবি, তার কিরণেই আমরা আলোকপ্রাপ্ত হই। জীবকুলে প্রাণের সঞ্চার রবির কিরণে। এখানেই আমরা বাঙালিরা বাকি সবার থেকে আলাদা। আমাদের বাঙালিদের আকাশে দুই রবি জলজল করছেন। এক রবি প্রভাতে উদিত হয়ে সন্ধ্যায় অস্তগামী হন, আর এক রবি অহর্নিশ আমাদের চিন্তনে মননে জাগ্রত থাকেন, আমাদের প্রাণিত করেন। মানব মনের এমন কোনো অনুভূতি নেই যেখানে রবিরশ্মি প্রতিফলিত হয় না। আমাদের রবি রয়েছেন আমাদের রক্তে, মজ্জায়, মস্তিষ্কে, আমাদের হৃদয় সিংহাসনে। কেউ রবির হাত ধরে প্রাণের সঞ্জীবনী খুঁজে পান, আবার কেউ বা রবির কিরণে পৌঁছে যান তার কল্পনায় মাখা স্বপ্নের জগতে। আপামর বাঙালি তার সমগ্র সত্তায় স্নাত হয় রবি কিরণে। হ্যাঁ, প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় কিন্তু এই নিয়েই। আপনারা কি ভাবছেন তা লিপিবদ্ধ করে ফেলুন এবং তা পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। চিঠি পাঠাবেন এই ঠিকানায় airprottusha@gmail.com অথবা সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। তাহলে পাঠিয়ে দিন আপনার লেখা 200 শব্দের মধ্যে। মে মাসের বিষয় রবি কিরণে।

প্রত্যুষা শুনলেন, আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন সকাল 7:45। 12:00 প্রান্তিক, রবিবাসরীয় দ্বীপ্রাহরিক নাটক কৈকেয়ী কথন শোনা যাবে 12:30। রচনা জয়তী রায়, সম্পাদনা সঞ্জয় সাহা, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। দুপুর 1:50 এবং সন্ধে 6:40 ভাওয়াইয়া শুনবেন নিরুপমা রায়ের কণ্ঠে। যুব অনুষ্ঠান শোনা যাবে 3:30। নারী ক্ষমতায়ন আকাশবাণীর মাধ্যমে এই নিয়ে বিষয়ভিত্তিক কথা থাকবেন অনিশ দাম এবং অন্বেষা কর্মকার। অনুষ্ঠানটির উপস্থাপনা অনুষ্কা দে। 4:00 গ্রামেগঞ্জে উত্তরণ শোনা যাবে 4:30। সন্ধে 7:00 ডুয়ার্স দর্পণ। সুস্বাস্থ্য রয়েছে 8:00। 9:30 শিক্ষাঙ্গন থেকে শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বলছি আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকে পরবর্তী যে সমস্ত অনুষ্ঠান শুনতে পাবেন তার কিছু কথা।

হাম হ্যায় রাহি প্যায়ারকে শোনা যাবে 7:30। ত্রিবেণী শুনতে পাবেন 8:15। চিত্রলোক রয়েছে 8:30, সকাল 9:00 শোনা যাবে ইন্দ্রধনু। 10:00 বম্বে টকিজ, চয়নিকা শুনতে পাবেন 11:00। 12:05 শুনবেন ইয়াদো কি মাহফিল, সুরেলা সফর শোনা যাবে 1:00 থেকে। বিবিধ ভারতীর পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন ট্রাফিক আপডেটস, গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল ধীরগতির থাকতে পারে, অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। প্রধান ধীরগতির ও নির্মাণাধীন এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার ওই অংশে মেরামত ও উন্নয়নের কাজ চলছে, ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কের অংশে নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আম্বারি লিঙ্ক ব্রিজ, নতুন সেতু নির্মাণের কারণে ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি এবং আম্বারি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। ট্রাফিক বুলেটিন শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, আগামী 13 মে তার শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপর তীব্র জবাবি অভিযান চালানো হবে বলে IRGC-র নৌবাহিনী সতর্ক করে দিয়েছে। IPL ক্রিকেটে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে গতকাল পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 3টা নাগাদ হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH-167 এর 4 লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ওয়ারঙ্গলে PM মিত্র যোজনার অধীনে গড়ে তোলা PM মিত্র পার্কের উদ্বোধন করবেন, যা কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামেও পরিচিত। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত

যাদের প্রত্যেকের দুজন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13ই মে বা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে AINRC নেতৃত্বাধীন NDA জোটের জয়ের পরই তার সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেকালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, DIG, IG, ADG এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে SIR ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত IAS আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হচ্ছে। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সি, সাধারণ সম্পাদক KC বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চন্নিথালা এবং VD সতীশন ওই বৈঠকে হাজির ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকে নিশানা করে পাল্টা অভিযান চালানো হবে। হরমুজ প্রণালীর ভিতরে ও সংলগ্ন এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও নৌযানগুলিকে নিশানা করেছে এবং শুধু গুলি চালানোর নির্দেশের অপেক্ষায় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে তেহরান।

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে মায়ামির কাছে এক প্রমোদতরিতে বিস্ফোরণে আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ফ্লোরিডার পর্যটন কেন্দ্র হাউলোভার স্যানবারের কাছে প্রমোদতরিতে এই বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হন। কি কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 মিনিটে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। প্রশাসনিক স্তরেও বড়সড় রদবদল হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বালিগঞ্জের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আইএসএল ফুটবলে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে খেলা এক এক গোলে অমীমাংসিত। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। নির্বাচনের জন্য গত ২ মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে বিশেষ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেন শুভেন্দু। রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। গতকালই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৫ বিজেপি বিধায়ক। এরা হলেন খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙ্গা থেকে জয়ী নিশীথ প্রামাণিক এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী গতকাল দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন। ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাইটার্স বিল্ডিংয়ে কাজের অগ্রগতি নিয়েও তিনি খোঁজ খবর নিয়েছেন। এরপর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের কাছে তিনি বলেন, রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে যাতে ২০ জুন দিনটি পালন করা হয় সে ব্যাপারে তিনি বিধানসভায় উদ্যোগী হবেন।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ ৫৮ জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত মুক্তি করেছিলেন। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ১৯৪৭ ২০ জুনই হওয়া উচিত। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব। ইতিহাসকে বদলে দেওয়া যায় না।
0: বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করেন নতুন মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভবানীপুর বিধানসভা এলাকায় গিয়ে জনসংযোগ করেন নতুন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার এবং নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যে নবগঠিত সরকার ও নতুন মন্ত্রিসভা জনকল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দরকার বলেও শুভঙ্করবাবু মন্তব্য করেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আশা প্রকাশ করেন, বিজেপি যে সংকল্পের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিল তা নতুন সরকার পূরণ করবে।
2: বাংলার মানুষের ঐক্য, সমতি, সম্প্রীতি রক্ষা করতে হবে আর বাংলার মানুষের কর্মসংস্থান করতে হবে। এই যে লাখ লাখ মানুষ চলে যাচ্ছে বাইরে, এখানে কোনো সুযোগ পাচ্ছে না তারা। লক্ষ্য রাখতে হবে যেভাবে কথাবার্তাগুলো বলা হয়েছে অতীতে নির্বাচনী প্রচারের মধ্যে, তাতে একটা শঙ্কা ভাব থেকে যায়, সেটা যাতে না থাকে।
0: একই সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন নাখোদা মসজিদের ট্রাস্টি বোর্ড। এক চিঠিতে ট্রাস্টি নাসির ইব্রাহিম নতুন সরকারের সাফল্য কামনা করে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ক্ষেত্রে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আশা ব্যক্ত করেছেন। রাজ্যে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্তকে গতকাল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রী গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। গতকাল কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁকে দার্জিলিং এর বিজনবাড়িতে পালবাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত 16 জন আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা 46 জন WBCS আধিকারিককেও কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদীপ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তরফে কথা জানানো হয়েছে। বিধানসভায় 80 সদস্যের বিরোধী দলে উপনেতা নির্বাচিত হয়েছেন 2 বিধায়ক অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম পরিষদীয় দলের সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে রুখতে বিরোধী সব রাজনৈতিক দলের কাছে জোট বাঁধার আবেদন জানিয়েছেন। গতকাল কালীঘাটে তিনি বামফ্রন্ট সহ অন্যান্য বামপন্থী দলগুলিকে এই জোটে অংশ নেবার আহ্বান জানান। যারা দল ছেড়ে বেরিয়ে যেতে চান তাদেরও সেই অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার দিনে গতকাল বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের খবর মিলেছে। মুর্শিদাবাদের বহরমপুরে সৈয়দাবাদ গির্জাপাড়ায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয়েছে অসীম সরকারের স্ত্রীকে। অন্যদিকে হুগলি শ্রীরামপুরে 5 নম্বর কলোনির মল্লিকপাড়ায় সুমন নাথ নামে এক কুখ্যাত অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি 1 নলা পাইপ গান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

0: তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গত সন্ধ্যায় হুগলির তারকেশ্বরে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। স্থানীয় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও। জানা গেছে গত সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় 5 বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তার পরিবার দীর্ঘ 5 বছর পর বাড়ি ফিরেছেন। অভিযোগ, ভোটের পর তাঁকে ও তার পরিবারকে মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতদিন বাড়ি ফিরতে পারেননি তারা বলে জানানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাড়ুয়ায় ঝড়বৃষ্টির কারণে বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে আহত হয়েছেন 3 জন, একজনের আঘাত গুরুতর। গতকাল বিকেলে হাড়ুয়া কেরালা মোড় সংলগ্ন এলাকায় একটি মাছের আড়তে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ার মারগাঁওতে গতকাল আইএসএল ফুটবলে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে খেলাটি 1-1 শেষ হয়েছে। আজ কেরলে মোহামেডান স্পোর্টিং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠকে বসবেন। বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বালিগঞ্জের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন বিরতি।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: ফিরে এলাম বিরতির পর। ফিরোজা বেগমের কণ্ঠে এখন শুনবেন নজরুল গীতি।

ফিরোজা বেগমের কণ্ঠে শুনছেন নজরুল গীতি। শিল্পীকণ্ঠে এবারে শুনবেন ভরিয়া পরাণ শুনিতেছি গান।

ফিরোজা বেগমের কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ।

0: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো কে আপনি।
2: আরবিআই একথা বলে,
3: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।

0: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবাড়ি, স্কুল ফিস সব হয়ে গেছে, বাজেট বানানো শেষ। হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি, নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা, না আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো, খালি লেকচার। তুমি যাও তো এবার।
1: আরবিআই এ কথা বলে,
2: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।
3: আকাশবাণী শিলিগুড়ির লাইফ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী নিয়ে এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি স্টুডিওতে শ্রোতা বন্ধুদের সাথে। আর এই মুহূর্তে যারা শুনছেন হ্যালো আকাশবাণী, সকলকে শুভ সকাল। নতুন একটা সকাল, নতুন সম্ভাবনা আর নতুন স্বপ্ন নিয়ে আজকের একটা নতুন পরিপূর্ণ দিন নিয়ে আমরা কিন্তু হ্যালো আকাশবাণীর যাত্রা শুরু করলাম। তবে ফিরে আসছি প্রথম গানটি শুনে নিয়ে।

0: লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথম গানটি নেওয়া হয়েছে সত্যম শিবম সুন্দরম ছবি থেকে, গিয়েছেন লতা মঙ্গেশকর। এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন এই অনুষ্ঠানে, একটুখানি কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন সৌভিক বাবু।
1: হ্যাঁ সৌভিক সরকার বলছিলাম।
0: বলুন কেমন আছেন?
1: আমি ভালো আছি, আপনি?
0: হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। আর হ্যালো আকাশবাণীতে আজকের যে ভাবনা, সকালের ভাবনা, এই ভাবনায় আপনার কি থাকছে?
1: যদি টপিকটা যদি বলেন, কারণ দূর থেকে শুনছি তো টপিকটা ইয়ে হয়ে গেছিল আর কি নেটওয়ার্কের জন্য।
0: আজকের আমাদের ভাবনায় রয়েছে আজকের সকাল, এবং যে সকাল আমাদের ভেতরকে, আমাদের এই যে সমস্ত চেতনাকে উজ্জীবিত করে, এবং যে সকাল আমাদের ভাবতে শেখায় আগামী একটা সকালের কথা, সেই সকালের কথা। সকাল আপনার জীবনে আসে কীভাবে?
1: অবশ্যই দেখুন, এক একটা সকাল এক একটা আমাদের কাছে বার্তা দেয় আর কি। আমরা সকালে উঠি, আমাদের সবসময় বলি যেন আজকের দিনটা যেন আমাদের ভালোভাবে যেন চলি। সকালবেলা উঠি আমরা, সকালবেলা উঠেই নতুন আমরা যখন সূর্য দেখতে পাই যখন, তখন আমাদের মনটা যেন আরো যেন বিচলিত হয়ে উঠে। এবং সকালবেলাটা যেভাবে শুরু করি সেটা অবশ্যই একটা প্রাণায়াম করে, ব্যায়াম করে, এবং গাছে জল জল দিয়ে, মানুষের সাথে হাত মুখে করে, গুড মর্নিং।
0: হ্যাঁ হ্যাঁ,
1: মানে দিনটা যেন, আসলে একটা কথাই আছে, সকালটা যদি শুরু হয় সারা দিনটা আপনার ভালো যাবে, সেই হিসাবেই কিন্তু আমরা কিন্তু সবসময় চলার চেষ্টা করি আর কি। এবং প্রতিদিন সকালবেলার থেকে কোনো কিছু শিখে পরের দিন সকালে যেন পরের দিনটা যেন ভালো যায়, প্রতিদিন আমাদের এক একটা দিন আমাদের কাছে এক একটা না বার্তা নিয়ে আসে, আসলে শেখায় প্রতিটা দিন। সেটা হয়তো আপনাকে হয়তো কোনো প্রাকৃতিক জিনিসই শেখাক, বা ঘরের কোনো বাচ্চাই হয়তো শিক্ষা দিক, বা বড় কেউ শিক্ষা দিক, সকালবেলাটা এইভাবে আমার কাছে আর কি কোনো না কোনো ভাবে আর কি নিয়ে আসে। আসলে আপনি হয়তো সকালবেলা আর মর্নিং ওয়ার্কে বেরিয়েছেন, আপনি হয়তো কোনো একটা কিছু একটা দেখতে পেলেন চোখে আপনার কাছে, হ্যাঁ নতুনত্ব কিছু একটা জিনিস শিখলেন, এই জিনিসটা না আপনার কাছে অনেক কিছু বল, দিদি বলতে গেলে অনেক কিছু আপনাকে কিন্তু শিখিয়ে দেবে আর কি।
0: একদম, আসলে শেখার মানসিকতা যদি থাকে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা সার্চিং তো থাকেই ভালো কিছু নেবার জন্য, আমাদের ভেতরে একটা সেই প্রতীক্ষা বা প্রত্যাশা যাই বলুন না কেন থাকে। তাইতেই কিন্তু আমাদের জীবন আরেকটি সকালের প্রত্যাশায় আরও অনেক বেশি আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভালো থাকবেন, আপনার আজকের দিনটি খুব ভালো কাটুক।
1: নমস্কার দিদি, সৌভিক সরকার বললাম কলকাতা থেকে।
0: হ্যাঁ একদম একদম, হ্যাঁ আপনিও ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সৌভিক বাবু। আর এই সকালবেলায় যখন আমরা নতুন একটা ভাবনা নিয়ে চলতে শুরু করি, সেই নতুন ভাবনাই কিন্তু আমাদের আগামীর পথ দেখায়। তবে সকাল আপনার কাছে কি বার্তা আনে, এই বিষয়ে আমাদের পরবর্তী যিনি রয়েছেন ফোনে তার কথা একটুখানি শুনে নিই। নমস্কার, শুভ সকাল।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে রয়েছেন একটু বলবেন।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, শুভ সকাল আপনাকেও। আচ্ছা,
1: অনেকদিন পর কথা হচ্ছে।
0: হ্যাঁ, অনেক দিন পরে নিতাই বাবু আপনার কথা হচ্ছে। কেমন আছেন, ভালো আছেন তো?
1: হ্যাঁ, আমি ভালো আছি।
0: আচ্ছা, এবার বলুন যে আজকে সকাল আপনার কাছে আগামীর কী বার্তা বহন করছে?
1: দেখুন, আজকের যে সকাল,
0: হুম, হ্যাঁ বলুন। কোনো কারণে মনে হচ্ছে একটুখানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক পরিষ্কার শোনা যাচ্ছে না। হ্যাঁ, যে কোনো কারণেই হোক আপনার সঙ্গে সংযোগ রক্ষা করা গেল না। আপনি আবার চেষ্টা করুন, অবশ্যই কথা বলবো আপনার সঙ্গে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল দিদি।
0: হ্যাঁ বলুন, শুভ সকাল।
1: মেকলিগঞ্জের মেকলিগঞ্জ ব্লকের রানীহাট থেকে বলছি, বিকাশ। হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন বিকাশ বাবু।
1: হ্যাঁ দিদি, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: এই চলে যাচ্ছে, ভালো, মোটামুটি ভালো মন্দ মিলেমিশে।
0: আচ্ছা
1: আজকে তো
0: হ্যাঁ বলুন।
1: সকাল নিয়ে আলোচনা।
0: হ্যাঁ আজকে
1: সকালটা
0: সকাল,
1: তো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, আজকের সকাল মানে এই যে মুহূর্তটা সকাল, তাই
0: হ্যাঁ
1: না?
0: হ্যাঁ আজকে সকাল,
1: সকালবেলায় তো, সকালবেলায় উঠেই তো আমাদের সবার মনের চিন্তা থাকে যে সূর্য দেখতে তাকিয়ে রেখে তাকে মনে হৃদয়ে প্রণাম শ্রদ্ধা সকলের জন্য করা, এবং মঙ্গলময় হয়ে উঠুক সকলের কার্যক্রম গোটা ভারতবর্ষ এবং জীব জগতের জন্য, তাই না? এটা
0: হ্যাঁ,
1: একটা বিষয়।
0: সকলের যাতে, আমরা প্রতিদিন সকালে আমরা প্রত্যেকে কিন্তু এই প্রার্থনা করেই থাকি, আমাদের প্রত্যেকের দিন যেন শুভ হয়, প্রত্যেকের জীবন যেন আনন্দে ভরে ওঠে। এই প্রার্থনা তো আমাদের সকলেরই থাকে, কম বেশি এই প্রার্থনা নিয়েই কিন্তু আমাদের দিন শুরু হয়। কাজেই এই প্রার্থনাগুলি যদি আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকে, তাহলে কিন্তু এই শুভ ভাবনা দিয়ে আমাদের আজকের দিন যেমন শুরু হয়, তেমনি আগামীও কিন্তু এই শুভ ভাবনার জেরেই শুভ হয়ে ওঠে। ভালো থাকবেন, আপনার আজকের দিনটি ভালো কাটুক।
1: সকলের মঙ্গল হোক, সবারে ভালো কাটুক,
0: হ্যাঁ নিশ্চয়,
1: উন্নতিময় জীবন হোক, উন্নতিময় জীবন হোক, প্রতিদিন এই নতুন নতুন আর্থিক অবদানের প্রতিশ্রুতি যেন, হ্যাঁ, রক্ষায় থাকে, তাই না?
0: হুম নিশ্চয়ই,
1: ঠিক আছে,
0: হ্যাঁ অবশ্যই,
1: ধন্যবাদ।
0: হ্যাঁ ধন্যবাদ।
1: নবনীতাদি, ধন্যবাদ।
0: হ্যাঁ নিশ্চয়ই, এবং আপনার এই প্রার্থনা অবশ্যই সফল হবে, আসলে প্রার্থনা তো অনেক শক্তিশালী হয়। নিশ্চয়ই, ভালো থাকবেন। প্রত্যেকটি সকাল আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি সকাল আমাদের জীবনকে গুছিয়ে তুলতে, সুন্দর করতে সাহায্য করে। এবং এই ভাবনাগুলো যখন আস্তে আস্তে দানা বাঁধতে থাকে, যখন প্রত্যেক সকালে উঠে আমরা সকলের জন্য প্রার্থনা করি, সেই প্রার্থনার কিন্তু শক্তি অসীম। এবং এই প্রার্থনা নিয়ে যখন আমার বা আমাদের শ্রোতাবন্ধুদের সকলের দিন শুরু হয়, তখন কিন্তু শুভ সব কিছুই আমার এবং আপনার সঙ্গে ঘটতে থাকে। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

হ্যালো, আকাশবাণীতে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এই গানটি নেওয়া হয়েছে মুকদ্দর কা সিকান্দার ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার, সুর কল্যাণজি আনন্দজি।

লাইভ ফোন ইন, হ্যালো আকাশবাণী নিয়ে এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে। আর আজ কথা বলছি, আজকের সকাল আপনাকে কি বার্তা দিচ্ছে, আর এই সকাল আপনাকে যে বার্তা দিচ্ছে সেই বার্তার মধ্যে কি আগামী সম্ভাবনা লুকিয়ে আছে, অবশ্যই এই নিয়ে কথা বলবো শ্রোতা বন্ধুদের সাথে। 9434076705 এই নম্বরে, আবার বলি নম্বরটা 9434076705। একটি সুন্দর সকালই পারে একটি দিনকে অপরূপ করে তুলতে, তাই হাসি মুখে দিনটি শুরু করুন।

আর আপনার প্রতিটি কথায় থাকুক আত্মবিশ্বাস, সহমর্মিতা এবং সকলের জন্য অকৃপণ ভালোবাসা।

0: হ্যালো আকাশবাণী, মানে আপনার পছন্দের প্রিয় গান, অবশ্যই আপনাদের পছন্দের প্রিয় হিন্দি ছায়াছবির গান, এবং অবশ্যই তার সঙ্গে থাকে আপনাদের ভাবনার, আজকের ভাবনায় আজকের সকাল আপনার কাছে কী বার্তা আনে, এই নিয়ে এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে জুড়ে আছেন যে শ্রোতা বন্ধু তার সঙ্গে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন। শুভ সকাল।
1: আমি হলদিবাড়ি থেকে বলছি, জ্ঞানমোহন অধিকারী।
0: আচ্ছা, হলদিবাড়ি থেকে বলছেন।
1: আজকে সকাল সকাল যে বার্তা দিচ্ছেন খুব ভালো লাগলো। সকালে উঠি তো আমি ঠাকুরের নাম করি, আর সকালে তো শুনলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলো, খুব ভালো লাগলো।
0: আর আজকে সকাল আপনার কাছে কি বার্তা আনছে সেটা বলুন। আপনার এই যে সুন্দর একটা সকাল আপনার কাছে, আমাদের প্রত্যেকের কাছেই, কারণ এই সকাল নিয়েই তো আমাদের বার্তা শুরু হয়। ধরুন একটা সকাল কিন্তু আপনার আগামীকে তৈরি করে, এবং এই যে সকালের আমাদের বন্ধন, আমরা ঈশ্বর আমাদের যে বন্ধনে যুক্ত করেছেন, আমরা বলি যে সেই শক্তি, যে শক্তি আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখায় এবং আমাদের প্রতিদিনের চলার পথ তৈরি করে। তো আপনার কাছে আজকে সকাল,
1: আমার কাছে সকাল সকাল আমি প্রার্থনা করি।
0: হ্যাঁ বলুন।
1: মানুষ যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে।
0: আচ্ছা,
1: আমি যত ভালো থাকি, আপনিও যত ভালো থাকেন।
0: হ্যাঁ, আমরা সকলেই যাতে ভালো থাকতে পারি। আসলে ভালো থাকার এই অভ্যেসটাই কিন্তু আমাদের প্রত্যেককে ভালো রাখে, তাই না? হ্যাঁ, ভালো থাকবেন। আর এই ভালো ভাবনাগুলোকে নিয়ে আমরা কিন্তু আমাদের আগামী সকালকে আরো সুন্দর করে তুলব। আপনার দিনটি আজকে খুব ভালো কাটুক। নমস্কার। কথা বলতে বলতে সময় হয়েছে বিরতিতে যাবার। বিরতির পর আবার ফিরে আসছি হ্যালো আকাশবাণীতে কথা এবং গান নিয়ে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: ফিরে এলাম বিরতির পর আর হ্যালো আকাশবাণীতে। আমাদের আজকের বিষয়, আজকে সকাল আপনার কাছে নতুন কোন বার্তা বহন করছে, কারণ সকাল মানুষকে মনে করিয়ে দেয়

প্রতিদিনই নতুন করে শুরু করার অধিকার আছে যদি মনটা আগের দিনের ভার নামিয়ে রাখতে শেখে। আগের দিনের ভার নামিয়ে রাখতে না পারলে নতুন সকালের শুভ সূচনা কিন্তু একেবারেই সম্ভবপর নয়। তাই আজকের সকালটা থাক ভারমুক্ত।

হ্যালো আকাশবাণীতে শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গান, আজনবী ছবি থেকে গানটি শুনছেন আর ডি বর্মনের সুরে।

फिर न कभी कहना

0: হ্যালো আকাশবাণীতে,
1: এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর জুড়ে গিয়েছেন আমাদের শ্রোতা বন্ধু, তার সঙ্গে একটুখানি কথা বলে নেব। শুভ সকাল, কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
2: আমি বাগাজ্যোতির কলোনি থেকে, প্রধাননগর বাগাজ্যোতির কলোনি থেকে গৌরী সরকার বলছি।
1: বলুন। একদম, কিন্তু আমরা অনেকেই সেটা কিন্তু বিশেষ করে আমাদের যারা পরিবারে যারা বড় আছেন, আমাদের মা, তিনি কিন্তু নিজের কথাটা সবচেয়ে কম ভাবেন।
2: আর
1: আজকে সকালটা আপনার কাছে নতুন কি বার্তা আনছে?
2: বার্তা বলতে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই হলো বার্তা। আর ভূপেন হাজারিকার গানগুলো না, মানুষ মানুষের জন্য, গানটা খুব ভালো লাগে আমার।
1: আচ্ছা, নিশ্চয়ই আপনার কথা মনে থাকবে আমার। কিন্তু আমাদের এই হ্যালো আকাশবাণী মূলত এখানে আপনারা শুনতে পারেন হিন্দি ছায়াছবির গান, তবে আপনার
2: রেডিওই শুনি বেশি, বুঝলেন?
1: হ্যাঁ, কিন্তু আপনার গান আপনি অবশ্যই শুনতে পাবেন। আমাদের বাংলা যে অনুষ্ঠানগুলি রয়েছে যেখানে বাংলা গান বাজে, অবশ্যই সেখানে আপনি আপনার প্রিয় গানটির কথা বলে গানটি শুনতেই পারেন। ভালো থাকবেন, ভালো থাকবেন, আপনার দিনটি খুব ভালো।
2: হ্যাঁ, আপনাদেরও দিন ভালো যাক।
1: অবশ্যই,
2: ধন্যবাদ।
1: হ্যাঁ, ধন্যবাদ। কথায় কথায় নতুন সম্ভাবনার সকাল, ভাবনায় ভাবনার আঙ্গিকে, এবং সবকিছু মিলেমিশে অন্য এক ভাবনায়। আসলে এই সকালে আমরা কিন্তু প্রত্যেকে প্রার্থনা করি, যেটা বারে বারে আমাদের শ্রোতা বন্ধুরাও বলেছেন, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, আর তার সঙ্গে সঙ্গে নিজের, আমরা আগে নিজে ভালো থাকতে শিখি, তবেই কিন্তু আর সবাইকে ভালো রাখতে পারব নিশ্চয়ই। আর শ্রোতা বন্ধুর এই কথাটি তো, গৌরীদেবীর এই কথাটি অবশ্যই মনে থেকে যাবে, তাই আমরা প্রত্যেকে আগের দিনের ভার মুক্ত হয়ে নতুন সকালে নতুনভাবে নতুন আঙ্গিকে ভালো থাকার একটুখানি চেষ্টা করব। আজকের শেষ গানটি

শোর ছবি থেকে এই গানটি আপনারা শুনলেন, লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে। সুর লক্ষ্মীকান্ত প্যারেলাল। সকলে ভালো থাকবেন আজকের মতো। হ্যালো আকাশবাণী, এই পর্যন্তই আকাশবাণী শিলিগুড়ি সংবাদ, একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কর্ণাটক ও তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে একগুচ্ছ ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠক করবেন। টিটিভির প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। তাশকান্দে এশীয় অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে ৯ জন ভারতীয় বক্সার ফাইনালে জায়গা করে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দির উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল ৩টে নাগাদ হায়দ্রাবাদে প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড্ডে বেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়কের ৪ লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকে আরও ৯ মন্ত্রী শপথ গ্রহণ করবেন। ২৩৪ সদস্য বিশিষ্ট বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ু রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকে ২জন করে বিধায়ক রয়েছে, সেই দলগুলোর পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়েছে। অসমে বিজেপির পরিষদীয় দল আজ গুয়াহাটিতে তাদের নেতা নির্বাচনের লক্ষ্যে বৈঠকে বসছে। নবনির্বাচিত বিজেপির বিধায়করা আজ সকালে অটল বিহারী বাজপেয়ী ভবনে মিলিত হচ্ছেন। এদিকে আসামে টানা তৃতীয়বারের মতো এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলেছে। বিজেপি বিধায়ক দলের বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জগৎ প্রকাশ নাড্ডা এবং সহ পর্যবেক্ষক নায়েব সিং সাইনি। এই বৈঠকের পরপরই একই স্থানে এনডিএ বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে আগামী ১২ মে খানপাড়ার ভেটেরিনারি কলেজ খেলার মাঠে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর এই বৈঠক হওয়ার কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক

0: কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। নির্বাচনের জন্য গত 2 মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকালই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও 5 বিজেপি বিধায়ক। এরা হলেন খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুটু, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপর পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন তিনি। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর বাসভবনে ডাকাই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি প্রমুখ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে যৌথভাবে দক্ষিণ ত্রিনিদাদে একটি কৃষি প্রক্রিয়াকরণ হস্তান্তর করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে ভারতের সিডস উদ্যোগের আওতায় এই কেন্দ্রটি ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষুদ্র মাঝারি উদ্যোগের পরিবেশকে আরও মজবুত করবে। তিনি ত্রিনিদাদ ও টোবাগোর পেনাল এলাকায় একটি স্থায়ী কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কেন্দ্রেরও উদ্বোধন করেন।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে মূল শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ করা এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে জমা নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। এছাড়া সমস্ত পেমেন্ট কেবল ব্যাঙ্ক ট্রান্সফার এবং ইলেকট্রনিক মাধ্যমেই করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো ঠিকাদারি সংস্থা এই নিয়ম লঙ্ঘন করে বা বেতন দিতে দেরি করে, তবে তাদের সরকারি কাজ থেকে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করা হবে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO হায়দ্রাবাদে তাদের অ্যাক্টিভলি কুলড ফুল স্কেল স্ক্র্যামজেট কম্বাস্টারের দীর্ঘমেয়াদী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পথ আরও প্রশস্ত হল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা চলাকালীন কম্বাস্টারটি টানা 1200 সেকেন্ডের বেশি সময় সচল ছিল, যা গত জানুয়ারি মাসের 700 সেকেন্ডের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এই বিশেষ সাফল্যে DRDO এবং সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে কড়া বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলা জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজকে নিশানা করে পাল্টা আঘাত করা হবে। হরমুজ প্রণালীর ভেতরে এবং সংলগ্ন এলাকায় ইরানি এবং মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু এবং নৌযানগুলিকে নিশানা করেছে। হান্টাভারের সংক্রমণের আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত ক্রুজের সমস্ত যাত্রী ও নাবিককে অতি ঝুঁকিপূর্ণ সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে বিবেচনা করায় এবং তাদের 42টি নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছে। ডাব্লিউএইচও জানিয়েছে এখনও পর্যন্ত কোনো যাত্রী বা নাবিকের শরীরে উপসর্গ দেখা যায়নি। আইএমডি আজ কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু স্থানে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাজখান্দে এশিয়ান অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরমেন্স করেছে ভারতের অনূর্ধ্ব 15 বালিকা দল। বিভিন্ন ওজন বিভাগ মিলিয়ে মোট 9 ভারতীয় বক্সার ফাইনালে জায়গা করে নিয়েছেন। 30-33 কেজি বিভাগে অক্সিতা, 37 কেজিতে আঞ্জি, 40 কেজিতে সোনিয়া সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছেন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থানকে পরাজিত করেছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দুপুর 3:30 চেন্নাই সুপার কিংস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্ণাটক তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠক করবেন। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জেমস মার্ফি, তাকে রাখা হয়েছিল কারাগারে, সেখানেই 1895 সালে মৃত্যু হয় তার। এরপর পেরিয়ে গেছে 128টি বছর, অবশেষে সমাহিত করা হলো তাকে। হ্যাঁ, মৃত্যুর 128 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ার ছোট্ট শহর রিডিং, সেখানে পকেট কাটতে গিয়ে ধরা পড়েন মার্ফি। 1895 সালে মৃত্যু হলেও তার দেহ নিতে আসেনি পরিবারের কেউ। ঘটনাক্রমে তার মরদেহ মমি করে রাখা হয়। মমিতে পরিণত হওয়া মার্ফি এতদিন স্টোনম্যান উইলি নামে পরিচিত ছিলেন। একটা নয়, দুটো নয়, ডিজনিল্যান্ডের 583টা বিখ্যাত প্রাসাদ দাঁড়িয়ে শহরে। কথা বলছি তুরস্কের বুর্জাল বাবা শহরের, উত্তর পশ্চিম তুরস্কের প্রসিদ্ধ অঞ্চল বলু প্রদেশের। এই ছবির মতো শহরে কারা থাকেন? উত্তর হল, কেউ না। কোনোদিনই কেউ থাকেনি এই শহরটিতে। স্থানীয় কুকুর বিড়াল ছাড়া কেউ ঘুরেও তাকায় না এর দিকে। ভূতের মতো দাঁড়িয়ে 100 বিলাসবহুল অট্টালিকা। কাছেই রয়েছে কৃষ্ণসাগরের মনোরম সৌন্দর্য। ইস্তানবুলের রাজধানী আঙ্কারা থেকেও খুব বেশি দূরত্ব নয়। এক একটা প্রাসাদের দাম $3.5 লক্ষ থেকে $5.5 লক্ষ মধ্যে। 2014 শুরু হয় বুর্জল হাওয়াসের কাজ। বাজেট প্রায় $200 মিলিয়ন। 2500 কর্মী উদয়াস্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন শহরটি। সবকিছু ঠিকঠাক চললেও 2017 এক ভয়াবহ মন্দার মধ্যে পড়ে গোটা তুরস্কের অর্থনীতি। প্রায় $25 মিলিয়ন দেনায় ডুবে দেউলিয়া হয়ে যায় নির্মাণকারী শারুদ গ্রুপ। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় পুরো প্রকল্পের কাজ। আর তখন থেকেই ভুতুড়ে শহরে পরিণত বুর্জ আল বাবাস। চেন্নাইয়ের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস এক সন্ধ্যায় তো আকাশ থেকে পড়লেন। হাতের মোবাইলে ব্যাংকের মেসেজে জানতে পারলেন অ্যাকাউন্টে জমা হয়েছে 753 কোটি টাকা। সামান্য একজন ওষুধের দোকানের কর্মীর অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? হয়েছে কি, ইদ্রিস কয়েকদিন আগে নিজের বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এক বন্ধুকে 2000 টাকা পাঠান। এই লেনদেনের পরে তিনি তার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে গিয়ে চক্ষু চড়ক গাছ, আর দেরি করেননি তিনি। এই অস্বাভাবিক ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ইদ্রিস ব্যাংকের সমস্যাটি জানান। তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তামিলনাড়ুতে এই ঘটনা প্রথম নয়। সম্প্রতি চেন্নাইয়ের রাজকুমার নামে একজন ক্যাব চালক হঠাৎ নিজের ব্যাংক অ্যাকাউন্টে 9000 কোটি টাকার ব্যালেন্স দেখতে পান। পরে অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ ভুল সংশোধন করে অতিরিক্ত অর্থ প্রত্যাহার করে নিয়েছে। দিব্যি জমে এসেছিল সকালের ঘুমটা। আচমকায় মাথার মধ্যে ঢেলে দেওয়া হল এক বালতি ঠান্ডা জল। সে তবু একরকম, তার থেকে অদ্ভুত লাগতে পারে যদি সদ্য ঘুম থেকে তুলে কাউকে ফেলে দেওয়া হয় পুকুরের জলে। এরকমই এক প্রথা আছে ফিনল্যান্ডে, যার নাম ন্যাশনাল স্লিপি হেড ডে। প্রতি বছর 27 জুলাই পালন করা হয় এই প্রথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রোমান সাম্রাজ্যের হাত থেকে বাঁচতে 7 খ্রিস্টান আশ্রয় নেন একটি গুহায়। সেখানে তারা ঘুমিয়ে থাকেন প্রায় 200 বছর। সেই থেকে ফিনল্যান্ডে

কোটি ঘন কিলোমিটার জল, অথচ তা সত্ত্বেও পানীয় জলের অভাব আগামী দিনে হয়তো চরমে উঠবে, এ বিষয়ে ইতোমধ্যে সতর্ক করেছেন গবেষকরা। এর কারণ হলো স্বাদু জলের পরিমাণ, পৃথিবীর মোট জলের মাত্র 1.2%, তাও আবার এই মিষ্টি জলের 90%-এরও বেশি জমাট বেঁধে রয়েছে অ্যান্টার্কটিকায়। মহাকাশ থেকে লেজার রশ্মির মাধ্যমে বরফের চাদর পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, অ্যান্টার্কটিকার উপরিতল থেকে 2300 ফুট গভীরে কোথাও কোথাও হ্রদ রয়েছে মিষ্টি জলের। উচ্চচাপের কারণে বরফ সংকুচিত হয়ে তৈরি হয়েছে এ ধরনের হ্রদ। অন্যদিকে নদীর হ্রদ এবং ভূগর্ভস্থ মিষ্টি জলের পরিমাণ নগণ্য। তবে মজার বিষয়টা কি জানেন, অ্যান্টার্কটিকার বরফকে পানীয় জলে পরিণত করা গেলে তা পৃথিবীর জল সমস্যাকে মিটিয়ে ফেলতে পারে চিরতরে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

0: আকাশবাণী শিলিগুড়ি। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি এসে গেছি তোমাদের কাছে। আর ছোট্ট বন্ধুরা কেমন আছো? আমি জানি তোমরা কিন্তু খুব ভালো আছো। আর রবিবারের সকাল, ছুটির সকাল, তার মানেই হচ্ছে সবাই তোমরা ভীষণ ভালো আছো, আর একটু নিজেদের মতো করে সকালটাকে কিন্তু তোমরা কাটাচ্ছ, তাই না? উঠে পড়েছে তো ঘুম থেকে? আর আমি জানি একটুখানি পড়াশুনো করে নিয়ে কিন্তু বসে পড়েছো রেডিও সেটের সামনে। তো তোমাদের সঙ্গে তো কথা বলবো, তার জন্য তো তোমাদের নম্বরটা জানতে হবে। নম্বরটা জানতে হবে বললাম, কিন্তু এই মুহূর্তে আমার ছোট্ট বন্ধু কিন্তু ফোন করে ফেলেছে। চলো, কে রয়েছো এই মুহূর্তে ছোট্ট বন্ধু? হ্যাঁ, খেয়া বলছি, সাপটি বাড়ি থেকে, তাই না? দেখো, আমি কিন্তু তোমাকে ঠিক চিনতে পেরেছি। বলো খেয়া, কেমন আছো? আমি, তুমি যখন এত ভালো আছো তখন তো আমাকে ভালো থাকতেই হবে, তাই না? আমাকে তো আরো ভালো থাকতে হবে। তো কি করছিলে বলো? বই পড়ছিলে? বাবা, এত পড়াশুনো! কি বই পড়ছিলে? হ্যাঁ, কি বই পড়ছিলে শুনি। বলো। আচ্ছা ঠিক আছে, কিছু একটা বই পড়ছিলে, তো এখন কি শোনাবে বলো? আচ্ছা শোনা, শুনি, কবিতা শোনাবে তো?
1: রবীন্দ্রনাথ ঠাকুর, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পোড়া পোড়া সেরা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নেই, আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠে এসেছে, বাগড়ি বুড়ি চুগড়ি ভরে নিয়ে সাতুন সে পুকুর ধারে এসে কাঁঠাল হলো মাদার গাছের তোলা, কারি হয়ে এলো দিঘি চর হাটের থেকে শোভা এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দর, মনে করো না পুত্র সাদের তারা, মনে করো না সন্ধে হতে যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা লাট হবে না কেন, নমস্কার।
0: তাই তো, ভেবে দেখার মতো। রাতের বেলা দুপুর যদি হয় হবে না কেন, যাই হোক, তুমি তো চমৎকার করে বললে। আমার ছোট্ট বন্ধু যখন বলে, যা বলে তা খুব ভালো বলে। ঠিক আছে, আবার তোমার কবিতা শুনবো, কেমন? ভালো করে অভ্যেস করবে কিন্তু, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ,
1: তুমিও ভালো থাকো।

আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই অনুষ্ঠান কিন্তু, এবং লাইফ ফোন ইন এই অনুষ্ঠান কলকাকলিতে আমার ছোট্ট বন্ধুরা আমার সঙ্গে গল্প করে, আমাকে কবিতা শোনায়, গান শোনায়, আর কত কিছু যে বলে আমার কিন্তু খুব ভালো লাগে। পরের ছোট্ট বন্ধুর সঙ্গে তো কথা বলবো, তবে আগে একটা গান শুনে নি। গান শুনে তারপর ফিরে আসছি।

ছোটদের কণ্ঠে শুনলে রবি ঠাকুরের এই গানটি নব আনন্দে জাগো। আর রবিবার ছুটির দিন এবং আমার ছোট্ট বন্ধুরা, আমি কিন্তু জানি যে লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে কলকাকলিতে আমার ছোট্ট বন্ধুরা কিন্তু আমার সঙ্গে গল্প করবে বলে আমি জানি। রেডিও সেটের ওপারে তারা কিন্তু চুপটি করে বসে রয়েছে। আর বসে থাকলে কিন্তু চলবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে ফোন কিন্তু করতে হবে, এবং তার জন্য যে নম্বরটা 9434076705, আবার বলি 9434076705, এই নম্বরে কিন্তু তোমাকে টুক করে একটা ফোন করে ফেলতে হবে। তারপর তোমার পছন্দের গান বা কবিতা আমাকে তুমি শোনাতেই পারো, তার সঙ্গে তোমার সঙ্গে টুকরো টুকরো কথা

তো হবেই। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা ছোট্ট গল্প, তবে সবটুকু নয়, কিন্তু একটা ছোট্ট একটা অংশ, এবং এই অংশটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালির থেকে খানিকটা। কেমন? এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। বলিল, বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে। এখন অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এ গাঁয়ের বকুলতলা, গোঁসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চড়িত, মোটা গুলঞ্চলতা দুলানোর শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কতকালের পুরনো গাছটা। রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত, ছোট্ট একখানা জেলেডিঙি বাহিয়া তাদের গাঁয়ের অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিতে যাইত। মাঠের মাঝে মাঝে ঝাড় ঝাড় সোঁদালি ফুল বৈকালের ঝিরঝিরে বাতাসে দুলিতে থাকিত। ঠিক সেই সময় হঠাৎ এক একদিন ওপারের সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে, সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত। সেসব কথা প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দিদি দেখ দেখ ওইদিকে। পরে সে মাঠের শেষের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত, ওই যে ওই গাছটার পেছনে, কেমন, অনেক দূর না? দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখাচ্ছিলি? দূর, তুই একটা পাগল। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। অনেকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গুণিতে গুণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আশারু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে, এখন চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু মতো রাস্তা মাঠের মাঝখান চিড়িয়া ডাইনে বাঁয়ে বহু দূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া, সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল, দুইটা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়া রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন? পিছলাইয়া পড়িয়া যায় না কেন? এগুলোকে তার বলে? তারের মধ্যে শোঁসো কিসের শব্দ? তারে খবর চাইতেছে? কাহারা খবর দিতেছে? কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন? এদিকে কি স্টেশন? সে বলিল, বাবা রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনো দু ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা, ওরকম করো না, ওই জন্যে তোমায় কোথাও আনতে চাইনি। এখন কি করে দেখবে? সেই দুপুর একটা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠায় রোদ্দুরে। চলে আসবার দিন দেখাবো। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। আজ এইটুকু থাক। তো ছোট্ট বন্ধুদের জন্য পথের পাঁচালি থেকে এই গল্পের অংশটুকু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেটা তোমাদেরকে পড়ে শোনালাম। আর আর আমি জানি আমার ছোট্ট বন্ধুরা এই মুহূর্তে কি শুনতে চায়, আমি জানি, একটা গান, তাই না? চলো গান শুনিয়ে দিই।

0: এই মুহূর্তে ছোট্ট বন্ধু জুড়ে গেছে আমার সঙ্গে, আর ওর সঙ্গে একটুখানি কথা বলে নেব। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। তো ছোট্ট বন্ধু একটুকু কিন্তু মন খারাপ করো না, কারণ একটু পরে কিন্তু তোমার সঙ্গে আবার কথা বলে নেব, কেমন? চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে করতে কিন্তু তুমি ঠিক কথা বলে নিতে পারবে। যে গানটি শুনে আমরা ফিরে এলাম, এগুলো সবই আমাদের ছোট্ট বন্ধুদের সমবেত কণ্ঠে গাওয়া। এই গানটি রজনীকান্ত সেনের লেখা, আর ছোট্ট বন্ধু এই মুহূর্তে যে আছে ওর সঙ্গে একটুখানি কথা বলে নি। বলো, কে বলছো আর কোথা থেকে বলছো?
1: আমি তেজস্বী লাল গুপ্ত বলছি, কুচবিহার থেকে।
0: আচ্ছা, বলো কেমন আছো আর কি করছো?
1: আমি ভালো আছি।
0: আচ্ছা, ভালো আছো, আর করছিলে কি?
1: আমি বসেছিলাম।
0: বসেছিলাম, আর কোথা থেকে বললে ফোন করেছো?
1: কুচবিহার থেকে।
0: কোচবিহার থেকে, আচ্ছা। বসেছিলাম, বসে বসে কি করছিলে? এমনি বসেছিলাম। হ্যাঁ বলো।
1: বসে বসে আপনাকে কল করছিলাম।
0: ওরে সর্বনাশ, মানে বসে বসে তুমি কলকাকলি শুনছিলে, তাই তো?
1: হ্যাঁ।
0: কি শোনাবে আজকে বলো?
1: আমি আজকে কবিতা শোনাবো।
0: হ্যাঁ, কার কবিতা শোনাবে?
1: সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু।
0: আচ্ছা বলো।
1: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে, ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার হতে, ওই যেন ভাই মৌন মহান। সূর্য আমায় শিক্ষা দিল আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো মধুর কথা বলতে, ইংরেজিতে সাগর সাগর রত্না হোক, অন্তর হোক রত্না আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, আপন বেগে চলতে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। নমস্কার।
0: ভয় করছিল একটু বলার সময়?
1: হ্যাঁ,
0: ভয় ভয় করছিল বলতে বলতে?
1: হালকা
0: হালকা, আচ্ছা, একটু একটু ভয় করছিল আর কি। ভয়ের কি আছে, যেটা বলবে একেবারে নির্ভয়ে বলবে, কেমন? আর ছোট্ট বন্ধুরা বলো মানে তো সব ভালোই বলো, সব সময় তোমরা ভালো বলো, তাই না? শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে যখন তুমি ফোন করে শোনাবে তার আগে বেশ কয়েকদিন তোমাকে যে কবিতাটা তুমি আমাকে শোনাবে বলে ঠিক করেছ সেটা নিয়ে বসতে হবে, একটু চর্চা করতে হবে তো, তাই না? তাহলেই তুমি সবচেয়ে ভালো বলতে পারবে, সব থেকে ভালো বলতে পারবে, কেমন? ঠিক আছে, এখন কি করবে, পড়াশুনো করবে? হুম, ঠিক আছে, তুমি পড়াশুনো করো আর আমি ছোট্ট বন্ধুদের সঙ্গে গল্প করি তোমার। আর যদি তোমার মনে হয় পড়াশুনো হয়ে গেছে তাহলে গান শোনো, আর তোমাদের এই কলকাকলি সবটুকুই শুনবে সময় থাকলে, কেমন? ভালো থেকো তুমি। হুম, আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য কিন্তু এই অনুষ্ঠান লাইফ অন ইন কলকাকলি, আর আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে। হ্যাঁ, তোমাদের কথা শুনব, তোমাদের কবিতা শুনব, তোমাদের গান শুনব, তোমাদের সঙ্গে গল্প করব, সবটুকু নিয়ে, কেমন? তো তোমাদের তো একটা গল্প শুনিয়েছি, তাই না? গল্প একটা শুনিয়েছি, এরপরে কিন্তু গানও শোনাবো। তবে তার আগে আমার ছোট্ট বন্ধুদের একটা জন্য একটা কবিতা আমার খুব ভালো লেগে গেল, দেখো তো তোমাদের কেমন লাগে, আমি বলি কেমন। সংগৃহীত একটা কবিতা, শ্রাবণ দুপুর ঘরে একা বারান্দাতে বৃষ্টি দেখা, চুপচাপ একলা বসে কত কথা মনে আসে, ছোটবেলায় খেলার ছলে ভাসিয়ে দিতেন নৌকো জলে, সেই নৌকো যেত ভেসে রূপকথার কোন নতুন দেশে। নৌকো পানে ছেয়েছে কল্পলোকে নৌকোবে, দেশ থেকে ওই দেশান্তরে জানা হতো অজানারে। সন্ধে আবার হতো যখন, ফিরে আসতেম আমিও তখন, যেমন পাখি ফিরে গাছে আমিও তখন মায়ের কাছে। মায়ের কাছে থাকা মানেই তো কোনো চিন্তা ভাবনা কোনো কিচ্ছু নেই, কারণ তোমার সব চিন্তা তো তোমার মায়ের, তুমি শুধু মায়ের কথাটুকু শুনে চলবে, ব্যাস, আর তোমাকে কিচ্ছুটি করতে হবে না। তোমার সবচেয়ে কিসে ভালো হয়, তুমি কিভাবে সবচেয়ে ভালো থাকো, কিভাবে সব কিছু ভালো বলতে পারো করতে পারো, মা তো আছে এই পাশে, তোমার আর চিন্তা কি, তাই না? তো ছোট্ট বন্ধুদের এই কবিতাটা কেমন লাগলো আমাকে কিন্তু লিখে জানিও, হ্যাঁ, তোমাদের কেমন লাগছে, তাহলে আমার আরেকটু ভালো লাগবে, তাই না? আচ্ছা চলো এবার তোমাদের একটা গান শোনাই।

ছোটদের সমবেত নিবেদনে শুনলে বেদগান। তো ছোট্ট বন্ধুরা, আজ কিন্তু সময় আর একদমই নেই, তাই তোমাদের যেটা বলবো যে তোমরা আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু আজকে রবিবার এই ছুটির দিনটাকে তোমরা কিন্তু সব সময় পড়াশুনো এবং সব কিছুর সঙ্গে সঙ্গে নিজেদের মতো করে একটুখানি কাটিও, কেমন? এই রবিবারের দিনটি একটুখানি খেলাধুলো করো, তোমাদের যা যা ভালো লাগে সেগুলো নিয়ে রবিবারের ছুটির দিনটাকে তোমরা কিন্তু ভীষণ ভালো করে কাটাবে। বাবা মায়ের সঙ্গে ঘুরতে যেতে পারো, তারপর তোমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা যারা যারা আছো কাছাকাছি, তারা মিলে তোমরা সুন্দর করে খেলাধুলো করতে পারো, একসঙ্গে কিছু একটা করতেও পারো। সব কিছু মিলেমিশে সবচাইতে ভালো জিনিস যেটা, সেটা কিন্তু আমার ছোট্ট বন্ধুদের কিন্তু সব সময় আনন্দে আর হাসি খুশিতে থাকতে হবে, থাকতেই হবে, তাই না? আমার ছোট্ট বন্ধুরা কিন্তু ভালো থাকতে জানে, আর পড়াশুনো তো করতেই হবে। পড়াশুনো করার সাথে সাথে তোমরা যে জিনিসটা নিয়ে থাকতে ভালোবাসো, আর আমি জানি আমার ছোট্ট বন্ধুরা কিন্তু গল্প শুনতে খুব ভালোবাসে, তাই বাড়িতে যারা বড়রা আছেন, তোমাদের যদি ঠাম্মি থাকেন, দিদা থাকেন, তাদের কাছে কিন্তু তোমরা তোমাদের ছোট্টবেলার বেশ কিছু গল্প তারা জানেন, যে গল্পগুলো তোমাদের সবার খুব ভালো লাগে, আমি জানি। তো এই ছোট্ট ছোট্ট রাজপুত্র বা তোমরা যখন ছোট আর কি, রাজপুত্র রাজকন্যার গল্প শুনতে আমরা তোমরা খুব ভালোবাসো, সব কিছু মিলেমিশে এই যে ছোট্ট বন্ধুদের জন্য গল্পের একটা আসর, যে সেটা কিন্তু তোমার ঠাম্মা, দিদা, মা, বাবা, তাদের কাছ থেকে ভালো ভালো গল্প শুনবে, কেমন? শুনে শুনে দেখবে তোমার কিন্তু ভাণ্ডারে অনেক কিছু জমা পড়ে গেছে। আজকের মতো লাইফ ফোন ইন কলকাকলি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো ছোট্ট বন্ধুরা, কেমন?

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে এখন শুনবেন শ্যামা সংগীত।

শ্যামা সঙ্গীত শুনছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটির কথা ও সুর প্রচলিত।

এতক্ষণ শ্যামা সঙ্গীত শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। নিশীথ সাধুর কণ্ঠে এখন শুনবেন রজনীকান্তের গান।

নিষেধ সাধুর কণ্ঠে এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান আকাশবাণী শিলিগুড়ি। লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে এই মুহূর্তে রয়েছে স্টুডিওতে, তবে এই অনুষ্ঠান শুরু করার আগে রয়েছে ছোট্ট একটুখানি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি তারপর।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে স্টুডিও রয়েছি আমি নবনীতা, কিছু কথায় কিছু গানে নিয়ে। আর আজকের কথা শুরু হোক আমাদের জীবনের সবচাইতে কাছের মানুষ, যিনি আমাদের আগলে থাকেন, আমাদের বড় করেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে যাকে ছাড়া আমাদের চলা হয়ে যায় অর্থহীন। আমি জানি এই মুহূর্তে শ্রোতাবন্ধুরা বুঝতে পারছেন সেই মানুষটিকে। হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের সকলের মা। মা শব্দটার মধ্যে এমন একটি মাধুর্য আছে, মমতা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, যে বন্ধনে আমরা সকলে কিন্তু বাঁধা পড়ে যাই। মা শব্দটি কেবলমাত্র মাতৃত্বের বন্ধনে নয়, কিন্তু মা শব্দটির মধ্যে রয়েছে যে গভীরতা, সেই গভীরতা যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তিনি মাতৃসমা। আজ সকল মায়েদের জন্য রইল শ্রদ্ধা, প্রণাম এবং তাদের জন্য আজকের এই মাতৃদিবসে এই সময়ে দাঁড়িয়ে কোনো, আমার তো মনে হয় না যে এমন কোনো শব্দ আছে যে শব্দ তার জন্য বলা সম্ভব। তিনি সকল শব্দের ঊর্ধ্বে, তিনি এমন একজন মানুষ যাকে জীবনের প্রথম প্রত্যেকটি শিশু যাকে দেখে, যে কোল চিনতে শেখে, যাকে বুঝতে শেখে, সেই মানুষটির

জন্য থাকছে প্রথম গানটি, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আমাদের সকল মায়েদের জন্য।

মান্নাদের কণ্ঠে প্রিয় গানটি শুনে ফিরে এলাম। আর আমরা সকলেই জানি আমাদের এই ছোট্ট একটুখানি কোণ, ভালোবাসার কোণ, ভালো লাগার কোণ, যে কোণটি জুড়ে রয়েছেন আমাদের মা, যার স্নেহের নিবিড় ছায়ায় প্রত্যেক সন্তান বেড়ে ওঠে নিবিড়ভাবে। সন্তানের সঙ্গে মায়ের এই যে আত্মিক বন্ধন, এই বন্ধন কিন্তু শুরুতেই শুরু হয়ে যায়। তাই জীবনে প্রতিটি ক্ষেত্রে, সুখে দুঃখে, সহায় সম্পদে, যিনি আমাদের কাছে এবং পাশে থাকেন, তিনি আর কেউ নন, আমাদের মা। আজ এই বিশেষ দিনে তাদের প্রতি রইল শ্রদ্ধাপূর্ণ প্রণাম, ভালোবাসা। পৃথিবীর প্রত্যেক মা ভালো থাকুন, ভালো থাকুক তাদের সন্তানেরা, এবং তারা তার সন্তানকে, তার পরিবারকে ভালো রাখার সঙ্গে সঙ্গে একটুখানি নিজের কথাও ভাবতে শিখুন, ভালো থাকতে শিখুন। তাহলে আপনার চারপাশের এই দুনিয়াটা আরো সুন্দর হয়ে যাবে। এই মুহূর্তে আমরা রয়েছি কিছু কথায়, কিছু গানে, এবং শ্রোতা বন্ধুদের পছন্দের গান থাকে এই অনুষ্ঠান জুড়ে। প্রথম গানটি ছিল মাকে উদ্দেশ্য করে, তবে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। এই মুহূর্তে যে গানটি আমরা শুনব, সেই গানটি গেয়েছেন কিশোর কুমার।

0: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন এই গানটি। আর কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
1: এটা কোথায় নম্বর লাগছে বলেন তো?
0: আকাশবাণী শিলিগুড়ি, বলুন।
1: ভুল নম্বর, আমি অন্য জায়গায়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আজকে আমরা কথা বলছিলাম আজকে এই বিশেষ দিনটি নিয়ে, যে মানুষটি আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি মানুষ, এবং যে মানুষটি শুরু থেকে শেষ পর্যন্ত কেবলমাত্র সংসার এবং তার সবটুকু নিয়ে যার জীবনবৃত্ত গড়ে ওঠে, আমাদের সকলের প্রিয় মা। আমাদের সকলের ছোট থেকে এই বড় হয়ে ওঠার পেছনে যার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মানুষটি প্রতিটি মুহূর্তে আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করেন ছোট থেকে বড়, এবং প্রত্যেকটি বিষয়ে যার পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি থাকে, কিভাবে তার সন্তানকে তিনি সবটুকু শ্রেষ্ঠ দিয়ে তার যেটুকু আছে সেটুকু এবং যেটুকু নেই সেই জায়গায় মায়েরা কিন্তু পৌঁছে যেতে পারেন সন্তানের জন্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একবারও ভাবেন না যে তিনি কোনো জায়গায় তার সন্তানের জন্য যেখানে তিনি দাঁড়াবেন সেই জায়গা কিন্তু কোনো অনিশ্চিত জায়গা নয়। এবং আত্মবিশ্বাসী এই মা না পারাটাকেও সহজ করে তোলেন তার সন্তানের কাছে। তাই তো আমরা দেখেছি আমাদের জীবনের সবটুকুতেই যে এই মায়েরা কিন্তু জুড়ে থাকেন, তিনি যে জায়গাগুলো পাচ্ছেন না তিনি কিন্তু তার সন্তানকে নিয়ে দৌড়চ্ছেন, এবং এই নতুনভাবে সন্তানের সঙ্গে সঙ্গে নতুন বৃত্তে কিন্তু তিনিও প্রবেশ করছেন সন্তানেরই উন্নতির জন্য। আর এই মুহূর্তে কিন্তু স্টুডিওতে আমি একা নেই, আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসে গেছে এই মুহূর্তে ওর সঙ্গে আমি একটু কথা বলে নি।
2: হ্যাঁ দিদি,
0: হ্যাঁ,
2: বিশ্ব মাতৃদিবস, মা, এই যে একটি শব্দ, এই একটি শব্দের মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে দিদি, তা হয়তো যারা মা তারা শুধু বুঝতে পারেন না, পৃথিবীর সমস্ত সন্তানেরা বুঝতে পারেন যে এই একটি শব্দের মধ্যে কত কিছু লুকিয়ে রয়েছে, তাই না?
0: হ্যাঁ, প্রথমেই বলি শুভ সকাল।
2: শুভ সকাল।
0: বলছি আসতে কোনো কষ্ট হয়নি তো?
2: একেবারেই না,
0: একদম না,
2: তবে একটু দেরি হলো, তোমার একটু কষ্ট হলো?
0: না না না, ঠিক আছে। তো আমরা আজকে এই বিশেষ দিনে
2: একদম
0: আমরা আমাদের প্রত্যেকের জীবনে আমরা তো জানি মায়ের ভূমিকা কতখানি, তা তোমার দেখা মানে তোমার মা তোমার কাছে কতখানি?
2: এক কথায় বলতে পারি আমার মা আমার কাছে একটা পৃথিবী।
0: একদম।
2: যে মা আমাকে আজ এই যে আমি আকাশবাণীতে আজ রয়েছি, তার পেছনেও তো অবশ্যই অবদান সবার প্রথমে মার।
0: আচ্ছা।
2: তিনি ছোটবেলা থেকেই কিন্তু নিজে খুব ভালোবাসতেন এই আবৃত্তি, কবিতা, সঞ্চালনা, গান, সমস্ত সাংস্কৃতিক জগৎটাকে তিনি খুব ভালোবাসতেন। তিনি নিজে হয়তো সেভাবে পেরে ওঠেননি সব কিছু করতে, কিন্তু আমার মধ্যে দিয়ে তিনি কিন্তু স্বপ্ন পূরণ করতে চেয়েছেন।
0: মানে যে কথা একটু আগে বলছিলাম যে আমাদের মায়েরা অনেক কিছু হয়তো তারা জানেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্তানকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু তারা
2: সাহায্য করেন।
0: হ্যাঁ, একবারের জায়গা দুবার ভাবেন না, সেই অনিশ্চিত জায়গাটাকে নিশ্চিত করেন তারা।
2: ঠিক, একদম,
0: তাই না? এবং তোমার সঙ্গে সঙ্গে একই অনুভূতি আমারও মায়েদের জন্যই, বা আমার মায়ের ক্ষেত্রেও বলতে পারি একই জায়গা, কিন্তু মাই কিন্তু এই দরজাটা অবধি আমাকে পৌঁছে দিয়েছেন।
2: একদম,
0: মানে যতক্ষণ পর্যন্ত এই দরজা পর্যন্ত আমি আসতে না পেরেছি ততক্ষণ মা কিন্তু
2: দাঁড়িয়ে থেকেছেন।
0: হ্যাঁ,
2: একদম।
0: এইবার এই চৌকাঠ পার করে দিয়ে তিনি কিন্তু তার বৃত্তে ফিরে গেছেন। তো সেই মুহূর্তে তখন কিন্তু মাকে, মানে ধরো তখন তো আমার বয়সটাও অনেকটা কম ছিল, তখন ভাবতাম মা কেন সব সময় পেছনে এইভাবে লেগে থাকে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে বুঝতে পারি মা আমাকে আত্মবিশ্বাসী তৈরি করতে চেয়েছিল, আমাকে নয় বলবো না আমাদের, তোমাকেও তাই, তো যাতে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের একটা অন্য দৃষ্টিভঙ্গি তৈরি হয়।
2: একদম তাই, কারণ মায়েরা তো ভালো মতোই জানেন যে তার সন্তানেরা হয়তো এখনো পরিপূর্ণ নয়,
0: না
2: হ্যাঁ, পরিপূর্ণ করতে গেলে সমাজের সব রকম পরিস্থিতিকে মোকাবিলা করতে গেলে কি কি দরকার তারা কিন্তু জানেন।
0: আচ্ছা,
2: হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় ভুল বুঝে থাকি যে কেনই বা সব বিষয় হস্তক্ষেপ করছেন,
0: ওই যে বয়স কম, অভিজ্ঞতা কম, জীবনবোধ কম,
2: ঠিক তাই, সেই জীবনবোধটা কম জন্যই হয়তো অনেক সময় আমরা ব্যস্ত হয়ে উঠি, বিরক্ত হয়ে উঠি,
0: যে
2: এখন আমি তো স্বাবলম্বী, কেন আমার পেছনে ঘুরছো? কিন্তু কেন ঘোরেন তা হয়তো যখন আমরা এখন যখন মায়ের পর্যায়ে পৌঁছে গিয়েছি তখন আমরা বুঝতে পারি
0: যে ওই নিবিড় বন্ধনটা, ওই বন্ধন দিয়ে, যে বন্ধন দিয়ে তিনি আমাদের বেঁধেছেন, আমরা সেই বন্ধন দিয়ে আমাদের সন্তানকে বেঁধে বেঁধে পরস্পরের সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি। তো ভীষণভাবে এই দিনটি কিন্তু মানে আজকে বারে বারেই মানে মায়ের কথা মনে পড়ছে। তো এই যে জায়গাগুলো না আমাদের খুব মানে প্রিয় জায়গা, তো মানে
2: আবেগের জায়গা,
0: আবেগের জায়গা, অনুভূতির জায়গা, এবং তার কাছ থেকে জীবনের সবটুকু পাঠ নেওয়া, এবং সবথেকে বড় কথা মায়েদের মধ্যে মানে আমার মায়ের ক্ষেত্রে দেখেছি যে তখন আমরা ছোট ধরো, তো সেই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, ধরো মা তখন মানে সেই সময়টা হয়তো শুরুর দিকে গানের প্রাধান্য ছিল, যেহেতু পরিবারে গানের প্রাধান্য ছিল, মা গান গাইতেন, তো কাজেই আমরা সব ভাই বোনেরাই যেটা হয় গানই গাইতাম। তো যখন একটা সময় পরে মাধ্যমিকের পরে এসে আমি হঠাৎ করেই যখন কবিতা নিজের ইচ্ছে আগ্রহে একদিন কবিতার সঙ্গে যুক্ত হয়ে এসে মাকে বললাম, মাকে এবং বাবাকে, যে আমি না আজকে কবিতার সঙ্গে যুক্ত হলাম। তো আমি মানে এখন বুঝি, তখন অতটা বুঝিনি, আমার মানে মা এবং বাবা কারো দিক থেকে কিন্তু সেটা একবারও মনে হলো না, তাদেরকে সেটা আশ্চর্য করলো, মানে আশ্চর্য করার কথা, কিন্তু মাও একবারও বললেন না যে এতদিন এটার সঙ্গে থেকে আজ কেন এখানে, বাবাও বললেন না। এবং তারপর থেকে ওই যেটা বলছিলাম যে এই দরজায় পৌঁছানোর আগে পর্যন্ত মা কিন্তু সঙ্গে থেকেছেন, এবং একবারও কিন্তু আর গানের কথাটা
2: বলেননি,
0: না
2: মানে নিজের ইচ্ছাটাকে সেখানে তিনি প্রাধান্য দেননি, সন্তানের ইচ্ছাটাকেই কিন্তু তিনি প্রাধান্য দিয়েছেন।
0: কিন্তু ধরো আমরা কি সেই জায়গায় উঠতে পারি? মানে সবসময় আমি ভেবে দেখেছি আমাদের মায়েরা হয়তো আমাদের থেকে অনেকটা আধুনিক মনের দিক থেকে, তো তারা অনায়াসে আমাকে যে স্বাধীনতাটা দিলেন, আজকের দিনেও দাঁড়িয়ে মনে হয় যে সেই স্বাধীনতার বারে বারেই তার কথা মনে পড়ে, যে সেই স্বাধীনতাটা কিন্তু আমাকে পরিণত করলো।
2: একদম ঠিক তাই,
0: তাই না? তো কাজেই মা এবং সন্তান, ধরো তারা তার কথাটা চেপে গিয়ে তারা সন্তানকে প্রাধান্য দেওয়া, সব কিছুতে তুমি কি ভালোবাসো সেটা জানো,
2: সেটা করো,
0: তো আমাদের তার থেকেই তো শেখা।
2: একদম ঠিক তাই।
0: আজকে ধরো সন্তানদের সঙ্গে যখন আমরা যেভাবে বিহেভ করছি, করতে গিয়ে বারবার কিন্তু একবার ব্যাকে আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি আর ভাবছি যে মানে একটা কিছু ভাবলেও একবার কিন্তু থমকে দাঁড়িয়ে ভাবছি না এটাকে এভাবে না,
2: এভাবে নয়, এভাবে। একদম, মানে সেই জায়গায় দাঁড়িয়ে একসময় তো আমরাও সেই জায়গায় ছিলাম, আমাদের সন্তানের জায়গায়, তো বারবার

0: মনে হতে পারে যে তখন আমাদের কি পরিস্থিতি ছিল বা আমরা কি করতাম, কি রিঅ্যাক্ট করতাম।
1: ঠিক ঠিক, তো আজকে ভীষণ ভালো লাগছে জানো তো,
0: মানে ভালো লাগছে
1: এই বিষয়ে, মানে এমন একটা বিষয় যেটা নিয়ে কেবলই বললাম না, শব্দ শেষ হয়ে যাবে কিন্তু তাকে বলা
0: শেষ হবে না। মা যে এক বিশ্বব্যাপী বিষয়, মানে তো কোনো দেশ কাল পাত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রত্যেকটি সন্তান, পৃথিবীর প্রত্যেকটি সন্তান তার মাতৃগর্ভে আসেন এবং তারপর পৃথিবীতে ভূমিষ্ঠ হন। তা কাজেই এই মায়ের যে তাৎপর্য কতটা, সত্যি এই কথার মাধ্যমেও, মানে একটি ঘন্টা যে আমরা কথা বলবো মাকে নিয়ে, হয়তো তাতেও তার পরিধিটি সমাপ্ত হবে না,
1: হবে না, তিনি তার থেকেও বড়,
0: তার থেকেও বড়।
1: তো একটা গান শুনে নি,
0: একদম একদম।

আজ আন্তর্জাতিক মাতৃদিবস তথা বিশ্ব মাতৃদিবস। সত্যি যে কথা নিয়ে আমাদের আজ আলোচনা চলছিল, মা, মায়ের তাৎপর্য, যা একটি কথায় দুটি কথায় বলে বোঝানো সম্ভব নয়। আমরা যারা সন্তান, এবং অবশ্যই তার পরবর্তীতে যখন আমরা আবার মায়ের ভূমিকায় অবতীর্ণ, তখন এই মা শব্দের তাৎপর্য হয়তো যথাযথভাবে আমরা সকলেই বুঝতে পারছি। আসলে পৃথিবীর প্রত্যেকটি সম্পর্ক হয় এমনই, যে সম্পর্কগুলিকে হয়তো ভাষায় প্রকাশ করা যায় না সঠিকভাবে, কিন্তু তার যে আবেগ, তার যে অনুভূতি, তা যে সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। আর যখন মায়ের প্রশ্ন আসে, তবে তো সেই সম্পর্ক যে সমস্ত কিছুকে ছাপিয়ে চলে যায়। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মনে আসেই মনে হয় যেন নাচে

0: কোথায় যেন শুনতাম আমি মা যখন গাইতেন গান, মনে পড়াতে মোদের আজি মায়েরই সুরের তান। কবির কথায় মা যে এমনই, মনে পড়া এই কবিতাটি মাকে নিয়ে লেখা ছিল এবং রবি ঠাকুরের অগণিত কবিতা রয়েছে মাকে কেন্দ্র করে। তিনি তো বহু ছোটবেলায় মাকে হারিয়েছেন, তাই তার কাছে সেই অনুভূতিগুলি বারবার ফিরে এসেছে, মায়ের অনুভূতি। তাই আজ বিশ্ব মাতৃ দিবস, যা ঠিক 25শে বৈশাখের পরবর্তী দিনেই পালিত হচ্ছে বিশ্বব্যাপী, তা যে আমাদের কাছে আরও এক গভীর তাৎপর্যের। চলে যাই পরবর্তী গানে, এবং শ্রোতা বন্ধুদের অবশ্যই বলে রাখা, আপনাদের কাছে মায়ের অনুভূতি কেমন তা জানাতে অবশ্যই ফোন করুন। ফোন নাম্বার 9434076705 9434076705। কোনো বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, তাহলে তার কাছে একটু চলে যাই, তারপর না হয় গানে ফিরব, কেমন? হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি রাঙাপানি নারায়ণগঞ্জ থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু, ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: বাহ, আর আজ তো বিষয় হলো মাতৃদিবসের। একদম, এবং একটু আপনার কাছে জানতে চাই যে কি অনুভূতি আপনার কাছে মায়ের?
1: আমার কাছে ওই সেই অনুভূতিটাই, যেহেতু একটা ধরতি মা, মানে কাজে ধরেছি আমি, মানে খেতে, হ্যাঁ, সে একটা মা, প্রকৃতি মা, আর একটা আমার জীবন্ত মা এখনো বেঁচে আছে।
0: আচ্ছা,
1: আমরা চার ভাই, তার একটু বর্ণনাটা দিই। হ্যাঁ
0: একদম,
1: আমরা চার ভাই তিন বোন, মা এখনো বেঁচে আছে, প্রায় 80 উপরে বয়স। হ্যাঁ
0: আচ্ছা,
1: তবে মা কিন্তু আমার ওই পুরনো ভিটাটা ছাড়তেছে না। হ্যাঁ
0: আচ্ছা,
1: যে বিয়ে হয়েছিল ঘরটা হয়তো ছোট, আমরা হয়তো ভালো বাড়িতে আছি, পাশাপাশি বাড়ি, কিন্তু তার যে বিয়ে হওয়ার যে ঘর, সেটা কিন্তু মামাটা ছাড়তেছে না, আমার মা। হ্যাঁ
0: আচ্ছা,
1: আমরা চার ভাইয়ের ভিতরে, আমি তো বড়, তো আমরা তিন ভাইয়ের কাছে খাচ্ছে না, ছোট ভাইয়ের কাছে খাচ্ছে।
0: আচ্ছা, আসলে মায়ের যে পুরাতন জিনিসকে আঁকড়ে রাখা, সেই প্রবণতাটা রয়েছে সব মায়ের।
1: হ্যাঁ, মানে আমরা অনেক বলতেছি যে মা আমার বাড়িতে আসো, মানে আমরা তো পাশাপাশি ঘরগুলো বানাইছি, কিন্তু ছোট ভাইও আমার একটু বাড়ি ফাঁকা করে আরো অন্য বাড়িতে করছে, 2 নম্বর ভাইয়ের বাড়িতে থাকে মা। তো চার ভাইয়ের চারটা বাড়ি, কিন্তু ওই পুরনো ভিটা ছাড়তেছে না, আর খাচ্ছে কেন ছোট ভাইয়ের কাছে। আমরা এত বলতেছি যে আমাদের বাড়িতে আসো, হ্যাঁ আমরা খাওয়াই, হ্যাঁ মাঝে মাঝে খাওয়াই, কিন্তু প্রতিদিনের খাওয়াটা ওই ছোট ভাইয়ের কাছে। হ্যাঁ,
0: আসলে ওই যে পুরাতন জিনিসকে আঁকড়ে রাখা, মায়েরা তো সবসময় সেই ট্র্যাডিশনাল, যাকে বলা যায় যে চিরাচরিত জিনিসের প্রতি তাদের একটা ঝোঁক থাকবেই, তাই না?
1: আর উনি বলতেছে যে, মা বলতেছে আমি এই এই ঘরে থাকবো, এই ঘরে চলে যাব, হ্যাঁ আমি তোদের পাকা ঘরে যাব না, হ্যাঁ এই ভাঙা ভাঙা চৌকিতে আমি বসবাস করবো, তোদের খাটে লাগবে না। হ্যাঁ, মায়ের এত মানে সেই এই বিষয়টা খুব মানে আমার গভীর চিন্তায় পড়ে যাচ্ছে, যে আমরা এত বলতেছি মা আসো আমাদের বাড়িতে, হ্যাঁ কিন্তু ওই পুরনো ভিটা, মানে যে ঘরে বিয়ে হয়েছিল, যে ঘরে নতুন বউ হয়ে ঢুকেছিল, সেই ঘরটা ছাড়তেছে না।
0: আসলে ওই যে স্মৃতিগুলো না, মানুষকে তো সব স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখে, এবার আপনার মা নিশ্চয়ই সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসেন, এবং মানুষের এই প্রবৃত্তি দেখবেন আপনিও, আপনারও তো আস্তে আস্তে বয়স হচ্ছে, বা যখন দেখবেন যে কাছের মানুষেরা চলে গেছেন বা চলে যান, তখন তাদের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখার একটা প্রবণতা কিন্তু সব মানুষের মধ্যে থাকে, এবং আপনার মায়েরও তাই হয়তো।
1: 33 বছর আমার বাবা গত হয়েছে, 1400 সালে গত হয়েছে। এই যে 33টা বছর ওই ভিটাতেই ধরে আছে, ওই ঘরটাই একাই ধরে আছে।
0: ওই যে বললাম সেই স্মৃতিকে ধরে রাখাতেই তার শান্তি, সেই শান্তিতেই হয়তো তার মানে মন যখন শান্তিতে বসবাস করে তখন শরীরটাও মনে হয় খুব ভালো থাকে, তাই না? তাই আপনি মানে আমার সাজেশন যেটা থাকবে যে আপনারা মানে আপনারা সব ভাইরা মিলে অবশ্যই মার এই মানে মানসিক শান্তির জায়গাটা বজায় রাখবেন, তবে অবশ্যই আপনাদেরও যে আকাঙ্ক্ষা যে আপনাদের বাড়িতে সবাই সবার বাড়িতে আসবেন একদিন মা, সেটা হয়তো একদিন আসবেই।
1: উনি বলতেছে মা বলতেছে যে তোদেরকে সবাইকে আমি আশীর্বাদ করব। হ্যাঁ, তোরা ভাবিস না যে তোদের বাড়ি যাচ্ছি না, হ্যাঁ তোদের বাড়িতে মাঝে মাঝে যে খাচ্ছি এক বেলা বা দুই বেলা মাঝে মাঝে ওই যেরকম সদর কুটুম্ব আছে না সেরকম খায়, হ্যাঁ দেখিয়ে, হ্যাঁ যখন ইচ্ছা তখন যে কখনো খাবে দুধ চা, কখনো আবার বলে যে মুড়ি আনে দাও আমাকে, কখন বিস্কুট, হ্যাঁ এরকম খায়।
0: খুব ভালো লাগলো, এভাবেই মায়ের সেবা যত্ন করুন, মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, আপনার জীবন ভরিয়ে দেবেন তিনি আশীর্বাদে। একদম ভালো থাকুন, এবং মাকে নিয়ে একটি গান ভূমি ব্যান্ডের অবশ্যই শুনুন।
1: ঠিক আছে,
0: একদম।

0: সত্যি মাকে নিয়ে তো গানের অভাব নেই, কারণ মাকে নিয়ে যে আবেগের অভাব নেই। আচ্ছা, আমাদের কাছে কোনো শ্রোতা বন্ধু রয়েছেন কি এই মুহূর্তে? হ্যালো হ্যালো, কোনো বন্ধু রয়েছেন এই মুহূর্তে? হয়তো যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন। আচ্ছা, আমরা আবারও চেষ্টা করছি। হ্যালো হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম একদম। তা আজ তো আপনি শুনতেই পাচ্ছেন যে ভীষণ একটা গুরুত্বপূর্ণ আবেগের জিনিস মা, তাকে নিয়ে চলছে আমাদের আলোচনা। তো আপনার কাছে মায়ের অনুভূতি কেমন?
1: হ্যাঁ, আমার কাছে মায়ের অনুভূতি বিশাল গুরুত্বপূর্ণ, কারণ
0: একদম
1: প্রথমেই মায়ের হাত ধরে পথ চলা, এবং আমার মা বেশি দূর পড়াশোনা করেননি, চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু মা আমাদের যেসব হিসাব দিয়ে গেছেন তারই অনুসরণ করে আমরা চলি। এবং মা যে অঙ্ক করতেন, মা আমরা যখন মুখে মুখে মানে খাতা কলমে করতাম তার আগে কিন্তু মা মুখে মুখে সেই অঙ্কটা করে দিত। তো মায়ের এত বুদ্ধি ছিল, সেই আদর্শ বুদ্ধি নিয়ে আমার মা আজ স্বর্গীত লিখেছেন, 20 বছর হলো। তো সেই মায়ের আদর্শ নিয়েই আমরা বেঁচে আছি এবং মাকে সবসময় স্মরণ করি। এবং মা আমাদের ভালো ছিলেন, সবাইকে ভালো পরামর্শ দিতেন, এবং প্রত্যেকটা লোক আমাদের পাড়ার যত মানে আদিবাসী মানে পাড়ার যত প্রতিবেশী আছেন মায়ের খুব নাম করতেন। এবং মায়ের কাছে যদি কেউ কারোরই অভাব অনটন হতো, তো মা তাদেরকে সাহায্য করতেন, এবং যদি কোনো দরকারপত্র হিসাবপত্র করতে তখন তারা মায়ের কাছে আসতেন। তো আমার মা এরকম হিসাবে ছিল, এবং সেই হিসাবেই আমাদের 4 ভাই 2 বোনকে নিয়ে আমাদের সংসার করেছি। এবং আমাদের প্রত্যেকের বিয়ে হয়ে গেছে, মা সবারই বিয়ে দেখে গেছেন, নাতিপুতি দেখে গেছেন। হ্যাঁ, তো ধরুন মা তো চিরদিনই কাউরি থাকে না, তো মায়ের কথা মনে পড়ে মাঝে মাঝে, তখন আমরা বলি আমার স্ত্রীকে এবং আমার বৌমাকে যে মা এরকম ছিলেন, এরকম এরকম কথা বলতেন, এরকম আদর্শ বলতেন, এরকম ভাবে চলতেন। তো সেই মায়ের কথা প্রায় মনে পড়ে, এবং সেই মাকে অনুসরণ করে আমরা খুব ভালো আছি, এবং আমাদের সব ছেলে মেয়ে খুবই ভালো আছি।
0: একদম তাই। সত্যি বলতে কি, এই যে পুঁথিগত বিদ্যা, আপনি প্রথমেই যেটি বললেন যে আপনার মা হয়তো চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছেন, কিন্তু তার যে বাস্তবিক অভিজ্ঞতা, তা যে আপনাদের প্রত্যেক সন্তানকে এগিয়ে নিয়ে গিয়েছে তা তো বলাই যায়, তাই না?
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: একদম। আসলে মায়ের যে দৃষ্টিভঙ্গি, তাতেই কিন্তু সন্তানেরা বড় হন। যেভাবে মা এই পৃথিবীকে দেখেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গিতেই সন্তানেরা বড় হন, তাই না নিতাইবাবু?
1: এবং তার অনুসরণে আশীর্বাদে আমরা খুব ভালো আছি।
0: অবশ্যই ভালো থাকবেন, মায়ের আশীর্বাদে খুব ভালো থাকুন, এবং অবশ্যই জুড়ে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সাথে।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কিছু কথায় কিছু গানে, এবং আজ আমাদের আলোচনা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাকে নিয়ে। আবারও গানে যাব, তবে এই মুহূর্তে আরও কোনো বন্ধু রয়েছেন। হ্যালো
2: হ্যাঁ
0: নমস্কার, কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
2: আমি মেকলিগঞ্জ ব্লকে রানীঘাট থেকে বিকাশ
0: বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিকাশ বাবু বলুন। যে আজ নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন যে মায়ের তাৎপর্য, আপনার কাছে মায়ের অনুভূতি কেমন একটু বলবেন।
2: হ্যাঁ, মায়ের বিষয়টা আছে।
0: হ্যাঁ বলুন।
2: আজকে আন্তর্জাতিক মা দিবস, তাই তো?
0: হ্যাঁ।
2: আচ্ছা, মায়ের কথা আলাপ করতে গেলে, আমরা যখন ছোট ছিলাম মায়ের আদর ছাড়া বড় হতে পারিনি। মায়ের মতো আদর যদি তারা পাই, কোন মানুষ মায়ের আদর দেয়, এবার কেউ দেয় না এমন কথা না, কিন্তু মায়ের আদর টোটালি আলাদা। কারণ মায়ের আদরটা মাটি যেমন দুব্বাঘাট ঘাসের ন্যায়, আরো অন্যান্য গাছপালার ন্যায়, মানে সুশৃঙ্খল একটা মানে একটা প্রাকৃতিক যেমন মায়া মমতা থাকে, তেমনই মায়ের মমতা এবং মায়ের ভূমিকা একই রূপ।
0: খুব ভালো একটা উদাহরণ দিলেন, বৃক্ষের মতো, এক কথায় বট বৃক্ষ বলা যায়, তাই না মাকে? হ্যাঁ বলুন,
2: একটা গান শুনবেন তো, মায়ের এক ফোঁটা দুধে নিন।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনি মান্নাদের কণ্ঠের গান শুনতে চান কোনো মায়ের? মান্নাদের কণ্ঠে একটি গান শুনবেন কি মায়ের, মাকে নিয়ে করা?
2: না সে তো ভালো, কিন্তু আমি বললাম যেটা ওটা আরো খুব অত্যন্ত সুপ্রিয় গান, মায়ের এক ফোঁটা দুধে নিন।
0: আচ্ছা কি গান বলুন?
2: মায়ের এক ফোঁটা দুধে নিন শোধ হবে না কোনোদিন।
0: আচ্ছা কোন শিল্পীর কণ্ঠে? লোকগীতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করছি আপনার প্রিয় গানটি বাজবানা আর অবশ্যই বলার। হ্যাঁ হ্যাঁ বলুন, একদম একদম।
2: সকলে ভালো থাকুন, সবার মা মায়ের মতো স্নেহ করুন, তাকে আরো মঙ্গলভাবে স্নেহ করুন, সকলের মায়ের জন্য যেন সকলের মায়েদের আবার সুন্দর সুস্থ পৃথিবী গড়ুন।
0: একদম তাই, সকল মায়ের আশীর্বাদে এভাবেই একটা সুস্থ পৃথিবী গড়ে উঠুক।
2: আরো যেন মায়ের মন শক্ত হয়ে থাকে।
0: ঠিক, অবশ্যই জুড়ে থাকুন।
2: আমার অন্য যে মানুষের কাছে ব্যবহার দেখান, মায়ের মনের থেকে স্বচ্ছ ব্যবহার।
0: একদম, খুব ভালো লাগলো, জুড়ে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সাথে, খুব ভালো থাকুন। অবশ্যই আমি চেষ্টা করব, ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের সকলের কাছেই তো মা এক পৃথিবী, আপনাদের সকলের অনুভূতিগুলো জানবো, তবে এই মুহূর্তে মান্নাদের কণ্ঠে একটি গান আমরা শুনে নেব মাকে নিয়ে।

0: সত্যি মানুষ হব বলেই হয়তো মায়েরা আমাদেরকে গর্ভে ধারণ করেন, এবং তারপর ভূমিষ্ঠ হবার পর প্রত্যেকটি পদক্ষেপ তাদের সযত্নে লালন করা স্নেহের মাধ্যমে এগিয়ে চলে প্রত্যেকটি সন্তানের। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করাই যে এই দিনটির উদ্দেশ্য, অর্থাৎ বিশ্ব মাতৃ দিবস। রয়েছেন আরো কোনো বন্ধু? চলে যাই তার কাছে। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনার জায়গাটির নাম আরেকবার বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ আমি বাগাজতিন পার্ক থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা, তা নিতাই বাবু, আজ বিশ্ব মাতৃ দিবস, মায়ের অনুভূতি, মায়ের আবেগ, এই সম্পর্কে আপনার অভিমত একটু জানি।
1: তো মায়ের কাছে তো কোনো কিছুই হয় না, মা তো সব থেকে বড় জিনিস।
0: একদম,
1: যার গর্ভে আমরা 10 মাস 10 দিন থেকে তারপরে জন্ম নেই, তারপরেই আমরা তার কাছে লালন পালন থেকে শুরু করে শিক্ষা দীক্ষা যত কিছু তার কাছেই প্রাথমিক যেটা শুরু হয়।
0: ঠিক তাই,
1: তারপরে থেকেই আমরা তাদের পথ নিদর্শন যেটা, সেটার থেকেই আমরা পথ চলা শুরু করি।
0: তাই তো।
1: আমরা আমরা 4 ভাই ছিলাম,
0: আচ্ছা
1: বোন, আমার বড় ভাই, তারপরে আমার দিদি,
0: আচ্ছা
1: তারপরে আমরা 3 ভাই। কিন্তু মা আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, যেহেতু আমি বড় না, আমি ছোট নিতাই, আমার দাদা ছিলেন গৌড়, তো গৌড় নিতাই আমার মিলানো,
0: বাহ,
1: তার সাথে আমাকে মা বেশি, সব থেকে বড় কথা কি, আমাকে বেশি বিশ্বাস করতেন এবং আমাকে বেশি শ্রদ্ধা করতেন, এবং আমার উপরে তার অগাধ বিশ্বাস। হ্যাঁ, যা কিছু হবে, আমার ফ্যামিলিও তখন অনেক বড় ছিল, আমরা এই কয়েক ভাই মিলে আর আমার কাকা জ্যাঠা সব মিলে আমরা প্রায় 40 জন।
0: আচ্ছা, মানে যৌথ পরিবার এক কথায়।
1: ছোট হলেও আমি ফ্যামিলি প্রাধান্য ছিলাম, আর আমার দিদিকে মা ভালোবাসত। তো মা 90 বছর বয়সে মারা গেছেন,
0: আচ্ছা,
1: মরার আগ পর্যন্ত সে আমাকে সবসময় ডাকত,
0: বাহ,
1: যখন মারা গেছেন তিনি আমার কোলেই মারা গেছেন।
0: ওই যে ভালোবাসার মানুষ ছিলেন যে সব থেকে,
1: তখন
0: একদম,
1: উনি বিছানায় পড়া ছিলেন,
0: আচ্ছা,
1: 95 বা 85 যখন, তারপরে থেকে মানে অসুস্থতায় ভুগছিলেন, বার্ধক্য বয়সের যেটা হয় আর
0: হুম
1: কি।
0: হুম
1: তারপরে উনি বিছানায় পড়া ছিলেন, যখন মারা যাবে তার 2 ঘন্টা আগে আমাকে সে ডাকলো, আমি তার পাশে বসে তাকে খাওয়ানোর থেকে আরম্ভ করে ওষুধ টষুধ দেওয়ার পরেই তারপরে শেষকালে সে আমার কোলেই মারা গেলেন।
0: এ কিন্তু এক অনেক বিশাল এক সন্তুষ্টি আপনি বলতে পারেন, যে আপনার মা আপনার স্পর্শ পেয়ে আপনার কোলে মাথা দিয়ে এই পৃথিবী ত্যাগ করেছেন। এই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তাই না নিতাইবাবু? এ যে বড় আবেগের,
1: ভালোবাসি, যা যা আমি চাইতাম সে তা পূরণ করার জন্য চেষ্টা করতো। আর আমরা যতই বড় হই, যতই যাই হই, মা সবসময় ছেলেদেরকে বা সন্তানকে ছোটই মনে করত, তারা
0: ঠিক
1: আমরা
0: তাই,
1: যত বড়ই হই
0: একদম,
1: মায়ের কাছে আমরা ছোট,
0: অবশ্যই,
1: যত বড়ই হোক মায়ের কাছে আমরা ছোট,
0: একদম,
1: মাই হয় মায়ের ই, আমরা যখন ছোট থাকি তখন বুঝতে পারি না, যখন আবার আমরা মা বাবা হই বা সন্তানের অধিকারী হই তখন আবার সেই জায়গাটা
0: একদম
1: আমাদের চলে আসে।
0: সেই জায়গায় যখন আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করি তখন মায়ের অনুভূতিগুলো আমরা বুঝতে পারি,
1: তখন আমরা বুঝতে পারি, তার আগে আমরা বুঝতে পারি না।
0: একদম,
1: যেমন একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা
0: হুম
1: আমরা
0: হুম
1: করি না, ঠিক তাই। যতদিন মা বাবা থাকে ততদিন আমরা সেই জায়গাটাকে বুঝতে পারি না, আমরা অবহেলা করে যাই।
0: হ্যাঁ তো,
1: যখন আমরা আবার মা বাবা হই তখন সেই জায়গাটাকে বুঝতে পারি যে হ্যাঁ, মা বাবার কতটা দায়িত্ব, কতটা কর্তব্য, এবং মা সন্তানদের কত ভালোবাসে বা কতটা তারা দায়িত্ব নিয়ে সেই মা ছেলে বা মেয়ে তাদেরকে পালন করে।
0: একদম। এবং মায়ের কাছে তার সব সন্তানেরাই কিন্তু সমান সমান ভালোবাসার অধিকারী, এবং এই যে সম্পর্ক, এই অবিচ্ছেদ্য সম্পর্ক সার্বজনীন যুগ যুগান্তের, তাই না?
1: একদম
0: একদম। খুব ভালো লাগলো নিতাইবাবু, এভাবেই যুক্ত থাকুন আকাশবাণী শিলিগুড়ির সাথে। ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: একেবারে,
1: আকাশবাণীর সবাই নিজেকে আশীর্বাদ করি।
0: একদম, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চলে যাই পরবর্তী গানে, অর্থাৎ সর্বশেষ গানে। আজকের আমাদের এই কিছু কথায় কিছু গানের এই যে একটি ঘন্টা জুড়ে এক আলোচনা, অনুভূতির প্রকাশ, মায়ের অনুভূতির প্রকাশ চলছে এই নিয়েই একটি ঘন্টা। আমরা পার হয়ে গেলাম প্রায় একটি ঘন্টা কিভাবে কথার মাধ্যমে, দেখুন। আসলে এই মায়ের অনুভূতিগুলি এতটাই মর্মস্পর্শী, যখন তার কথা ওঠে কথা শেষ হয় না। চলে যাই সর্বশেষ গানে মান্না দের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন কিছু কথায় কিছু গানে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান রবি কিরণী।

এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। কিন্তু পরবর্তী জীবনে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না পেলেও মানুষ হিসেবে তিনি হয়েছিলেন অনেক বড়, যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল বিশ্বজোড়া। তিনিই আমাদের বিশ্বকবি, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গতকাল 25শে বৈশাখ সারা বিশ্বব্যাপী যার জন্মদিবস, 166তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হয়েছে। তাই তার ঠিক 24 ঘন্টা পর তার রেশ যে অবশ্যই বাঙালি মনে থেকে যাবে তা যে বলাই বাহুল্য। আসলে ঠিক 24 ঘন্টা নয়, বছরের প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত তার সৃষ্টিকে সঙ্গে করেই যে আমরা পথ চলছি। তাই জন্যেই যে তিনি প্রাণের কবি, হৃদয়ের কবি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনুষ্ঠান রবি কিরণে। আজ এই অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তিনি এভাবেই শিখিয়ে গিয়েছেন মাথা নত করে নিজেকে সেই শ্রদ্ধার আসনে বসাতে। আসলে যিনি যত বড় হন তিনি ততই মাথা নত করতে শেখেন। তার এই এক একটি বাণী, এক একটি সৃষ্টি আমাদের এভাবেই নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করে দেয়। তাই যে তিনি বিশ্বকবি। চলে যাই পরবর্তী গানে। পরবর্তী গানটি অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত শুনে নেবেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আসলেই বাঙালি পৃথিবীর যে কোনো জায়গায় যদি পৌঁছে যায়, তবু তার কাছে দুটি দিন, বছরের নির্দিষ্ট দুটি দিন তার কাছে সর্বদাই তাৎপর্যপূর্ণ আনন্দের দিন। এক হলো পহেলা বৈশাখ, দ্বিতীয় হলো পঁচিশে বৈশাখ। এবং বাঙালি এই বিশ্বব্যাপী দাপিয়ে বেরিয়েছে, বেড়াচ্ছে এবং ভবিষ্যতেও বেড়াবে। তার প্রজ্ঞায়, তার সুতীক্ষ্ণ দৃষ্টিভঙ্গিতে, কিন্তু তার মাথায় যে সর্বদা বটবৃক্ষটি ছায়া রেখে চলেছে, তার নাম রবি ঠাকুর, প্রাণের ঠাকুর, আমাদের অভিভাবক, আমাদের জীবন দর্শনের অভিভাবক। আমরা চলে যাই পরবর্তী গানে। পরবর্তী গান শুনে নেবেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

হবেই। অবশ্যই তার যে সুতীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি, তার যে দূরদর্শিতা, তা যে বারবার আমাদেরকে মুগ্ধ করে তার গানের মাধ্যমে। তিনি ছোটবেলা থেকেই এক সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছিলেন। তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতা সকলে মিলে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন তার বাড়ির চারপাশে। আসলে এই যে সাংস্কৃতিক পরিবেশ এবং তার নিজস্ব যে প্রজ্ঞা, এই দুয়ের সাহচর্যেই তিনি বেড়ে উঠেছেন এবং তার প্রতিফলন তার সৃষ্টিতে, তার জীবনাদর্শে, তার প্রত্যেকটি কর্মে। তার ছোটবেলার কথা যদি আমরা আজ কিছু আলোচনা করি, যে তার ছোটবেলা কিন্তু, যেহেতু তার সম্ভ্রান্ত পরিবার ছিল, ঠাকুর পরিবার তখনকার সমাজের এক সম্ভ্রান্ত পরিবার, সেই পরিবারে যথারীতি যারা ছোট ছিলেন, সন্তানেরা ছিলেন, তারা কিন্তু বহু ভৃত্যদের মাঝে জন্মেছিলেন, ভূতভৃত্যদের মাঝে তারা বড় হচ্ছিলেন। রবি ঠাকুরও কিন্তু ঠিক সেরকমই বেশ কিছু ভৃত্যের সংস্পর্শে এসে তার ছোটবেলার দিনগুলি কাটিয়েছেন এবং তা নিয়ে কিন্তু তার বহু কবিতা রয়েছে। যেমন পুরাতন ভৃত্য বা আরও নানান গল্প তিনি কিন্তু লিখেছেন সেসব ভৃত্যদের নিয়ে। তা এমনই এক ভৃত্য ছিলেন ঈশ্বর। তা এই ঈশ্বরকে নিয়ে তিনি এক লিখেছিলেন, তার এক কথার বা তার এক সৃষ্টির মাধ্যমে যে পরিচয় পাওয়া যায় তাতে এটাই বলা যায় যে ঈশ্বর শুচিবাই ছিলেন এবং পুকুরে যখন তিনি স্নান করতে যেতেন তখন দুহাতে জল কেটে কেটে তারপর ডুব দিতেন, আর স্নানের পর দুটো হাত উঁচু করে মাথার ওপর তুলে তারপর খাটে উঠতেন। এই যে তার হাতের ছোঁয়া যাতে তার কাপড়ে না লাগে তার জন্যেই কিন্তু তিনি এই ব্যবস্থা করতেন। এবং ছোট রবির স্নান, খাওয়া দাওয়া, সারাদিনের খেলাধুলো, পড়াশুনো সবই দায়িত্ব ছিল এসব ভৃত্যদের। এবং রবি ঠাকুরের কিন্তু একটা খুব প্রিয় খাবার ছিল বাসি লুচি আর আখের গুড়। দুধ ছিল তার অপছন্দের তালিকায় এবং খাবার সময় যখন ঈশ্বর তাকে লুচি পরিবেশন করতেন তখন তো তিনি খুশি হতেনই। এবার দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করতেন তিনি নেবেন কি না, তার উত্তর কিন্তু ছিল না, এবং তিনি জানতেন এই না এর উত্তর পেলে ভৃত্য ঈশ্বর খুব খুশি হবেন। তার জন্যই তিনি বারবার না করতেন, যদিও তার কিন্তু ইচ্ছে একটু আধটু থাকত। তা এরকম বহু গল্প কিন্তু, মজার গল্প কিন্তু তার ছোটবেলার দিনগুলির সম্পর্কে তিনি বলে গেছেন। আমরা চলে যাই পরবর্তী গানে। পরবর্তী গানটি শুনবেন, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিক্রম সিংহের কণ্ঠে।

সত্যিই মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করি। ঠিক বলেছিলেন তিনি, আমাদের বাংলা সাহিত্যে যে ভাণ্ডার রয়েছে, যে সম্ভার রয়েছে, তা কিন্তু আমাদের সব থেকে বড় সম্পদ, যা আর কারোর কাছে নেই। তাই সারা বিশ্বের কাছে আমাদের একটিমাত্র পরিচয় যথেষ্ট, আমরা বাঙালি। আমরা গর্ববোধ করে এই কথাটি বলতে পারি যে আমরা রবি ঠাকুরের মাটিতে জন্মেছি। হ্যাঁ, রবি ঠাকুর, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়। তাই তো কবির ভাষাতেই আমরা বলতে পারি, অন্তর মম বিকৌশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে। চলে যাই পরবর্তী গানে। পরবর্তী গানটি শুনবেন সাঁকোতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, পরবর্তী সাঁকোতা লক্ষ্মী দাশগুপ্ত।

রবি ঠাকুরের গান কবিতা এ নিয়ে যে আমাদের উৎসাহের শেষ নেই, আমাদের আবেগের শেষ নেই, এবং এই আবেগ এই উৎসাহ থাকাটাই যে স্বাভাবিক, কারণ তিনি জুড়ে রয়েছেন প্রত্যেকটি বাঙালির হৃদয়ের সাথে। শুধু বাঙালি কেন, সকল ভারতবাসীর সাথে তিনি জুড়ে রয়েছেন প্রত্যেকটি মুহূর্তে। একটি মানুষ যিনি আমাদের পথ চলা শিখিয়েছেন, যিনি বাঙালি হিসেবে গর্ববোধ করতে শিখিয়েছেন, একটি মানুষ যার হাত ধরে বাঙালির পথ চলা, যার গান শুনে বড় হওয়া, যার কথা যার কবিতা আদো আদো ভাষায় উচ্চারণ করে বাংলার প্রেমে পড়া, তার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু তুমি ছিলে তাই আমরা আছি, কবিগুরু তুমি আছো তাই আমরা চলছি, কবিগুরু তুমি সারা জীবন থাকবে তাই আমরাও থাকব। তাই সকলকে এই শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এই রবি কিরণে অনুষ্ঠান এখানেই শেষ।

করছি, সকলে ভালো থাকুন, রাবীন্দ্রিক চেতনায় থাকুন, নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রবি কিরণে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক। অংশগ্রহণে রুমা পণ্ডিত, সম্পাদে সৌমেন ভাদুরী এবং সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, এবং সংকলনে সোমনাথ দাস।

0: নমস্কার, শুরু করছি সাহিত্য পত্রিকার আসর প্রান্তিক। প্রান্তিকে এর আগের সপ্তাহে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে রুমা পণ্ডিত, সম্পাদে সৌমেন ভাদুরী এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তাদেরকে নিয়েই এবারের এই সপ্তাহের আবারও আসর বসিয়েছি আমরা। আমাদের মধ্যে রুমাদি আছেন, সম্পাদিও আছেন, সৌমেনদাও আছেন এবং অবশ্যই সুদীপ্তাদি। তা প্রত্যেকের কাছেই আরও কবিতা গল্পের সম্ভার গত সপ্তাহে আমাদের শুনে শেষ হয়নি, তাই তাদেরকে এ সপ্তাহে আবারও আমন্ত্রণ। তা প্রথমেই আজকে শুরু করব সম্পাদিকে দিয়ে। সম্পাদি, আপনি আজকে আমাদের কী শোনাবেন?
1: একটা গল্পই বলি।
0: হ্যাঁ,
1: আসলে আমার গল্প জেনারেলি কি, আমার কল্পনার থেকেও আমি আশেপাশে যা দেখি, আমাদের জীবনে যেটা ঘটে সেটাই আমার গল্পে প্রতিফলিত হয়। কোনো তার জন্য এক্সট্রা কিছু পড়াশুনো করা বা খুব রিসার্চ করা কিছু করা তা কিন্তু একদমই না, আমার প্রতিটা গল্পই তাই।
0: মানে আপনি কবিতা লেখেন না তাহলে?
1: লিখি না বললে ভুল হবে, লিখি, কিন্তু আমার মনে হয় যে মানে আমি নিজেই স্যাটিসফাইড না সেই কবিতা,
0: গল্প লিখতে বেশি,
1: গল্প লিখতে একদম একদম গল্প লিখতে, সে ছোট হোক বড় হোক। আমার অনুগল্পের একটা বইও আছে।
0: বেশ, তা আপনি শোনান না আমাদের একটা গল্প।
1: সূর্য ডোবার পালা। এক নাগাড়ে বেজে চলছে অ্যালার্মটা, অফ করে আবার পাশ ফিরে শুয়ে পড়ল ত্রিনা। কিছুক্ষণের মধ্যেই জানালার ফাঁক দিয়ে এক চিলতে সূর্যের আলো ঘরে এসে ঢুকল। সেই আলো ত্রিনার চোখে পড়তেই ধর্মর করে উঠে বসল, তারপর নিজেকেই বকতে থাকল, যা সর্বনাশ করলি তো, কেন ফাঁস ফিরে শুতে গেলি, হয়ে গেল আজ। ঘড়ির দিকে তাকালো, সময় দেখাচ্ছে পাক্কা ছটা, সকাল সাতটায় মিহির স্কুল বাস চলে আসবে। তার আগেও টিফিন তৈরি, ড্রেস রেডি করে রাখা, সবচেয়ে কঠিন কাজ হলো মিহিকে ঘুম থেকে জাগানো। উফ, কী যে করি, কোনো রকমে চোখে মুখে জল দিয়ে ঝাঁটা চালিয়ে দিল ঘরময়। বাসি ঘর বলে কথা, নিয়ম রক্ষা তো করতেই হবে, ভাগ্যি শাশুড়িমার চোখে এসব পড়ে না, তাহলেই বলতো যত সব দায় সারা কাজ। বাথরুমের গিজারটা অন করে মিহিকে ডাকা শুরু করে দিল, মিহি উঠে পড় তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। মিহি প্রতিদিনকার মতো, দু মিনিট মাম্মা। এরপর দুধ গরম করে কর্নফ্লেক্সে ঢালতে ঢালতে, কিরে মিহি কি হলো? এই তো মামা, এক মিনিট। এদিকে আবার পলাশ, এক কাপ চা দাও তো। ওমা, তুমি তো রোজ মিহিকে বাসে তুলে দিয়ে এসে তারপর চা খাও, আজ মাথাটা বড্ড ধরে আছে। গ্যাসে চায়ের জল চাপিয়ে মেয়েকে বিছানা থেকে টেনে তুলে ব্রাশে পেস্ট লাগিয়ে ওয়াশবেসিনের সামনে দাঁড়া করিয়ে দিল তিনা। চায়ের জল ফুটছে, তাড়াতাড়ি চা পাতা দিয়ে এক কাপ চা এনে রাখলো পলাশের সামনে। জামি চট করে স্নানটা সেরে নে। বাথরুম থেকে বের হতেই মেয়েকে খাওয়ানো আর চুল বাঁধার পর্ব শুরু হলো। একটু টাইট করো, খুলে যাবে। আরে এত টাইট বেঁধো না, মাথায় ব্যথা লাগে তো, ধুর একেবারে ন্যাড়া করে দেবো, আর ব্যথা লাগবে না বুঝলি। একেবারে হিমশিম অবস্থা টিনার। এদিকে পলাশ এক টানা স্কুটারের হর্ন দিয়ে যাচ্ছে। আরে দাঁড়াও না, আসছি তো, একটু হেল্প তো করতে পারো, এই একটাই তো কাজ তোমার, মেয়েকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়া। তাও ধৈর্য নেই, আমার অবস্থায় পড়লে কী করতো কে জানে। নে নে মিহি মোজাটা পড়, চল চল। আরে থামাও না হর্নটা, আসছি তো। স্কুটারে উঠে মিহি, মাম্মা প্রজেক্টের কপিটা দিয়েছ তো? ও তাই তো, দাঁড়া এক দৌড়ে এনে দিচ্ছি। পলাশ সাথে সাথে তোর মার কিচ্ছু মনে থাকে না, উত্তর একটা দিতে গিয়েও নিজেকে সংযত করলো তিনা, কারণ এ তো নিত্যকার ঘটনা। ওরা বেরিয়ে যেতেই, কি হলো, আমি যে একটা মানুষ আছি, খেয়াল আছে কারো? শাশুড়ি মায়ের গলা। বাতে পঙ্গু হয়ে বিছানায় শয্যাশায়ী উনি বেশ কয়েক বছর যাবৎ, একজন মহিলা আছে ওনাকে দেখাশোনার জন্য, কিন্তু দুই দিনের ছুটি নিয়ে উনিও বাড়ি গিয়েছেন। সবার ছুটি আছে, আমার নেই।

0: বলে গজর গজর করতে করতে তিনা শাশুড়িমাকে মুখ ধুয়ে ওষুধ খাইয়ে ঘড়ির দিকে তাকাতেই আঁতকে উঠল, ওরে বাবা 7:45। রান্নাঘরে এসে আটা মাখতে মাখতে একদিকে ভাত আরেকদিকে কুকারে ডাল বসিয়ে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8:15। ওরে কুকার, সিটিটা মার এবার। বাথরুম থেকে জলের আওয়াজ আসছে। মিহিকে দিয়ে সেই পলা সোজা বাথরুমে স্নান সারছে। ভাতের মার গেলে কড়াইতে মাছ ভাটাটা ছাড়তে গিয়ে খানিকটা তেল ছিটে হাতে এলো, উফ, জ্বলে গেল। ত্রিনা, এই ত্রিনা, শ্যাম্পুর শিশিটা খালি তো? অ্যাঁ, ও দাঁড়াও দিচ্ছি, থাক আর লাগবে না। কি যে করো সারাদিন, ডিসগাস্টিং। কুকার হুইসেল দিতে শুরু করেছে। থালায় ভাত বেড়ে ঠান্ডা করতে দিল। ওদিকে ত্রিনা, খাওয়া রেডি করো, আজ মিটিং আছে, তাড়াতাড়ি পৌঁছতে না পারলে বসের ভাষণ শুনতে হবে। ত্রিনা বিড়বিড় করে, সবার তাড়া আর আমার জ্বালা। আরে বাপু, ভগবান তো দুটো হাতই দিয়েছে, কিছু বললে? হ্যাঁ না, এই তো দিচ্ছে খাবারটা। কুকারটা সিঙ্কে রেখে কল চালিয়ে দিতেই আওয়াজ করে কুকারের ঢাকনাটা খুলে গেল, কিছুটা ডাল ছলকে পড়ল। থাক পড়ুক, পরে পরিষ্কার করা যাবে। মনে মনে ঠিক করে নেয় ত্রিনা, কাল থেকে 5টায় উঠে পড়তেই হবে, 4:30 অ্যালার্ম দেবে। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর। শাশুড়িমা গত হয়েছেন। কি জানি, আগে তো বুঝতে পারেনি ত্রিনা ছেলের প্রতি মায়ের এতটা টান ছিল যে 2 বছরের মাথায় ছেলেকেও কাছে ডেকে নিল। আর পলাশটাও যেন কেমন, কোনোদিনই ভাবেনি ত্রিনার কথা, এবারেও ভাবল না, চলে গেল মার কাছে ত্রিনাকে একা ফেলে। মিহিটাও স্বপ্ন সুর্তি করতে দেশ ছেড়েছে, ফোন করা কমিয়েছে, আর ফিরবে বলে তো মনে হয় না। সবাই ছেড়ে গেলেও ছেড়ে যায়নি অভ্যেসটা। আজও 4:30 ঘুম ভেঙে যায়, অ্যালার্ম বাজার জন্য অপেক্ষাও করে না। চাদরটা মুড়ি মেরে আবারও শুয়ে থাকে ত্রিনা, জানে একটু বাদেই সূর্য উঠবে, গোটা ঘরটার দখল নেবে। ত্রিনার সহ্য হয় না, ও তো সূর্য ডোবার অপেক্ষায় আছে। একটা অন্ধকার চাই, একটা চির অন্ধকার, একটা চির ঘুম। অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠবে না আর, তাকিলে দেখিবে না আর নির্জর বিমিশ্র চাঁদ। বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিরানে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে, কোনো দিন জাগবো না জেনে, কোনো দিন জাগবো না আমি, কোনো দিন আর। লাইনগুলো হঠাৎই আওড়াতে থাকে ত্রিনা।
1: খুব সুন্দর জীবনের গল্প একদম। আপনি একটু আগে তাই বললেন যে বাস্তবটা আপনি কল্পনা করে আপনি আপনার সাহিত্যে ফুটে ওঠে,
2: একদম
1: তাই তো। আচ্ছা, চলে যাব রুমাদির কাছে। রুমাদি, আপনি তো অনেকদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। এই যে এখন যে সমস্ত সাহিত্য তৈরি হচ্ছে, কবিতা তৈরি হচ্ছে, আগে যেমন একটা বই পড়ার প্রচলন ছিল, সপ্তাহে সপ্তাহে বাড়িতে একটা করে পত্রিকা আসতো, সে যে পত্রিকাই হোক, বা গল্পের বই, পুজো সংখ্যা, বই কেনার একটা হিড়িক থাকতো, এখন তো সেটা নেই। তা আপনার কি মনে হয় যে এই যুগের ছেলেমেয়েরা, তারা সাহিত্য কি আঁকড়ে ধরছে বা সাহিত্যকে ভালোবাসে, নাকি তারা টেকনোলজির দিকেই বেশি মনোনিবেশ করছে?
3: না, এখনও বই কেনা হয়। আমার ছেলেরা তো বই কেনে।
1: আচ্ছা,
3: আমার ছেলেরা বই পড়তে ভীষণ ভালোবাসে, ওরা তো বই কেনে এখনও, মানে আছে, বইটা থাকবে, এর বিকল্প নেই।
1: আপনি কখন লেখেন?
3: আমি বেশিরভাগ রাত্রিবেলা লিখি,
1: মানে সারাদিনের কাজকর্ম সেরে তারপরে লেখা শুরু করি। আচ্ছা, তা আপনার ঝোলাতে আজকে কি কি আছে একটু শোনান আমাদের।
3: কবিতাটির নাম অন্তমিলের হারানো কবিতা। হঠাৎ সেদিন পথের বাঁকে তার সাথে হলো দেখা, স্তব্ধ নয়ন, এক পশলা বৃষ্টিবাড়ি, অশ্রু মাখা, তার কাছে বড্ড জানতে ইচ্ছে করে আজ, অন্তমিলের হারানো কবিতার পাতার ভাজ, এখনো কি হৃদয়ের অলিন্দ শুভিত হয় সেই আগের মতো করে, যা কিছু ছিল বাকি তাও কি আজ অপেক্ষায় ঝরাতরে, যে কুড়ি ফুটেছিল হৃদয়ের নিলয়ে প্রেমের পরশে, প্রতিদিন স্বপ্ন রঙিন আসে, ফোটার আগে সে কি গেছে ঝরে বিষাদের রাতের অবকাশে, যে স্রোতশ্রেণী ছুটেছিল উত্তাল ঢেউয়ে অনাদিকালের তরে, সে কি আজ শুধুই রেখা হয়ে ধুধু বালুচর সৈকত তীরে, যদি বৃষ্টিহীন খরার বুকে প্রতিফলন হয় সবুজের অভয়ারণ্য, কেন নোনা জলে ভিজে থই থই চৈত্রের খরতাপে চৌচির মন জমিন আজ শূন্য, কান্না হাসির অশ্রু নিয়ে এখনো কি রোদ বৃষ্টির সুবাস চড়ায় বিজয়ফুল, মরম ব্যথা ঢেউয়ে তালে তালে ভাঙতে থাকে কি আজও নদীর কূল, কুয়াশায় মোড়া ভোরের হারানো গানের সুরে গাইতে থাকে কি অচিন পাখি, এখনো কি নোনা জলে দুগাল ভেজে ভালোবাসায় গাথা হৃদয়ে রাখি, এখনো কি হৃদয়ের দুঃখ বিষাদ থোকা থোকা বিজন ব্যথার সাক্ষী হয়ে আছে দুর্ভাগাস? রবির আলোর অন্তরালে লুকিয়ে আছে কি কান্না হাসির গল্পের ইতিহাস? এখনো কি সজীব হয়ে ওঠে বুকের মাটি রোদ বৃষ্টির লুকোচুরির আত্মদানে? কান্না মাখা হাসির বিজয় কেতন উড়িয়ে থাকে কি আজও উচ্চমানে? এখনো ওই চোখের জলের গল্পগুলো আঁকা কিছু ছবি, কান্নার ভাষা লুকিয়ে হাসির ছন্দে অন্তমিলের কবিতা লেখে কি সেই কবি? হাসলে সবাই হাসে সঙ্গে কাঁদে, সে আপন দুঃখ লুকিয়ে বিকিকিনির এই রসরঙ্গে হাসি কান্না যায় যে বিকিয়ে।
1: বাহ, খুব ভালো লাগলো, আবার আপনার কাছে আসব। তার আগে একটু সোমেনদার কাছে চলে যাই। হ্যাঁ সোমেনদা, একটা কথা আপনার কাছে, সেটা হচ্ছে আপনি তো এর আগে আমাদের কল্পবিজ্ঞানের গল্প শোনালেন, তা নবীন প্রজন্মের জন্যে আপনি একদম 2035 সালের গল্প শুনিয়েছিলেন আপনি, এবার নবীন প্রজন্মের জন্যে যদি কোনো গল্প থাকে আপনার কাছে?
2: এই ছোটো ইয়ং বাচ্চা কাচ্চাদের প্রেম টেম নিয়ে গল্প থাকে, বা মোবাইল মোবাইল বা স্ট্যাটাস, একটা গল্প বলি শুনে মজার গল্প সেটা। আমরা হোয়াটসঅ্যাপে না ওই যখন যদি প্রাইভেট টাইভেট না করে রাখি, তাহলে আপনাকে যে মেসেজ পাঠিয়েছি আপনি দেখলেন কিনা আমরা অপেক্ষা করি ব্লু টিকটার জন্য।
1: আচ্ছা,
2: কখন সিঙ্গেল টিক, তারপরে এমনি ডবল টিক হবে, ব্লু টিক মানে আপনি দেখেছেন। তা আজকে আমার গল্পটার নাম, অপেক্ষার নাম ব্লু টিক।
1: আচ্ছা,
2: অর্ক আর তিতলির প্রেমটা ঠিক 13 পার্বণের মতোই বর্ণময়, তবে তার সিংহভাগটাই কাটে স্মার্টফোনে 5.5 ইঞ্চি স্ক্রিনে। অর্ক যখন তিতলির প্রোফাইল দেখেছিল, ডেসক্রিপশনে লেখা ছিল স্যাপিও সেক্সুয়াল ওয়ান্ডার লাস্ট, ইফ ইউ ক্যান্ট হ্যান্ডেল মাই মুড সুইংস ইউ ডোন্ট ডিজার্ভ মাই স্ট্রিংস। অর্ক ভেবেছিল মেয়েটা নিশ্চয়ই জীবনানন্দ বা হেমিংওয়ে গুলে খেয়েছে, পরে বুঝলো ওসব কিছু না, ওসব আসলে কোটেশনের দোকান থেকে দাঁড় করা। আর তিতলি ভেবেছিল অর্ক খুব ইন্টেলেকচুয়াল, কারণ ওর ডিপিতে একটা কায়দা করা চশমা আর হাতে ধোয়া ওঠা কফি ছিল। আসলে অর্কর সেদিন খুব সর্দি হয়েছিল, তাই ওটা ভেপার নেওয়ার মগ ছিল। কাল ছিল ওদের ফার্স্ট মিট কলকাতার এক ক্যাফেতে। অর্ক ভাবলো একটু গভীর কথা বলবে, তো অর্ক বলল, জানো তিতলি জীবনটা আসলে একটা, তিতলি বলল, এক মিনিট অর্ক, একটু ধরো ফোনটা, ঠিক এইভাবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে, পিৎজার কাটার সময় একটা ভিডিও নতো, উফ চিজ পুলটা যেন পারফেক্ট আসে, রিলস বানাতে হবে। আধা ঘন্টা ধরে পিৎজার ফটো সেশন চললো, পিৎজা যখন ঠান্ডা হয়ে পাঁপড় হয়ে গেছে, তখন তিতলি সেটা মুখে দিয়ে বলল, ইস একদম ভালো না ক্যাফেটা, কোল্ড কফিটাও বিস্বাদ। অর্ক মনে মনে বলল, এক ঘন্টা ধরে আইসক্রিমগুলো গলে তো গঙ্গাসাগর হয়ে গেছে, বিস্বাদ তো হবেই, বাঙালি প্রেম কি আর ঝগড়া ছাড়া জমে? বাড়ি ফেরার পথে তিতলি দেখলো অর্ক অন্য একটা মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট করেছে, ব্যাস কালবৈশাখী শুরু। রাত 8টা তিতলি হোয়াটসঅ্যাপে ডিপি সরিয়ে দিল, যাতে অর্ক বোঝে তিতলি খুব কষ্টে আছে। 8:15 অর্ক মেসেজ করলো, কী হয়েছে? 8:16 তিতলি রিপ্লাই দিল, কিছু না, জি নাইট, মানে যার মানে হলো এক্ষুনি ফোন করে আধা ঘন্টা ক্ষমা চাও, নয়তো ব্লক করে দেবো। রাত 9টা অর্ক ফোন করলো না দেখে তিতলি ফেসবুকে স্যাড মিউজিক দিয়ে স্টোরি দিল, সবাই শেষ পর্যন্ত ছেড়ে চলে যায়। রাত 12টার সময় অবশ্য সব মিটে গেল, কারণ জোম্যাটো থেকে অর্ক একটা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল তিতলির বাড়ি। বিরিয়ানির লেগ পিস দেখলে বাঙালির ইগো আবার বাষ্প হয়ে উড়ে যায়। তিতলি বিরিয়ানির ছবি পোস্ট করে ক্যাপশন দিল, হি নোজ হাউ টু হ্যান্ডেল হিজ কুইন। ওদিকে অর্ক ভাবলো, যাক বিরিয়ানিটা পাঠাতে 250 টাকা গেল ঠিকই, কিন্তু ব্রেকআপ হলে জিমে গেলে এর থেকে বেশি খরচ হতো, সেটা তো আসলো। যাই হোক, বিরিয়ানির লেগ পিস খেয়ে তিতলি আর অর্কর প্রেম যখন আবার লুতুপুতু পর্যায়ে পৌঁছালো, তখনই ঘটলো মহাপ্রলয়। তিতলি হঠাৎ মনে হলো তাদের এই অমর প্রেমকে কেন ডিজিটালি সিলমোহর দেওয়া হবে না। তিতলি অর্ককে মেসেজ করে বলল, অর্ক আমাদের তো 3 মাস হলো, এবার ফেসবুকে ইন এ রিলেশনশিপ এই স্ট্যাটাসটা দেওয়া উচিত না, সমাজ জানুক তুমি কার। অর্ক এদিকে ঘামতে শুরু করলো, ও জানে স্ট্যাটাস দেওয়া মানেই মেজো কাকিমার ফোন, বন্ধুদের ট্যাগ করে পচানো আর অফিসের বসের ইনডাইরেক্ট খোঁচা। অর্ক কাচুমাচু হয়ে বলল, মানে আমাদের প্রেমটা না একটু প্রাইভেটই থাক, নজর লেগে যাবে তো। তিতলি ফোঁস করে উঠলো, প্রাইভেট মানে? তুমি কি আমাকে নিয়ে লজ্জিত, নাকি তোমার ব্যাকআপে অন্য কেউ আছে যার জন্য তুমি সিঙ্গেল স্টেজে থাকতে চাইছো? বাধ্য হয়ে অর্ক আপডেট দিল, ইন এ রিলেশনশিপ উইথ তিতলি রয়, মিনিট 5 এক, তার মধ্যে শুরু হয়ে গেল রিয়াকশন আর কমেন্টের বন্যা। অরকর বন্ধু শুভ্র, ভাই তোর তো বিসর্জন হয়ে গেল, শেষমেশ ফাঁসিতে ঝুলেই বললি। মেজ কাকিমা, ওমা অর্ক, মেয়েটা কে? ব্রাহ্মণ তো, বড়দের আশীর্বাদ নিতে ভুলিস না। আর তিতলির এক্স একটা হাহা হারিয়ার দিয়ে চলে গেল, যেটা দেখে অর্কর ব্লাড প্রেশার 200 ছাড়িয়ে গেল। দুদিন পরে তিতলি খেয়াল করলো অর্কর প্রোফাইলে তিতলির নামটা ক্লিক করা যাচ্ছে না, অর্কর স্ট্যাটাসটা অনলি মি করে রেখেছে। আবার ঝড়, তিতলি সরাসরি ফোন করে বলল, অর্ক তুমি আমার নামটা হাইড করে রেখেছো কেন? তুমি কি আমাকে সাইড হিরোইন বানিয়ে রাখতে চাও? অর্ক কোনো সুরে বলল, আরে না, তিতলি অফিস থেকে ফোন করেছিল, বস বলছে রিলেশনশিপে থাকলে নাকি প্রোডাক্টিভিটি কমে যায়, তাই। তিতলি বিশ্বাস করল না, ও তৎক্ষণাৎ নিজের স্ট্যাটাস পাল্টে করে দিল ইটস কমপ্লিকেটেড। রাত 2টোর সময় তিতলি তার ইনস্টাগ্রামে একটা কালো স্ক্রিন পোস্ট করলো, ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিং এর গান আবি মুজমে কাহি বাকি থোড়ি সি হ্যায় জিন্দেগি, আর ক্যাপশনে লিখো একা আসাই ভালো, একা যাওয়াই ভালো। অর্ক বুঝলো পরিস্থিতি এবার হাতের বাইরে, ও এবার ব্রহ্মাস্ত্র ছাড়লো, ও নিজের প্রোফাইল পিকচার পাল্টে তিতলির সাথে তোলা সেই আধা খাওয়া পিৎজার ছবিটা দিয়ে দিল, নিচে লিখলো মাই ওয়ার্ল্ড মাই এভরিথিং। ব্যাস তিতলির রাগ জল, ও স্টোরি দিল হি ইজ অ্যানোয়িং বাট হি ইজ মাইন। আসলে আজকালকার বাঙালি প্রেমে ভালোবাসা কতটা আছে জানানি, কিন্তু পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন মানে PDA না থাকলে যেন প্রেমটাই পূর্ণতা পায় না। অর্ক ভাবল যাক বাবা এবার একটু শান্তিতে ঘুমাই, তখনই তিতলির মেসেজ হলো, অর্ক কাল কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, মানে ড্রেস কোড লাল, তুমি কি পড়ছো? ভ্যালেন্টাইন্স ডে সকাল, অর্কর ঘুম ভাঙল। তিতলির গুড মর্নিং কিউ টু এইসব মেসেজ দিয়ে নয়, বরং একটা ই কমার্স সাইটের উইশ লিস্টের লিঙ্ক দিয়ে। তিতলির করার নির্দেশ লাল পড়তে হবে, আর এদিকে অর্কর আলমারিতে লাল বলতে একটা পুরনো হাফ প্যান্ট। অগত্য অফিস যাওয়ানোর বাহানায় সে মেরুন রঙের একটা শার্ট কিনল, যেটা দেখে তিতলি বলল, অর্ক এটা তো মেরুন, লাল তো নয়, তুমি আমার কথা সিরিয়াসলি নাও না। তিতলি নিজে সেজেছে লাল বেনারসি টাইপ শাড়িতে, চোখে 1 কেজি কাজল। অর্ক ভাবলো ইস যদি একটু সস্তায় মেটে, কিন্তু তিতলি ক্যাব বুক করে সোজা নিয়ে গেল এমন এক ক্যাফেতে যেখানে জলের গ্লাসের দাম অর্কর দুদিনের টিফিনের সমান। অর্ক পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো, ভিতরে একটা রূপোর চেইন। তিতলি বলল, ও মা এটা কি সুন্দর, কিন্তু অর্ক তুমি জেনিফারের পোস্টটা দেখেছো, ওর বয়ফ্রেন্ড ওকে iPhone 16 Pro Max গিফট করেছে। আমি ওসব চাই না, তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি। কিন্তু এই খুশি শব্দটার পিছনে যে কত বড় দীর্ঘশ্বাস ছিল সেটা অর্ক স্পষ্ট শুনতে পেল। অর্ক মনে মনে হিসাব করলো আইফোন কিনতে গেলে ও নিজের একটা কিডনি আর অর্ধেক লিভার বেচতেই হবে। ও শুধু হাসলো, যে হাসিটাকে তিতলি ভীষণ রোমান্টিক ভাবলো, কিন্তু আসলে ওটা ছিল দেউলিয়া হওয়ার হাসি। সারাটা বিকেল কাটলো ভিক্টোরের সামনে রোদে পুড়ে, কিন্তু রোমান্স হলো কই। ঘটনা 1, অর্ক যখন আইসক্রিম নিয়ে এলো তিতলি বলল, এখন খেও না, গলে যেতে দাও, একটু গলে যেতে দাও, ড্রিপিং শট নিতে হবে ইনস্টাগ্রামের জন্য। ঘটনা 2, অর্ক তিতলির জন্য ছবি তুললো, তিতলি দেখে নাক কুচকে বলে, এটা কী তুলেছো, আমার নাকটা তো বড় লাগছে, অ্যাঙ্গেল বোঝে না। আবার তোলো, 50 বার রিটেক নেওয়ার পর যখন ছবিটা পারফেক্ট হলো তিতলি সেটা পোস্ট করলো, সাথে দিল ক্যাপশন, স্পেন্ডিং সাম কোয়ালিটি টাইম উইথ মাই সোলমেট, নো ফোনস জাস্ট আস। অথচ 2 ঘন্টা তিতলি ফোনের স্ক্রিন থেকে চোখ সরায়নি। রাতের ডিনারে তিতলি অর্ডার করলো এক্সোটিক সিজদার, অর্ক অর্ডার করলো লেমন টি, কারণ ওর ক্রেডিট কার্ড অলরেডি সিগন্যাল দিচ্ছে। খাওয়ার সময় তিতলি হঠাৎ কাঁদো কাঁদো বললো, অর্ক তুমি কি আমাকে আর আগের মতো ভালোবাসো না, তুমি নিজের জন্য কিছু অর্ডার করলে না কেন? অর্ক আবেগঘন বলায় বলল, তোমার খাওয়ার দেখলি আমার পেট ভরে যায় মনি, আসলে ও ভাবছিল বাইরে গিয়ে 2 বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়বে। রাত 11টা তিতলিকে ড্রপ করে অর্ক যখন নিজের মেসের ঘরে ফিরল, ওর মানি ব্যাগ তখন ঘরের মাঠ, ফোনে মেসেজ এলো তিতলির, বেস্ট ভ্যালেন্টাইন ডে এভার, পরের মাসে কিন্তু আমার জন্মদিন, মনে আছে তো? অর্ক সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবল, বাঙালি প্রেম মানে আসলে এক অদ্ভুত সার্কাস, যেখানে ট্রাফিকের খেলায় নেট নেই, শুধু আছে মোবাইলের ডেটা আর EMI এর ভয়। থ্যাংক ইউ,
1: খুব সুন্দর বললেন সৌমেনদা। মানে আমাদের প্রান্তিক অনুষ্ঠানের যারা ইয়ং জেনারেশন, যারা শ্রোতা আর কি, তাদের পুরোপুরি এই গল্পটা শুনলে তাদের জীবনের কথাটা বেরিয়ে

0: আর আমার মনে হয় সোমেনদা আপনি বেশ সরগর, কি বলেন সুচিত্রা দি?
1: হ্যাঁ হ্যাঁ
0: একদম
1: অবশ্যই,
0: সরগর, বেশ আপনি ওয়াকিবল যে আমাদের ইয়ং জেনারেশন মোবাইলটা কিভাবে পরিচালনা করে, তাই না? নাহলে এত
1: না আজকে জীবনটাই, মানে উনি বলছিলেন না আমাদের বই পড়া, আমি একজন টিচার ছিলাম, আজকের যুগে দেখুন লোকে কিন্তু ওই থিওরিটিক্যাল আমার জমানার মতো না যে নতুন বইয়ের গন্ধ শুকবে, বই পড়া অমুক পড়া। আমি নিজে হয়তো একটু 57-58 বছর বয়স বলে আমি হয়তো আমার নিজের বই ছাপা অবস্থায় দেখতে চাই, কারণ আমরা পুরোনো দিনের লোক, এখনও মনে হয় যেন নতুন বইয়ের গন্ধ না শুকলে বই লেখা কিছু নেই ওর মধ্যে। কিন্তু নিজে লিখি মোবাইলে, আমি হাতে লিখি না, বেশিরভাগটাই ভয়েস টাইপ করে লিখি এবং বেশিরভাগটাই মধ্যরাতে লিখি। দেখি দুনিয়াটা খালি PDF কপি আর মোবাইল ইত্যাদি। আমি কিন্তু লিখে যাচ্ছি, আমি বলে যাচ্ছি, যেহেতু কল্পবিজ্ঞান লিখি ভবিষ্যৎটাকে দেখার চেষ্টা করি, আস ভবিষ্যৎটা আসছে কিন্তু স্টোরি টেলিং এসে। লোকে গল্প পড়তে ভালোবাসছে না, গল্প শুনতে ভালোবাসছে, এটা আমি চাইবো আপনাদের থ্রু দিয়ে, যাতে আমাদের একটা গল্প শোনার আসর রেগুলার হয়। লোকে কিন্তু গল্প শুনতে শুনতেই বেশি ভালোবাসে, কারণ টাইম লাগে না। আপনি 2 মিনিটে একটা বড় গল্প শুনে ফেললেন, সেটা পড়তে গেলে আপনার 5 মিনিট লাগবে।
0: তো সেরকমই আমাদের প্রান্তিক অনুষ্ঠান কিন্তু এই গল্প শোনা কবিতা শোনারই আসর, যেমন এখনই আমরা শুনবো সুদীপ্তাদির কাছ থেকে। সুদীপ্তাদি কি শোনাবেন আমাদের?
2: আমি এখন একটা গা ছমছমে ভয়ের গল্প শোনাই?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা বাকি ছিল আমাদের।
2: গল্পটার নাম হচ্ছে রাত তখন 2:10, আজ বোধহয় অমাবস্যা, বাইরে ঝড়ের তাণ্ডব চলছে, জানালা বন্ধ হয় না, ছিটকিনিটা বিগড়েছে কদিন হলো, পাল্লা দুটো পরস্পরকে ঢাকা দিয়ে ধমাধম আওয়াজ তুলছে বাইরে দুর্যোগের সাথে তালে তাল মিলিয়ে। পুরনো বাড়ি একে একে সব কলকব্জা জবাব দিচ্ছে, সারা রাত আলোটা জ্বালিয়ে রাখি, ঝড়ের দাপটে সম্ভবত লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। এতক্ষণে খেয়াল হলো ফ্যানটাও বন্ধ, ঘেমে নেয়ে উঠছি একবারে। আবার সেই আওয়াজটা শুরু হলো, ঘুষতে চলার আওয়াজ। এই আওয়াজের আতঙ্কেই কটকটে আলো জ্বেলে রাখি, ঘুমোতে অসুবিধা হয় তবুও, ঘুমোই বললে বোধহয় মিথ্যে বলা হবে। ওই দুর্ঘটনার পর থেকে কত রাত যে ঘুমোই না ঠিক করে সারাদিন ঝিমোতে থাকি, ঘুমের ঘাটতির ছাপ, বসা চোখ, উস্কো খুস্কো চেহারায় স্পষ্ট প্রতীয়মান। ঝড়ের দাপটটা আরও বাড়ল, সেই সাথে আওয়াজটাও, যদিও এই আওয়াজটা আমার আজন্ম পরিচিত, পা ঘষতে ঘষতে চলার আওয়াজ। বাঁ পায়ে জন্মগত ত্রুটি থাকায় দিদিভাই হাঁটলে এমনই আওয়াজ হতো। দিদিভাই চলে যাওয়ার পর থেকে রোজ রাতে আওয়াজটা পাই, ঘড়ি মিলিয়ে দেখেছি 2:10 আওয়াজটা শুরু হয়, চলে ভোর হওয়া অবধি। আশ্চর্য সমাপতন, পোস্টমর্টমের রিপোর্টে দিদিভাইয়ের মৃত্যুর সময়টা 2:10, সে রাতে টের পায়নি ওর নিঃশব্দ বিদায়কাল। এত বড় পৃথিবীতে আমাদের 2 বোনের আপন বলতে কেউ ছিল না। ডুয়ার্সের মফস্বলী শহরে জঙ্গল ঘেঁষা আমাদের একটেরে একচেলা বাড়ি। 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আমার স্মৃতিতে মা হলেন বদ্ধ ঘরে বন্দিনী, উস্কো খুস্কো চুলের এক মলিন বেশি মহিলা। আপন মনে বিড়বিড় করতেন, মায়ের কাছে যাওয়া মানা ছিল আমার, তবুও দিদির চোখ এড়িয়ে কখনো সখনো ওই ঘরের জানলায় উকি দিলে মায়ের মুখে খুশির আভা দেখতাম। কাছে ডাকলেই অজানা অস্বস্তিতে এক ছুটে নিরাপদ আশ্রয়ে দিদিভাইয়ের ঘুমন্ত কম্বলের নিচে সেধুতাম লক্ষ্মী মেয়ের মতো। ভয় পেয়েছি টের পেলেই দিদিভাই বুকে টেনে নিত। পরে জেনেছি বেশি বয়সে আমার জন্ম দেওয়ার পরেই হরমোনের ভারসাম্যহীনতায় মায়ের মস্তিষ্ক বিকৃতি দেখা দেয়। তখন থেকেই 12 বছরের বড় দিদিভাইই আমার মা। অকালে বাবা চলে যাওয়ায় অক্লেশে বাবার ভূমিকা নিয়েছিল সে, মাত্র 21-এর কলেজ পড়ুয়া তরুণী তখন। পাড়া প্রতিবেশীরা অজ্ঞাতে আমাদের এড়িয়ে চলত, সম্ভবত ভয়ের কারণে আমার বাবা মা দুজনেই আত্মঘাতী হয়েছিলেন। তবে ভূতপ্রেতের গুজবে লাভ বই ক্ষতি হয়নি আমাদের, নিশ্চিত নিরাপত্তায় ঘেরাটোপে দিব্য ছিলাম আমরা 2 বোন। মা পরনের কাপড় গলায় জড়িয়ে ঝুড়ে পড়েছিলেন, তার না হয় বোধবুদ্ধি ছিল না, কিন্তু আমার বাবা পেশায় শিক্ষক, ঘোর বাস্তববাদী বাবা, কেন যে একই পদ্ধতিতে স্ত্রীর অনুগামী হলেন, স্বজনহীন এই পৃথিবীতে আত্মজাদের অসহায় করে, সে রহস্য আজও অনুদ্ঘটিত। তবে বাবা মা চলে যাওয়ার পর তাদের অন্তিম সৎকারে অবশ্য প্রতিবেশীরা সহযোগিতা করেছিলেন, ব্যাস ওই পর্যন্তই। শ্রাদ্ধশান্তির পর আর কেউ এবাড়ি চৌহদ্দি পেরননি, আমাদের কাউকে প্রয়োজনীয় হয়নি, যদিও বাবার কর্মস্থল থেকে ক্ষতিপূরণ বাবদ যা পাওয়া গিয়েছিল ব্যাংকে রেখে তার সুদে চলে যাচ্ছিল আমাদের 2 পেট। তাছাড়া দিদিভাই বাড়ি বাড়ি টিউশন করত 2-3টে, কিন্তু সমস্যা শুরু হলো অন্যত্র, আমাকে নিয়ে বড্ড স্পর্শকাতর, স্কুলে কোচিং সর্বত্র সে সঙ্গে আছে, ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমায় সাথে নিয়ে বাড়ি ফেরে। এদিকে সমস্ত প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে নিষ্ঠা ও মেধাকে কাজে লাগিয়ে কৃতিত্বের সাথে আমি স্কুলের গণ্ডি পেরোলাম।

0: এরপর কলেজ, সেখানেও দিদিভাইয়ের উপস্থিতি। এবারে অস্বস্তি শুরু হলো, বলে কয়ে নিরস্ত করতে গিয়ে রহস্য উন্মোচন হলো। একা থাকলেই নাকি ঘষ্টে চলার আওয়াজ পায় দিদিভাই। এই আওয়াজটা প্রথমে মা পেতেন, মা তখন সুস্থ, মৃত্যুর কদিন আগে বাবাও নাকি পেয়েছেন এই আওয়াজ, দুজনেই নাকি বলেছিল ওকে। শোনা কথা, বহু বছর আগে এদিকে নাকি শ্মশান ছিল, এ বাড়ি দোষযুক্ত, এখানে স্বাভাবিক জীবনযাত্রা সম্ভব নয়। এ বাড়িতে আসার পর থেকেই মায়ের মানসিক সমস্যা দেখা দিয়েছিল, তার আগে কিন্তু মা একেবারে সুস্থ ছিলেন। এক পুরোহিত বিধান দিয়েছিলেন শান্তি সস্তায়ন করালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও তিনি নিশ্চয়তা দিতে পারছেন না, তবে পর্যাপ্ত দক্ষিণা পেলে তার চেষ্টার ত্রুটি থাকবে না। বলা বাহুল্য, বিজ্ঞান মনস্ক বাবাও সবে কান দেননি, সুতরাং যাগযজ্ঞ শান্তি সস্তায়ন কিছুই হয়নি, সমস্যা থেকেই গেছে। আমিও সেদিন দিদিভাইয়ের কথা বিশ্বাস করিনি, মনে হয়েছিল এবার এসব অজুহাত, যদিও ওর জন্য ভাবনায় সময়ে ঘাটতি পড়ছিল ক্রমশ, কারণ তখন সদ্য প্রেমে পড়েছি, আসন্ন ভবিষ্যতের সুখস্বপ্নে মাতোয়ারা। ভেবেছিলাম হয় মায়ের মানসিক অসুখ উত্তরাধিকার সূত্রে ওর ওপর পড়তেছে, অথবা আমার ভবিষ্যতের পথের কাঁটা বেছোতে এসব গালগল্পের অবতারণা। আমার পেছনে সারাক্ষণ গোয়েন্দাগিরির জাস্টিফিকেশন। রাগ করে ওর সাথে কথা বলিনি দুদিন, পাশের রুমে শিফট করেছিলাম। দিদিভাই সেরাতে অনেক নক করেছিল, দরজা খুলতে অনুনয় করছিল বারংবার, আমি কিছুতেই খুলিনি। পরদিন সারা শব্দ না পেয়ে ওই ঘরেও কিছু লন্ত অবস্থায় আবিষ্কার করি, যেখানে আগে বাবা মাকেও পেয়েছিলাম একই অবস্থায়। তারপর থেকে রাত হলে আতঙ্ক চেপে বসে, অবচেতন মনের অপরাধবোধ থেকে সম্ভবত। আমি জানি দিদিভাই আমাকে নিতে আসে, আমায় ছেড়ে থাকতে পারছে না, বড্ড ভালোবাসে যে তার ছোট্ট বোনটাকে। আমার প্রেমিক আমাকে ছেড়ে গেছে, তার অভিযোগ আমি নাকি মানসিকভাবে অসুস্থ, ঘষ্টে চলার আওয়াজটা নাকি আমার বা আমাদের কল্পনা, আমরা সবাই নাকি সিজোফ্রেনিয়ার রুগী। যাগ্গে, আমি বুঝতে পেরেছি আমাকে ছেড়ে দেওয়ার অজুহাতে সব যুক্তি সাজিয়েছে ও। এরপরেও দুই তিন দিন এসেছিল, দরজা খুলিনি। দেওয়াল ঘরতে 2:10 বাজলো, দরজা নক করছে কেউ, ঘষ্টে চলার আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে, আজ সে খালি হাতে ফিরবে না। বলতে ভুলে গেছি, দিদিভাই চলে যাওয়ার পর থেকে আমি ওই অভিশপ্ত ঘরেই আসি, রোজ শুই একা, ভয় করে, তবুও এখানেই তো আছে বাবা মা দিদিভাই। 7 দিন পর পড়শিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বন্ধ দরজা ভেঙে ওই বাড়ির ছোট মেয়ের পচাগলা ঝুলন্ত মৃতদেহ আবিষ্কার করে। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় মৃত্যুর সময় 2:10। কাকতলীয় ব্যাপার, ওই ঘরে আগে মেয়েটির বাবা মা এবং দিদি একই পদ্ধতিতে আত্মহত্যা করেছিল, এবং তিনজনেরই পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময়টা ছিল 2:10।
1: সত্যি গা শিউরানো গল্প একদম। আর একটু আগে সোমেনদা বলছিলেন না যে ডিজিটালি এখন আর কি মানে গল্প শুনতে সবাই ভালোবাসে, এবং আপনার গল্পটা সেইভাবেই জীবন্ত হয়ে উঠলো আমাদের কাছে। এখন কিন্তু একটা জিনিস দেখা যায়, দেখবেন যে এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে, সোশ্যাল প্ল্যাটফর্ম যেটাতে, সেটাতে কিন্তু গল্পের আসর বেশ সুন্দর, সবাই শোনে এবং সে সুন্দর শব্দ দিয়ে আবহ তৈরি করে একটা একটা অন্যরকমের চিত্র তৈরি করে, পরিস্থিতি তৈরি করা যায়, তা যাক সেটাও বেশ জনপ্রিয় হচ্ছে। তা আমাদের রুমাদির হাতে বোধহয় একটা গল্প আছে, আপনি একটু যদি শোনান।
2: ছিন্ন সুতু। একসঙ্গে কলেজে পড়ার আমিও মালবিকা, আমার ভালোবাসার কথা ওকে কোনোদিন বলতে পারিনি। কলেজের পড়া শেষ না করে সে বিয়ের পিঁড়িতে বসেছিল এমনটাই শুনেছিলাম। আজ এতদিন পর আমার ঠিকানাটাই বা পেল কোথা থেকে? এ কি সত্যি মালবিকা না অন্য কেউ? মনের মধ্যে নানা ভাবনা আসতে থাকে। মালবিকাকে দেখে সত্যি অবাক হলাম। মালবিকা বলল, শুধু মুখের দিকে তাকিয়ে থাকবি, ভেতরে যেতে বলবি না, নাকি এখনও চিনতে অসুবিধা হচ্ছে? আমি কেমন ভ্যাপাচাকা খেয়ে বললাম, হ্যাঁ চল। তা এখন কোথা থেকে এলি? বলবো সব বলবো, এখন একটু বিশ্রাম নিতে দে কিছুক্ষণ পর। সে বলতে শুরু করলো, রণজয় আমাকে কোনোদিনও ভালোবাসেনি, শুধু ভালোবেসেছে আমার বাবার সম্পত্তিকে। আর কথা বুঝলাম এখন,
3: বলি কোন সুখে? আহা, আমি বুঝি আমার বউকে কিছু দিতে পারি না? এসব ন্যাকামি না করে হাত পা
4: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান প্রান্তিক, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েব 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে রবি বাসরীয় নাটক কই কেই কথন, রচনায় জয়তী রায়, স্বরাভিনয়ে ভাস্বতী চক্রবর্তী, সম্পাদনায় সঞ্জয় সাহা এবং প্রযোজনায় সুবীর দাশগুপ্ত।
5: আকাশবাণী শিলিগুড়ি। আজকের নাটক কই কেই কথন, রচনা

0: সে যেন স্বর্গের পারিজাত, ভোরের প্রথম শিশির, নদীর জলে ভেঙে পড়া জ্যোৎস্না।
1: অঙ্গপ্রত্যঙ্গের সঠিক সহাবস্থান হলেই তাকে রূপসী বলা যায় না?
0: তোমার রূপে ছিল ব্যক্তিত্বের বিভা, নিজের প্রতি শ্রদ্ধা। বিপরীতে আমার রূপ,
1: সর্বনাশের কোনো রূপ হয়, হতাশার হয় কোনো অবয়ব? আমার কোনো রূপ নেই,
0: কইকেই শুধু এক অবস্থার নাম, যে অবস্থা ধ্বংস করে দিল তোমার সাজানো সংসার। চিৎকার করে কাঁদছিল সারা অযোধ্যা, রাজা দশরথ ছুটে এলেন সিংহদুয়ার পর্যন্ত। চোখের জলে ভিজে গেছে সর্ব অঙ্গ, রাম নাম উচ্চারণ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন বারংবার। রানী কৌশল্যা মৃত প্রায়, তিন দিন ধরে জলটুকু পান করেননি, তাকে প্রাণপণে সেবা করে যাচ্ছে রানী সুমিত্রা। এমন প্রবল শোকের মধ্যে কোথাও ছিলাম না আমি। নিজের মহলে সঙ্গোপনে লুকিয়ে বসে থাকা ছাড়া উপায় ছিল না কোনো। চারিদিকে জ্বলছে ক্রোধের আগুন, সে আগুনে পুড়ে যাচ্ছে একটি নাম, কইকেয়ী। ভয় করছিল, ভীষণ ভয়।
1: রামচন্দ্র প্রজাদের চোখের মণি, প্রাণের আরাম, প্রতিদিন প্রতিটি সাধারণ মানুষের খোঁজ রাখতে এতটুকু ক্লান্ত হয়নি। যুবরাজ মাত্র, তাতে কি? বিগত কয়েক বছর রাজা দশরথ সময় কাটাতেন মৃগয়া করে, নতুবা অন্তঃপুরে পাশা খেলে। সমস্যা এলে একটাই উত্তর ছিল,
0: ওরা যদি প্রাসাদ আক্রমণ করে, যদি টেনে নামিয়ে নিয়ে যায় আমায়। তোমরা বনবাস যাবার ঠিক পাঁচ দিন পরে রাজা দশরথ মারা গেলেন। বাঁচার কোনো ইচ্ছেই ছিল না তার।
1: যে রাজা আমাকে চোখের আড়াল করতেন না এক মুহূর্ত, রাজকার্যে অবহেলা করে শয়ন বসন আহার সমস্ত কিছু তার ছিল আমার হাতে, শেষ পাঁচ দিন সেই প্রিয়তমা পত্নীর ছায়াটুকু হয়ে উঠল বিষ। উন্মাদের মতো আছড়ে পড়লেন কৌশল্যার পায়ে। তাপিত প্রাণ আশ্রয় চাইছিল আর এক তাপিত প্রাণের কাছে। আয় দুর্ভাগা রাজা! অভিমানী কৌশল্যা মুখ ফিরিয়ে নিল, ফিরিয়ে দিল সুমিত্রা। দূর থেকে দেখলাম তিনি গোল গোল ঘুরতে ঘুরতে উদ্যানের গাছতলায় চুপ করে বসে প্রাসাদের দরজার দিকে চেয়ে রইলেন, যেখান থেকে চলে গেছে তার প্রিয় রাম। মুখ ফেটে এলেও কাছে যাবার সাহস হলো না। ওইভাবে পড়ে থাকতে থাকতে পাঁচ দিনের দিন গভীর রাতে তার মৃত্যু হলো। কেউ ছিল না কাছে, সম্পূর্ণ একলা। জানলায় বসে তাকিয়ে থাকতাম আমি, শত দুঃখেও ঘুম যেন মায়ের মতো কাছে আসে, হাতের ওপর মাথা রেখে কখন যেন তন্দ্রা এসেছে, বুঝতেও পারিনি। হঠাৎ কি মনে হতে চমকে তাকিয়ে দেখি মাথা ঢলে পড়ছে এক পাশে, ছুটে যাব, মন্থরা বারণ করল।
2: শান্তিতে যেতে দাও রানী, উনি এখন মুখ দেখতে চান না তোমার।
0: একলা, সম্পূর্ণ একলা, অসহায় ভাবে মারা গেলেন অযোধ্যার প্রতাপশালী রাজা দশরথ। মৃত্যুর পরেও চোখ দুটি তাকিয়েছিল প্রাসাদের মূল পথের দিকে, মৃত্যুর পরেও চোখে ছিল জল, ছিল আশা, যদি ফেরে রাম, যদি আবার এসে গলা জড়িয়ে ধরে।
2: প্রাসাদ জুড়ে আবার উঠেছে ধিক্কার ধ্বনি।
0: পুত্র ভরত আমাকে ছেড়ে চলে গেছে মামার বাড়ি, ওখানে বসে রাজ্য শাসন করবে সে।

অপেক্ষা করবে শ্রীরামের জন্য। আমার বিলাসবহুল মহল এখন আর নেই, উদ্যানের পাশে ছোট এক ঘরে স্থান এখন আমার আর মন্থরার। অভিশাপ কখনো কখনো কখনো জীবন্ত মানুষের রূপ ধরে সামনে আসে। মন্থরা হলো মানুষরূপী অভিশাপ। কোন ছোটবেলার থেকে এই অভিশাপের সঙ্গে আছি আমি। কালো কালো জ্বালাময় ঈর্ষা আর অধিকার বোধ যেন সরু সরু পোকার মতো আমার শরীর জুড়ে ছড়িয়ে দিত মন্থরা। ছোট্ট আমি পালাতে চাইতাম, সুস্থ জীবন চাইতাম, হারিয়ে যাওয়া মাকে ডাকতাম। খলখল হেসে অভিশাপ চেপে ধরত আমায়। ভয় ভয় ভয় ভয়ের চাপে থাকতে থাকতে হয়ে উঠলাম দুর্বিনীত, জেদি, রাগী, অভিমানী। সীতা, 14 বছর অপেক্ষা করব আমি, তোমার কাছে ক্ষমা চাইতে হবে আমায়। প্রতিদিন প্রতি রাত একলা একলা নিজেকে নিজে শেষ করেও বেঁচে থাকব, শুধু প্রকৃত বিচারের আশায়। কেন জানি না মনে হয় পৃথিবী ভুল বুঝলেও তুমি বুঝবে, আমাকে বিশ্বাস করবে। আমি ভালোবাসার জন্য এসেছিলাম অযোধ্যায়, ভালোবাসার আকণ্ঠ পিপাসা মিটেছিল অযোধ্যায়। তাকে নষ্ট করে জীবনকে আবার বানিয়ে ফেলব মরুভূমি, এমন অদ্ভুত বোধ চেতনায় আসার আগেই যেন মৃত্যু হয় আমার। সারা পৃথিবীর কাছে আমি ঘাতক, নৃশংস রমণী, যার মুখ দেখলে পাপ হয়। হে সীতা, আজ প্রশ্ন করি, দোষ সত্যি আমার? যেদি, অহংকারী, অভিমানী, অধিকার বোধ, এই চরিত্র গড়ে ওঠার পেছনে দায়ী নয় আমার বিপন্ন শৈশব? কে না জানে বহু অপরাধী চরিত্রের ভীত প্রথিত থাকে তার অবহেলিত শৈশবের মধ্যে। সীতা, তুমি কোনো দিন জানো কাকে বলে একাকিত্ব? ছোট বালিকা হঠাৎ সকালে উঠে যদি জানতে পারে তার মা চলে গেছে, বিতাড়িত করেছে তার পিতা, সে কি করবে তখন? অথচ ঘটনা ছিল অতি সামান্য। বৈকালিক উদ্যান ভ্রমণ ছিল আমার পিতামাতার প্রিয় মুহূর্ত। তেমনি এক পরম প্রেমময় ক্ষণে পিতা আপন মনে হাসছিলেন সরোবরে কেলি করা দুই রাজহাঁস দেখে। মাতা কৌতূহলী, বারবার জানতে চাইলেন স্বামীর হাসির কারণ। পিতা বললেন, বলবো না রানী, আমি পাখির ভাষা বুঝি, কিন্তু কি বুঝি সে কথা বললে আমার মৃত্যু অনিবার্য। এমন কৌতূহল দেখিও না যাতে তোমার স্বামীর মৃত্যু হতে পারে। মা তবু জিদ করলেন, বাবার কথায় গুরুত্ব দিলেন না, জিদ করলেন, করতেই থাকলেন। বাবার রাগ বাড়তে থাকল, বাড়তেই থাকল, দুজনের মাঝে বইতে লাগলো ক্রোধের নদী। অভিমানী, দাম্ভিক, রূপসী মা চলে গেলেন প্রাসাদ ছেড়ে। বাবা ক্রোধে মায়ের নাম উচ্চারণ বন্ধ করে দিলেন। অসহায় আমি দৌড়ে গেলাম বাবার কাছে। তিনি বললেন, চুপ করো। তিনি বললেন, এত দাস দাসী, এত ঐশ্বর্য, এত প্রতিপত্তি ভোগ করো, সব তোমার, ভুলে যাও ওই দুর্বিনীত মায়ের কথা। স্বামীর প্রাণের চাইতে বড় হলো কৌতূহল, এমন নারী ঘৃণার যোগ্য। জানো সীতা, দুটো সময় মানুষকে কোনো সিদ্ধান্ত নিতে নেই, যখন সে আবেগ তাড়িত আর যখন সে ক্রোধে অন্ধ। তার পরিণত

হতে পারে ভয়ঙ্কর। পিতামাতার হঠকারী সিদ্ধান্ত জীবনের ভীত করে তোলে দুর্বল। হ্যাঁ, আমিও কেমন হকচকিয়ে গেলাম। অসহায় ভীরু চোখ দুটি মেলে দিলাম নিষ্ঠুর পৃথিবীর দিকে। কি করে বোঝাই, মায়ের বিকল্প দাসী হয় না কখনো। অর্থ প্রতিপত্তি দিয়ে মাতৃত্ব কেনা যায় না। পত্র পাঠালাম মায়ের কাছে, এই ভেবে তিনি বুঝবেন, অভিমান ফেলে চলে আসবেন। অন্যায় তাঁরা করেছেন, আমার দোষ কোথায়, আমি কেন কষ্ট পাব? পত্রের উত্তর এলো না। মনে আছে, সকাল থেকে বিকেল পর্যন্ত ঠায় দাঁড়িয়েছিলাম পত্রের উত্তরের আশায়। যুধাজিৎ, আমার বড় ভাই, ব্যঙ্গ করে বলল, প্রবৃত্তি চালনা করে মানুষকে, প্রবৃত্তি জয় করে তোমার কাছে ফিরবে না পিতামাতা, এ সত্য, যত তাড়াতাড়ি বুঝবে তত মঙ্গল। নরম, পেলব, সুন্দর সুগন্ধি মাতৃকোলের পরিবর্তে ঠাঁই পেলাম কর্কশ খসখস নিষ্ঠুর শূদ্রদাসী মন্থরার কোলে। আমি তাকে ভয় পেতাম, তার ভালোবাসাকে ঘৃণা করতাম। একলা থেকে একলা জীবন বহন করার কষ্ট তুমি কোনো দিন জানবে না সীতা। বাইরে চাকচিক্য, ভেতরে ঘুম ধরা, আমার শরীর বড় হতে লাগলো আপন নিয়ম মেনে। মন রয়ে গেল কাঁচা, অপরিণত। স্বয়ম্বর সভায় পুরুষদের চোখ দেখেছ কোনোদিন? মাকড়সার জালের মতো আঠালো, পিচ্ছিল, চ্যাট। বিবাহে মত ছিল না আমার, কিন্তু পিতার আদেশ অমান্য করার সাহস নেই। কে কয় রাজ অশ্বপতি, যা বলবেন সেটাই শেষ কথা। ক্রোধ অহংকারের সে পাঁচিল ডিঙিয়ে যাবার ক্ষমতা কারোর ছিল না। ছেড়ে চলে গেলেও মায়ের রূপ আমার শরীর জুড়ে বেড়ে উঠছিল নতুন করে। দেশ বিদেশ থেকে বহু যুবক রাজা ছুটে এসেছিল বিবাহের আশায়। তার মধ্যে বেমানান বসেছিলেন প্রৌঢ় রাজা দশরথ। অপলক দুটি চোখে দেখছিলেন আমাকে। চোখ দুটি জুড়ে ছিল মায়ার সরোবর। আমি তাকেই বরণ করলাম, মন দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে বরণ করলাম তাকে। তিনি আমাকে গ্রহণ করলেন ভালোবেসে। সে ভালোবাসা তরুণ প্রেমিকের না, পিতার মতো কিছুটা। 20 বছরের বড় তিনি আমার থেকে। প্রেম ছিল প্রশ্রয় মেশানো। অনেক অনেক দিন পর সেই ছোটবেলার মতো ঠোঁট ফুলিয়ে আবদার শুরু করলাম। অনেক দিন পরে শুধু আমাকে ঘিরে শুরু হলো জীবনের উৎসব। অনেক দিন পরে গর্বিত রাজহংসীর মতো উঁচু করলাম গ্রীবা। অনেক দিন পরে দর্পণে নিজেকে মুগ্ধ হয়ে দেখলাম। আমি আঁকড়ে ধরলাম তাকে, এক মুহূর্তের জন্য ছাড়তে চাইতাম না। ভয় হতো, ছাড়লেই বুঝি আবার আমি একলা হয়ে যাব, একাকিত্বের কুয়াশা ঘিরে ধরবে আমাকে, ভাবলেই দম বন্ধ হয়ে আসত। রাজা দশরথ, তাঁর কৈকেয়ী প্রেমের জন্য অযোধ্যার পরিবারে সৃষ্টি হচ্ছিল চাপা ক্রোধের। বুঝতাম এ অন্যায়, তবু শিশুর মতো তাঁকে রেখে দিতাম ঘরে, পুত্র ভরত পর্যন্ত বিরক্ত হতো। কিন্তু আমি নিরুপায়। মনের গভীর গোপন অন্ধকারে পিতামাতা উপেক্ষিত শিশু কৈকেয়ী ভীষণ ভীত শঙ্কিত, সে আর হারাতে চায় না। শরীরের ক্ষত লোক দেখে,
মন দেখে কয়জন, তার উপরে মন থরা, সে আমাকে ছাড়ল কই? বিয়ের পরে ছায়ার মতো সেও এলো অযোধ্যা। যেটুকু শুভ ভাবনা ভেতরে বেঁচে ছিল সেটুকু সরিয়ে দিতে থাকলো সে। তার লক লক লোভ এতটুকু ছাড়তে রাজি নয় আর কারোর জন্যে। সে কাউকে সহ্য করতে পারে না, রাম লক্ষণ কৌশল্যা সুমিত্রা কাউকে না। বড় বড় চোখ ঝুঁকে পড়া শরীর নিয়ে প্রাসাদ চষে বেরিয়ে তার লোভী হাত চায় সমস্ত গ্রাস করতে। ভালোবাসতাম রাজাকে, অসুরের সঙ্গে যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষত মুখের পুঁজ রক্ত নিজের মুখে টেনে টেনে সুস্থ করে তুললাম তাকে। দুই হাতের নিবিড় আলিঙ্গনে টেনে নিয়ে রাজা বললেন, বর চাও রানী, যা চাইবে তাই পাবে, দুটি বর তোলা রইল তোমার। আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন রাজা, শুষ্ক বিবর্ণ ঠোঁট দুটিতে আলতো চুম্বন দিলাম। বিকেলের আলো পড়েছে তার মুখে, পরম আনন্দে এক হাত দিয়ে আমার কোটি বেষ্টন করে বললেন, রাজা যা চাইবে তাই পাবে প্রিয়ে, বলো কি চাও। আবেগ থর থর গলায় বললাম, আপনাকে সেবা করা ভাগ্যের কথা মহারাজ, প্রেমের কোনো বিনিময় হয় না। আমার কথা শুনে মুদিত চক্ষু মহারাজের রোগ ক্লিষ্ট মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। ঘরের মধ্যে খেলে বেড়াচ্ছিল স্বর্গীয় এক আভা, কিন্তু সে আর কতক্ষণ? হঠাৎ অন্তরা তীক্ষ্ণ স্বরে বলে উঠল, বর পেলে যখন তাকে তুলে রেখে দাও কন্যা, পরে কখনো দরকার মতো চেয়ে নেবে। রামচন্দ্রের রাজ্যাভিষেকের দুই দিন আগে এক নির্জন দুপুরে মন্থরা এলো আমার ঘরে, সাপের মতো কুবজা শরীর ঘষে ঘষে ফিস ফিস করে বলতে লাগল, রাজা হবে ভরত, ভরত, ভরত, আর কেউ না, কেউ না, তুমি বর চাও, সেই দুটি বর, এক বর ভরতের রাজ্য লাভ, অন্য বরে রামচন্দ্রের 14 বছর বনবাস, 14 বছর পরে প্রজা ভুলে যাবে রাম সীতা কে, বর চাও, বর চাও। ঘুরে ঘুরে নেচে নেচে বলতে লাগলো এক কথা, আমার হাত থেকে খসে পড়ল রামের জন্য তৈরি নতুন পোশাক, খল খল হাসতে লাগলো ওই পিশাচিনী।

অন্তরা বিষ দৃষ্টিতে দেখছিল আমাকে, ক্রমশ ঝুঁকে এলো আমার শরীরের ওপর, কালো ছায়া দিয়ে ঢেকে দিতে থাকলো শুভ বুদ্ধি, সাপের ফনার মতো দুলতে থাকলো ওই কুব্জা, ফিস ফিস গানের সুর ভেসে ভেসে বেড়াতে লাগলো সারা ঘরে।

0: লোপ পেতে থাকলো আমার চিন্তার ক্ষমতা। বিকারগ্রস্ত পশুর চিৎকার বেরিয়ে এলো গলা থেকে, ছুঁড়ে ফেললাম অলঙ্কার বস্ত্র, ক্ষত বিক্ষত করলাম নিজেকে, মাটিতে শুয়ে কাঁদতে লাগলাম হু করে।
1: সাপের মতো নিঃশব্দে সরে গেল মন্থরা।
2: রাজ্য জুড়ে খুশির উৎসব, রামচন্দ্রের রাজ্য অভিষেক, দান ধ্যান যাগ যজ্ঞে মুখরিত রাজসভা, হাসি আনন্দে ভরে আছে অন্দর মহল। এমন সময় খবর এলো রানী কৈকেয়ী অসুস্থ। দৌড়ে এলেন রাজা দশরথ, সময় স্তব্ধ হল, ইতিহাস বদলে গেল। শ্রীরামের রাজ অভিষেক বন্ধ হল, পরিবর্তে হল 14 বছর বনবাস। ইতিহাস বদলাতে পারে নারী, যুগ সে কথাই বলে। আজ এত দুঃখের মধ্যেও ভাবছি, আমি বদলে দিলাম সময়ের চাকা, নাকি মন্থরা, নাকি আমার মধ্যেই বাস করত মন্থরা? প্রত্যেক মানুষের মধ্যে বাস করে শুভ অশুভ, সাদা কালো, ভালো মন্দ। বিকৃত শৈশব জন্ম দিয়েছিল মন্থরাকে আমার মধ্যে। আমি কি একাধারে মন্থরা আর কৈকেয়ী? হে জানকী, অন্ধকার বিষাদ ভরা প্রাসাদের কোণে কোণে দুঃখী বাতাসের চলাফেরা, রাতচরা পাখির কর্কশ স্বর, কেউ নেই, কেউ কোথাও নেই। ভরত শত্রুঘ্ন আমাকে ফেলে চলে গেছে মামা বাড়ি, যাবার আগে বিদায় নিতে এলো না, আমি নিজে ছুটে গেলাম তার কাছে। ব্যস্ত ছিল ভরত, অযোধ্যা প্রাসাদের দায়িত্ব এখন তার, তবু সে চলে যাচ্ছে কেন? প্রশ্ন করতেই কঠিন মুখে আপন সন্তান বলে ওঠে,
3: আমার ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই নেই।
2: কারণ জানতে পারি?
3: আপনাকে বলতে বাধ্য নই আমি।
2: ভরত, অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ, মনে রেখো আমি তোমার জননী, সর্বোপরি এই রাজ্যের রানী।
3: ভুল ভুল ভুল, কোনোটাই নন, জননী নামের অযোগ্য আপনি, চিৎকার করে উঠল ভরত।
2: এদিক ওদিক থেকে ছুটে এলো দাসদাসী, জরা পাতার মতো নির্জনে পড়ে থাকা কৌশল্যা সুমিত্রা ছুটে এলো। আমি হতচকিত লজ্জিত তাড়াতাড়ি বলে উঠলাম, শান্ত হও পুত্র, শান্ত হও, সংযত করো নিজ আচরণ। উত্তরে তীক্ষ্ণ বিদ্রুপ শানিত গলায় বলে উঠল ভরত,
3: আপনাকে সহ্য করতে পারছি না আমি।
2: আমার পুত্র, আহ সুন্দর সুপুরুষ সুকুমার চেহারা, কবে বড় হলো এত? জন্মের পর থেকে মামা বাড়ি বেশি থাকে, ভালো করে দেখিনি অনেক দিন এই মুখ, এই বড় বড় দুটি চোখ, তৃষ্ণার্তের মতো চেয়ে রইলাম। ভরত তীব্র ঘৃণা ঝরিয়ে বলে উঠল,
3: রাজার প্রিয়তমা পত্নী কৈকেয়ী, দেখো তোমার প্রেমের আগুনে জ্বলে খাক অযোধ্যা, কোন রাজ্যের লোভে এমন করলে তুমি? শূন্য সেই রাজ সিংহাসন নিয়ে একলা থাকো এবার।
2: রাজার কন্যা হলে না, হলে না রাজার রানী, না হলে রাজমাতা।
3: পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত নারী হিসেবে তুমি পরিচিত হবে।
2: আকাশ থেকে আকাশে, সাগর থেকে সাগরে, নদী অরণ্য পাহাড় মথিত করে বেজে উঠল মাতার প্রতি পুত্রের অভিশাপ।
3: চিরকালের জন্য ত্যাগ করলাম তোমাকে।
2: বড্ড ভয় করে সীতা, বড্ড ভয় করে, একা লাগে, একা থাকতে পারি না আমি। চারিদিকে ছায়া ছায়া, ঘুরে অভিশাপ। নির্জন রাজপুরী থেকে থেকে বেজে ওঠে কৌশল্যা সুমিত্রার বিলাপ। অকাল বার্ধক্য ঝরে পড়ছে তুষার

পাতের মতো, সমস্ত শরীর জুড়ে অবসাদ, ক্লান্তি, ঘুম চাই, ঘুম, অঘোর এক ঘুম। তোমাদের জন্যে অপেক্ষায় প্রদীপ জ্বালাই রোজ, বনবাস থেকে ফিরবে যখন সারা দেশ সেজে উঠবে আলোর মালায়, তার মধ্যে খুঁজে নিও এই অবহেলার প্রদীপটি একবার, তার সামনে দাঁড়িয়ে তোমার শান্ত চোখ দুটি তুলে যদি বলো বিশ্বাস করি। অপেক্ষায় আছি সীতা, 14 বছর বনবাস আসলে কার? 14 বছর নির্ঘুম রাত কাটল কার? তোমাদের না আমার? উত্তর দিক ইতিহাস। আমি অপেক্ষা করি।

0: এতক্ষণ শুনলেন নাটক কৈকেয়ী কথন। রচনা জয়তী রায়, স্বরাভিনয় ছিলেন ভাস্বতী চক্রবর্তী, সম্পাদনা সঞ্জয় সাহা, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি।
1: এতক্ষণ শুনলেন নাটক কৈকেয়ী কথন। এখন শুনবেন আধুনিক বাংলা গান। প্রথম গানটি শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে।

0: শুনছেন আধুনিক গান। বর্তমান গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।
1: তবু আছো, তুমি আছো।

0: এই গানটির মাধ্যমেই সমাপ্ত হল আজকের আধুনিক গানের অনুষ্ঠান এবং তার সাথেই এই পর্বের অনুষ্ঠান অর্থাৎ রবিবাসরীয় নাটক এবং আধুনিক গানের আসর সমাপ্ত হল। আকাশবাণী শিলিগুড়ি।
1: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার। ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস, সব হয়ে গেছে। বাজেট বানানো শেষ? হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা? না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার। তুমি যাও তো এবার।
2: আরবিআই এ কথা বলে,
1: আর্থিক বুদ্ধি যারই সেই সমৃদ্ধ নারী।
0: এখন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলা সংবাদ এবং তারপর আঞ্চলিক বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপি জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলকা ভেত্তেরি কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আরও 9 জন মন্ত্রী শপথ গ্রহণ। আসামে প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্রিটেন তাদের রণতরী এইচএমএস

0: উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের দলটি মাত্র 3টি আসন দিয়ে যাত্রা শুরু করেছিল এবং মাত্র 10 বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আসামের জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটে পৌরসভা নির্বাচনে দলটি অতীতে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, কেরালাতেও বিজেপির ভবিষ্যতে আরও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংসদের মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
1: কংগ্রেস দেশ কি মহিলাও কি আঁখো মে ধুল ঝোঁকতি রই হে। কংগ্রেস মহিলা আরক্ষণ কা বাদা করতি থি আর ফির আপনে হি সহযোগী দলো সে ইসকা বিরোধ করবাতি থি। বড়া খেল চলা করতা থা। বিজেপি নে ইস খেল কো খতম কিয়া। মহিলাওয়ো কে লিয়ে 33% আরক্ষণ কা কানুন বানায়া। লেকিন সাথিও, কংগ্রেস দেশ কি সবসে বড়ি নারী বিরোধী পার্টি হ্যায়। ইসলিয়ে কংগ্রেস নে সংসদ মে নারী শক্তি বন্ধন সংশোধন কো গিরা দিয়া।
0: এরপর প্রধানমন্ত্রী আজ বিকেলে হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোর অন্তর্গত জাতীয় মহাসড়ক 167 গুড্ডে বেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবের অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন। তামিলাকা ভিত্তিক কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শ্রী বিজয়কে শপথ গ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করান।
2: শ্রী জোসেফ বিজয় এনম নান তামিলনাড়ু அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரிய வருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
0: মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 9 জন মন্ত্রী শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে টিভিকে নতুন সরকার গঠনে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল সমর্থন দেয়। শ্রী বিজয় 1967 সালের পর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে বা এআইডিএমকে দলের সদস্য নন। লোকভবন সূত্রে জানা গেছে, আগামী 13ই মে এর মধ্যে বিধানসভায় শ্রী বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। 234 শাসন বিশিষ্ট বিধানসভায় শ্রী বিজয় 120 জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের পোস্টে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সব রকম সহায়তা দেবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশা নায়কেও তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। আসামে সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে গুয়াহাটিতে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত বিধায়করা এই প্রস্তাবের সমর্থন জানান। 10 জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে এনডিএর নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের

নেতা হিসেবে ঘোষণা করেন। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ডক্টর বিশ্বশর্মা লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে 102 জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র তুলে দেন এবং সরকার গঠনের দাবি জানান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিটেন জানিয়েছে পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যেই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্য সাগরের মোতায়েন করেছিল ব্রিটেন। এদিকে ফ্রান্স ইতিমধ্যেই তাদের বিমানবাহী রণতরী বহরকে লোহিত সাগরের দক্ষিণাংশে প্রেরণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন সমাপ্তির পথে, পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি শীঘ্রই নিরসন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে সংঘাত যদি আরও তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকেই এর মাশুল চোকাতে হবে বলেও পুতিন সতর্ক করেন। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গতকাল মিয়ামিতে এক বৈঠকে মিলিত হন। উভয় পক্ষের মধ্যে পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা কর্মসূচির অধীনে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম মজুরি আগের চেয়ে 30% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বাধিক অভিজ্ঞ কর্মী পর্যন্ত মোট 4টি ভিন্ন বিভাগে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। সাংহাইয়ের তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2 এ স্বর্ণপদক জিতেছে ভারতের মহিলা রিকাভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহোদয়ের দল আয়োজক চীনকে 5-4 শুট অফে পরাজিত করে। শুট অফের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করে। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলাগা ভিত্তির কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অসমের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। এরাজ্যে বিজেপির জয় কেন্দ্রীয় সরকারের নীতির প্রতি জনসমর্থনের প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্নয় বৈঠকে বসবেন। প্রবীণ বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে। বিধানসভায় বিরোধী দলনেতা হবেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের সময় হিংসার অভিযোগে মুর্শিদাবাদ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে আজ মোহামেডান কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিধানসভায় নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওএমআর শিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ ডি ও গ্রুপ সি পোর্ড নিয়োগ পরীক্ষার ওএমআর শিটও প্রকাশ করা হবে। উল্লেখ হয়ে আগে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করেছিল। এবার চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দ্রুত পুনর্ বহালের জন্য নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ ওএমআর শিট প্রকাশের মাধ্যমে ও যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহালের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, একজনও নিরপরাধ যাতে শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা। নির্বাচনের জন্য গত 2 মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী গতকাল গভীর রাতে কাঁথির শান্তিকুঞ্জে নিজের বাড়িতে ফেলেন। তাকে সম্বর্ধনা জানাতে গভীর রাতেও প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। আজ বিশ্ব মাতৃ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকল মাতৃশক্তিকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি মাতৃশক্তিকে বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ ও মানব জীবনের গভীর অনুভূতি বলে অভিহিত করেছেন। রাজ্যে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে গতকাল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রী গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভোট পর্বে বড় ধরনের সংঘর্ষ বা অশান্তি এড়িয়ে নির্বাচন পরিচালনায় তাঁর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা বিশেষভাবে নজর কেড়েছিল। সেই অভিজ্ঞতার উপর ভরসা রেখেই নতুন সরকার তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বলে প্রশাসনিক মহলের অভিমত। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিংয়ের বিজনবাড়িতে পালবাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত 16 জন আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা 46 জন ডব্লিউবিসিএস আধিকারিককেও কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
রাজ্যকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে বলে বরিষ্ঠ বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। আজ সকালে সাংবাদিকদের কাছে তিনি বলেন, নতুন সরকারের অগ্রাধিকারই হবে রাজ্যের পুনর্গঠন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা। এদিকে আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান অপর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, জেলার উন্নয়ন তার অন্যতম লক্ষ্য। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে একথা জানানো হয়েছে। বিধানসভায় 80 সদস্যের বিরোধী দলের উপনেতা নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম পরিষদীয় দলের সচেতক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিধানসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি ও হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীষ্মদেব কর্মকারকে গতরাতে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে ও ভোট চলাকালীন বিভিন্ন অশান্তির ঘটনায় কোথাও তার উপস্থিতি, কোথাও তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মিলেছে। তারপরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতরাতে বহরমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গত সন্ধ্যায় হুগলির তারকেশ্বরে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। স্থানীয় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও। জানা গেছে, গত সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় 5 বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় জড়িত তৃণমূল

0: কংগ্রেসের কর্মী সমর্থকদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি বিজেপি যথাযথভাবে পালন করবে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আশা প্রকাশ করেছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলার আমজনতা যে রায় দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তা মেনে নিতে প্রস্তুত নন, মানুষের রায় মাথা পেতে নেওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। এ খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কাজের বরাদ বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে জমা নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। এছাড়া সমস্ত পেমেন্ট কেবল ব্যাংক ট্রান্সফার বা ইলেকট্রনিক্সের মাধ্যমেই করা বাধ্যতামূলক হয়েছে। পূর্ব মেদিনীপুরে খেজুরে গতরাতে হিজলি মসনাদি আলায় ভয়াবহ আগুনে কমপক্ষে 30টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রথমে আগুনের দাপট কম থাকলেও বাতাস এবং রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঁথি থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাপক ক্ষয়ক্ষতি নজরে আসে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ধূপ অথবা শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় ঝড় বৃষ্টির কারণে বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে তিনজন আহত হয়েছেন, একজনের আঘাত গুরুতর। গতকাল বিকেলে হাড়োয়া কেরালা মোড় সংলগ্ন এলাকায় একটি মাছের আড়তে এই দুর্ঘটনা ঘটে। প্রায় 3-4 আড়তের ক্ষতি হয়েছে বলে খবর। মালদার হাবিবপুর ব্লকে অসময়ের বৃষ্টিতে একাধিক ধান জমি জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা। বিশেষ করে জাজিল অঞ্চলের ভবানীপুর, আগ্রা হরিশ্চন্দ্রপুর, কোটালপুর, ইটাঘাঁটি ও নবধরমপুর এলাকার বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন হাবিবপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী জোয়েল মুর্মু। তিনি বলেন, প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরে ক্ষয়ক্ষতির হিসেব করে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থার আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের। আইএসএল ফুটবলে আজ মোহামেডান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। এর্নাকুলামের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স লীগ তালিকার নবম স্থানে রয়েছে। অন্যদিকে 10টি ম্যাচে একটিও না জেতা মোহামেডান লীগ তালিকায় সবার শেষে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। এরাজ্যে বিজেপির জয় কেন্দ্র সরকারের নীতির প্রতি জনসমর্থনের প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ পরীক্ষার ওয়েমার্শিট প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্নয় বৈঠকে বসবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী নিরুপমা রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান নিরুপমা রায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে ইংরেজি সংবাদ এবং তারপর হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশন।

একটি মিষ্টি দুপুর মানেই একটি রোমান্টিক অনুভূতি বা অনেক কিছু ফেলে আসা স্মৃতিকে আঁকড়ে ধরা। একটি দুপুর মানেই মৃদু রোদ আর তোমার

আত্মার কথা, এ যেন এক নিঝুম কাব্যের নীরবতা, অথবা জীবনের ব্যস্ততায় একটু থামা, দুপুরের শান্ত আকাশটাকে দেখা। দুপুর মানেই যে শুধু ক্লান্তি নয়, দুপুর মানে দিনের সবচেয়ে সত্যিকারের সময়। চলুন এভাবে দুপুরকে কিভাবে আপনারা সাজিয়ে তুলতে চান, দুপুরের নানান অনুভূতি, নানান অভিজ্ঞতা এবং দুপুরের বিভিন্ন কাজকর্ম নিয়ে আজ একটু কথা বলা যাক আপনাদের সাথে। আমরা অবশ্যই থাকব আপনাদের সাথে কথায়, তবে শুরুতেই একটু গানে যাওয়া যাক। প্রথমেই আশা ভোসলে, সাব্বির কুমার এবং কুমার শানুর কণ্ঠে একটি গান আমরা চলুন শুনে নিই।

শ্রোতা বন্ধুরা, গান তো শুনছেন, তবে অবশ্যই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান এই মনপুরা জংশনে আপনারা অবশ্যই ফোন করুন। ফোন নাম্বার 9434076705, 9434076705।

শ্রোতা বন্ধুরা, রয়েছি আমরা মনপুরা জাংশন লাইভ ফোন ইন অনুষ্ঠানে। একটি মিষ্টি দুপুর, এবং যে দুপুরটি হলো সপ্তাহের অন্তের একটি ছুটির দিনের দুপুর, স্বভাবতই সেই দুপুরে একটুখানি মনের নানান রকমের চিন্তা, নানান রকমের ক্লান্তি কোথাও যেন ঠিক এই দুপুরবেলা এসে সমস্ত কিছুকে জুড়িয়ে নিতে চায়। কারণ সকাল থেকে এই ছুটির দিন মানেই নানান ব্যস্ততা, নানা চিন্তাভাবনা। সব কিছুর পর, সব কিছুকে সেরে নেওয়ার পর যখন এই দুপুর এসে আমাদের দরজায় কড়া নাড়ে, তখন কিন্তু মনে হয় যেন অনেক অনেক কিছু ভাবনা চিন্তা বা ফেলে আসা দিনগুলো সম্পর্কে বা কিছু নতুন পরিকল্পনা সম্পর্কে নিজেদের মনকে সাজিয়ে তুলি। তা বন্ধুদের কি ভাবনা কি চিন্তা কাজ করে এই দুপুরবেলা একটু জানতে চাইব, এবং অবশ্যই ফোন করবেন 9434076705 নাম্বারে। অবশ্যই অপেক্ষা করব আপনাদের ফোনের জন্য। চলে যাব পরবর্তী গানে। সুখবিন্দর সিং এর কণ্ঠে পরবর্তী গানটি শুনে নিন।

চলছে মনপুরা জাংশন লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং একটি মিষ্টি দুপুর, একটি সপ্তাহান্তের একটি দুপুরে আপনাদের অনুভূতি, আপনাদের কি ধরনের পরিকল্পনা থাকে এই দুপুরকে নিয়ে, বা দুপুরেই বা কি পরিকল্পনা থাকবে পরবর্তী দিনের জন্য বা পরবর্তী সপ্তাহের জন্য, এই সব কিছু নিয়ে আমরা আজকের দুপুরের এই মনপুরা জাংশন সাজিয়ে তুলব আপনার আমার কথার মাধ্যমে, কেমন? এবং মিষ্টি দুপুর বা দুপুরবেলার যে নানান দিক, মানুষজন তো নানান ধরনের চিন্তা করে থাকেন, পরিকল্পনাও করে থাকেন। এই সব পরিকল্পনার মধ্যে যেমন স্বাস্থ্য সচেতনতা থাকে, এখন গরমের সময়, গ্রীষ্মকাল, যদিও বা আমাদের এই উত্তরবঙ্গের গরমের প্রভাব সেরকম এখনও পরিলক্ষিত হয়নি, তবে দক্ষিণবঙ্গে কিন্তু ভালোই গরম পড়েছে। তাই এই গরমকালে নিজেদের স্বাস্থ্যকে কীভাবে বজায় রাখবেন, বিভিন্ন ধরনের খাদ্য তালিকা কীভাবে প্রস্তুত করবেন, তা নিয়ে যদি একটু আলোচনা করা যায়, বা ধরুন আপনি একাকিত্বে ভুগছেন বা একা রয়েছেন পরিবার থেকে দূরে বিভিন্ন কারণে, বিভিন্ন কর্ম বা বিভিন্ন কারণে হতে পারে সেই দূরত্ব, তা সেই একাকিত্বই বা কীভাবে এই দুপুরবেলায় আপনি ঘুচবেন বলতে পারেন। অথবা অনেকে কিন্তু সুন্দর সুন্দর রান্না করেন, তা সেই রান্নার রেসিপিও তো একটু একটু শেয়ার করতেই পারেন, তাই না? আমরাও তাহলে সেগুলি চেষ্টা করব। তাহলে এই বিভিন্ন দিক নিয়ে আজ এই খুব কম সময় 30 মিনিট আমরা থাকছি মনপুরা জাংশনে। অবশ্যই ফোন করুন, ফোন নাম্বার 9434076705। চলে যাই পরবর্তী গানে। পরবর্তী গানটি শুনে নেবেন উদিত নারায়ণের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা রয়েছেন মনপুরা জাংশন লাইভ ফোনের অনুষ্ঠানে। একটি গান শুনে নিলেন অবশ্যই উদিত নারায়ণের কণ্ঠে, প্যার কিয়া তো ডান্না কিয়া এই ছায়াছবি থেকে। এভাবেই এক একটি সুন্দর সুন্দর গান শুনুন এবং আজকের এই দুপুরটিকে সাজিয়ে তুলুন নিজেদের মতো করে, মিষ্টি দুপুর সুন্দর দুপুর করে তুলুন। এবং এরকমই একটি সুন্দর দুপুর বলতে সাধারণত এই ব্যস্ত দিনের মাঝখানের একটি শান্ত আরামদায়ক প্রশান্তিময় সময়কেই আমরা বুঝে থাকি, যা কিনা একটা শান্তির প্রতীক। যখন রোদের উষ্ণতা, তীক্ষ্ণতা বা সারাদিনের ব্যস্ততা সব কিছুকে উপেক্ষা করে আমরা একটু বিশ্রাম নিতে পারি এই দুপুরে, আর ছুটির দিনের দুপুর তার যে একটা আলাদাই মর্যাদা বলতে পারেন বা বলতে পারেন একটা আলাদা রকম নস্টালজিক পরিবেশ। কারণ ছুটির দিনের মধ্যে আমরা অনেক কিছু কিন্তু পরিকল্পনা করি, আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী দিন বা আগামী সপ্তাহের দিনগুলিতে আমরা কিভাবে এগিয়ে চলব, তাই না? তবে আপনাদের ফোনের জন্য আমরা অপেক্ষা করছি, কারণ সময় কিন্তু এগিয়ে চলছে। আর কিন্তু কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব, সুতরাং চটপট ফোন করে ফেলুন 9434076705 এই নম্বরে অথবা 9434076705। আমরা অপেক্ষা করছি, চলে যাই পরবর্তী গানে। পরবর্তী গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তবে তার আগে আমরা চলে যাব কোনো বন্ধুর কাছে। কোনো শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, কিন্তু হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক আছে, আমরা আবারও অপেক্ষা করব বন্ধুদের জন্যে। চলে যাই গানে আপাতত। না, আবারও কিন্তু বন্ধু রয়েছেন। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, শুভ দুপুর।
1: স্যার, আমি ইন্ডিয়া রেডিও আমি বলছি। আপনাদের দুপুরবেলার যে একটা অনুষ্ঠান আপনারা জানতে চাইছেন, সুন্দর দুপুর কিভাবে কাটানো যায়।
0: একদম, আপনি নিশ্চয়ই শুনছেন, তার মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে, বলুন।
1: আমি বলছি সুন্দর দুপুর মানে সত্যি শান্তির একটা দুপুর, শান্তির একটা সময়। সারাদিনে ব্যস্ততা থাকে, সকালের দিকে ব্যস্ততা থাকে, তারপরে এই সময়টায় যখন বিশ্রাম নেই, চুপচাপ থাকি, খুব চারদিকটা একদম শান্ত লাগে আমার কাছে, তখন আমি বসে বসে রান্নার রেসিপি গুলো দেখি এই সোশ্যাল মিডিয়া থেকে। আমি রান্না করতে খুব ভালোবাসি।
0: আচ্ছা,
1: ভীষণই ভালোবাসি।
0: বাহ, তা একটা দুটো রান্নার রেসিপি কি আমরা জানতে পারি? কারণ আমাদেরও তো ইচ্ছে করে ভালো মন্দ রান্না করতে। নাম বললেই হবে, তারপর আমরা না হয় সোশ্যাল মিডিয়াতেই সেগুলোকে দেখে নেব।
1: আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তারপর আমি রেডিও, আমি ভীষণ নিয়মিত আমি শ্রোতা, আমি রেডিও শুনি, আর তারপর গান শুনতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। আমি একা থাকি, যেহেতু আমি একেবারে একা থাকি, সেই জন্য আমি এইভাবে সময়গুলোকে কাটাই দিনের বেলা।
0: খুব খুব ভালো কথা।
1: ময়দাটা যেহেতু বেশি খাওয়া ভালো না, সেই জন্য ময়দা ছাড়াই আমি সুজি চিড়ে চিড়ে ভিজিয়ে নিয়ে চিড়ে চটকে দিয়ে তার মধ্যে সুজি, গাজর, তারপর ধনে পাতা, পেঁয়াজ কুচি একটু সব দিয়ে একটা ডো বানিয়ে নিয়ে, তারপর তো একদম অয়েল ফ্রি, জাস্ট খালি একটু বাটার ওটাতে ব্রাশ করে নিয়ে ননস্টিকে, তারপর ওটা দিয়ে দিই। ওই একটা ডো তৈরি করে ওটাকে একটু হাতের মধ্যে নিয়ে বা বেলনা রুটি বেলনিতে নিয়ে সেটাকে গোল গোল শেপ করে নিয়ে ওটাতে দিয়ে বাটার দিয়ে হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়ে ওটাতে, ওটা বাচ্চাদের খুব ভালো টিফিনও হয়।
0: আপনার এই রেসিপিটি কিন্তু অনেকেই শুনবেন এবং শুনে কিন্তু অবশ্যই তাদের খুব কাজে লাগবে, কারণ ভীষণ স্বাস্থ্যকর, পুষ্টিকর একটি রেসিপি। আমাদের দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ।
1: ওকে
0: একদম। আর আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন?
1: আমার নাম হচ্ছে অঞ্জলি চৌধুরী।
0: আচ্ছা,
1: রবীন্দ্রনগর শিলিগুড়ি।
0: অঞ্জলি চৌধুরী, রবীন্দ্রনগর শিলিগুড়ি। অনেক অনেক ভালো থাকবেন। এভাবেই সুন্দর সুন্দর রেসিপি আমরা ভবিষ্যতেও শুনবো আপনার কাছে। আর খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
1: আপনারাও ভালো থাকুন, সবার জন্য অনেক শুভেচ্ছা।
0: একদম। সুতরাং বন্ধুরা, খুব সুন্দর একটি রেসিপি কিন্তু আমরা আজ শিখে নিলাম, তাই না? দুপুরের মধ্যে একটা সুন্দর রেসিপি আমরা শিখলাম, তবে আমরা সন্ধেবেলায় যেন এটিকে চেষ্টা করি। আমরা চলে যাব আমাদের মানপুরা জাংশন অনুষ্ঠানের শেষ গানে। গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে এবং গানটির কম্পোজার হলেন, গীতিকার হলেন সমীর ট্যান্ডন এবং সাহিব তোশী।

মনপুরা জাংশন অনুষ্ঠানটি আজ এখানেই সমাপ্ত হল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই নানান ধরনের সৃষ্টিশীল কাজ নিয়ে চলুন, জীবন পথকে সমৃদ্ধ করি। নমস্কার।

এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান যুব অনুষ্ঠান ওমেন এম্পাওয়ারমেন্ট থ্রু আকাশবাণী। এই সম্পর্কিত অনুষ্ঠান দেখবেন।

0: নমস্কার, শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান। তোমাদের সঙ্গে রয়েছি আমি অনুষ্কা, এবং আজ আকাশবাণীর স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন তোমাদের দুজন যুব বন্ধু, অন্বেষা কর্মকার এবং অনিশ দাম। প্রথমেই ওদের থেকে আগে ওদের পরিচয়টা শুনে নেই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসব।
1: নমস্কার, আমি অন্বেষা কর্মকার, শিলিগুড়িতে থাকি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ছি বর্তমানে।
2: নমস্কার, আমি অনিশ দাম, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র, আমিও শিলিগুড়িতেই বাস করি।
0: কেমন আছো দুজনে?
1: ভালো চলছে।
2: খুব ভালো আছি।
0: পড়াশুনো কেমন চলছে?
1: পড়াশোনা চলছে, আপাতত একটা সেমিস্টার গেল, একটা সেমিস্টার চলে
0: আসলো। মাস্টার্স করছো দুজনেই?
1: হ্যাঁ।
0: আচ্ছা,

0: এই পরিবর্তনের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গণমাধ্যম, আর তার অন্যতম মাধ্যম হল আকাশবাণী। আচ্ছা অন্বেষা, নারী ক্ষমতায়ন এই কথাটা যে আমরা শুনি প্রায়শই, নারী ক্ষমতায়ন বলতে তুমি কি বোঝো?
1: নারী ক্ষমতায়ন বলতে সাধারণভাবে বোঝানো হয় যে আমাদের সমাজে নারীদের যে শিক্ষা বা রাজনীতি বা অর্থনীতিতে সেটাকেই বোঝানো হচ্ছে এক প্রকার।
0: আচ্ছা অনিশ, নারী ক্ষমতায়নের দিক থেকে ছেলেরা কতটা এগিয়ে বলে মনে হয়?
2: নারী ক্ষমতায়ন আমি মনে করি এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় আমরা দেখেছি নারীদেরকে একটা দাবিয়ে রাখার প্রবণতা ছিল পুরুষতান্ত্রিক সমাজে, সেক্ষেত্রে এখন নারীরা অনেকটা এগিয়ে আসছে আর নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, প্রমাণ করে দিয়েছে যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে তারাও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই একজন পুরুষ হিসাবে আমি বলতে পারি যে আমার থেকে যারা বয়সে ছোট তারা যেসব বিষয়ে উৎসাহ প্রকাশ করে তাদেরকে আমি আরও উৎসাহ দিতে পারি, উপদেশ দিতে পারি যে তুমি এদিকে এগিয়ে যাও। তারপরে রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আমরা দেখি যে নারীদের বিভিন্ন কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয় বা অপমানজনক কথাবার্তা তাদের সহ্য করতে হয়, সেদিকে আমরা প্রতিবাদ করতে পারি। আর অন্যদিকে যেসব নারীরা জীবনে সফল তাদের কথা তাদের সামনে তুলে ধরতে পারি, যাতে আরও তারা অনুপ্রাণিত হতে পারে নিজের জীবনের ক্ষেত্রে।
0: আচ্ছা, আর একজন ছেলে হিসেবে তুমি কিভাবে সমাজে নারী ক্ষমতায়নকে সমর্থন করতে পারো, বা আমাদের জেনারেশনের ছেলেরা, মানে যুব সমাজের ছেলেরা কি করে নারী ক্ষমতায়নকে সমর্থন করবে আরও বেশি করে মনে হয়?
2: প্রথমে অনেক ছেলেদের মধ্যে এরকম মানসিকতা থাকে যে নারীরা হয়তো কিছুটা দুর্বল, তো নারীদেরকে এই মধ্যযুগীয় ধ্যান ধারণা থেকে দূরে এসে মনে করতে হবে নারীরা সমান এবং নারীরাও পুরুষদের মতোই সমান যোগ্য, সেটা করতে হবে। আর অনেক মহিলাই এখন নারীদের অধিকার বা আইন নিরাপত্তা সম্পর্কে ওয়াকিবহাল নয়, তো সেই সম্পর্কে নারীদেরকে ওয়াকিবহাল করা আমাদের একটা কর্তব্য। আর তাছাড়া বিভিন্ন কর্মক্ষেত্রে অনেক সময় নারীদের অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, তো আমরা এমন ব্যবস্থা করতে পারি যাতে কর্মক্ষেত্রে তারা নিরাপদ থাকতে পারে।
0: আচ্ছা, আকাশবাণী শুধু বিনোদনের মাধ্যম নয়, মানুষের সচেতনতা ও শিক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফর্মও বটে। বহু বছর ধরে আকাশবাণী গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত সমাজ সকলের কাছে পৌঁছে দিয়েছে তথ্য, শিক্ষা ও অনুপ্রেরণার বার্তা। বিশেষ করে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে আকাশবাণীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নারীদের স্বাস্থ্য, শিক্ষা, আইনগত অধিকার, স্বনির্ভরতা এবং কর্মসংস্থান সম্পর্কে সচেতন করা হয়। অনেক নারী যারা হয়তো সংবাদপত্র পড়তে পারেন না বা আধুনিক প্রযুক্তির সুযোগ পান না, তারাও রেডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আমি আবার ফিরব অন্বেষার কাছে। অন্বেষা, সমাজে নারীদের ক্ষমতায়ন কেন গুরুত্বপূর্ণ?
1: সমাজে নারীদের ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ বর্তমান যুগে, তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আত্মনির্ভরের একটা বিষয় চলে আসে এবং শিক্ষার মাধ্যমে বা গণমাধ্যম বা প্রযুক্তির মাধ্যমে যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অনেকটাই সুবিধা হয়। কারণ অনেক আমাদের সমাজে এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো শিক্ষার সেই ব্যবস্থাটা এখনও সেইভাবে পৌঁছায়নি, তো সেখানে যদি তারা এই গণমাধ্যমের সাহায্যেই যায় তাহলে সেটা অনেক ক্ষেত্রে সুবিধা হয়।
0: একদম।
1: আর কর্মসংস্থানের ক্ষেত্রে সুবিধাও হয় একদিকে, কারণ কর্মসংস্থান হলে একটা আর্থিক সচ্ছলতা মেয়েদের আসে, ফলে তারা কারোর উপরে নিরাপত্তা হচ্ছে না। এবং অনেক সময় সংবাদপত্রের মাধ্যমে শিক্ষা, নারীদের শিক্ষা প্রচারের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্কিমস থাকে, সেগুলো উল্লেখ করা হয়ে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে একজন সফল নারীর কাহিনীও তুলে ধরা হয়ে থাকে এই সমস্ত গণমাধ্যম এবং প্রযুক্তির মাধ্যমে।
0: আচ্ছা, এরকম নারীদের কথা বলতে গেলে কদিন আগেই আমরা যার জন্মদিন পালন করলাম, প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। সেই ক্লাবের সামনে একটি অপমানজনক বোর্ড ঝোলানো ছিল যেখানে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। এই অপমান সহ্য করতে পারেননি প্রীতিলতা ও তার

0: অঙ্গীরা। 1932 সালের 23 সেপ্টেম্বর রাতে প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ক্লাবটি আক্রমণ করেন। আক্রমণে ইংরেজদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু পালানোর সময় প্রীতিলতা আহত হন। ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে দেশের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে বুঝতে পেরে তিনি সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মবলিদান দেন। তখন তাঁর বয়স সবেমাত্র 21 বছর। প্রীতিলতা ওয়াদ্দেদার শুধু একজন বিপ্লবী নন, তিনি নারীর সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। তাঁর জীবন আজও আমাদের শেখায় দেশের জন্য ভালোবাসা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস কতটা মহান হতে পারে। আমি আসবো অনিশের কাছে। অনিশ, তোমার মতে নারীদের প্রতি সম্মান প্রদর্শন কেন গুরুত্বপূর্ণ?
1: পার্সোনালি আমি মনে করি যে শুধু নারী নয়, পৃথিবীর সমস্ত মানুষ তারা সম্মান ডিজার্ভ করেন, সেটা লিঙ্গ কখনো তার ক্রাইটেরিয়া হতে পারে না
0: একেবারে।
1: আর নারীদের ক্ষেত্রে বিশেষত বলবো আমি, কারণ নারীরা একসময় খুবই অত্যাচারিত হয়েছে পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা এবং তারা নিজেকে প্রকাশিত করতে পারেনি। তারা আর কি সভ্যতা শুরু থেকেই তারা সংঘর্ষ করে আসছে এবং এখনও করছে। তো আমাদের উচিত তাদের এই সংঘর্ষকে সম্মান জানানো এবং তাদের প্রাপ্য সম্মানটুকু তাদের দেওয়া, কারণ সেই অধিকার সংবিধান আমাদের দিয়েছে যে সকলের অধিকার সমান।
0: বেশ, আচ্ছা অনিশা, নারীদের শিক্ষা ও স্বনির্ভরতার মধ্যে ঠিক কি সম্পর্ক? মানে একজন নারী যদি শিক্ষিত হয় তবে কি সে স্বনির্ভর হবে?
2: অবশ্যই, শিক্ষার সাথে স্বনির্ভরতার একটা গভীর সম্পর্ক আছে। যেটা আমি প্রথমেই বললাম যে এই নারীর ক্ষমতায়নে শিক্ষার একটা প্রধান ভূমিকা আছে। শিক্ষার মাধ্যমেই তথা শিক্ষার যোগ্যতা অনুযায়ী নারীরা তাদের কর্মক্ষেত্র বা কর্মসংস্থানটাকে খুঁজে নিতে পারে এবং তার ফলে তারা আত্মনির্ভর হয়ে ওঠে, তাদের আত্মবিশ্বাস অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে শিক্ষার স্বনির্ভরতা তো এক সূত্রেই প্রায় বাধা।
0: আচ্ছা, আমরা দেখতে গেলে প্রত্যন্ত গ্রামে, ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে যেখানে এখনও অবধি শিক্ষার আলো পৌঁছয়নি, এরকম অনেক গ্রামই আছে এখনও। তো সেখানে নারীরা, ধরো পুরুষরাই সেখানে শিক্ষিত নন সেভাবে, সেখানে নারীরা তো আরোই শিক্ষিত হবেন না স্বাভাবিক। তো সেখানে দাঁড়িয়ে নারীরা কি শুধুই শিক্ষা পেলেই, মানে পুঁথিগত শিক্ষা পেলেই সে স্বনির্ভর হতে পারবে বা অন্যভাবে সে স্বনির্ভর হতে পারবে না বলে মনে হয়?
2: না, এটা পুঁথিগত শিক্ষা না, শিক্ষা অনেক ধরনের হয়। এবার আমাদের দেশে ছোটোর থেকে এখনও আমরা দেখে আসছি যে বাড়িতে একটা প্রচলন আছে যে মেয়েদের জুতো সেলাই থেকে চণ্ডীবাদ সবটাই শিখতে লাগে।
0: কিন্তু এখন মনে হয় এখন যুগটা অনেকটা পাল্টেছে, এখন ছেলেদেরও বাড়িতে সেম ট্রিকটাই করা হয় যে ছেলেদেরও জুতো থেকে চণ্ডীপাত সবটাই করা।
2: কারণ এখন লাইফস্টাইলটা এমন এক জায়গায় চলে গেছে যে এখন সবাই নিজেদের মতন থাকে। তো যদি দায়িত্ব বা বিষয়টা ভাগ করে নেওয়া হয় তাহলে সকলের পক্ষে সুবিধা হয়, তাহলে একজনের ওপর সেই চাপটা এসে পড়ে না। ছেলেটাও বলতে পারবে না যে আমার উপরে খুব প্রেশার পড়ছে, মেয়েটাও বলতে পারবে না
0: একদম। আচ্ছা অনিশ, পরিবার ও সমাজে নারী পুরুষের সমান অধিকারের গুরুত্ব সম্পর্কে তোমার মতামত কী? মানে আমরা যেমন দেখে এসেছি একটা পরিবারে, আগে মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময়টাও বেশিরভাগ, আমার ধরো একজন ভাই আছে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, বা আমার দাদা আছে, মানে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মেয়েদের তুলনায়। এখন সেই ভাবনাটা কি বদলেছে বলে তুমি মনে করো?
1: কিছু ক্ষেত্রে বদলেছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখনও সেম মানসিকতা চলে আসছে। যে ধরা যাক কোনো একটা পরিবারে কোনো ভাই বা বোন আছে, সেক্ষেত্রে ভাইকে বলা হয় যে তুমি মানে পরবর্তীতে পরিবারের দায়িত্ব নেবে, তুমি আর্ন করবে, কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের সেই দায়িত্বটা দেওয়া হয় না বা দিতে চায় না সমাজ, কারণ তারা মনে করে মেয়েটা সেই ব্যাপারে সক্ষম নয়। কিন্তু এখন প্রচুর নারী এগিয়ে এসছেন এবং পরিবারের হাল ধরেছেন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে হয়তো কারো বাবা ছোটোবেলায় মারা গেছেন, সে নিজে টিউশন পড়ে বা কোনো ব্যবসা বাণিজ্য করে সংসার সামলেছে। তো সে এখানে প্রমাণ করেছে যে নারীরাও এই বিষয়ে অত্যন্ত দক্ষ। তাই আমার মনে হয় একটা পরিবারে যেহেতু নারীরাও তার অবিচ্ছেদ্য অঙ্গ, শুধু পরিবার নয় সমাজেরও নারী একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তাই তাদেরকে আলাদা করা উচিত নয়, সবার মতামতকে সমান গুরুত্ব দেওয়া উচিত।
0: একদম, এবং আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নারীদের স্বাস্থ্য, শিক্ষা এবং বিভিন্ন কর্মসংস্থান সম্পর্কে সচেতন করা হয়।

0: ভিন্ন দিনে। গ্রামীণ মহিলাদের জন্য আকাশবাণীর অনুষ্ঠানগুলো বিশেষভাবে উপকারী। কৃষিকাজ, ছোট ব্যবসা, স্বনির্ভর গোষ্ঠী, শিশুদের পুষ্টি, মাতৃস্বাস্থ্য, এসব বিষয়ে সহজ ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়। ফলে নারীরা শুধু নিজেদের পরিবার নয়, সমাজের উন্নয়নেও সক্রিয় ভূমিকা নিতে পারছেন। এছাড়াও আকাশবাণী বহু সফল নারীর জীবন কাহিনী তুলে ধরে, তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প অন্য নারীদের অনুপ্রাণিত করে নিজের স্বপ্ন পূরণের সাহস যোগায়। নারী শিক্ষার প্রসারেও আকাশবাণীর ভূমিকা উল্লেখযোগ্য। বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে সমাজে এই বার্তা পৌঁছে দেওয়া হয় যে একজন শিক্ষিত নারী মানেই একটি শিক্ষিত পরিবার। বর্তমানে নারী সুরক্ষা ও অধিকার নিয়েও আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ, পণ প্রথা, সাইবার অপরাধ ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করতে নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। বন্ধুরা, নারী ক্ষমতায়ন মানে শুধু নারীদের স্বাধীনতা নয়, বরং এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে নারী ও পুরুষ সমান মর্যাদা ও সুযোগ পাবে। আর এই পরিবর্তনের পথে আকাশবাণী এক নির্ভরযোগ্য সঙ্গী হয়ে এসেছে দিনের পর দিন। তাই সকলে আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়, নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। অন্বেষা, আমরা এতক্ষণ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কথা বললাম এবং আমরা আজকে স্টুডিওতে বসে আছি, তো এটাও তো গণমাধ্যম।
1: অবশ্যই।
0: তো তোমার কি মনে হয় যে নারী শিক্ষার প্রসারে গণমাধ্যমের ভূমিকাগুলো কি কি?
1: নারী শিক্ষার প্রসারে গণমাধ্যমের বিভিন্ন ধরনের ভূমিকা থাকে। প্রথমত থাকে সচেতনতা বৃদ্ধি, তারপর কুসংস্কার দূরীকরণ, সফল নারীদের উদাহরণ তুলে ধরা, শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করা, সরকারি প্রকল্প প্রচার করা, সামাজিক পরিবর্তন আনা। আর গণমাধ্যমে সব থেকে উল্লেখযোগ্য যেরকম রেডিও আছেই, তার সাথে সাথে আছে টেলিভিশন, ইন্টারনেট, বা যে সমস্ত প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছানো সম্ভব নয় সেখানে সংবাদপত্রের ব্যবস্থার মতন ব্যবস্থা অবশ্যই থাকা উচিত। আমার মতে তাই মনে হয়, কারণ সবার পক্ষে ইন্টারনেট বা টেলিভিশন বা রেডিও এফোর্ড করাটা সম্ভব হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে এই সংবাদপত্রের ব্যাপারটা থাকতে পারে।
0: অনিশ, ভবিষ্যতে নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য তরুণ প্রজন্মের কি ভূমিকা থাকা উচিত?
2: সর্বপ্রথম তরুণ প্রজন্মকে নিজেদের চিন্তাধারা বদলাতে হবে। নারীরা যে দুর্বল নয়, তারাও সঠিক সুযোগ পেলে সমাজের বহু কাজে আসতে পারে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা বুঝতে হবে। আর দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে অনেক সময় নারীদেরকে অপমানিত, লাঞ্ছিত হতে হয়, তো আমাদের কর্তব্য নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করা, যাতে নারীরা সেখানে সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে কাজ করতে পারে। এবং অনেক ক্ষেত্রেই নারীদেরকে নিয়ে বিভিন্ন অপমানজনক মন্তব্য করা হয়ে থাকে, বাসে হোক, রাস্তাঘাটে হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক, তো আমাদের উচিত তাদের প্রতিবাদ করা এবং তাদের পাশে থাকা।
0: একদম। ভারতের স্বাধীনতা সংগ্রামে বহু সাহসী নারী নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রত্যেকের চরিত্র, সাহস ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা একটু আগেই বললাম প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা, এরপর আসব রানী লক্ষ্মীবাঈয়ের কথায়। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ছিলেন 1857 সালের সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী। ছোটবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো ও যুদ্ধবিদ্যায় দক্ষ ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি অসীম সাহস নিয়ে যুদ্ধ করেছিলেন। তার বিখ্যাত উক্তি ছিল, আমি আমার ঝাঁসি দেব না। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। তারপর সরোজিনী নাইডু। ভারতের কোকিল নামে পরিচিত সরোজিনী নাইডু ছিলেন একজন কবি, সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী। তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে তিনি সারা জীবন কাজ করেছেন। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন তিনি। আমরা এতক্ষণ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অনেক সাহসী বিপ্লবীর নাম শুনলাম এবং বলার অপেক্ষা রাখে না যে তারা সবাই সেই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সামান্য নারী, তথা কথিত সামান্য নারী, কিন্তু পরে তারা অসামান্য হয়ে উঠেছিলেন। আচ্ছা অন্বেষা, এরম কারোর নাম বলতে পারবে? কারোর নাম মনে আসছে যাদের থেকে তুমি অনুপ্রাণিত হয়েছিলে?
1: এরকম নাম বলতে গেলে আমরা বেগম রোকেয়া এবং ইন্দিরা গান্ধীর কথা বলতে পারি। বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার অগ্রদূত। তিনি বিশ্বাস করতেন যে নারী শিক্ষিত না হলে সমাজের উন্নতি সম্ভব নয়। সমাজের নানা বাধা সত্ত্বেও তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন এবং নারী স্বাধীনতা নিয়ে বহু লেখা লিখেছেন তিনি। ইন্দিরা গান্ধীর কথা যদি আমরা আসি, তিনি ছিলেন ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, যার নেতৃত্ব ও সাহসিকতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া আমরা স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি মেরি কমের নাম বলতে পারি।
0: একদম,
1: তিনি মহিলাদের বক্সিং খেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন এবং তার প্রধান কৃতিত্বগুলির মধ্যে আমরা দেখি বহু বক্সিং চ্যাম্পিয়ন হওয়া, অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জয়, এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন। ভারতের অন্যতম সফল মহিলা ক্রীড়াবিদ হিসেবে তিনি পরিচিত লাভ করেন।
0: নারী ক্ষমতায়ন মানে শুধু নারীদের চাকরি বা শিক্ষার সুযোগ দেওয়া নয়, প্রকৃত নারী ক্ষমতায়ন তখনই সম্ভব যখন সমাজে নারী ও পুরুষ সমান সম্মান ও সমান অধিকার পাবে। একজন নারী যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, নিজের স্বপ্ন পূরণের সাহস পান, তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব হয়। আজকের দিনে নারীরা মহাকাশ থেকে সেনাবাহিনী, বিজ্ঞান থেকে খেলাধুলা, প্রতিটি ক্ষেত্রে নিজেদের সাফল্যের পরিচয় দিচ্ছেন। কিন্তু এখনও সমাজের অনেক জায়গায় নারী নির্যাতন, বাল্যবিবাহ, শিক্ষার অভাব ও বৈষম্যের মতো সমস্যা রয়ে গেছে, তাই সচেতনতা গড়ে তোলা খুবই জরুরি। আমি আসবো অনিশের কাছে। অনিশ, তোমার এরম দুজন মহিলার নাম মনে পড়ছে যে যাদের থেকে তুমি কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছ?
2: আমার যাদের কথা মনে পড়ছে তাদের কথা বলতে গেলে আমাদের যেতে হবে ইতিহাসের পাতায়। প্রথম নামটা হচ্ছে কল্পনা দত্ত। আমরা সকলে মাস্টার দা সূর্যসেনের নাম তো জানি, আর তার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় আমরা ওয়াকিবহাল রয়েছি। তো এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে মূল কাণ্ডারি মাস্টার দা সূর্যসেন, তার বৈপ্লবিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন কল্পনা দত্ত। ইনি দেশের দেশের স্বাধীনতার জন্য বহু কষ্ট করেছেন এবং বহুকাল তিনি জেলও খেটেছেন। আর আরেকজন আমার নাম মনে পড়ছে, মাতঙ্গিনী হাজরা, যিনি মূলত গান্ধীবুড়ি নামে খ্যাত। 73 বছর বয়সেও তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। একটি মিছিলে তিনি পুলিশের গুলিতে আহত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন। তার মুখে শেষ পর্যন্ত একটাই শব্দ ছিল, বন্দে মাতরম।
0: একেবারে এই জায়গাতেই আকাশবাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও গিয়ে আকাশবাণী শুধু খবর বা গান শোনানোর মাধ্যম নয়, যেমনটাই আমি আগে বললাম, বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা, সাক্ষাৎকার ও নাটকের মাধ্যমে আকাশবাণী সাধারণ মানুষের কাছে নারী শিক্ষা, স্বাস্থ্য, আত্মনির্ভরতা ও অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়। শুধু তাই নয়, আকাশবাণী সমাজের সফল নারীদের গল্প তুলে ধরে নতুন প্রজন্মকে আরও বেশি করে অনুপ্রাণিত করতে পারে। প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, কল্পনা দত্ত কিংবা বেগম রোকেয়ার মতো নারীদের সংগ্রাম আমাদের শেখায় ইচ্ছাশক্তি ও সাহস থাকলে কোনো বাধাই অসম্ভব নয়। বন্ধুরা, একজন নারী শিক্ষিত হলে শুধু একজন মানুষ নয়, একটি পরিবার শিক্ষিত হয়। একজন নারী স্বনির্ভর হলে একটি সমাজ এগিয়ে যায়। তাই নারী ক্ষমতায়ন মানে দেশের ক্ষমতায়ন। আসুন আমরা প্রত্যেকে নারীদের সম্মান করি, তাদের পাশে দাঁড়াই এবং এমন একটি সুন্দর সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি মেয়ে নিজের স্বপ্ন দেখার ও সেই স্বপ্ন পূরণের অধিকার পায়। আবার শেষ করার আগে বলতেই হয়, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

0: আচ্ছা অনিশ, তোমার কাছে আমি আসছি আজকে আকাশবাণী স্টুডিওতে প্রথমবার।
1: হ্যাঁ, প্রথমবার।
0: কেমন অভিজ্ঞতা?
1: প্রথমটায় আমি একটু নার্ভাস ছিলাম যে এত বড় একটা অফিস, বাইরে থেকে এত নাম শুনেছি, এত প্রসিদ্ধ একটা জায়গা, তো সেখানে প্রথমবারের জন্য যাব, সেটার জন্য একটা এক্সাইটমেন্ট তো ছিলই। তারপর এখানে এসে নানাজনের সাথে আলাপ হলো, তো বুঝতে পারলাম যে ওনারা খুবই হেল্পফুল, আর স্টুডিওটা আপনাদের খুব সুন্দর, তো বেশ ভাল লেগেছে।
0: বেশ, আর অন্বেষা, তোমার এক্সপিরিয়েন্স কী?
2: আমারও অনিশের মতন এটা প্রথম অভিজ্ঞতা। ছোট থেকে আমি তো শিলিগুড়িরই মেয়ে, ছোট থেকে এদিকে আমাকে বহুবার এদিকে যে হিসাবে দোমাইল আছে, আমাদের এদিকে রিলেটিভ আছে,
0: আচ্ছা,
2: তো আমাকে আসতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আকাশবাণী বহুবার দেখেছি,
0: আচ্ছা,
2: এবং মা ছোট থেকে যতবারই যেতাম এদিক দিয়ে, মা দেখাতো এটা আকাশবাণী। আজও আসার সময় মাকে বলছি, মা আমি আকাশবাণীতে যাচ্ছি, তো মা ভীষণ খুশি ছিল। তো আমার অভিজ্ঞতা খুব ভালো। সব থেকে আমার সাথে যে দিদি এখন বর্তমানে বসে আছেন, তিনি ভীষণ মিষ্টি, খুব হেল্পফুল। আসার পর থেকে বিভিন্ন দাদারা স্যাররা খুব হেল্প করেছেন, এবং ভীষণ কমফোর্টেবলি নিজেদের বক্তব্য এই নারী ক্ষমতায়নের বিষয়ে তুলে ধরতে পেরে খুব ভাল লাগছে।
0: বেশ, আশা করছি তোমাদের আবার কোনো এক পর্বে পাবো আমি, আমার সাথে।
2: অবশ্যই।
0: আজকের যুব অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি।

0: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো। কে আপনি?
1: আরবিআই এ কথা বলে,
2: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
3: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং ফোন ইন অ্যাপ নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান, গ্রামে গঞ্জে লাভজনক মৌমাছি পালন এই সংক্রান্ত একটি আলোচনা। বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ডক্টর সন্দীপ হেমব্রম, উপস্থাপনায় মহুয়া চট্টোপাধ্যায়।

0: গ্রামীগঞ্জের সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় হল লাভজনক উপায় মৌমাছি প্রতিপালন। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন ডক্টর শ্যামল কুমার শাহ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কৃষি কীট তত্ত্ব বিভাগ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি, কোচবিহার। ডক্টর শাহুর আরও একটি পরিচয় আছে, তিনি অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন বায়োলজিক্যাল সেন্ট্রালের একজন মুখ্য অনুসন্ধানকারী, অর্থাৎ সর্বভারতীয় জৈবিক নিয়ন্ত্রণ প্রকল্পের মুখ্য অনুসন্ধানকারী। ডক্টর শাহু, আপনাকে আন্তরিক স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা, যেহেতু মৌমাছির কথা বলছি, ফলে মৌমাছি মানে আমাদের কাছে যতটা মধু দানকারী ঠিক ততটাই কিন্তু বেশ ভীতি প্রদর্শনকারী, তো কিভাবে কম খরচে আর বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সঠিক মৌমাছি নির্বাচন করে সারা বছর ধরে মধু ও মোম উৎপাদন নিশ্চিত করা যায়, আমাদের শ্রোতা বন্ধুদের আপনি কিভাবে বলবেন?
1: আজকের বিষয়বস্তুটি খুবই আকর্ষণীয় এবং খুব প্রয়োজনীয় একটি বিষয়বস্তু, কারণ আজকের দিনে আমাদের প্রচুর ভাই বোনেরা, যারা প্রধানত যুবক যুবতী, পড়াশুনোর পরে অনেকেই বেকার হয়ে আছেন, আবার কৃষিজমি দিন দিন আমাদের কমছে, আমরা জানি বিভিন্ন রাস্তাঘাট বা বাড়ি তৈরি করতে গিয়ে কৃষিজমি কমে যাচ্ছে, সেক্ষেত্রে যারা ভূমিহীন কৃষক এবং আজকে যারা ইয়াং যারা জেনারেশন, তারা ডাইরেক্টলি অনেকে কৃষির কাজে যুক্ত হতে চানও না, তারা একটু সফিস্টিকেটেড একটু ভালো ধরনের কাজ চান, সেক্ষেত্রে বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি পালন এটি একটি খুব সুন্দর জীবিকা নিতে পারেন, কিন্তু তার জন্য সঠিক প্রশিক্ষণের প্রয়োজন এবং প্রথমেই মৌমাছি পালনে নেমে পড়ার থেকে যদি বাণিজ্যিক উপায় করতে হয়, জীবিকা হিসেবে নিতে হয়, তাহলে তাদেরকে যারা পুরনো মৌমাছি পালক আছেন, যারা পালন করেন, তাদের সঙ্গে কিছুদিন কাজ করার দরকার এবং করতে করতে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়, তারপরে নিজের যে ব্যবসা বা নিজের যে মৌমাছি পালন সেটা শুরু করা উচিত। নাহলে প্রথমে যদি ওনারা চট করে এই কাজে নেমে পড়েন, কিছু টাকা ইনভেস্ট করে ফেলেন, সেক্ষেত্রে বেশিরভাগ

0: ক্ষেত্রে তাদের কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ মৌমাছি পালনটা অন্যান্য ফসল চাষের মতো নয় যে বীজ বুনে দিলাম এবং খুব সহজে হয়ে গেল বিষয়টা, এরকম নয়। সেক্ষেত্রে এটা সঠিকভাবে মৌমাছি কীভাবে চিনব এবং মৌমাছির পালন করতে গেলে তার জীবনচক্রের সম্বন্ধে ধারণা, সারা বছর এদের কখন কী ধরনের রোগ পোকার আক্রমণ হয় সেটা জানার প্রয়োজন, এবং আরও বিষয়টা হচ্ছে যেটা একটা জায়গায় রেখে আমরা যেরকমভাবে ফসল চাষ করি একটা জমিতে দিনের পর দিন, সেটা সম্ভব নয় মৌমাছি পালনের ক্ষেত্রে। যারা জীবিকা হিসেবে নেবেন তাদের ক্ষেত্রে ভ্রাম্যমান মৌমাছি পালন যেটা বলা হয় মাইগ্রেশন, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কৃষক বন্ধু বা কোনো যুবক বা যারা করতে চান এই কাজ, যে মনে করেন যে আমি আজকে মৌমাছি পালনটা শুরু করলাম আজকেই সেটা আমি সফল হব, বিষয়টা অতটা সহজ নয়। কিন্তু একবার জেনে নেওয়ার পরে এর থেকে কিন্তু বহু কিছু লাভ হতে পারে, শুধু নিজের লাভ নয়। আমরা আজকে সবাই জানি আমাদের যে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, মৌমাছি যদি আজকে পরিবেশ থেকে হারিয়ে যায় তাহলে মানব জাতির আয়ু 1 থেকে 2 বছর, কারণ যতটা আমাদের সঞ্চিত খাদ্য আছে তার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারবো। কারণ মৌমাছি না থাকলে আমাদের কোনো ফুলের পরাগসংযোগ হবে না, কোনো ফসল উৎপাদনই হবে না, অস্তিত্ব কীভাবে মানব সমাজে টিকিয়ে থাকবে একটা প্রশ্নের সম্মুখীন হবে। সেক্ষেত্রে আমরা মৌমাছি পালন করে শুধু নিজের জীবিকা নিজের রোজগার নয়, পাশাপাশি আমার একটা বর্ধিত দায়িত্ব যে এই সমাজ ব্যবস্থা পরিবেশের মধ্যে কীভাবে ভারসাম্য টিকে থাকতে পারে, আমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করব যারা এই মৌমাছি পালনটাকে নিজেরা জীবিকা হিসেবে গ্রহণ করবেন।
1: একদম, মানে ছোট্ট একটা পতঙ্গ সে কিন্তু বিরাট বড় মানব সমাজ টিকিয়ে রাখার দায়িত্ব নিজের ওই দুটি পাখায় ভর করে চলছে, দুর্দান্ত। মৌমাছি পালনের জন্য যারা পালন করবেন ভাবছেন, তারা ছায়াযুক্ত শুকনো স্থান বেছে নেবেন নাকি রোদ পড়া জায়গা, বা যে কোনো জায়গাতেই মৌমাছি পালন করা সম্ভব?
0: এবার হচ্ছে মৌমাছি পালন আমরা কিভাবে করব। প্রথম হচ্ছে যে মৌমাছি পালনকে ইংরেজিতে বলা হয় এপিকালচার। এবার যেখানে এটা বসানো হয় সেটাকে বলা এপিয়ারি। এপিয়ারি হচ্ছে যে জায়গা, এই যে কোন জায়গায় আমরা বাক্সটাকে বসাবো, এটা সারা বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়। আমি একটু আগে বললাম যে ভ্রাম্যমান মৌমাছি পালন বা মাইগ্রেশন, একটা জায়গায় কিন্তু সারা বছর রেখে মৌমাছি পালন সম্ভব নয়।
1: আচ্ছা,
0: কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ফুল ফোটে, এক জায়গায় সমস্ত ফসল কখনোই হয় না। যদি কোনো কৃষক বন্ধুর মনে হয় যে আমি 2-4 কাঠা কি 2-5 বিঘে সর্ষে চাষ করলাম বা কোনো ফসল চাষ করে সেখানে আমি মৌমাছি পালন করব, তিনি কিন্তু বাণিজ্যিকভাবে বা জীবিকা হিসেবে সফল হতে পারবেন না।
1: আচ্ছা,
0: সাধারণভাবে এদের যেখানে বাক্স থাকে সেখান থেকে প্রায় 2.5 কিলোমিটার এরিয়ার মধ্যে মৌমাছি ঘুরে বেড়ায়, যে শ্রমিক মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু এবং হচ্ছে রেণু সংগ্রহ করে, পরাগ রেণু আর পুষ্পরস সংগ্রহ করে। সেক্ষেত্রে যেখানে বাক্স থাকবে তার 2.5 কিলোমিটারের মধ্যে ফুল উৎপাদনকারী পুষ্প বা পরাগ রেণু পুষ্পরস উৎপাদনকারী বিভিন্ন ফসল, সারা বছর যদি আমরা হিসেব করে দেখি যে সারা বছর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফল ফুল ফোটে, তো এর ক্ষেত্রে অফ সিজন এবং অন সিজন, কিছুটা মধু ঋতু আর যে সময় কখনো মধু পাওয়া যায় না। সাধারণভাবে দেখা যায় যে বর্ষার সময় এবং অতিরিক্ত গরমের সময় তখন কিন্তু মৌমাছি চাক থেকে বিশেষ বেরোয় না, কারণ তখন আমাদের পরিবেশে খুব বেশি ফুলের ফোটে না। তো শীতকালে বসন্তকালে শরৎকালে কিন্তু প্রচুর ফুল তৈরি হয়। এখন শীতকালে আমরা সর্ষের ফুল পেতে পারি, তারপরে লিচুর ফুল পাওয়া যেতে পারে, আমের ফুল, এরকম বিভিন্ন সময় বিভিন্ন ফুল পাওয়া যায়। ফলে তাকে জায়গা নির্বাচন, কোথায় মৌমাছি বাক্সটা নিয়ে যাবেন তার জন্য সেই জায়গাটা ভালো করে নিজের ধারণা থাকতে হবে, এবং ওই জায়গা আগে থেকে আপনাকে ঘুরে আসতে হবে যে কোথায় আমি বাক্সটা রাখাবো। হঠাৎ করে বাক্স নিয়ে গিয়ে আমি কিন্তু বসাতে পারবো না, এই যে স্থানান্তরিতকরণ বা মাইগ্রেশন। এবার বর্ষার সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কোথায় রাখবো, আমরা কোনো নিচু জায়গায় বসাবো না যেখানে জল জমে যেতে পারে, আবার যেখানে প্রচুর আগাছা প্রচুর হয়েছে প্রচুর জঙ্গল সেখানে রাখতে পারবো না। কারণ মৌমাছি যদি আমি বর্ষার সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না রাখি তাহলে ওখানে পিঁপড়ের আক্রমণ হতে পারে। আবার বাক্সটা বসানোর সময় বাক্সটা এমনভাবে কাত করে বসাতে হবে, তার যে এন্ট্রান্স যেটা মুখ যেটা দিয়ে মৌমাছি প্রবেশ করে আর বেরোয় সেটা একটু নিচের দিকে থাকবে, আর তার পেছন অংশটা উঁচু করে রাখতে হবে যাতে বর্ষার জল যদি কোনোভাবে বাক্সের মধ্যে প্রবেশ করে সেটা ওই এন্ট্রান্স দিয়ে বেরিয়ে যাবে জলটা। ফলে বাক্সটা বসানোরও টেকনিক জানতে হবে, না হলে জল ঢুকে সমস্ত মাছি কিন্তু মারা যাবে।
1: আচ্ছা,
0: আর শীতকালে ঠিক একইভাবে ঠান্ডা যখন অতিরিক্ত পড়ে তাকে গরম করার জন্য উপরে আমরা চটের বস্তা ঢাকা দিতে পারি, আবার বর্ষার সময় বর্ষারাস থেকে বাঁচানোর জন্য উপরে পলিথিনের শেডও দেওয়া যেতে পারে।
1: আচ্ছা,
0: ফলে সারা বছর বর্ষা গ্রীষ্ম কখন কীরকম রোদ থাকে কখন

0: একদম ঠান্ডা, বৃষ্টি অতিরিক্ত, সব কিছু মাথায় রেখে যেরকমভাবে আমরা যত্ন নিতে হবে, যাতে আমি আমার মাছিগুলোকে ঠিকঠাকভাবে টিকিয়ে রাখতে পারি, এর উপর নির্ভর করবে আমার মৌমাছি পালনটা কতটা আমি সফল হব কতটা হব না। এর জন্য কিন্তু প্রশিক্ষণ প্রথমেই বললাম, এবং যারা পুরনো মৌমাছি পালক তাদের সঙ্গে থেকে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, না হলে চট করে হঠাৎ করে যদি আমরা শুরু করি তাতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি।
1: একদম, যেরকম সর্ষে ফুলের কথা বলেন, এখন শীতকালে বা বসন্ত তো আগতই প্রায়, আর দেরি নেই, তো সর্ষে, লিচু, পদ্ম, তারপরে আম ফুলের কথা বললেন, এগুলো ফুলের গাছের চাষের আশেপাশে মৌমাছি রাখা ভালো নাকি ঠিক আছে যে এগুলোর অসুবিধা হবে না, আপনি যেখানেই রাখুন না কেন, 2.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যা যা পড়ছে মৌমাছি সেটাকেই সংগ্রহ করতে পারছে?
0: হ্যাঁ, এবার হচ্ছে যে আমি কোথায় বসাবো। সাধারণত দেখা যায় যদি আমরা আমাদের রাজ্যের কথা ভাবি, আমাদের রাজ্যে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে অনেক মৌমাছি পালক আছে, মালদাতে প্রচুর মৌমাছি পালক আছেন, আমাদের উত্তর চব্বিশ পরগনাতে কিছু মৌমাছি পালন আছেন, এখন আমাদের ইদানিং কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানেও অনেক মৌমাছি পালক এখন ইদানিং শুরু করেছেন অনেকে।
1: আগের থেকে কেন ছিল না এই উত্তরবঙ্গের এই?
0: সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই সচেতনতার অভাব, আমাদের এই প্রচার এবং
1: কৃষি নির্ভরতা।
0: এখন এই যে বিভিন্ন সময় কোথায় কখন ফুল হয়, তার মধ্যে যদি দেখা যায় লোয়ার আসামে প্রচুর সর্ষের চাষ হয় এখন, তো এই সময় লোয়ার আসামে যেতে পারেন। এবার সর্ষের যখন সিজন শেষ হয়ে যাবে, তারপরে পাশের রাজ্য বিহার, বিহারে তারপরে লিচু আসবে, তারপরে আম, তো বিভিন্ন সময় বিভিন্ন ফুল হয়। তারপরে আমরা মালদাতে যেতে পারেন, এই জন্য বললাম মাইগ্রেশন বা এই যে ভ্রাম্যমান, মানে মৌমাছির বাক্স নিয়ে তাদেরকে ওই জায়গাতে গিয়ে থাকতে হবে, সেখানে যতদিন ফুল থাকবে সেটা আম বাগান হতে পারে, লিচু বাগান হতে পারে। আবার তারপরে দেখা যেতে পারে আমাদের হুগলি জেলাতে প্রচুর তিলের চাষ হয়, হুগলি কিছুটা মুর্শিদাবাদ তিলের চাষ হয়, সেখানে তিলের সিজনে যেতে পারেন। এগুলো চলে যাওয়ার পরে প্রচুর ইউক্যালিপটাসের বাগান আছে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে, সেখানে ইউক্যালিপটাসের মধ্যে লাগাতে পারেন। পাশাপাশি আমরা প্রচুর ফুল আছে যেগুলো আমরা কিন্তু জানি না, কৃষক বন্ধুরাও জানেন না, বিভিন্ন যে আগাছা, এই আগাছা থেকেও এরা সংগ্রহ করে, বিভিন্ন সবজি থেকে সংগ্রহ করে, কিন্তু সাধারণভাবে সবজিতে প্রচুর কীটনাশক দেওয়া হয়, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। ফলে এমন নয় আমি 1 বিঘে 2 বিঘে 5 বিঘে আমি কোনো ফসল চাষ করে মৌমাছি পালন করব, এটা কখনোই সম্ভব নয়। এটা সম্ভব কিভাবে? আপনি যদি একটা দুটো বাক্স রাখেন, অল্প কিছু মধু হবে নিজের বাড়িতে খাওয়ার জন্য, তার জন্য ঠিক আছে, নিজের ভালো লাগে তার জন্য করলাম, কিন্তু জীবিকা হিসাবে নিতে গেলে আপনাকে প্রথমে শুরুতে হয়তো আমি 10টা বাক্স নিয়ে শুরু করলাম, আস্তে আস্তে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে একটা সময় 100, আবার কিছু মৌপালক আছেন যাদের কাছে 1,000, 2,000, 5,000 বাক্স আছে, এরকম উপালক আছে, কিন্তু সেটা একদিনে সম্ভব নয়। তার জন্য আমি প্রথমেই বললাম যে এর জন্য প্রশিক্ষণ আমাদের বিভিন্ন যে কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো আছে, প্রত্যেকটা জেলাতে আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে, কুচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি কৃষিবিজ্ঞান কেন্দ্র, তারপরে আমাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, প্রত্যেকটা জেলাতে আছে। এগুলো যদি আছে, কৃষক বন্ধুরা সবাই আমরা মোবাইল আমরা ব্যবহার করি, আমরা অনলাইনে আপনারা যদি সার্চ করেন গুগলে গিয়ে যে কৃষিবিজ্ঞান কেন্দ্র প্রতিটা জেলার নাম দিয়ে, এবার আপনি তার নির্দিষ্ট জায়গার তার ওয়েবসাইট পেয়ে যাবেন, এবং সেখানে তাদের ফোন নম্বর দেওয়া আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করুন। বিভিন্ন সময় মৌমাছির প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও আপনারা সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন। এবং আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে যে জেলাগুলো সেখানেও প্রতিটা কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলোতেও আমাদের এই মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়।
1: বাহ,
0: তো তার মাধ্যমে আপনারা এগুলো জানতে পারবেন।
1: ঠিক, মৌমাছি পালনের জন্য উপযুক্ত সময় কখন? শীত, গ্রীষ্ম, শরৎ না বসন্ত? ন্যাচারালি বসন্ত, এটা এতক্ষণে আলোচনায় বেরিয়ে এলো। এবারে আরেকটি ভাবনা হলো যে পালন করা কেউ শুরু তো করলেন, কিন্তু মৌমাছি একটা পতঙ্গ হলো, তারও তো রোগভোগ আছে বা তারও কোনো প্রাকৃতিক শত্রু আছে, তো সেগুলোকে আমরা কন্ট্রোল করব কিভাবে বা কিভাবে আমরা সেই পথে যেতে পারবো যে রোগ হলে যাতে আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী ওষুধ দিতে পারি?
0: প্রধানত হচ্ছে যে আমাদের রোগ বা অসুখ কখন হয় আমরা নিজেরা যদি ভাবিস, কখন হয়? যখন আমরা ঠিকমতো খাবার পাই না, আমরা দুর্বল থাকি, তখন কিন্তু রোগ পোকা আক্রমণ করে। তো অটোমেটিক্যালি মৌমাছির ক্ষেত্রেও একই ব্যাপার, যখনই তারা দুর্বল হয়ে যাবে তখনই কিন্তু বিভিন্ন পোকামাকড় বা রোগের আক্রমণ হয়। তাহলে যাতে দুর্বল না হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে। তো দুর্বল কখন হয়? যখন হচ্ছে খাদ্যের অভাব হয়। খাদ্যের অভাব বর্ষার সিজনের সময় হয়, যেহেতু ফুল থাকে না, এবং প্রচণ্ড গরমের সময় হতে পারে, কিন্তু যে সময় প্রচুর ফুল থাকে, এই যে বসন্তকাল, শরৎকাল, এ সময় চট করে রোগ হয় না।
1: আচ্ছা,
0: এই জন্য পোকামাকড় বা রোগের আক্রমণ হয় প্রধানত বর্ষার সময়। আর সব ধরনের মৌমাছিতেও রোগ হয় না, সেটা জানার দরকার আছে। আমাদের মৌমাছির যে বিভিন্ন প্রজাতি তার মধ্যে প্রধানত আমরা বাণিজ্যিকভাবে ইটালিয়ান বা তাকে ইউরোপিয়ানও প্রজাতি বলা হয়, এপিস মেলিফেরা, এই প্রজাতিতে রোগ পোকার আক্রমণ দেখা যায়। কিন্তু আমাদের যে ভারতীয় বা দেশি মৌমাছি এপিস ইন্ডিকা, এদের কিন্তু চট করে কোনো পোকামাকড় বা রোগের আক্রমণ কম হয়। এবং আমাদের উত্তরবঙ্গে আমরা করতে গিয়ে দেখেছি মেলিফেরা এখানে করা খুব ভালো করে জেনে, আপনাকে প্রথম থেকেই বলছি এর সঙ্গে আগে প্রশিক্ষণ নেওয়া, যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে এক বছর দু বছর কাজ করা, করার পরে আপনি ধীরে ধীরে যদি ব্যবসায়িক ভিত্তিতে করতে পারেন আর নিজের ভালো লাগার জন্য একটা দুটো বাক্স, সেটা আপনি এখনই শুরু করতে পারেন, তাতে অসুবিধে নেই, কিন্তু তাতে আপনার ক্ষতি অতটা হবে না। তো সেক্ষেত্রে রোগ পোকা কী কী হয়, যদি বর্ষার সময় খুব সাবধান থাকা যাতে খাদ্যের অভাব না হয়, তার জন্য চিনির রস করে খাদ্য দেওয়া হয়,
1: মানে জল দিয়ে চিনি গুলে,
0: জল দিয়ে চিনি গুলে,
1: আচ্ছা,
0: এক লিটার জল এক কেজি চিনি, মানে 1:1 রেশিওতে, তাতে একটা চিনির যে সর বা শিরা তৈরি করে বাক্সের মধ্যে আমরা একটা পলিথিনের প্যাকেটের মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে নিতে পারি, নিয়ে ছোট ছোট ছিদ্র করে দিলাম কোনো কাঁটা দিয়ে কোনো কিছু দিয়ে বা কোনো ছোট ছোট ছিদ্র করলাম এবং আস্তে আস্তে করে ওখান থেকে চিনির রস বেরোতে থাকলো এবং সেই প্যাকেটটা মৌমাছির বাক্সের যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমের মধ্যে বসিয়ে দেওয়া হলো, সেখান থেকে অল্প অল্প করে রস বেরোতে থাকবে এবং মৌমাছি এসে প্রধানত শ্রমিক মৌমাছি ওখান থেকে চেটে চেটে খাবে।
1: আচ্ছা,
0: এইভাবে তাদের খাদ্য দেওয়া হয়। কিন্তু বর্ষার সময় যখন খাবার দিচ্ছি পাশাপাশি মনে রাখতে হবে যদি বেশি পরিমাণে চিনির রস হয়ে যায় তাহলে কিন্তু পিঁপড়ের আক্রমণ হতে পারে,
1: একদম।
0: তার জন্য স্ট্যান্ড করে যে বাক্সটা বসানো হয় স্ট্যান্ডের উপরে, সেই স্ট্যান্ডটার নিচের দিকে আলকাতরা অথবা পোড়া মোবিল কিংবা কেরোসিন এগুলো গোড়ার দিকে কাপড়ে জড়িয়ে দিতে হবে যাতে পিঁপড়ের আক্রমণ থেকে আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি,
1: তাতে মৌমাছির উপর কোনো বাজে এফেক্ট
0: না, মৌমাছির কোনো এফেক্ট পড়বে না।
1: আচ্ছা,
0: আর কি হয় যখন দুর্বল হয়ে যায় বর্ষার সময়, অনেক সময় বিভিন্ন ভীমরুল পোকা বিভিন্ন বলতা তারা আক্রমণ করে, তো তাদেরকে লক্ষ্য করলেই মারতে হবে, কিন্তু যদি চাক স্ট্রং থাকে তাহলে কিন্তু বলতা এলেও কিছু করতে পারবে না, কারণ যারা পাহারাদার হিসেবে কাজ করে শ্রমিক মৌমাছির মধ্যে অনেক প্রজাতির শ্রমিক মৌমাছি আছে, ভাগ আছে, কেউ করে গাড়ের কাজ করে, কেউ খাবার সংগ্রহ করে, কেউ খাবারটার খবর নিয়ে আসে, কেউ ঘরের ভেতরের যে বিভিন্ন রকম শ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরকে, রানীকে খাওয়ানো, বাচ্চাদেরকে খাওয়ানো, মানে নার্সপি নার্সিংয়ের কাজ করে, এটা বিভিন্ন শ্রমিক মৌমাছির তাদের বয়সের উপর নির্ভর করে তাদের বিভিন্ন কাজ ভাগ করা আছে।
1: আচ্ছা,
0: মানে এটাও খুব মজার,
1: মজার সত্যি মজার,
0: যে মৌমাছির তাদের যে জীবনটা এটাকে বলা হয় সোশ্যাল ইনসেক্ট, মানে সমাজ ব্যবস্থা যে আমাদের সৃষ্টির আগে কিন্তু বহু আগে থেকে এই মৌমাছি আছে, কয়েক হাজার বছর আগে থেকে, যদি আমরা আমাদের পুরাণ উপনিষদ গীতা বেদ সব দেখি তা সেখানেও কিন্তু আমরা এই মৌমাছি বা মধুর আমরা এ পাবো, কারণ আমরা জানি মানুষের জন্ম থেকে মৃত্যু কিন্তু মধুর দরকার, যখন জন্ম হয় বাচ্চার মুখে একটু মধু দেওয়া হয়, আবার মৃত্যুর সময় যদি মধু না দেওয়া হয় আমাদের ধারণা আছে বলতে তার স্বর্গলাভ হবে না,
1: ঠিক,
0: তো ফলে এটা একটা মানে ঈশ্বরের দান বলতে হয় এই যে মধু, তো সেই জন্য ওই সময় যে তাদের যখন দুর্বল হয়ে যাবে সেই সময় কিন্তু আক্রমণ হয়। এছাড়া একটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মথ পোকা আক্রমণ করে,
1: আচ্ছা,
0: ওয়াক্স মথ, ইংরেজিতে বলা হয় ওয়াক্স মথ, যারা মৌমাছি পালনের সঙ্গে কৃষক বন্ধুরা যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই এই নামগুলোর সঙ্গে পরিচিত, আর যারা ভাবছেন এরা নতুন করে যুক্ত হবেন তারা প্রশিক্ষণ নিতে নিতে বা এই কাজ করতে করতে আপনারা এগুলো সব শিখে যাবেন, ওয়াক্স মথ বলেই চিনবেন ইংরেজিতে, আবার এপিস মেলিফেরা প্রজাতিটাকে বাই নেমে আপনারা চিনতে পারবেন, এপিস ইন্ডিকাকে তারা এইভাবেই চেনেন। এবার এই ওয়াক্স মথের আক্রমণ কখনো ঠিক একই দুর্বল হয়ে গেলে এরা কি করে, ঠিক সন্ধ্যের দিকে মথটা সুযোগ বুঝে বাক্সের মধ্যে ঢুকে পড়ে, কারণ সেই সময় বাক্সে যেহেতু তারা খাদ্যের অভাব মাছিগুলো একটু দুর্বল হয়ে যায়, সংখ্যাও আস্তে আস্তে কমে যায়, রানী মৌমাছির ডিম পাড়ার হার কমে যায়, শ্রমিক মৌমাছির সংখ্যা কমে যায়, তো তারা বাক্সের মধ্যে ঢুকে ওই মথ পোকা তারা ভেতরে ডিম পাড়ে, মানে বটম বোর্ড যেটা নিচের যে অংশটা, ডিম পাড়ার পরে সেই বটম বোর্ডের মধ্য থেকে তাদের যে লার্ভা তৈরি হয় সেই লার্ভা এবার কি করে ওয়াক্স, মানে আমাদের যে মৌমাছির বাক্সের মধ্যে যে ফ্রেম থাকে সেই ফ্রেমটা হচ্ছে মধু মোম দিয়ে তৈরি, ওয়াক্স সিট বলা হয় ওটাকে, মোম দিয়ে মৌমাছি তৈরি করে, কি সুন্দরভাবে ওরা একদম ইঞ্জিনিয়ারদের মতো মতো ছোট্ট ছোট্ট ওরা সেল বানায়, খোপগুলো বানায় এবং অল্প জায়গার মধ্যে একটু কিন্তু জায়গা ওরা নষ্ট করে না, একটা খোপের সঙ্গে আরেকটা খোপ তারা কিন্তু মাঝখানের যে ওয়ালটা সেটা কমনলি শেয়ার করে, তার জন্য যে আলাদা করে স্পেস ছাড়ে তারা নয়, ফলে তারা কিভাবে অল্প জায়গাকে ব্যবহার করতে সেটাকেও সুন্দরভাবে করে, তো সেই ওয়াক্স যে শীতটা সেটাকে এই মোম পোকা খেয়ে নেয়, দিয়ে পুরো ভেতরটা মাকড়সার জালের মতো করে ফেলে, দিয়ে আস্তে আস্তে করে ওরা পুরো চাকটাকে নষ্ট করে দেয়, এটা বর্ষার সময় দেখা যায়। তার জন্য মাঝে মাঝেই যে বটম বোর্ড এটাকে পরিষ্কার করতে হবে, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দিয়ে মুছে যাওয়া যেতে পারে, পরিষ্কার করা যেতে পারে। আরও কিছু উপকার

0: আক্রমণ হয় যেরকম মাকড় পোকার আক্রমণ হয়। মাকড় পোকার আক্রমণ হলে আমরা কীভাবে চিনব? মাকড় পোকার মানে ইংরেজিতে মাইট বলা হয়। কৃষক বন্ধুরা যারা বিভিন্ন ফসল চাষ করেন, আপনারা দেখেছেন যে পটল গাছের পাতাগুলো কুঁকড়ে যায় বা লঙ্কা গাছের উপর দিকের পাতা কুঁকড়ে যায়। গাঁদা ফুলের গাছ এখন হয়েছে, কিছুদিন পরে গাঁদা ফুলে যখন গরম পড়বে দেখা যাবে সমস্ত পাতাগুলোর উপরে মনে হবে যেন লাল লাল কোনো পোকা, ছোট ছোট পোকা, মাকড়সার জালের মতো ভর্তি হয়ে গেছে, অসংখ্য পোকা দেখা যায়। এবং বাজারে যে ডাব বিক্রি হয় সেই ডাবের উপরে দেখা যায় দাঁদের মতো হয়ে গেছে, ঘষা ঘষা, সেটাও মাকড়ের আক্রমণে। তাহলে আমি এতগুলো কথা এই জন্যই বললাম যে মাকড়টা কীভাবে চিনবেন। তো এর মাকড়ের আক্রমণ হলে মৌমাছি কীরকমভাবে বোঝা যাবে যে ওরা হামাগুড়ি দেয় এবং চাকের সামনে এক জায়গায় জড়ো হয়ে ঘুরতে থাকবে, আর তারা যেন দুর্বল দুর্বল মনে হবে এবং পাখনাগুলো অনেকটা কের ভিয়ের আকৃতি মুড়ে যাবে আর কি, নর্মাল তাদের বিহেভিয়ার থাকবে না, কিছুটা ডিফারেন্ট হবে বিহেভিয়ার। এক্ষেত্রে মিথাইল স্যালিসাইলেট বলে একটা কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যালটা আপনারা তুলোতে ভিজিয়ে সেই তুলোটা কোনো একটা পাত্রের মধ্যে অথবা ছোটো একটা কাঁচের শিশির মধ্যে কিছুটা মিথাইল স্যালিসাইলেট 5-10 ml নিয়ে তার ভিতরে একটা তুলো প্রবেশ করিয়ে সেই তুলো দিয়েই গন্ধটা আস্তে আস্তে বেরোতে থাকবে, তার মাধ্যমে মাকড়টা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তো এরকম বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়, এইভাবে আপনারা যদি ব্যবস্থা নেন তাহলে এর হাত থেকে আপনারা বাঁচাতে পারবেন। প্রথমেই আমি বলেছি যাতে চাকটা দুর্বল না হয় তার জন্য আপনাকে যা যা করার হয়, প্রধানত খাদ্যর প্রয়োজন তাদের, সেই খাদ্যটা আপনাকে সঠিকভাবে দিতে হবে।
1: ঠিক,
0: এটাই হচ্ছে বিষয়।
1: একদম। বিভিন্ন প্রজাতির মৌমাছিকে চিনবেন কি করে কৃষক বন্ধুরা? যারা পুরনো তারা তো জানেনি, যারা নতুন তারা কিভাবে তাদেরকে গিয়ে বোঝাবেন যে আমার এটা চাই?
0: বাণিজ্যিকভাবে মৌমাছি পালনের প্রধানতভাবে দুটো প্রজাতি করা হয়, তার মধ্যে এপিস মেলিফেরা যেটা বললাম ইউরোপিয়ান প্রজাতি, এটা ফলন বেশি, এরা মোটামুটি বছরে একটা বাক্স থেকে 40-50 kg মধু পাওয়া যায়। আর যেটা দেশি মৌমাছি ইন্ডিকা ভ্যারাইটি বললাম, এপিস ইন্ডিকা, এটা বছরে একটা বাক্স থেকে 10 kg মধু তৈরি হয়। বাকি অন্যান্য প্রজাতিগুলো খুব অল্প পরিমাণ মধু, ওগুলো বাণিজ্যিকভাবে চাষ করা খুব লাভজনক
1: লাভজনক নয়।
0: সেক্ষেত্রে এই যে মেলিফেরা, এর মধ্যে বিভিন্ন রানী মৌমাছি, কর্মী মৌমাছি আর শ্রমিক মৌমাছি, এদের মধ্যে তিনটে প্রজাতি একটা বাক্সের মধ্যে দেখা যায়, তিনটে জাতের। তো রানী মৌমাছি হবে সবচেয়ে আকারে বড়, তার থেকে একটু ছোট হবে পুরুষ মৌমাছি যেটা ড্রোন বলা হয় ইংরেজিতে, আর রানীকে বলা হয় কুইন। আর যেটা হচ্ছে শ্রমিক মৌমাছি ওয়ার্কার, সেগুলো সবচেয়ে ছোট,
1: সবচেয়ে ছোট।
0: এবার ওয়ার্কার মৌমাছি আর রানী মৌমাছি এদের উদরের শেষ অংশটা মানে পিঠের একদম লাস্টে, যদি বলে অ্যাবডোমেন ইংরেজিতে, তার লাস্ট অংশটা অনেকটা ছুঁচালো, কারণ এদের ক্ষেত্রে হুল আছে, এরা কিন্তু হুল ফোটাতে পারে। আর যেটা পুরুষ মৌমাছি, উদরের শেষ অংশটা হচ্ছে ভোতা গোল মতো, এদের কোনো হুল নেই, এরা ফোটাতে পারে না। এবং গায়ের রংটা এদের একটু ফ্যাকাশে, কিন্তু রানী মৌমাছি মানে তাকে আদর যত্ন বেশি করা হয়, খাদ্যটা ভালো দেওয়া হয়, সারা জীবনই তাদেরকে রয়্যাল জেলি খাওয়ানো হয়, রয়্যাল নামটা থেকেই বোঝা যাচ্ছে। তো রয়্যাল জেলি খাওয়ানো হয়, ওদের গায়ের রংটা চকচক করে এবং ওরা আকারে সবচেয়ে বড়, এবং চাকে একটি থাকবে কিন্তু রানী মৌমাছি।
1: রানী মৌমাছি, আচ্ছা, রয়্যাল জেলির কথা যখন উঠলো এটাতে ভাবছিলাম পরে যাব, তো রয়্যাল জেলি বিষয়টা কি এটা যদি?
0: রয়্যাল জেলি হচ্ছে যে কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি, এদের একটা গ্ল্যান্ড থাকে মুখের কাছে, হাইপোফ্যারিঞ্জিয়াল গ্ল্যান্ড, সেখান থেকেই এরা রয়্যাল জেলিটা সিক্রেট করে। তো সেই জেলিটা ওরা জমা রাখে এর মধ্যে, এবং কর্মী মৌমাছি যে ফুল থেকে মধু পরাগ সংগ্রহ করে এগুলো তারা নিজেদের শরীরের মধ্যে নেওয়ার পরে তারা সেটাকে ডাইজেস্ট করে, দিয়ে সেটাকে এরা খাওয়ায় প্রথম বাচ্চা অবস্থায়, যখন ব্রুড অবস্থা থাকে জন্মের পরে প্রত্যেককে খাওয়ানো হয়। কিন্তু শুধুমাত্র কুইন বা রানী মৌমাছির সারা জীবন রয়্যাল জেলি খাওয়ানো হয়, বাকিদের জন্মের পরে বাচ্চাদের যেরকম আমরা ছোট অবস্থায় সেরিলাক বা ন্যান এগুলো খাওয়াই, একটু বড় হওয়ার পরে তাদেরকে নর্মাল খাবার দেওয়া হয়। তো বাকিদের কিন্তু নর্মাল খাবার, যেটা আমরা বলতে পারি রেশন ফুড, তার জন্য ড্রোন হোক যেটা পুরুষ অথবা কর্মী, এদেরকে রেশন ফুড দেওয়া হয়। কিন্তু রানীকে যত্ন করা হয়, এবং রানী হচ্ছে ওই পরিবারের হচ্ছে কর্তাকর্তা, এদের হচ্ছে মানে মহিলা শাসিত সমাজ বলতে হবে।
1: একদম।
0: তো রানীর ইচ্ছে অনুযায়ী কিন্তু ওর কলোনিরা চলবে, তার ইচ্ছা অনুযায়ী কিন্তু থাকবে, তার ইচ্ছা অনুযায়ী নষ্ট হয়ে যেতে পারে, ফলে রানীকে খুব যত্ন করা হয়। রানী যদি দুর্বল হয়ে যায়, বুড়ো রানী হয়ে যায়, তাহলে এই কলোনি টিকবে না বেশি দিন, তাদের ডিম পাড়ার হার কমে যাবে, রানী যে ডিম দেবে সেখান থেকে কর্মী তৈরি হবে না, সেখান থেকে বেশি পুরুষ তৈরি হবে।
1: আচ্ছা,
0: যখনই পুরুষ তৈরি হবে, পুরুষরা এই সমাজে কোনো কাজে লাগে না, এরা শুধু খাবারের অপচয় করে।
1: একদম একদম।
0: তো এইভাবে এদের মধ্যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে।
1: একদম।
0: তো রয়্যাল জেলি এরকম ভাবেই ব্যবহার হয়। আরেকটা বিষয় কি, এবার রানী কুইন সাবস্টেন্সেস রিলিজ করে, কুইন সাবস্টেন্সটা শুধুমাত্র রানী লিজিস করতে পারে, সেটা একটা ফেরোমন কেমিক্যাল।
1: আচ্ছা,
0: এটা কি করে যাতে কিনা অন্যান্য যে কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি এরা কিন্তু সবাই একই প্রজাতি, রানী হচ্ছে স্ত্রী তো কর্মীরাও স্ত্রী, তো এদের ক্ষেত্রেও তো কর্মীরাও তাহলে যদি এই কুইন সাবস্টেন্স যখনই কমে যাবে, মানে রানীটা যদি বয়স হয়ে যায় তখন এর রিলিজ করার ক্ষমতা
1: কমে যাবে,
0: তখন কিন্তু অন্যান্য এই কর্মীর মধ্যে কিছু তাদের যে রিপ্রোডাক্টিভ যে অর্গান আছে তাদের জনন প্রক্রিয়া যেটা সেটা ডেভেলপ হতে পারে, কিন্তু যখনই কুইন সাবস্টেন্স রিলিজ করবে ওটাকে বাড়তে দেওয়া হয় না, তাদেরকে দুর্বল করে রাখা হয়, শুধু রানী একমাত্র ডিম পাড়তে পারবে। এইভাবেই তাদের সমাজ ব্যবস্থাটাকে বা তাদের কলোনিটাকে তাদের চাকটাকে তারা এভাবেই কন্ট্রোল করে।
1: একদম একদম, মানে এটা একটা দুর্দান্ত সমাজ ব্যবস্থার উদাহরণ কিন্তু মৌমাছি পালনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা মৌমাছি পালন করা শুরু করলাম কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু এটা প্রাকৃতিক উপায়ে তৈরি নয়, আমরা এটাকে তৈরি করে দিচ্ছি, তাহলে কি চাক নষ্ট না করে রেখে দিলে সেখানেও কি লাভের সম্ভাবনা আছে, নাকি না চাক আমাদের বের করতেই হবে?
0: না, চাক তো নষ্ট করার কোনো দরকার নেই, চাক নষ্ট করলে আমাদের ক্ষতি হয়ে যাবে। বিষয়টা কীরকম, একটা বাক্সের মধ্যে 9 ফ্রেম থাকতে পারে, 6 ফ্রেম থাকতে পারে, এবার এক একটা ফ্রেমের মধ্যে তারা মৌমাছি বাসা করে। পুরো বাক্সের মধ্যে যদি হিসাবে করি, একটা বাক্স মানে একটা কলোনি, তার মধ্যে একটাই রানী থাকবে, কয়েক হাজার কর্মী মৌমাছি আর হয়তো 100-200 পুরুষ মৌমাছি। তো প্রত্যেকটা ফ্রেমের মধ্যে যখনই মধুগুলো ভর্তি হয়ে যায়, মধু ভর্তি হওয়ার পরে মধুর সেল থাকে এবং বাচ্চার সেল থাকে, যেটা ব্রুট সেল হয়। তো যেটা মধু সেল, সেই মধুর ক্যাপগুলোকে যখন বন্ধ করা থাকবে, খোলা মধু কিন্তু আমরা সংগ্রহ করব না, সে মধু বেশি দিন সংরক্ষণ করা যাবে না, কারণ তাতে জলীয়বাষ্পের পরিমাণটা বেশি থাকবে। যখনই মধুটাকে বলা হয় পাকা মধু, মানে ক্যাপড হানি সেল, এবার এই হানি সেলগুলো থাকে সাধারণভাবে উপরের দিকে, তো হানি সেলগুলো যখন ক্যাপ থাকবে সেখান থেকেই মধুটা সংগ্রহ করা হয়। তো এক একটা ফ্রেম বার করে হানি নিষ্কাশন যে যন্ত্র আছে, হানি এক্সট্রাক্টর বলা হয় ইংরেজিতে, তার মধ্যে ফ্রেমটাকে বসিয়ে দেওয়ার পরে এবং তার আগে ওই ক্যাপগুলোকে নাইফ দিয়ে বা ছুরি দিয়ে আস্তে করে মুখগুলোকে কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরে নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে হানিটাকে সংগ্রহ করে নেওয়া হয়, মধুটাকে। তো সংগ্রহ করার সময় কিছু মৌমাছির বাচ্চা বা কিছু মৌমাছি 2-4 মারা পড়তে পারে, কিন্তু সেটা করতে করতে আমরা জেনে যাব যে কিভাবে করলে মৌমাছি আমার মারা পড়বে। তারপরে আবার ফ্রেমটাকে নিয়ে আবার বাক্সের মধ্যে দেওয়া হয় এবং আবার যারা কর্মী মৌমাছি তারা অটোমেটিক্যালি চাকটাকে নতুনভাবে তৈরি করে এবং তার মধ্যে তারা ডিম পাড়তে থাকে এবং তার মধ্যে বাচ্চা দেয়। বাচ্চা হওয়ার পরে সেখানেই তারা মধু সংগ্রহ করে, আবার পরাগ জমা করে, মানে পোলেন সেল, হানি সেল, ব্রুট সেল, তিনটে ওখানে সেল তৈরি হয়। তো ফলে এখানে চাক নষ্ট করার বিষয়টা উঠছে না, কিন্তু যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কিন্তু চাক নষ্ট হয়ে যায়। আর মত পোকা যদি ব্যাপক আক্রমণ করে তাহলে ওই চাকটাকে রাখা যাবে না, ওটাকে পুড়িয়ে ফেলতে হবে। এইভাবেই চাকটা কিন্তু আমরা মেনটেন করি।
1: ঠিক, তাহলে যদি কোনো রকম ভাবে ফাঙ্গাস ইনফেকশন বা জলীয় বাষ্প যদি ওর মধ্যে থেকে যায় মধুর মধ্যে, তাহলে ঘরোয়া পদ্ধতিতে এই মধুটাকে শোধন করবেন কিভাবে কৃষক বন্ধুরা?
0: হ্যাঁ, এবার মধু শোধনের খুব গুরুত্বপূর্ণ, যদি আমরা মধুটাকে শোধন করে রাখি তাহলে অনেকদিন পর্যন্ত মধুটাকে সংরক্ষণ করে রাখা যাবে। প্রথমে হচ্ছে পাকা মধু ক্যাপড সেল থেকে মধু সংগ্রহ করা উচিত। তারপরে ঘরোয়া পদ্ধতিতে করার জন্য মধুকে কখনো ডাইরেক্ট গরম করা হয় না, প্রথমে একটা স্টিলের পাত্রের মধ্যে বা স্টিলের হাঁড়ির মধ্যে মধুটাকে নেওয়া হলো এবং সেটাকে বসানো হবে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে, একটু বড় অ্যালুমিনিয়ামের পাত্র, তাতে জল নেওয়া হলো এবং নিচে জলটাকে গরম করা হয়। তো ডাইরেক্ট মধুকে হিট করা হয় না, যে জলটা ফুটতে থাকে তার উপরে মধুর যে পাত্র স্টিলের সেটাকে বসানো হয় এবং মধুটা গরম হতে থাকে। গরম হতে হতে ওপরে যেরকম মিষ্টির দোকানে যখন রসটাকে গরম করা উপরে একটা গাদের মতো ভেজে ওঠে, এখানেও ওপরে তার যে বিভিন্ন ইম্পিউরিটিজ, মানে যে কিছু মোম হতে পারে, অন্যান্য খারাপ জিনিসগুলো ভেসে উঠবে, সেগুলোকে আস্তে আস্তে ছেঁকে বাদ দেওয়া হয়।
1: আচ্ছা,
0: তারপরে মধুটাকে খুব বেশি গরম করা হয় না, কারণ এর একটা নির্দিষ্ট তাপমাত্রা, কারণ মধুর মধ্যে প্রচুর উৎসেচক আছে, তো এনজাইম যেটা বলা হয়, যদি আমরা সেটা 120 ডিগ্রি বা 150 ডিগ্রি ফারেনহাইটের ওপরে বেশি গরম করা হয় তাহলে ওই এনজাইমগুলো নষ্ট হয়ে যায়, তো মধুর যে উপকারী গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। আর এই গরম করার সঙ্গে সঙ্গে ইস্ট একটি ফাঙ্গাস, এটা মধুকে নষ্ট করে দেয়, এটা গরম করার পরে এটা নষ্ট হয়ে যায়। ফলে এরকমভাবে করে যদি মধুটাকে আমরা এয়ারটাইট কোনো বোতলের মধ্যে রাখি তাহলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
1: মানে তারপরে এটাকে যদি বাজারজাতও করতে হয় তো এয়ারটাইট বোতলে রেখেই আমরা সেটাকে বাজারজাত করতে পারি?
0: অবশ্যই।
1: মধুর জমাট বাঁধা যদি আমরা অবস্থাটা দেখি, বিশেষ করে আমরা যখন আজকে বাজারের কেনা মধু নিজেদের বাড়িতে নিয়ে আসি, শীতকালে আমরা দেখি ওটা জমাট বেঁধে গেছে। বহু লেখা পড়ে আমরা জানতে পেরেছি ওর মধ্যে চিনির একটা মিশ্রণ থাকে যে ক্ষেত্রে জমে যায়। মধু যদি খাঁটি মধু হয় তাহলে সেটা জমাট বাঁধে না, এই বিষয়ে কি বলবেন?
0: একদম ঠিক, যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে মধু জমাট বাঁধার সম্ভাবনা বেশি, কিন্তু

0: মধুর জমাট বেঁধে যাওয়া এটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন। এটা একটা মধুর মানে নিজস্ব ধর্ম বা গুণাগুণ। জমাট বাঁধাটা ভালো ধর্ম, কিন্তু সব মধু চট করে জমাট বাঁধে না। যদি দেখা যায় সর্ষের মধু, এটা চট করে জমাট বাঁধে, কারণ এতে গ্লুকোজের পরিমাণ বেশি।
1: শুনলেন গ্রামীগঞ্জে অনুষ্ঠান, এখন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত কৃষক ভাইদের জন্য জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ 10ই মে রবিবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন সিকিমের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রার পরবর্তী 7 দিনে বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। আগামীকাল অর্থাৎ 11ই মে সোমবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ 10ই মে রবিবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের একটি বা দুটি স্থানে ঝড় বৃষ্টি সহ হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। এবং হিমালয় সংলগ্ন সিকিমের একটি বা দুটি স্থানে ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং মোবাইল অ্যাপ নিউজ অন AIR এর মাধ্যমে। শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান উত্তরণ।
2: বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আড্ড আবারও একবার হাজির হয়েছি শিলিগুড়ির সুভাষপল্লিতে। আর এখানে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে আমরা পেয়েছি, শুনে নেব তারই কথা, তারই মুখ থেকে, তার অজানা তথ্য, তার জীবনের স্ট্রাগল পিরিয়ড কী কী কেটেছে সমস্তটাই জেনে নেবো তারই কাছ থেকে। নমস্কার, আপনার নাম?
3: নমস্কার, আমার নাম পপি সাহা পাঞ্জা।
2: আচ্ছা, আপনি বলুন আপনার বাড়ি কোথায় ছিল? জন্ম থেকেই আপনার এরকম সমস্যা?
3: একেবারে জন্ম থেকে না, কিন্তু যখন আমার বয়স 2.5 বছর তখন প্রথমে পেটের সমস্যা হয়েছিল। তারপর তো ভিটামিন এ কমে যায় খুব বেশি দিন হলে এই সমস্যাটা।
2: আচ্ছা, পেটে কি সমস্যা হয়েছিল?
3: মানে ডায়রিয়া, সাদা মশা, এইগুলো ছোটবেলায় যেগুলো হয় সেটা দীর্ঘস্থায়ী হয়েছিল। তারপর ডাক্তারও বুঝতে পারিনি, অনেকটা ছোট ছিলাম, এমন কিছু একটা ঔষধ দিয়েছিল, চোখটা একেবারেই খারাপ হয়ে গেছে। মানে তখনকার দিনের বাবা মা সেরকম কোনো স্টেপ নেননি বা তেমন কিছু আর করা যায়নি। তখন থেকে আমি দৃষ্টিহীন, মোটামুটি বছর 3-এক বয়স তখন থেকে আমি দৃষ্টিহীন শুনেছি সবার কাছে আর কি।
2: আচ্ছা, এই যে ছোটবেলায় আপনি দেখতে পেতেন পরিষ্কার,
3: হ্যাঁ,
2: এরপরে আপনি দেখতে আর পেলেন না, এই যে জায়গাটা, এই জায়গাটা কিরকম ছিল? হঠাৎ করে আলো থেকে অন্ধকার, আর সেই অন্ধকার থেকে আর আলো পাচ্ছেন না, সেটা তো একটা বিশাল বড় খামতি। সেটা কাটিয়ে উঠলেন কি করে, বা আপনার কি হয়েছিল সেই সময়টা?
3: আমার ঠিক সেই সময়টা মনে পড়ে না, একেবারে সকাল, তো খুব ছোট ছিলাম। তারপরে 2.5 বছরে তো অসুস্থ হয়ে গেলাম বিছানায় তখন থেকে। তারপর বড় হয়ে আমি শুনেছি যে আমি নাকি ছোটবেলায় একেবারে ফিট ছিলাম, খুব রেস্টলেস ছিলাম, আমার বড় দিদিরা বলে। আমি তো অনেকটা ছোট বাড়িতে, আমার ছোট একজন, বাকি সবাই বড়, তো ওরা বলে। আমার ঠিক একদম শিশুকালটা মনে নেই ওই সময়টা, অসুখের আগের সময়।
2: আচ্ছা আচ্ছা, মানে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন ওই কি পেটের সমস্যার জন্য?
3: হ্যাঁ হ্যাঁ।
2: আচ্ছা আচ্ছা, তো তারপরে হচ্ছে যে আপনারা ক ভাই বোন তাহলে?
3: আমরা 5 ভাই বোন, আমার বড় 4 জন আছে আর ছোট 1টা ভাই। আমি ভীষণ আদরের আর কি।
2: আদরের ঠিকই, কিন্তু এই সমস্যার জন্য কি কি সমস্যা হলো আপনার জীবনে, সমস্যা হলো আর কি?
3: হ্যাঁ, তো আমাকে ছোটবেলায় ভাই বোনরা সবাই স্কুলে যেতে শুরু করলো, আমারও সেটাই ইচ্ছা, বাড়ির সামনে যেমন থাকে সবারই বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ওখানে ছুটে ছুটে যেতাম ওদের সাথে, হাত ধরে সবার সাথে একটু পড়াশোনা করতাম। তখন বাবা তো খোঁজ করতে লাগলো যে কে কোথায় স্পেশালি কিছু শেখানো যায়, যেহেতু বাবা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে চাকরি করতেন, ওনার একটা ইচ্ছে ছিল যে আমার এই মেয়েটাকেও আমি কিছু শেখাবো।
2: মানে বাবা কি করতেন?
3: বাবা ওখানে চাকরি করতেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। একদিন এক দাদা এলেন কুচবিহার, NLS স্কুল ফর দ্য ব্লাইন্ড, ওখানে পড়াশোনা করতেন দাদা, তো সেখানে MA করতে এলেন ইউনিভার্সিটিতে। তখন সবাই ওই দাদাকে জিজ্ঞেস

0: রাখতেন, কম যেতেন।
1: কিন্তু চিঠিটাও তো মানে
0: চিঠি
1: নিজে পড়তে
0: না,
1: পারতেন।
0: চিঠি রিড করে দেওয়ার জন্য তো হোস্টেলে ছিল অনেকেই যারা
1: হ্যাঁ
0: চক্ষুষ্মান, তারা রিড করতেন, চিঠিটা পড়ে দিতেন, শুনতাম, ওইভাবেই যোগাযোগ থাকতো। তখনকার দিনে তো ফোন খুব একটা ছিল না, অনেক দিন আগের কথা।
1: হ্যাঁ তো আপনার
0: হ্যাঁ,
1: এখন কত বয়স?
0: এখন তো আমি চলেই যাচ্ছি প্রায় 50-এর দিকে,
1: আচ্ছা আচ্ছা,
0: অনেকটা বয়স, তো অনেক দিন আগের কথা। তারপর স্কুলে বড় হলাম, ওখানেও সবারই খুব কাছে ছিলাম, ভীষণ আদর যত্নে বড় হয়েছি। NLC স্কুল ফর দা ব্লাইন্ড কুচবিহারে, ওখানে তো পড়াশোনা করলাম, তেমন খুব কঠিন হয়নি। একটা একটু কঠিন বিষয় ছিল যেটা, পড়াশোনাটা খুব সহজ নয়, ইঙ্কের বইগুলোকে ব্রেলে করে নিতে হয়, তার জন্য রিডার প্রয়োজন হয়, পরীক্ষার সময় রাইটার খুঁজতে বেরোতে হতো। যখন জেনারেল স্কুলে গেলাম, ক্লাস 8 পর্যন্ত তো ব্রেলে পড়াশোনা করলাম, তখন কোনো খুব একটা সমস্যা না, কিন্তু যখন জেনারেল স্কুলে ভর্তি করে দিল কুচবিহারে সিস্টার নিবেদিতা গার্লস, তারপর সুনীতি একাডেমি গার্লস, ওগুলোতে তখন আমাদের একটু ট্যাব ছিল কি, রাইটার জোগাড় করতে হতো।
1: ও ক্লাস 8 পর্যন্তই কি বেলে পড়াশোনা
0: হ্যাঁ,
1: করা যায়?
0: এটুকু আমাদের, মানে আমাদের সময় এটুকুই ছিল।
1: আচ্ছা, আর এখন বোধহয় পুরোটাই করা যায় নাকি?
0: না, এখন কিছু কিছু স্কুল আছে যারা 12 পর্যন্ত ক্লাস করায়, কিন্তু বোর্ডের যে এক্সামগুলো সেগুলো বাইরে গিয়ে সবাইকেই দিতে হয়। আমি NIVH-এও এটাই দেখেছি যে ওরা স্কুলে ক্লাস করে কিন্তু পরীক্ষা বাইরে গিয়ে দেয়।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা করতেই হয়।
1: আর এর সাথে সাথে আর কি কি করেন আপনি?
0: এর সাথে পড়াশোনার সাথে সাথে ছোটবেলায় সবাই যেমন শেখে স্পেশাল স্কুলগুলোতে, গান, আবৃত্তি, খেলাধুলা সমস্ত কিছুই শিখতাম, গানের কিছুটা কোর্স করেছি, তবে আমার যেন মনে হয় আমি গান খুব একটা ভালো পারি না, এটাই মনে হয় বলে আমি খুব একটা গান করি না, খুবই কম করি কোথাও প্রয়োজন হলে, তাছাড়া আবৃত্তি করি বেশিরভাগ। আর আমার হাজব্যান্ড তো ভালো লেখেন, হয়তো ওনার লেখাগুলোই মাঝে মাঝে আবৃত্তি করি, এছাড়া অন্যান্য লেখকদের কবিতাগুলো আবৃত্তি করি। এই তো, আর সেই সঙ্গে আমার কাজ তো আছেই, যেটা আমার প্রফেশন সেটা আছে।
1: কি প্রফেশন?
0: প্রফেশন হচ্ছে আমি সর্বশিক্ষা মিশনের একজন কর্মী দীর্ঘদিন ধরে, 2005-এর নভেম্বরে এই কাজটা আমি পেয়েছি। আর আমি তো শিলিগুড়িতে থাকি, কাজ করি এখান থেকে অনেকটা দূর, ঘন্টা দুয়েকের রাস্তা বিধাননগর সাইকেল। সেখানে যত সরকারি জেনারেল স্কুল আছে, সেখানে এখন বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে তারা পড়াশোনা করে, তাদের পড়াশোনাটা যাতে একটু সহজভাবে করতে পারে, যাতে স্পেশাল স্কুলে না গিয়ে জেনারেল স্কুলেই পড়লো, বাড়ি বাড়ি গেল, মায়ের কাছেই থাকলো, এভাবে যাতে তারা পড়াশোনা করতে পারে, এই জন্য সর্বশিক্ষার প্রজেক্ট একটা চলছে, সেখানে আমি কাজ করি, তাদের যতভাবে সম্ভব সহযোগিতা করা। তারপর বিশেষ যে টেকনিক রয়েছে পড়াশোনার জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, সেগুলো শেখানো, তাদের কি প্রয়োজন রয়েছে সুবিধাজনকভাবে পড়াশোনাটা করার জন্য, সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সেগুলো দেওয়া, সর্বশিক্ষা মিশনের কাছ থেকে নিয়ে এই কাজগুলো করি। পুরো বিধাননগর সার্কেলটাতে আমাকে কাজ করতে হয়, কখনো এসকর্ট পেলাম তো কাউকে নিলাম সাথে, আর যখন পেলাম না একাই করলাম, কখনো সহকর্মীদের সহযোগিতা নিয়ে নিই, এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি আর কি।
1: বেশ, তাহলে আপনি যে কাজ করছেন সর্বশিক্ষা মিশনে, ছেলে এবং মেয়েদের মধ্যে একটা প্রতিবন্ধকতা থাকে, প্রতিবন্ধকতা বলছি মানে তা না, মানে একটা সমস্যা থাকে কি, মেয়েদের শারীরিক দিক দিয়ে আমরা কিন্তু ছেলেদের থেকেও অনেক বেশি শক্তিমান, আমাদের মনে হয় যেটা, কারণ কি আমরা অনেক কিছু সমস্যা কাটিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আপনার আরো একটা সমস্যা রয়েছে, তো সেই রকম যে মেয়েদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে কি সেরকম অর্থে কিছু বাধা হয়ে দাঁড়ায়নি?
0: প্রথম প্রথম তো হয়, যখন কিছু শুরু করি, যখন কাজে জয়েন করি সর্বশিক্ষাতে, প্রথম আমি কুচবিহারে পেয়েছিলাম দিনহাটা এরিয়াতে, সেখানকার যে কোনেটা ছিলেন, সেই দিদি, উনি মহিলা ছিলেন, তো উনি বলেন তুমি এত কম বয়সে এইসব বর্ডার এরিয়াতে কাজ করবে, যেহেতু বাংলাদেশ কাছেই, তো তুমি এখানে করতে পারবে না, শিলিগুড়ি চলে যাবে। তো প্রথমেই ওখানে পাশ করলাম ইন্টারভিউতে, কিন্তু ওখানে আমাকে করতে দেওয়া হলো না, শুধুমাত্র মেয়ে, আর দৃষ্টিহীনতা একটা কারণ, আর বয়সটা কম ছিল। বলো যে কখনো যদি তুমি কোথাও হারিয়ে যাও আমি খুঁজে পাবো না, এই
1: হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই হয়, তুমি তো মেয়ে, মেয়ে বলে এটা হচ্ছে না, এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে তাহলে আরো বেশি বেশি করে বাধা হয়ে দাঁড়িয়েছে,
0: দৃষ্টিহীনতার জন্য আরো বেশি বাধা। তারপরে শিলিগুড়িতে অবশ্য হলো, খুব সহজ ভাবে হয়ে গেল কাজটা। হয় অনেক সময় ভয় পাই যখন গ্রামাঞ্চলে যাই, ফাঁকা জায়গায়, হয়তো আমার এসকর্ট যে থাকে সে তো জেন্টস থাকে না, মেয়েদেরকে নিই সাধারণত, এবার দুটো মেয়ে একদম গ্রামে ঢুকে গেছি, কোনো ভ্যানে টোটোতে অনেক ভেতরে চলে যাই, তখন ভয় একটু হয়, তো সবার সাথে যোগাযোগ করি আর কি। মাঝে মাঝে যে একেবারেই ভয় পাই না তা না, তবে কঠিন কোনো সমস্যা ঈশ্বরের কৃপায় এখন পর্যন্ত আসেনি।
1: আচ্ছা আচ্ছা,
0: কাটিয়ে উঠতে পেরেছি আর কি।
1: হ্যাঁ সেটাই, একটা মানে কোনো এক শুভ শক্তি, মানে বিশেষ শুভ শক্তি সবসময় যেন রক্ষা করে যাচ্ছে।
0: একদম, আর সেই সঙ্গে মনের জোর,
1: হ্যাঁ, এটা তো এক

0: একটা বড় অস্ত্র যাকে বলে, এটা সকল মানুষেরই একটা বড় অস্ত্র, মনের জোর। মনের জোর থাকলে সব কাজই মানে পারছি না কিন্তু করে ফেলতে পারবো, এরকম টাইপের আর কি ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আর কি কি করে?
1: আর তো ঘর কোনা কাজ যেগুলো সব মেয়েকেই করতে হয়, নিজের কাজ আমি নিজেই করি। অনেকেই যেমন কোনো কাজের লোক রাখে, আমার আবার সেটা পোষায় না কারোর কাজকর্ম করাটা। রেখেও দেখেছিলাম খুব একটা পছন্দ হয় না, আমি নিজে নিজের ঘরের কাজকর্ম করে সময় মতো বেরিয়েও যাই কাজে, কোনো সমস্যা হয় না।
0: আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে ছোটবেলায় তো আপনি বাবা মার ভীষণ আদরের ছিলেন, ভাই বোনেদেরও সকলের আদরের ছিলেন, তো সেই রকম বিশেষ কোনো ঘটনা?
1: তেমন ঘটনা বলতে
0: বেশ আনন্দের, বেদনাদায়ক তো একটা আছে, কিন্তু সে মানে দুটোই একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন।
1: আনন্দের বলতে, আমার যখন মাধ্যমিকে আমার রেজাল্ট হলো, এটা একটা আমার মনে আছে, আমাদের পাড়ায়, আমি যে পাড়ায় থাকতাম, শিব মন্দিরের একটা পাড়া বিধানপল্লী, সেখানে আমার আগে কোনোদিনও মাধ্যমিকে কেউ ফার্স্ট ডিভিশনে পাস করেনি।
0: আচ্ছা,
1: কোনো ছেলে মেয়ে। তো আমার রেজাল্ট তখন কি হতো, ওই মাধ্যমিক বোর্ডে কিছুটা জানা যেত আগে থেকে, কিছু যারা ছিলেন আর কি ওখানে কাজকর্ম করতেন, এরকম একটা কাকু এসে বললো। তো সবাই এত খুশি হয়েছিল, আমার ভাই বোনরা তো মানে, আমার ভাই তো পাগলের মতো চিৎকার করে করে সবাইকে বলছে ওই গোয়ালে উপর উঠে, যে আমার দিদি এইবার প্রথমবার ফার্স্ট ডিভিশনে পাস করেছে আমাদের পাড়ায়। আর আমার ভাই বোনেরা প্রত্যেকে আলাদা আলাদা গিফট নিয়ে এসেছিল আমার জন্য, বাবা মা তো দিয়েই ছিল, আর ভাই বোনেরাও এই বিষয়টাকে ভীষণ ভাবে সবাই সেলিব্রেট করেছিল, এটা মনে আছে। তারপর আমি যখন পড়াশোনা শেষ করে যখন আমি দেরাদুনে গেলাম, একটা তো বিশেষ প্রশিক্ষণের দরকার হয় স্পেশাল টিচার হতে গেলে, শুধু নিজে স্পেশাল হলেই হয় না, তো ওই ট্রেনিংটা যখন আমি যাই, আমি তখন শুধু আমার বাড়ির লোক না, পাড়ার লোকেরা পর্যন্ত আমাকে সবাই এসে যতভাবে সম্ভব উৎসাহিত করেছে, বিভিন্ন ভাবে গিফট দিয়ে ভরে দিয়েছে, মানে
0: মানে আদরে ভালোবাসায় ভরে গেছে একেবারে।
1: আবার যখন রেজাল্ট হলো ঠিক সেই অবস্থা, যেমন বাড়ির লোকেরা তেমনি পাড়ার লোকেরা, আমি অন্যান্য মানুষদের যখন দেখি, আমার মতো ছেলে মেয়েরা অনেক কষ্ট আছে এখন, অনেক বাড়িতে গিয়েও দেখি, তখন আমার ভীষণ কষ্ট হয়, আর তাদের বাবা মাদেরকে আমি উৎসাহিত করি। মূলত এই জন্যই এই ফিল্ডে আমাকে আমার কোনেটা নিয়েছিলেন, যে আমি যেন অন্যদেরকে উৎসাহিত করতে পারি, বাবা মাদেরকে, যে এই ছেলে মেয়েরা ফেলনা নয়, অবহেলার নয়, এদেরকে যদি একটু ভালোবাসা দিয়ে, এদের যদি একটু সহযোগিতা করি, তাহলে ওরা অনেকটা এগিয়ে যেতে পারে। এই জন্যই আমাকে কোয়েন্টা নিয়েছিলেন এবং বলেও ছিলেন যে তুমি এই কাজটা করো এবং সবাইকে উৎসাহিত করো। তো আমার কাজটা একটু টাফ হলেও করে যাচ্ছি আনন্দের সঙ্গে।
0: আর মায়ের হাতের কি খেতে ভালো লাগে, আর আপনার কোনটা খেতে ভালো লাগে?
1: আমি তো নিরামিষ বেশি ভালোবাসি আমিষের চাইতে, আর আমার মা এখন তার অনেকটা বয়স আছেন, কিন্তু শুধু নিজেরটুকু যেটুকু করা সেটুকুনি করতে পারেন দৈনন্দিন কাজকর্ম, নিজেরটুকু। আর
0: মানে কোনটা বেশি পছন্দের, কোন খাবারটা?
1: আমার মা প্রত্যেকটা রান্না ভীষণ ভালো করতেন, এবং ওই যে পিঠে পায়েস বানিয়ে দিতেন, আমি যখনই বাড়িতে আসতাম আমি খুব ভালোবাসতাম খেতে, তো মা খুব যত্ন বানিয়ে দিতেন। প্রত্যেকটা রান্নাই আমার মায়ের ভীষণ ভালো, এখন মায়ের মতো করার চেষ্টা করি, এখনো মাকে ফোনে জিজ্ঞেস করে আমি অনেক রান্না করি।
0: আচ্ছা,
1: আর কিছু শাশুড়ি মায়েরও রান্না শিখে নিয়েছে ওনার কাছ থেকে।
0: আচ্ছা আচ্ছা, আর আপনি কোনটা বেশি ভালো বানান?
1: আমি যে কোনটা বেশি ভালো বানাই, তো যারা খায় তো তারাই বলতে পারবে।
0: ও আচ্ছা আচ্ছা, তো এরপরে চলে আসছি আপনার বৈবাহিক জীবন সম্পর্কে। আপনি যে জীবন সঙ্গী পেলেন সেই ব্যাপারটা, তার আগে বলি যে আপনি তো ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করেছেন, তো তারপরে কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করলেন, কোথা থেকে করলেন?
1: আমি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, আমি কুচবিহার কলেজেই পড়াশোনা।
0: কোন বিষয়?
1: আর্টস ছিল আমার, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এগুলোই ছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: পাস করেছি ওখানে কুচবিহার কলেজে।
0: আচ্ছা, তারপরে আপনি যে জীবন সঙ্গী হিসেবে যাকে পেলেন তার সম্পর্কে একটু বলুন।
1: আমি ওনাকে, আমি যেখানে পড়াশোনা করতাম সেখানে দুটো হোস্টেল ছিল, একটা গার্লস হোস্টেল, একটা বয়েজ হোস্টেল, তো এনারা বয়েজ হোস্টেলে থাকতেন, তো সেই সময় ওদের আসা যাওয়া থাকতো, কিছু কিছু প্রোগ্রাম আমাদের সঙ্গে থাকতো, যেমন খাওয়া দাওয়া, প্রেয়ার মিটিং, কালচারাল প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি একসঙ্গে ছিল। তো তখন দেখতাম ওর পারফরমেন্সগুলো, সেগুলো আমাকে মুগ্ধ করতো,
0: মানে শুনতেন।
1: হ্যাঁ শুনতাম, হ্যাঁ হ্যাঁ, কান দিয়ে দেখতাম আর কি, শুনতাম তো ভালো লাগতো। তারপর তো আমরা জানিয়েছিলাম বাড়িতে, স্কুলেও সবাই জানতো, তারপর বাড়িতে জানিয়েছিলাম, বাড়িতেও উৎসাহিত হয়ে আমাদের দুজনকে এক করে দিয়েছে আইনি মতে।
0: আচ্ছা আচ্ছা, তারপরে ছেলে মেয়ে?
1: ছেলে মেয়ে আমরা নিইনি, কারণ নিজেদের এত বেশি সমস্যা, যেহেতু ব্লাইন্ডনেসটা অনেক ছোট, আমার তো অনেক ছোট থেকে, আর ওনার তো বাই বার্থ। তো ছোটবেলায় একটা জিনিস জেনেছিলাম কি, যে যারা নাকি এরকম দৃষ্টিহীনতার মধ্যে থাকে তাদের ছেলে মেয়ে হতে পারে, হলেও হতে পারে দৃষ্টিহীন, নাও হতে পারে বা আংশিক দৃষ্টিহীনও হতে পারে। তো আমরা চিন্তা

0: যে আমরা দুজনেই যেহেতু বাইরে যাই, কাজকর্ম করি, আমাদের যদি ওই রকম একটা সন্তান জন্মায় তো আমরা নিজেদেরাই তো সমস্যার মধ্যে আছে। আমার একটা সমস্যা যুক্ত মানুষ নিয়ে আসব না হলে খুব ভালো, কিন্তু যদি হয় ওরকম তাহলে তার চাপটা আমার ফ্যামিলিতেই পড়বে, আমার শাশুড়ি মাকে, আমাদের জন্য অনেক বেশি আরো।
1: তারপরে তো সেই মানুষটিও তো সমস্যাগ্রস্ত।
0: হ্যাঁ, সব চিন্তা করে আমরা বললাম যে না, আমাদের দরকার নেই, অনেক ছেলে মেয়েকে নিয়ে আমরা কাজ করছি, ওরাই আমাদের সন্তানের মতো।
1: আচ্ছা, তো বেশ, তো এবারে একটু গান শুনবো।
0: গান আসলে করি না প্রায়, তো খ্রিস্টান মিশনে স্কুলে বিভিন্ন রকম গান শেখাতো আমাদেরকে, যে গানগুলো প্রেয়ার মিটিং এ হতো সেগুলো এখনো করি আর ভালোও লাগে আমার। আর খ্রিস্ট ধর্মটাকে আমি আপন করে নিয়েছি, তো একটা খ্রিস্টীয় সঙ্গীত শোনাই হবে, খুব ছোট্ট চেষ্টা করি, আসলে আমি কোনো গানই খুব একটা পারি না।
1: নিশ্চয় নিশ্চয়, কোনো সমস্যা নেই,
0: ছোট্ট করে শোনাচ্ছি।

0: আচ্ছা, এই তো শুনলাম, ভালো লাগলো। আর এরকমই আপনি কি মানে বাইবেলের গান, বাইবেলের শ্লোক এসব পড়ে পড়েই বড় হয়েছেন নাকি?
1: হ্যাঁ, আছে প্রচুর বাইবেল আমার সঙ্গে, অনেক আছে, ঘরেই আছে।
0: আচ্ছা আচ্ছা, মানে অনেক সময়ই হয় যে আমরা হয়ে যাই আর কি, যে ধর্মের মানে কি খ্রিস্টীয় স্কুলে পড়াশুনো করে সেই ধর্মের বইপত্র পড়তে পড়তে আমরাও তার অনুরাগী হয়ে উঠি একরকম। সেই
1: আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে।
0: হ্যাঁ, আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই বলে কিন্তু আমি খ্রিস্টান হয়ে যাইনি, কিন্তু খ্রিস্ট ধর্মটাকে আমরা ভালোবেসে ফেলেছি এই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনার জীবনের এই যে স্ট্রাগল পিরিয়ডের কথা আপনি আমাদের শোনালেন, আপনার আনন্দের কথা শোনালেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমি সৌমিতা আঢ্য শিলিগুড়ির সুভাষপল্লী অঞ্চলে চলে এসেছিলাম। আজ আমার সঙ্গে ছিলেন পপি সাহা পাঁচা মহাশয়া। উনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, ছোটবেলায় বিশেষ অসুখে সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে উনি যে আবারও স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, এই যে উত্তরণের কথা, সেই উত্তরণের কথা আমরা শুনে নিলাম। আবারও কোনো দিন আবারও কোনো উত্তরণের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক 4:30। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন উত্তরণ, পপি সাহা পাঞ্জার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঢ্য, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে স্যাক্সোফোন শিল্পী সমুদ্র নীল চট্টোপাধ্যায়।

শুরু হচ্ছে অনুষ্ঠান লঘু যন্ত্র সঙ্গীতের স্যাক্সোফোন, শিল্পী সমুদ্র নীল চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে স্যাক্সোফোন, শিল্পী সমুদ্রনীল চট্টোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান জওয়ান ভাইদের জন্যে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

ওহে অন্তর তং মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসুর শয়ন তব। গতকাল আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন আমরা পালন করলাম, শুরু হয়ে গেল কবিপক্ষ। এখন থেকে গোটা মাসটাই আমরা রবি ঠাকুরকে নিয়েই থাকব, বিভিন্ন অনুষ্ঠানে তার গানে, কবিতায়, নাটকে, বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে আমরা তাকে স্মরণ করব, তাকে নমন জানাব। শুরু করলাম তার চরণে প্রণাম জানিয়ে আজকের আনন্দধারা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আপনারা ফোন করুন এই নাম্বারে 9434076705। আমরা চলে যাই আমাদের প্রথম গানে। প্রথম গানটির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানে সরাসরি আমাদেরকে ফোন করতে ডায়াল করতে হবে যে নম্বরটি 9434076705। আবার বলছি 9434076705 এই নম্বরে। তো যে কথায় আমরা ছিলাম সেটি হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নিয়ে। গতকাল অর্থাৎ 9 মে তাঁর জন্মদিন মহাসমারোহে আমরা পালন করলাম। ইতিমধ্যেই একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, দেখে নি কে আছেন।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, নাম বলুন।
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ, নামটি কি বলুন আপনার?
1: নিতাই দাস।
0: আচ্ছা, নিতাই দাস বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা,
1: আনন্দধারা বহুদিন পর ফোন করতে পেলাম।
0: হ্যাঁ,
1: অনেকদিন তো বন্ধ ছিল, কথা হয়নি আপনাদের সাথে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আমি শুনতাম, নিয়মিতই শুনতাম।
0: হ্যাঁ,
1: তো আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, এবং যেসব গানগুলো বাজান, পুরোনো দিনের গান,
0: হ্যাঁ
1: সেই গানগুলো খুব সুন্দর লাগে। এবং প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের শুনি, এবং সময় পেলে ফোনও করি।
0: হ্যাঁ হ্যাঁ, একদম একদম, অবশ্যই শুনবেন, অবশ্যই ফোন করবেন, ভালো লাগলে আমাদের জানাবেন, এটাই তো আমরা চাই, তাই না?
1: হ্যাঁ নিশ্চয়ই। আর আমাকে একটা অমানুষ ছবির গান শুনিয়ে দেবেন, কিশোর কুমারের কণ্ঠে, কি আশাই বাদী খেলা ঘর।
0: আচ্ছা আচ্ছা, চেষ্টা করছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন আমাদের আজকের আনন্দধারা অনুষ্ঠান। ধন্যবাদ, ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: শ্রোতা বন্ধুরা, দাদার কীর্তি ছায়াছবি থেকে শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এ গানটি। আমাদের ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধু রয়ে গেছেন আমাদের সাথে, দেখি কে আছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি।
0: আচ্ছা, নামটা নামটা বলুন।
1: সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: এই তো অনেকদিন পরে শুরু হলো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কথা বলা
0: একদম।
1: অনেকদিন মনে হয় বিধানসভার ভোটের জন্য বন্ধ ছিল, তাই না?
0: আপনি কেমন আছেন বলুন।
1: এই তো আমি তো খুব অসুস্থ ছিলাম, পরে
0: আচ্ছা
1: গিয়ে হাত ভেঙে

0: ছিল,
1: আচ্ছা
0: এবারে
1: আচ্ছা
0: আমার মেয়ে দেখাশোনা করছে।
1: আচ্ছা
0: এখন তো হাতে জোর পাই না, কর্মস্থে গিয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়েছিলাম। তারপরে হঠাৎ ব্যথা খুব, তারপরে হাসপাতালে গেলাম, মেয়েকে খবর দিলাম, তারপরে এক্স রে করলো। এক্স রে করার পরে যে রিস্টের যে হাতটা সেটা ভেঙে গিয়েছে।
1: আচ্ছা আচ্ছা, সাবধানে থাকুন, হ্যাঁ সুস্থ থাকুন।
0: আমার মেয়ে নাতি ওরা ইচ্ছে সব এগুলো করলো,
1: হ্যাঁ হ্যাঁ
0: দৌড়াদৌড়ি আজও এখনো করে যাচ্ছে সব কাজ কর্ম।
1: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, আপনার সঙ্গে কথা বলে। কেমন আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন আর ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ,
0: প্রত্যেকদিনই শুনি,
1: একদম একদম, সুস্থ থাকবেন। আচ্ছা নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমাদের একজন শ্রোতা বন্ধু নিতাই দাস বীরভূম থেকে আমাদের অনুরোধ করেছিলেন কিশোর কুমারের কণ্ঠে একটি গান, আনন্দ আশ্রম ছায়াছবি থেকে, এখন তাঁর জন্যই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705, 9434076705 এই নম্বরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আমরা সকলেই জানি 1861 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ, এবং তার প্রয়াণ দিবস 1941 খ্রিস্টাব্দে 22শে শ্রাবণ। তিনি যেমন ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও একজন মহান দার্শনিক, তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। ইতিমধ্যেই একজন শ্রোতাবন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ, কে বলছেন, আপনার নাম?
1: হ্যাঁ দিদি,
0: হ্যাঁ
1: বিকাশ বলছি, আমি মিডলগঞ্জ ব্লকে রানীরহাট থেকে।
0: বিকাশ
1: বলেন? বিকাশ,
0: আচ্ছা কেমন আছেন বলুন। নমস্কার আপনাকে।
1: নমস্কার, আপনাদের দপ্তরের কর্তৃপক্ষদের সকলকে নমস্কার।
0: একদম একদম, কেমন আছেন বলুন।
1: আছি, খুব ভালো আছি। আমাদের ভাস্তি জামাই এলেন, ভাইরা ভাইয়ের মেয়ে জামাই, আমার মেয়ে জামাই এখন এই বাড়িতে এলেন, আপনাদের ওই আকাশবাণীর কাছের বাড়ির লোক।
0: আচ্ছা আচ্ছা, আপনি অনুষ্ঠান শুনছেন আমাদের আজকের আনন্দধারা?
1: হ্যাঁ
0: হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, ফোন করার
1: বাংলা গান শোনাবেন দিদি?
0: হ্যাঁ, বাংলা গানই শুনছেন আপনি, আমরা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানই চালাচ্ছি, ঠিক আছে?
1: এটা খুব ভালো গান শোনাবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন,
1: সকলে ভালো থাকুক।
0: হ্যাঁ,
1: সময় হোক, সবার জীবন ঈশ্বর মঙ্গল করে তুলুক।
0: একদম একদম,
1: ঠিক আছে,
0: আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
1: হ্যাঁ, সকলে সুস্থ থাকুক।
0: হ্যাঁ, নমস্কার। আচ্ছা, চলে যাব আমাদের পরের গানে। পর শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম জয় জয়ন্তী।

রবীন্দ্রনাথকে গুরুদেব বা কবিগুরু অথবা বিশ্বকবি যে নামে ভূষিত করা হয় তার কারণ তো আপনারা জানেন অপরিসীম। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 14টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন রয়েছে। তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয় তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান, যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত রয়েছে। চলে যাই আমাদের পরের গানে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম সাপ মোচন।

আনন্দধারা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আমাদের হাতে খুব স্বল্প সময় রয়েছে, যেটা আজ না বললেই নয়, আজ মাতৃদিবস। মা দিবস বা মাতৃদিবস, এটি একটি সম্মান প্রদর্শনজনক অনুষ্ঠান যা মায়ের সম্মানে এবং সমাজে সকল মায়েদের জন্য উদযাপনের দিন। প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবার বেশিরভাগ জায়গায় মা দিবস পালিত হয়। এটি বিশ্বের অনেক অংশে বিভিন্ন দিনে পালিত হয়, তবে সাধারণত মার্চ অথবা মে মাসে পালন করা হয়। সকল মায়েদের

জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে। নমস্কার।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল জলপাইগুড়িতে 34.3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ট্যাডংয়ে 25.4 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ লাভা 4 সেন্টিমিটার, গ্যাংটক 2, মালদা 2 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে দিনের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। আবহাওয়ার একটি সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে দু একটি স্থানে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মেনি প্লেসেস ওভার সিকিম, অ্যাট 1 or 2 প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। Yesterday's highest temperature maximum of 34.3 degree centigrade was recorded at Jalpaiguri in the plains and 25.4 degree centigrade at Tadong in the hills of the region. Chief amount of rainfall received Lava 4 cm, Gangtok 2 cm, Malda 2 cm. Weather forecast for next 7 days. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over all the district of South Himalayan West Bengal. Light to moderate rain or snow very likely to occur at 1 or 2 places over Sikkim. Weather warning for next 7 days. Thunderstorm with gusty wind 40-50 km per hour and lightning very likely to occur at 1 or 2 places over all the districts of South Himalayan West Bengal. That concludes for weather today. Please stay tuned with us. Our next announcement in Bangla.

আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের ঘোষণা। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী। সন্ধ্যে 6:05 গানের ভেলা, 7:00 বিশেষ জয়মালা, 7:45 সাজ আওর আওয়াজ, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ধলতি যায় রাত। এখন শুনবেন 711 kHz আকাশবাণী শিলিগুড়ির আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:05 লোক পরম্পরায় কীর্তন, শিল্পী রাধারানী দেবী। 6:40 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া, শিল্পী নিরুপমা রায়। 7:05 শুনবেন ডুয়ার্স তর্পণ, 8:00 সুস্বাস্থ্য, শিশুদের টিকাকরণ,

নিয়ে কথা বলবেন ডক্টর রুমি বিশ্বাস। তার সঙ্গে কথা বলেছেন তাপসী দেব। 8:30 আধুনিক গান, শিল্পী রবীন্দ্র জৈন। 9:15 গাজল শঙ্কর মহাদেবানের কণ্ঠে। 9:30 শিক্ষাঙ্গন থেকে। 10:00 রবিবাসরি অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী বীণা শুনবেন বিদ্যান ডি শ্রীনিবাস। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। এখন জানিয়ে দিচ্ছি আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। রবিবার 10 মে 2026 দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশারি মোড় রাস্তার এই অংশে মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH-10 শালুয়াড়া সড়কের অংশে নির্মাণ কাজ চলছে, গাড়ির গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দর গাড়ি যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। শিব কিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সিকিম ও কালিম্পং থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন। আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের ট্রাফিক বুলেটিন, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকপরম্পরা কীর্তন, শিল্পী রাধারানী দেবী।

ভগবান দেবগণকে আশ্বাস দিয়ে বললেন, আমি অচিরাত কংসভগ্নী দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে দুষ্ট কংসকে নিধন করব। কংস এই দৈববাণী শুনে তার ভগ্নী ও বসুদেবকে কারাগারে আবদ্ধ করলেন। ভাদ্র কৃষ্ণ অষ্টমীর অর্ধ নিশীতে কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

আমার মায়াতে দাড়িগণ নিদ্রিত, দ্বার মুক্ত। তখন বসুদেব সদ্যজাত পুত্রকে লয়ে চলেছেন বৃন্দাবনে। বসুদেব যমুনার তীরে এসে ভাবছেন, কি করে যমুনা পার হব।

হায় হায়, এ কি সর্বনাশ করলাম! বসুদেব কাঁদতে লাগলেন। তখন ভগবান ভেসে উঠলেন যমুনার জলে। অমনি তাড়াতাড়ি পুত্রটিকে কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে। বসুদেব গিয়ে দেখছেন যশোদার কোলের কাছে সদ্যজাত এক কন্যা। তখন বসুদেব নিজ পুত্রটিকে রেখে কন্যাটিকে নিয়ে এলেন কংস কারাগারে।

এই দৈববাণী শুনে কংস চিন্তা করছেন কি করে ওই শিশুটিকে হত্যা করা যায়। জন্মলীলা হতে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত মাধুর্য লীলা সমাপ্ত করে অক্রূরের রথে গেলেন মথুরায় এবং কংসকে ধ্বংস করে মথুরার রাজ সিংহাসনে বসলেন শ্রীকৃষ্ণ। নন্দরাজ ভবন। মা যশোমতীর প্রেম বাৎসল্য স্নেহে শশিকলার ন্যায় বেড়ে চলেছেন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ।

পূর্ব রাগ, সঙ্গ হয় নাই, অথচ শ্রবণে দর্শনে পরস্পরের মিলনের যে আকাঙ্ক্ষা উৎপত্তি হয় তাহাই পূর্ব রাগ। সেই অনুরাগের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীমতী রাধারানী। একদিন গোচারণে গিয়ে শ্রী গোবিন্দ বিষণ্ন মুখে বসে আছেন, তাই দেখে সুবল বলছেন, হাই কানাই, তোর কি হয়েছে?

শ্রী গোবিন্দ আজ দান লীলা খেলবেন বলে দানি সেজে দাঁড়ায় বাঁশি বাজালেন। এদিকে রাধারানী বাঁশি শুনে সখী সঙ্গে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয়ের ছলে চলেছেন, সঙ্গে বড়িমা।

আর একদিন গোচারণ হতে ফেরবার সময় পথে রায়কে সংকেত করলেন শ্রীকৃষ্ণ। শ্রী গোবিন্দের কথা মতো সখীগণ সঙ্গে রাধারানী কেশর কুঞ্জে শয্যা সাজায়ে সারা নিশি বসে রইলেন।

0: তখন ললিতা বলছেন, ওই দেখ তোর প্রাণবল্লভ আসছে। রাধারানী বলছেন, আমার কুঞ্জে প্রবেশ করবার আগে আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিতে বল।
1: নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাজে ভেল মদন।

রাধার দয়া হলো না দেখে শ্যামনাগর কুঞ্জ হতে কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন সুখ বলছেন শাড়িকে, শাড়ি, এই রাধার মনোগান করো তুমি।

দূতী চলে যাচ্ছে দেখে গোবিন্দ বলছেন, ও দূতী, আমি যে এখানে। ললিতা বলছেন, কে কে তুমি আমার শুভযাত্রায় বাধা দিলে?

রাধারানীর মনের অভিলাষ, আজ মিলন কুঞ্জে গিয়ে গোবিন্দ সঙ্গে ঝুলন দোলায় বিলাস করবেন। তাই বিরল কুঞ্জে বসে সখী সঙ্গে রাধারানী গোবিন্দের রূপের কথা বলছেন।

0: সখীগণ আনন্দে ঝুলন দোলা দোলাচ্ছেন।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোক পরম্পরায় কীর্তন, শিল্পী রাধারানী দেবী, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী নিরুপমা রায়, শিল্পীর সঙ্গে তবলায় অনিন্দ সিংহ নিয়োগী, দোতরায় গণেশচন্দ্র সিং, বাঁশিতে নরহরি রায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী নিরুপমা রায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী নিরুপমা রায়। শিল্পীর সঙ্গে তবলায় ছিলেন অনিন্দ্য সিংহ নিয়োগী, দোতারায় গণেশচন্দ্র সিংহ, বাঁশিতে নরহরি রায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং মোবাইলের মাধ্যমে নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন আলিবাবা ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন হাম আপকে হ্যায় কন ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং এসপি বালা সুব্রহ্মণ্যমের কণ্ঠে এই গানটি, সঙ্গীত পরিচালনা।

লোক রাম লক্ষ্মণ। এবারের গানটি শুনবেন এক দুজে কে লিয়ে ছায়াছবি থেকে, লক্ষ্মীকান্ত পেয়ারিলাল সঙ্গীতকার এবং গেয়েছেন লতা মঙ্গেশকর এবং এস পি বালা সুব্রহ্মণ্যম।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ ও পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তাকর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
1: তেলেঙ্গানায় হায়দ্রাবাদ কে হাজারো নৌজবানোকে রোজগার কা মাধ্যম বনেগা। ইহা বননে ওয়ালি গাড়িয়া মশিনারি, ইহা নগলে ওয়ালে ফুড প্রসেসিং উদ্যোগ, ইয়ে তেলেঙ্গানা কে শ্রমিকো অর কিসানো কো ভি সশক্ত করেঙ্গে। আব হাম আপনি উস বিরাসত কো ফির সে সশক্ত কর রহে হ্যায়। ওয়ারাঙ্গল কা পিএম মিত্র পার্ক দেশ মে টেক্সটাইল ক্রান্তি কো গতি দেগা।
0: এর পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-টির গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদি হায়দ্রাবাদের মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
1: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं।
0: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60-এ পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবরকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা

এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইনশৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেবার পদ্ধতি, বিপর্যয়ের মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী সাত দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2-3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দুদিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চৈন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন কাজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চৈন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরে বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় রাশিয়ার হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 204 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 19 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান করেছে। আইপিএলের অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।
খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।

0: Benedict.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।

এখন জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz রাত 8টায় শুনবেন হাওয়া মহল। 8:15 অনুষ্ঠান চিত্রলোক, রাত 9টায় আপকে লিয়ে 9:30 আজ কে ফানকার, রাত 10টার অনুষ্ঠান ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত,

711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। রাত 8টার অনুষ্ঠান সুস্বাস্থ্য। শিশুদের টিকাকরণ নিয়ে কথা বলবেন ডক্টর রুমি বিশ্বাস। তার সাক্ষাৎকার নিয়েছেন তাপসী দেব। রাত 8:30 আধুনিক গান, শিল্পী রবীন্দ্র জৈন।

রাত 9:15 অনুষ্ঠান গজল, শিল্পী শঙ্কর মহাদেবন। রাত 9:30 শুনবেন শিক্ষাঙ্গন থেকে। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক বীণা, শিল্পী বিদ্বান ডি শ্রীনিবাস। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: শেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তাঁর সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন, কংগ্রেস ও বিজেপি তার সমালোচনায় সরব। বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তালকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। আজ সেই বিস্তারিত খবরে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 দিন বসছে মন্ত্রিসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতিম। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল প্রশাসনিক বৈঠকে বসছেন। পরপর 3টি বৈঠকে তিনি যোগ দেবেন বলে খবর। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক হবে। এরপর জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নির্বাচনের জন্য গত 2 মাস স্থগিত থাকা প্রকল্পের কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নাথ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী আজ নবান্ন চত্বর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বেঙ্গালুরুতে আজ এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। শ্রী মোদী বলেন, গত 10 বছরে দলীয় নেতাকর্মীরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন তারই ফল হল এই জয়।
1: सिर्फ 10 साल पहले यानी पिछले 1 चुनाव के पहले बंगाल में हमारे सिर्फ 3 MLA थे, आज वहां 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है।
0: তৃণমূল কংগ্রেসের আমলে তপশিলি শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব বর্ধমানের জাহের থানে আজ সকালে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাংবাদিকদের বলেন, রাজ্যে যেসব ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। যেসব আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এক মঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা আজ সাংবাদিকদের বলেন, মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না, কারণ সকলেই জানেন তার নীতি হল হিংসা এবং ভয়ের পরিবেশ তৈরি। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও কটাক্ষ করে বলেছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই মমতা ব্যানার্জির এই আবেদন। রাহুল গান্ধীকে ইন্ডি জোটের নেতা হিসেবে মেনে নিলেই তৃণমূল কংগ্রেসকে সমর্থনের বিষয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। বাম দলগুলি আগেই এই প্রস্তাবের সমালোচনায় সরব হয়। রাজ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর আজ নিজের বিধানসভা কেন্দ্রে অভিনন্দন যাত্রা করেন খড়গপুর সদর বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। বিকেলে খড়গপুর শহরের কৌশল্যা মোড় থেকে চাঁদমারি হসপিটাল পর্যন্ত বর্ণাঢ্য মিছিলে পা মেলান দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। আলিপুরে রাজ্যের অতিথিশালা সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হিসেবে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে আজ বৈঠকে বসে রাজ্য প্রশাসন। এই ভবনের নিরাপত্তাও খতিয়ে দেখেন।

0: কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। তবে মুখ্যমন্ত্রী এই ভবনেই থাকবেন কিনা এখনও তা চূড়ান্ত হয়নি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তালকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে পি প্রমোদ অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। অন্যদিকে নবনীত মিত্তাল নিযুক্ত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক পদে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মরত সহকারী সচিব পবিত্র চক্রবর্তীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পাঠানো হয়েছে। নবান্নর তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে তাকে কোচবিহারের পরিবহন ভবনে নিযুক্ত করা হচ্ছে। রাজ্য সরকার 7 জন WBCS এক্সিকিউটিভ আধিকারিককে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র ডেপুটি সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এই 7 আধিকারিক হলেন সম্রাট চক্রবর্তী, অমর্ত্য চক্রবর্তী, অয়ন দত্তগুপ্ত, রাজর্ষী নাথ, সুরজিৎ রায়, প্রমিত দাস ও দীপ ভাদুরী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে আরও কিছু তথ্য পেয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। বালি টোল প্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল, সেই ইউপিআই তথ্যকে সূত্র করেই অভিযুক্তদের খোঁজ চলছে। তাদের সন্ধানে তদন্তকারী দলের আধিকারিকরা উত্তরপ্রদেশের আগ্রায় গেছেন। এক মাসেরও বেশি সময় ধরে খুনের পরিকল্পনা চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মধ্য কলকাতার এন্টালিতে প্রমোটার তাপস নস্করকে খুনের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ভোলা করকে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থেকে পাকড়াও করা হয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন 5ই মে খুন হন তাপস। ঘটনার পরই নবদ্বীপ থেকে গ্রেপ্তার হয় অন্যতম অভিযুক্ত দীপক দাস। নিহত প্রমোটার তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনার বাগদার পাথুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীরাও এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস নেতা মিহির বিশ্বাসের অভিযোগ, গতকাল বিজেপির বিজয় মিছিল তাঁর বাড়ির সামনে পৌঁছতেই একদল যুবক মিছিল থেকে বেরিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে তারা। যদিও বিজেপির দাবি তৃণমূলের অনেকেই বর্তমানে নব্য বিজেপি হওয়ার চেষ্টা করছে, তারাই এই কাজের সঙ্গে যুক্ত। বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মেটানো, সপ্তম বেতন কমিশন গঠন সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চেয়ে বাম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছে। নবনির্বাচিত সরকার জনকল্যাণমূলক নীতি প্রণয়ন ও কার্যক্রমে দ্রুত উদ্যোগী হবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী ওই চিঠিতে আশা প্রকাশ করেছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামীকাল থেকে এইসব এলাকায় বৃষ্টির পরিমাণ কমবে, তবে আগামী কয়েকদিন তাপমাত্রা 3-4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
1: আগামীকাল থেকে পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে, তবে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি 12 তারিখ থেকে।
0: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ISL ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। ইস্ট বেঙ্গল আগামীকাল ISL ফুটবলে পাঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে। যুবভারতীর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যে আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তাঁর সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন তার সমালোচনায় স্বরূপ কংগ্রেস ও বিজেপি বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন সুস্বাস্থ্য। আজকের বিষয় শিশুদের টিকাকরণ। কথা বলবেন ডক্টর রমি বিশ্বাস। তাঁর সঙ্গে আলাপচারিতায় রয়েছেন তাপসী দেব।
3: শুরু করছি সুস্বাস্থ্য। আজকের বিষয় শিশুদের টিকাকরণ। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর রমি বিশ্বাস। আপনারা প্রত্যেকেই জানেন যে শিশুর মৃত্যুর হার কমাতে এবং শিশুকে সুস্থ রেখে সামাজিক সুস্থ সবল মানুষ হিসেবে এগিয়ে নিয়ে যেতে আমাদের টিকাকরণ অনেকটাই কাজ করে। এ বিষয়ে আপনারা আজ সরাসরি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে কথা বলতে পারেন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন ডক্টর রমি বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
4: ধন্যবাদ।
3: প্রথমেই জানবো যে টিকাকরণ কি এবং কেন।
4: টিকাকরণ হলো এক ধরনের প্রতিষেধক যা কিছু, বিশেষ করে বাচ্চাদের কিছু, যে টিকাকরণের মাধ্যমে কিছু ডিজিজ আছে তাদেরকে প্রিভেন্ট করা যায় বা প্রতিরোধ করা যায়, সেটি টিকাকরণ।
3: আচ্ছা, এই টিকাকরণের তো নিশ্চয়ই নির্দিষ্ট কোনো সময় রয়েছে, কোনো স্কেডিউল নিশ্চয়ই রয়েছে যে এ বয়সে এই যে এই টিকাকরণ করা যেতে পারে, সেগুলো একটু বিস্তারিত শুনি।
4: হ্যাঁ, একটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল রয়েছে যার মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন টিকাকরণ কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে, তার সমস্ত বিবরণ দেওয়া রয়েছে।
3: আচ্ছা, সেগুলো মানে একটি শিশু জন্মের কি পর থেকে?
4: হ্যাঁ, একদম, মানে শিশু জন্মানোর সাথে সাথেই কিছু টিকাকরণ দিয়ে শুরু হয় এবং সেটা শেষ হচ্ছে, এক ধাপের টিকাকরণ শেষ হচ্ছে 5 বছরে এবং কিছু বুস্টার ডোজ তার পরেও রয়েছে।
3: আচ্ছা, একদম জন্মের পরে আমরা টিকাকরণ যেটা করছি সেগুলোর মধ্যে কিছু কিছু আমরা যেমন খুব কমন শুনে আসি যে 2 মাসে ডিপথেরিয়া দেওয়া হয়, হ্যাঁ, পোলিও খাওয়ানো হয় বা হেপাটাইটিস দেওয়া হয়।
4: হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো আমাদের মানে জন্মের সাথে সাথে যেটা আমরা বলি জিরো ডোজ, একদম জন্মের 24 ঘন্টার মধ্যেই আমরা 3টি টিকা দিয়ে থাকি, একটি বিসিজি,
3: আচ্ছা,
4: আর একটি ওরাল পোলিও ভ্যাকসিন, আর হেপাটাইটিস বি। তো জন্মের সাথে সাথেই আমরা বাচ্চাদের টিবির জন্য একটা ইনজেকশন দিয়ে থাকি, সেটি বিসিজি, আর পোলিও রোগের জন্য জানেন সেটা ওরাল পোলিও ভ্যাকসিন, আর এক ধরনের জন্ডিসের জন্য আমরা হেপাটাইটিস বি ইনজেকশনটি দিয়ে থাকি একদম জন্মের সাথে সাথে।
3: আচ্ছা,
4: তারপরেই আমাদের শুরু হয় 6 সপ্তাহে, অর্থাৎ 1.5 মাস।
3: আচ্ছা,
4: তো 1.5 মাসে আমাদের এবার অনেকগুলো কম্বিনেশন ভ্যাকসিন আছে, মানে যেটা আপনি বললেন যে ডিপথেরিয়া, টিটানাস, পার্টুসিস, এর একটা কম্বাইন্ড ভ্যাকসিন রয়েছে যেটাকে বলি ডিপিটি।
3: আচ্ছা,
4: আর তার সাথে ওই পোলিওরও একটা আমরা ডোজ দিই, পোলিও OPV1 বলা হয়, আর হেপাটাইটিস B1।
3: আচ্ছা,
4: এই 3টি ভ্যাকসিনই প্রতি 4 সপ্তাহ অন্তর অন্তর আরও 3টে ডোজ হবে, মানে 6 সপ্তাহে, 10 সপ্তাহে এবং 14 সপ্তাহে, মানে 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস।
3: আচ্ছা,
4: এরপরেই হলো 9 মাস। 9 মাসে আমরা হামের টিকা দিই বা মিজলস যেটাকে বলে, এবং এখন নতুন সংযোজন হয়েছে, আগে তো হামের টিকাই ছিল, জাপানিজ এনকেফেলাইটিসের একটা টিকা দেওয়া হয় ওই সময়, আর তারপরে আবার আরেকটা ডোজ দেওয়া হয়। 9 মাসের পরেই আমরা চলে আসি 16 মাস, অর্থাৎ 1.5 বছর, 16 মাস থেকে 24 মাস, মানে ওটা একটা রেঞ্জ রাখা হয়েছে, যেহেতু ভ্যাকসিনের টাইম হয়তো কিছু ফিক্স রয়েছে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে বাচ্চারা মায়েদের সাথে আসবে, মায়েরা তাদের নিয়ে আসবে, তো তাদের সুবিধাজনকও যাতে বারে বারে না আসতে হয় সেই জন্য একটা আমরা দিন ফিক্স করি বা একটা সময় করি, অর্থাৎ 1.5 বছর বয়স, মানে প্রাইমারি ডোজগুলো আমরা চেষ্টা করি 1 বছরের মধ্যে দিতে, তারপরে যে বুস্টার বা অথবা কোনো কোনো ভ্যাকসিনের 2 নম্বর ডোজ বা 3 নম্বর ডোজ দিতে হয় সেগুলো 1.5 বছরের পর হয়।
3: আচ্ছা, তারপরে টিকাকরণগুলো কিভাবে?
4: হ্যাঁ, তারপরে হলো 1.5 বছরে আমরা যে প্রাইমারি ডোজগুলো দিয়ে এসেছিলাম ডিপিটি, OPV, তার বুস্টার ডোজ দেব 1.5 বছরে, এবং তার সাথে আবার যেটি 9 মাসে একটা জাপানিজ এনকেফেলাইটিস দিলাম সেটারও একটা দ্বিতীয় ডোজ ওই সময় আমাদের দিতে হবে, আর তারপরে একেবারে 5 বছরে একটি বুস্টার ডোজ,
3: আচ্ছা,
4: আর তারপরে 10 বছর এবং 16 বছরে টিটেনাসের ভ্যাকসিন। এটাই মোটামুটি আমাদের ন্যাশনাল, মানে আমাদের দেশের সরকারিভাবে যে ইমিউনাইজেশন শিডিউলটা রয়েছে এই শিডিউল আমরা মোটামুটি ফলো করি বা বলি একটি বাচ্চাকে এটি যেন ফলো করে।
3: আচ্ছা, ধরুন যে কোনো কারণবশত কোনো একটি বাচ্চার প্রথম দিকের

0: টিকাকরণগুলো হয়নি, অনেকটা লেট হয়ে গেছে, সেটা হয়তো অজ্ঞানতার কারণেই হোক, কোনো অ্যাওয়ারনেস না থাকার কারণেই হোক বা কোনো সমস্যাই হোক, সেক্ষেত্রে কি
1: হ্যাঁ,
0: করা
1: সেক্ষেত্রে
0: যেতে পারে?
1: আমরা এরকম অনেক বাচ্চাই আসে যারা একেবারে সরাসরি 1 বছর বয়সে এলো বা 2 বছর বয়সে এলো, তখন আমরা এই সব টিকাগুলি দিতে পারবো, কিন্তু এক যে কোনো দুটো টিকার মধ্যে আমাদের 1 মাস গ্যাপ রাখতে হয় বা 4 সপ্তাহ। তো তখন আমরা যেহেতু ওই যেগুলো বার্থ ডোজ, জন্মের ডোজ,
0: হ্যাঁ
1: সেগুলো
0: হ্যাঁ
1: আর দেওয়ার উপায় নেই,
0: আচ্ছা,
1: কারণ ওটা
0: আমরা
1: বার্থ ডোজই।
0: ঠিক, তো সেক্ষেত্রে প্রথম জন্মের যে বার্থ ডোজ সেগুলো দেওয়া যাবে না, কিন্তু পরবর্তী,
1: সেগুলো আর দেওয়া যাবে না,
0: হ্যাঁ
1: কিন্তু 6 সপ্তাহে 10 সপ্তাহে যে টিকাগুলো
0: হুম
1: ছিল সেগুলো সবই আমরা দিতে পারবো, যখন আসবে
0: হুম
1: তখন
0: হুম
1: একটা দিয়ে দেব, এবং তারপরে আবার পরের মাসে আবার সেই ডোজের সেকেন্ড ডোজটা, মানে সেই টিকাগুলোর সেকেন্ড ডোজটা, আবার 3 নম্বর ডোজ, এইভাবে আমরা দিতে পারবো, সব ভ্যাকসিনই মোটামুটি দিতে পারবো।
0: আচ্ছা, আর যে শিশুদের ক্ষেত্রে ধরুন যে প্রথম দিকের কিছু টিকাকরণ করেছে কিন্তু পরবর্তীতে হয়তো কোনো কারণবশত কিছুটা গ্যাপ পড়ে গেছে, তো তারা কী করবে?
1: হ্যাঁ, সেরকমও হয়, সেক্ষেত্রে খুব বেশি গ্যাপ যদি না পড়ে আমরা সেকেন্ড ডোজটা আবার দিতে পারি,
0: আচ্ছা
1: আর মানে ধরুন 6 সপ্তাহে নেওয়ার পর সে আর নেয়নি,
0: হুম হুম
1: 1 বছর পর এলো, তো
0: আচ্ছা
1: আমরা দিতে পারি
0: আচ্ছা,
1: সেকেন্ড
0: মানে
1: ডোজটা
0: খুব
1: দিতে পারি।
0: মানে একটা মানে প্রশ্ন মাথায় আসছে যে এই যে টিকাকরণটা করা হলো না, তাহলে তো আমরা ধরে নিতে পারি যে এই শিশুটি ওই রোগে আক্রান্ত হলেও হতে পারে।
1: না, টিকাকরণ আমরা করছি যাতে রোগ থেকে কিছুটা প্রতিরোধ করতে পারি, এর পরে টিকাকরণ দেওয়ার পরেও রোগে আক্রান্ত হতে পারে, এরম
0: আচ্ছা
1: কোনো ইয়ে নেই যে একদম প্রতিটা ভ্যাকসিনেরই একটা এফেক্টিভনেস আছে,
0: হুম
1: মানে
0: হুম
1: একদম 100% এফেক্টিভনেস হয়তো কোনো ভ্যাকসিন এখনও নেই, মোটামুটি 85%, 90%, 95% রয়েছে, তো তা সত্ত্বেও রোগে আক্রান্ত হতে পারে, কিন্তু দেখা গেছে সেই মানে রোগে আক্রান্ত হলেও তার প্রকোপটা কম হয়।
0: আচ্ছা
1: আর
0: আচ্ছা
1: এই মানে যেগুলো শিশুদের টিকাকরণ দেওয়া হচ্ছে সেগুলো এমনই এক এক ধরনের ডিজিজ
0: হুম হুম
1: যেগুলো ভ্যাকসিন দিয়েই প্রিভেন্ট আমরা করতে পারি, আর তাদের এই রোগটি হলে পরবর্তী যুগে কারো কারো হয়তো মানে অনেক কিছু রোগ যেগুলো আমরা আগে
0: হুম
1: ওষুধ দিয়ে হয়তো ঠিক করতে পারিনি
0: হুম হুম
1: সেরকম দেখা যেতে পারে, সেজন্য সব থেকে ভালো উপায় হলো এদের টিকাকরণ দেওয়া। তবে
0: আচ্ছা
1: একদম সময় সময় দিতে পারলাম না বলে 1 বছর পর বা 2 বছর পরে আসলে দেব না, সেরকম নয়, আমরা সব সময় সেই মতো করে সেই বাচ্চাটার মানে এক একটি বাচ্চা তো এক এক রকম সময় আসবে,
0: হুম
1: সেটি বাচ্চার কথা চিন্তা করে আমরা শিডিউলটাকে তার মতো করে দিতে পারি, সব সময়
0: আচ্ছা
1: ভ্যাকসিনগুলো দিতে পারি।
0: আচ্ছা, এই শিশুদের টিকাকরণ নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা মনে হচ্ছে যে শিশু যেহেতু মায়ের সঙ্গে জন্মের আগে থাকে, তো মায়ের নিশ্চয়ই টিকাকরণটাও
1: হ্যাঁ
0: খুব
1: হ্যাঁ
0: জরুরি।
1: হ্যাঁ, মায়ের একটি এই শিশুদের সাথেই মানে এই শিডিউলেই মায়েরও একটা টিকাকরণের আমরা জানি, যেটা
0: হুম হুম
1: যে টিটেনাস টক্সয়েড,
0: আচ্ছা
1: টিটেনাস টক্সয়েডের 2 ইঞ্জেকশন আমাদের মায়েদের দিতেই হয়।
0: হুম হুম
1: এখন বলা হচ্ছে যে যখনই মা তা জানতে পারবে
0: হুম
1: যে তার কনসেপশনের কথা
0: হুম হুম
1: কোনো টেস্টের মাধ্যমে বা যখনই সেই ডায়াগনোসিসটা কারেক্ট হবে যে মা প্রেগন্যান্ট হয়েছে, তখনই একটা টিকা দেওয়া যায় যেটা আমরা ফার্স্ট ডোজ বলি, আর ঠিক 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজটা দিতে পারি। 4 সপ্তাহের মধ্যে যদি মা ফিরে না আসে,
0: হ্যাঁ হ্যাঁ
1: একবার দেখিয়ে চলে গেল, অনেক দিন হয়ে গেল,
0: হুম হুম
1: আমরা সে দ্বিতীয় ডোজটা আমরা অনেক দিন অব্দি দিতে পারি, মানে ডেলিভারির 1 মাস আগে অব্দি আমরা দ্বিতীয় ডোজটা দিতে পারি,
0: আচ্ছা
1: তাহলেই ঠিক ঠিক দেওয়া হবে। মানে
0: আচ্ছা
1: ফার্স্ট ডোজটা ধরুন মা এলো 12 সপ্তাহে বা
0: হুম
1: 16 সপ্তাহে,
0: হুম হুম
1: একদম 4 মাস প্রেগন্যান্সিতে,
0: হুম হুম
1: তারপরে এলো একদম 9 মাসে,
0: হুম
1: তো
0: হুম
1: তবুও আমরা দিতে পারবো দুটো ভ্যাকসিন।
0: মানে আজ যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের জানাই যে এই যে মায়ের যে টিকাকরণ সেটা খুবই জরুরি, ভীষণ
1: হ্যাঁ, সেটা
0: ভাবেই
1: খুবই
0: জরুরি।
1: জরুরি, মাকেও প্রোটেক্ট করছে আবার বাচ্চাকেও, মায়ের মধ্যে যে বাচ্চা বড় হচ্ছে তাকেও প্রোটেক্ট করছে।
0: ঠিক, এই যে ভ্যাকসিনেশনটা করা হয় এটা মূলত কিসের জন্য?
1: এটা আমরা করি টিটেনাসের জন্য, যে এক
0: আচ্ছা
1: ধরনের আগে খুবই হতো, বিশেষ করে যখন আমাদের দেশে মায়েরা বাড়িতে ডেলিভারি হতো বেশি,
0: হুম
1: এখনও হয়তো কিছু সংখ্যক হয়,
0: হুম হুম
1: সেখানে এই টিটেনাস রোগ হওয়ার খুব সম্ভাবনা থাকতো, এবং সেটি
0: হুম হুম
1: প্রতিরোধ করার জন্যই এবং এটি মাকেও এবং বাচ্চাকে দুজনকেই সুস্থ রাখার জন্য আমরা 2 ডোজ অফ টিটেনাস টক্সের দিয়ে থাকি
0: ঠিক
1: সব মায়েদের জন্য।
0: আচ্ছা, এই টিকাকরণের ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো অসুবিধে হয়?
1: হ্যাঁ, এমনি তো টিকাকরণের নানা ধরনের সমস্যা হতে পারে, যেরকম প্রথমেই

0: ভ্যাকসিনটা দেওয়ার জন্য একটু ব্যথা লাগা বা লাল হয়ে যাওয়া বা জায়গাটা ফুলে যাওয়া, এটা তো খুবই কমন। যেই ইঞ্জেকশনগুলো আমরা ইন্ট্রামাস্কুলার দিচ্ছি বা ইন্ট্রাডার্মাল দিচ্ছি,
1: হুম হুম
0: বেশিরভাগ ভ্যাকসিনই তাই। শুধু একমাত্র আমরা ওরাল পোলিও ভ্যাকসিনটা আমরা খাইয়ে দিই, দু ফোঁটা সেটা খাওয়ানো হয়। তো ওটা বাদ দিয়ে যে ভ্যাকসিনগুলো এরকম একটা ফোটানো হয় একটা বাচ্চাকে, তো একটা তো তৎক্ষণাৎ একটা বাচ্চা কাঁদবে বা ব্যথা লাগবে, সেটা তো আছেই। তাছাড়া বিভিন্ন ভ্যাকসিনের বিভিন্ন রকমের অ্যাডভার্স এফেক্ট রয়েছে, তো সেগুলো যেরকম এক একটা ভ্যাকসিনের এক এক রকম।
1: আচ্ছা
0: একদম ছোটবেলায় যে ভ্যাকসিন আমরা দিই, যেটা ডিপিটি,
1: হুম
0: যেটা সব বাচ্চাইকেই দিতে হয় এবং একদম 6 সপ্তাহ বয়স থেকে শুরু হয়,
1: হুম
0: সেটার একটা অ্যাডভার্স এফেক্ট হলো যে জ্বর আসা বা পা ব্যথা, ওটা পায়ে দেওয়া হয়।
1: আচ্ছা
0: এবং এটা এটা হবেই,
1: হুম
0: কারণ ওই যেভাবে ভ্যাকসিনটা কাজ করবে সেটা করতে গেলেই এটা
1: এটা হবে,
0: হবে। সেই জন্য
1: ঠিক
0: আমরা মায়েদের বলেই দেওয়া হয়
1: হুম হুম
0: যে এটা একটু ব্যথা হবে বা জ্বর হবে। এবার সেটা বাচ্চার উপর নির্ভর করছে, এক এক বাচ্চার এক এক রকম প্রকাশ হবে। তো সেক্ষেত্রে একটা ওষুধ আমরা দেওয়াই যায় প্যারাসিটামল বা ব্যথার জন্য, এর চেয়ে বেশি কিছু হয় না।
1: আচ্ছা, আর অন্য ক্ষেত্রে শুনেছি অনেক সময় যে জায়গাটা পেকে যায় বা খুব
0: সেটা খুব কম,
1: ফুলে
0: এটা
1: যায়।
0: হ্যাঁ এটা হতে পারে, হয় না তা নয়, ভীষণ কম হয়। যে ভ্যাকসিনটা হয়তো যে ভ্যাকসিনের রুট ইন্ট্রাডার্মাল, সেটা আমরা সেরকম না দিয়ে যদি বেশি ঢুকে যায় তাহলে
1: আচ্ছা
0: সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। যেটা বিসিজির ক্ষেত্রে, ওটা ইন্ট্রাডার্মাল, জাস্ট মানে স্কিনের তলায়, চামড়ার তলায় ওটা দেওয়ার কথা। তো অনেক
1: আচ্ছা
0: সময় টেকনিকের জন্য বা বাচ্চা একটু ছটপট করার জন্য হয়ে যেতে পারে,
1: হুম হুম
0: তো হলেই যে হবে তা নয়, তাতেও তার মধ্যেও খুব কম সংখ্যকেরই এরকম হতে পারে। তাহলে সে সঙ্গে সঙ্গে কোনো স্বাস্থ্য কেন্দ্রে বা কোথাও
1: হ্যাঁ,
0: দেখিয়ে
1: মানে
0: নেবে।
1: সেক্ষেত্রে কোনো বড় ক্ষতির সম্ভাবনা নিশ্চয়ই নেই।
0: না, ভয়ের কিছু নেই, কিন্তু
1: হুম
0: যদি
1: হুম
0: খুব বড় রকম পেকে যায় বা ঘা হয়ে যায় তাহলে তাকে দেখাতে হবে এবং বলতে হবে ঘটনাটি, যে কখন ইঞ্জেকশনটা নিয়েছিল, তারপরে কতদিন পর হয়েছিল। তো সেটা তাহলে সেভাবেই তার চিকিৎসা করা যেতে পারে।
1: ঠিক, এই যে পোলিও খাওয়ানো নিয়ে আমরা কথা বলছিলাম, যে অনেক সময় দেখা যায় যে আমরা শুনে থাকি যারা পোলিও খাওয়াতে যান, অনেক মায়েরাই পোলিও খাওয়াতে দেন না, না করেন, এক্ষেত্রে আপনি কি বলবেন?
0: হ্যাঁ, এই তো এই পোলিও নিয়ে তো অনেক দিনই হলো,
1: হুম
0: এখন তো প্রায় পোলিও ইরাডিকেশনেরই পথে,
1: হ্যাঁ
0: হয়তো অনেক দিন পোলিওর কোনো কেস নেই। তো এই সমস্যা অনেককেই ফেস করতে হয়েছে যারা পোলিও খাওয়াতে গেছে।
1: হুম
0: কিন্তু পোলিও ভ্যাকসিনটি খুব সেফ এবং খুব ভালো একটি ভ্যাকসিন,
1: হুম হুম
0: এবং এখানে কোনো টেকনিকও লাগছে না যে বাচ্চাকে ফুটিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই এটা সমর্থন করে বাচ্চাদের খাইয়েছে,
1: হুম হুম
0: তবু নানা রকম মানুষের মধ্যে অনেক ধারণা হয়তো আছে যার জন্য তারা আপত্তি করেছিল।
1: ঠিক ঠিক আচ্ছা, এই যে এই ক্ষেত্রে যে সরকারি উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলো প্রত্যন্ত গ্রামে পৌঁছানোর জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা আছে, মানে অ্যাওয়ারনেসটা তো ভীষণ কম আমাদের, মানে শহরের মায়েরা হয়তো অনেকটা বেশি, অনেক বেশি সচেতন, তো সেক্ষেত্রে
0: তবে এই ভ্যাকসিনেশনের ব্যাপারে অ্যাওয়ারনেসটা তবু ভালো অন্য জিনিসের থেকে,
1: আচ্ছা ঠিক
0: কারণ এটা আমরা ইনডাইরেক্টলি বুঝতে পারি যখন হাসপাতালে মানে মায়েরাই বাচ্চাদের নিয়ে এসে এক একটা ইঞ্জেকশনের
1: হুম
0: নাম
1: হুম
0: করে বলে যে
1: হুম
0: ওটা
1: হুম
0: লাগবে, বা কোনো ছুটির দিনেও দেখা যায় যে মায়েদের ভিড় হয়ে যায়
1: হুম
0: যে
1: হুম
0: কেন হবে না।
1: হুম
0: তো
1: হুম
0: সেটা দেখে আমরা বুঝতে পারি যে ভ্যাকসিনেশন সম্বন্ধে তারা অ্যাওয়্যার। তবুও কিছু কিছু জায়গা গ্রামে রয়েছে হয়তো এখনো জানে না,
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: সেটার চেষ্টা তো সবসময় সরকারিভাবে হচ্ছে
1: ঠিক
0: যে
1: ঠিক
0: আমাদের গ্রাসরুট লেভেল ওয়ার্কার যারা সাব সেন্টারে, দিদিমণিরা,
1: হ্যাঁ হ্যাঁ
0: হেলথ
1: হ্যাঁ
0: ওয়ার্কাররা এবং এখন আশারাও রয়েছে,
1: ঠিক
0: তারা বাড়ি বাড়ি গিয়ে এগুলো মায়েদের জানাচ্ছে এবং কিছু মায়েদের সাথে মিটিং করেও
1: হুম
0: এখন মানে নতুন যে উদ্যোগগুলো নেওয়া
1: হুম
0: হয়েছে
1: হুম
0: সেগুলোতেও খুব ভালোই সাড়া পাওয়া গেছে।
1: ঠিক ঠিক তার মানে যারা আজ শ্রোতা বন্ধুরা শুনছেন তারা মোটামুটি একটা ধারণা করতে পারছেন যে ইনফরমেশনটা আপনারা কোথা থেকে পাবেন, আর সরকারি টিকাকরণ ছাড়াও তো নিশ্চয়ই টিকাকরণ হয়।
0: হ্যাঁ, সরকারি টিকাকরণ ছাড়াও যেগুলো খুব কমন মানে জিজ্ঞেস করে
1: হুম হুম
0: মায়েরা, সেটা হলো চিকেন পক্সের ভ্যাকসিন।
1: আচ্ছা
0: চিকেন পক্সের ভ্যাকসিনও একটা রয়েছে
1: হুম
0: যেটা
1: হুম
0: এখনও সরকারিভাবে আসেনি,
1: হুম
0: আর একটা রোটা ভাইরাস ভ্যাকসিন, যেটা রোটা ভাইরাল ডায়রিয়া, যেটা
1: হুম
0: ভীষণ মারাত্মক এক ধরনের ডায়রিয়া বাচ্চাদের, মানে খুবই ডেঞ্জারাস টাইপ, যে ঠিক সময় যদি তাকে চিকিৎসা না করা হয় সে বাচ্চা মারাও যেতে
1: হুম
0: পারে।
1: হুম হুম
0: এই দুটো প্রাইভেটে পাওয়া যায় এবং অনেকেই এটা নিচ্ছেন, সেই তার ডোজ বা তার শিডিউলটাও হলো ওই রকম রোটা ভাইরালটাও 6 সপ্তাহ থেকেই শুরু হয়ে যায়, 3টে ডোজ,
1: হুম
0: ছয়
1: হুম
0: দশ এবং 14 সপ্তাহ।
1: হুম হুম
0: আর চিকেন পক্স ভ্যাকসিনটা কিন্তু 1 বছর পরে বলা হয় একটা ডোজ নিতে, এবং তারপরে একটা।
1: আচ্ছা, এই যে টিকাকরণগুলো করা হয়, এর যে মূল্য সেগুলো কি সাধারণের ধরা ছোঁয়ার মধ্যে? মানে অনেক সময়তে আমাদের একটা হয়তো বা ভ্রান্ত ধারণাও হতে পারে যে অনেক ক্ষেত্রে টিকাকরণ করতে গেলে মানে অনেক টাকা পয়সা লাগে, যেটা হয়তো সাধারণ মানুষ এফোর্ড করতে
0: হ্যাঁ,
1: পারে না।
0: মানে চিকেন দুটো ভ্যাকসিনই একটু খরচা সাপেক্ষ,
1: আচ্ছা,
0: তবে যেরকম নতুন সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে একটা ভ্যাকসিনের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন,
1: হুম হুম
0: যেটা 5টা রোগকে, 5টা ডিজিজকে একটা ভ্যাকসিন দিয়ে রোগ করা যাবে।
1: হুম হুম
0: সেটাও অনেক অনেক সময় অনেক প্রাইভেটে অনেক মায়েরা এটা বাচ্চাদের দিয়েছে যাতে বারবার ফোটানো না হয়।
1: আচ্ছা
0: কিন্তু আমরা খুব খুশি যে এটা সরকারিভাবে খুব শিগগিরই আসতে চলেছে।
1: আচ্ছা
0: সেখানে 5টি ভ্যাকসিন, মানে ডিপিটি 3টে, মানে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, তার
1: হুম হুম
0: সাথে হেপাটাইটিস বি
1: হুম হুম
0: এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বলে এক ধরনের ভাইরাস যেটা নিউমোনিয়া করে,
1: হুম হুম
0: সেটি মিশিয়ে একটা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন খুব সরকারি উদ্যোগে নেওয়া হচ্ছে। হয়তো আগামী দিনে চিকেন পক্স, রোটা ভাইরাস এগুলোও হয়তো চলে আসবে,
1: আচ্ছা
0: তখন হয়তো লোকে বাইরে কিনে নিতে হবে না।
1: আচ্ছা
0: কিন্তু এখন খরচা সাপেক্ষ বটেই এগুলো।
1: আচ্ছা এখন কি শুনছি যে রুবেলার জন্য বোধ হয় আমাদের এদিকে এখানে
0: হ্যাঁ
1: টিকাকরণটা
0: হ্যাঁ,
1: করা হয়
0: রুবেলার
1: না?
0: জন্য একটা ভ্যাকসিন আছে, এটা কম্বাইন ভ্যাকসিন, MMR,
1: হুম হুম
0: মানে মাম্স মিজলস রুবেলা,
1: হুম
0: এটাও
1: হুম
0: দেওয়া হয়ে থাকে 15 মাসের পর, মানে 1 বছরের পর, অর্থাৎ 1 বছরের পর একটি টিকা এবং তারপরে আবার 4 বছর, 4 থেকে 6 বছরের মধ্যে আর একটা ডোজ।
1: আচ্ছা
0: আর যদি সেই সময় না দেওয়া হয় পরেও দেওয়া যেতে পারে, মানে অ্যাডোলেসেন্ট বয়স, বয়সন্ধি কালেও
1: আচ্ছা
0: এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে, এটিও আমাদের সরকারি শিডিউলে এখনও নেই।
1: আচ্ছা আচ্ছা আমাদের একটা ভ্যাকসিনের কথা শুনছিলাম যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করার জন্য, সেটা কোন বয়সে দেওয়া হয়?
0: হ্যাঁ, এটিও একটু ভ্যাকসিন এসছে আমাদের, এখন আমাদের দেশেও দেওয়া হচ্ছে বেসরকারিভাবে।
1: হুম হুম
0: এটি আমরা বিশেষ করে মেয়েদের বলা হয় 9 থেকে 12 বছরের মধ্যে শুরু করতে,
1: আচ্ছা
0: এবং 3টে ডোজ আছে।
1: হ্যাঁ হ্যাঁ
0: যে ভ্যারাইটি আমাদের আছে এখন অবধি, দুটো মানে ট্রেড আমাদের রয়েছে দুটো নামে,
1: হুম হুম
0: তো মোটামুটি একটা ডোজ যদি 9 বছরে নেয়, তারপরে 1 মাস পর, 1 থেকে 2 মাস পর একটা,
1: হুম
0: আর
1: হুম
0: তারপরে আবার 6 মাস পর একটা। কিন্তু এটি বেশ দামি ভ্যাকসিন,
1: আচ্ছা
0: এটি তো অনেক ধরনের সার্ভাইকাল ক্যান্সার, আরও কিছু ডিজিজকে প্রিভেন্ট করে।
1: আচ্ছা আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে অনেকগুলো অনেকগুলো পার্টে বোধহয় এই ভ্যাকসিনেশনটা হয়, তাই কি কথা
0: হ্যাঁ,
1: বলছিলাম?
0: হেপাটাইটিস বি ভ্যাকসিনটি বাচ্চাদেরও দেওয়া হয়, সেরকম বড়দেরও ডোজ আছে।
1: হুম হুম
0: তো বাচ্চাদেরও বিভিন্ন রকম শিডিউল আছে, আসলে এই ভ্যাকসিনেশন শিডিউল বিভিন্ন সংস্থা বা বিভিন্ন অ্যাসোসিয়েশন, মানে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, তারা এক ধরনের বলে, আবার ন্যাশনাল ভ্যাকসিন শিডিউল এক রকম, মানে বিভিন্ন যুক্তি আছে বিভিন্ন সময় দেওয়ার।
1: হুম হুম
0: তো বাচ্চাদের ওরকমই 6, 10, 14 সপ্তাহ,
1: হুম
0: আর
1: হুম
0: বড়দের ডোজটা একটু অন্যরকম, যে আজকের দিনে নিলে 1 মাস পর একটা এবং 6 মাস পরে আর একটা, এটা
1: আচ্ছা
0: প্রাইমারি ডোজ, এবং তারপরে বলা হয় 5 বছর পরে আরেকটি ডোজ, বুস্টার,
1: আচ্ছা
0: এটা নিলে মোটামুটি মানে ঠিক, এবং তারপরে একটি করে বুস্টার নিলে হয়ে
1: আচ্ছা
0: যায়।
1: মানে তাহলে এরম ভাবে বলা যেতে পারে যে হেপাটাইটিস বি যদি ছোটদের নাও দেওয়া হয়, বড়
0: বড় হয় একটা স্কোপ আছে নেওয়ার,
1: সেটাই।
0: বিশেষ করে যারা হেলথ কেয়ার ডেলিভারিতে আছে, যারা
1: হুম
0: এই
1: হুম
0: বডি ফ্লুইডস, ব্লাড ইনজেকশন এসব নিয়ে যারা কাজ করছে, তাদের এই ভ্যাকসিনটা খুব জরুরি নিয়ে
1: আচ্ছা
0: নেওয়ার।
1: আচ্ছা এক্ষেত্রে তো কার্ড করতে হয়, আমরা জানি যে টিকাকরণ কার্ড একটা
0: হ্যাঁ
1: দেওয়া
0: হ্যাঁ
1: হয়
0: হ্যাঁ
1: স্বাস্থ্যকেন্দ্র থেকে, তো যদি কোনো কারণবশত স্থানান্তর মানে স্থানান্তর হয় আর কি, যে যে ভ্যাকসিন নিচ্ছে সেই বাচ্চাটি মানে স্থানান্তরিত করা হলো বা কোনো কাজে গেল বা সময় মতো নিতে পারলো না, সেক্ষেত্রে কি করা হয়?
0: না, এমনি তো সব বাচ্চাকেই একদম শুরু থেকেই মা ও শিশুর সুরক্ষা কার্ড মানে নথিভুক্ত করা হয়,
1: হুম হুম
0: তো সেটি যদি মা আনতে ভুলেও যায়,
1: হুম
0: তবু ইনজেকশনটা তাকে দিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় পরবর্তী সময় কার্ডটি এনে যেন ঠিক সময় এন্ট্রি করে নিয়ে যেতে, কারণ এই কার্ডটিতে খুব
1: হুম
0: সুন্দর
1: হুম
0: করে দেওয়া আছে কোন ডেটে কি ভ্যাকসিন, এবং সেটা মায়ের জন্যই ভালো যে মনে রাখতে পারবে,
1: হুম
0: কারণ এটা তো এমনি মনে রাখা সম্ভব নয়, অনেকগুলো ইঞ্জেকশন রয়েছে বিভিন্ন সময়,
1: হুম
0: সেটা
1: হুম
0: সেই সময় সময় ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সেখানে একটা টিক মার্কও করে দেওয়া হয় এবং ডেটটাও বসিয়ে দেওয়া হয়,
1: আচ্ছা
0: ফলে যদি সেই দিন মা আনতে ভুলেও যায়, পরে সেটা আবার ফিল আপ করে নেওয়া বলা হয়।
1: ঠিক ডক্টর বিশ্বাস, এরকম কি কখনো হতে পারে যে ধরুন

0: কোনো ভ্যাকসিন দেওয়া হয়েছে, মায়ের হয়তো মনে নেই যে কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদি খুব ভুলবশত একই ভ্যাকসিন দুবার দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে?
1: হ্যাঁ, এটি তো সত্যি একটি ভুল। সেটা তো ডিপেন্ড করছে কোন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এমনি এই সরকারিভাবে এই যে মা ও শিশু সুরক্ষা কার্ডটির একটা কাউন্টার ফয়েল থাকে যেখান থেকে নেওয়া হচ্ছে, মানে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল কলেজ অবধি যেখান থেকে মা বাচ্চাটির ইঞ্জেকশন নিচ্ছে। ফলে মা যদি ভুলেও গিয়ে থাকে, তার একটা ফয়েল যেহেতু রয়েছে, সেখান থেকে দিদিমণিরা যারা দিচ্ছেন তারা বলে দিতে পারবে।
0: বেশি করেই বোধহয় মনে রাখা দরকার যে মাকেও টিকাকরণটা করাতেই হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার টিকাকরণগুলো হয়তো হয় কিন্তু মা অবহেলিত থেকে যান, এটা অনেক সময়তে দেখা যায়। আচ্ছা, আমরা হুপিং কফের জন্য বোধহয় কোনো টিকাকরণ
1: হ্যাঁ
0: করে
1: হ্যাঁ,
0: থাকি।
1: হুপিং কফে আমরা ওই যে ডিপিটির মধ্যেই হুপিং কফটা রয়েছে, মানে ডিপিটির মধ্যে ডি ডিপথেরিয়া, পি হলো পার্টুসিস,
0: আচ্ছা
1: পার্টুসিসেরই আর একটা নাম হলো হুপিং কফ,
0: আচ্ছা
1: আর টি টিটেনাস। তো এটা একটা কম্বাইন্ড ভ্যাকসিন আমরা ছোটবেলা থেকেই দিচ্ছি,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেখানেই আমরা হুপিং কফের ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি ওর মধ্যেই।
0: আচ্ছা আচ্ছা, আমরা আর আর কি কি টিকাকরণ করতে পারি?
1: আর বিভিন্ন টিকাকরণ রয়েছে বিভিন্ন সময়, যেরকম আমরা বয়ঃসন্ধিকালের জন্যও কিছু টিকাকরণ আছে। আর খুব কমন যে টিকাকরণের সম্বন্ধে প্রশ্ন আসে যে হঠাৎ কেটে গেল টিটেনাস ইঞ্জেকশনটা
0: হ্যাঁ
1: কখন নেব, বা তো সেটা খুব একটা মানে সবার মধ্যেই রয়েছে যে হঠাৎ কেটে ছড়ে গেলেই একটা টিটেনাস নিয়ে
0: নিয়ে
1: আসা
0: আসে
1: হয় বা
0: ঠিক।
1: নিয়ে নিতে চায়।
0: হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু এটাও ঠিক নয়, টিটেনাসের পুরোপুরি শিডিউলটা কমপ্লিট করতে গেলে আমরা বলি যে একটি ইঞ্জেকশন অবশ্যই নেবে কেটে গেলে, যদি সেরকম ভাবে কেটে যায়, একটা উন্ড হয়ে যায় সেই জায়গাটা পরিষ্কার করবে সবার আগে, তারপর একটা ইঞ্জেকশন নেবে। কিন্তু একটি ইঞ্জেকশন নিলেই হবে না, ঠিক তার এক মাস পর আরেকটি ইঞ্জেকশন নেওয়া দরকার, এবং আবার এক বছর পর একটি, মানে একটি কাটার জন্য আমাদের এই তিনটে নেওয়া দরকার, কিন্তু সেটা একদমই হয়
0: হ্যাঁ
1: না।
0: হ্যাঁ একদম
1: তো
0: হয়
1: সেটা
0: না,
1: যদি
0: সত্যি
1: আমরা
0: তাই।
1: নিই এবং 5 বছর পর একটা নিই,
0: হুম
1: তাহলে এই হঠাৎ হঠাৎ কাটলে আমাদের ইঞ্জেকশন নেওয়ার কোনো প্রয়োজন নেই।
0: আচ্ছা, টিটেনাসের আমরা শুনেছি যে এরকম নাকি কোর্স হয় যে ছ মাসের জন্য একটা, 1 বছরের জন্য একটা, সত্যি কি তাই?
1: না না, সেরকম নয়, টিটেনাসের কোর্স যেরকম রয়েছে সেটা আমাদের মানে WHO ক্লাসিফিকেশন যেটা বলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেটা এই মানে কোর্সগুলো ডিপেন্ড করে কিরকম ইঞ্জুরিটা হলো, কিরকম আঘাত লাগলো,
0: আচ্ছা
1: কতটা বেশি হলো বা কতটা কম হলো, তার উপর নির্ভর করেই এই ইঞ্জেকশনের মানে কখন কখনো দেবে সেটা রয়েছে। কিন্তু সেটা বেশিরভাগ সময়ই ফলো হয় না,
0: হ্যাঁ হ্যাঁ
1: করা হয় না সেটা, কিন্তু আমার মনে হয় সেটা করলেই ভালো।
0: ঠিক ঠিক। আপনাকে যখন আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি এবং আমাদের হাতে আরও কিছুক্ষণ সময় রয়েছে, আমরা আজকে একটু শুনে নিই যে বাচ্চাদের টিকাকরণ তো হচ্ছে, যে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করলাম, পরবর্তীতে বয়ঃসন্ধিতে এবং যেটুকু আমরা শুনেছি যে বড়দের জন্যও কিছু টিকাকরণ রয়েছে যেগুলোর সচেতনতা কিন্তু আমাদের মধ্যে নেই, থাকলেও সেটা খুব কম, আমরা হয়তো জানি না, তো সেগুলো কি?
1: হ্যাঁ, যেরকম আমাদের সরকারিভাবে যে ইমিউনাইজেশন শিডিউল ফলো করা হয় সেটার বাইরেই যে ভ্যাকসিনগুলো রয়েছে, যেমন চিকেন পক্সের ভ্যাকসিন, রুবেলা বলা হলো যেটা MMR দিয়ে দেওয়া হয়, রোটাভাইরাসটা একদম ছোট বাচ্চাদের জন্য, মানে ওটা আর 1 বছরের পরে দেওয়া হয় না, আর দরকার নেই, কারণ এই রোগটি খুব ছোটবেলাতেই হয়। কিন্তু এই চিকেন পক্স এটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো বয়সেই হচ্ছে।
0: আচ্ছা
1: ফলে এই চিকেন পক্স ভ্যাকসিনটা যে শুধু বাচ্চারাই নিতে চাইছে তা নয়, এটা বড়রাও নিতে পারে, বড়রাও
0: আচ্ছা
1: নিতে পারে, মানে 12 বছরের উপরে বাচ্চারাও নিতে পারে, এবং সেক্ষেত্রে তাদের 2 ডোজ নিতে হবে,
0: আচ্ছা
1: বাইরে এটা পাওয়া যায়
0: হ্যাঁ
1: এই
0: হ্যাঁ
1: ভ্যাকসিনটা। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটাও খুব কমন, এবং যারা এই সব প্রফেশনে আছে যাদের
0: হুম
1: এটা
0: হুম
1: প্রয়োজন হেপাটাইটিস বি, তারা নেয়। আরও একটি ভ্যাকসিন রয়েছে হেপাটাইটিস এ,
0: আচ্ছা
1: যেটাও এক ধরনের ডায়রিয়াল ডিজিজ হয়, সে এটাও একটি বাইরের ভ্যাকসিন নিতে পারে। এছাড়া রয়েছে নিউমোকক্কাল ভ্যাকসিন, সেটা বিভিন্ন বয়সে নেওয়া যায়, ছোটবেলাও একটা রয়েছে, আবার খুব বয়স্কদের জন্যও রয়েছে।
0: আচ্ছা
1: আর কিছুদিন আগেই আমরা জাপানিজ এনকেফেলাইটিস শুরু হয়েছে যেটা,
0: হুম হুম
1: সেটা আমরা রুটিনলি দিচ্ছি 9 মাস এবং 1.5 বছর বয়সে,
0: হুম হুম
1: কিন্তু এটা যদি মিস হয়ে গিয়ে থাকে বা যেহেতু খুব নতুন এটা শুরু হয়েছে, এটা কিন্তু 15 বছর অবধি দেওয়া যায়, একটা বাচ্চাকে 15 বছর অবধি দেওয়া যায়, একটি ভ্যাকসিন দিলেই চলবে।

0: পাতাতো। এটা আমরা যখন এই জাপানিজ এনকেফেলাইটিস ভ্যাকসিনের মানে ক্যাম্প শুরু হয়েছিল, ক্যাম্প ওয়াইজ ভ্যাকসিনটা দেওয়া হচ্ছিল স্কুলে স্কুলে, তখন এই পুরো বয়সটাকেই ধরা হয়েছিল, মানে 1 থেকে 15 বছর অবধি
1: আচ্ছা,
0: এটাও নেওয়া যেতে পারে। তাছাড়াও বিভিন্ন ভ্যাকসিন আছে, যখন অনেক সময় বিদেশ যাওয়ার জন্য কিছু
1: হুম
0: কিছু
1: হুম
0: কান্ট্রি তারা বলে থাকে কিছু কিছু ভ্যাকসিন তাদের মানে কার্ড দেখাতে হয় কোন সময় কি নিয়েছে,
1: হুম হুম
0: সেগুলো ডিপেন্ড করছে মানে সিচুয়েশন অনুযায়ী কিরকম
1: মানে
0: কিরকম
1: সেগুলো
0: লাগবে।
1: কি কি রয়েছে?
0: সেগুলো যে ওরা দেখতে চায় যে এখানকার যে কোনো একটি গেলে যে এখানকার পোলিওমাইলাইটিস ভ্যাকসিনটা পুরো কমপ্লিট নিয়েছে কি না,
1: হুম হুম
0: তাছাড়া হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ,
1: হুম
0: এই
1: হুম
0: ভ্যাকসিনগুলো সেগুলোও দেখতে চায়, পুরো ভ্যাকসিনেশন শিডিউলটাই দেখতে চায় যে যাবে।
1: আচ্ছা, বাচ্চাদের যে টিকাকরণগুলো আমরা সব সময়তেই করে থাকি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোনো মানে কোনো টিকাকরণ যদি কোনো কারণবশত টিকা দেওয়াটা হলো না, তার মানে আমরা তো ধরে নিতে পারি না এটা যে তার মানে ওই শিশুটি ওই রোগে আক্রান্ত হবেই? ধরুন কোনো বাচ্চা পোলিও খেলো না, পোলিও তাকে খাওয়ানোই হলো না, তার মানে কি সে পোলিও আক্রান্ত হতে?
0: না, আসলে যে কোনো একটি রোগ আক্রান্ত হওয়ার তো বিভিন্ন রকম আছে,
1: হুম হুম
0: মানে কিছু আক্রান্ত আমরা চোখে দেখতে পারবো, তার সাইন সিমটম রয়েছে, কিছু আক্রমণ আমরা দেখতে পারবো না, তারা সেটা ভিতরেই হচ্ছে, মানে সেটাকে আমরা বলি সাবক্লিনিক্যাল ইনফেকশন বা অ্যাসিমটোম্যাটিক, মানে সিমটম নেই,
1: হুম হুম
0: বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে রয়েছে। ফলে সমস্ত রোগী তার তার পিকচারটা বিভিন্ন রকম, কিভাবে আক্রমণ করবে, কখন সাইন সিমটমস দেখা যাবে, কখন সাইমটেন দেখা যাবে না কিন্তু রোগ রোগে আক্রান্ত,
1: হুম
0: এই বিভিন্ন রকম ফেজ আছে। ফলে টিকাকরণ দিলাম না বলেই সেই বাচ্চাটির পোলিওমাইলাইটিস হয়ে গেল
1: হুম হুম
0: এরকম ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ পোলিওমাইলাইটিস যেটা আমরা দেখতে পাই যে লেমনেস,
1: হুম
0: যেটাই সবাই ভয় পায়,
1: হুম
0: তো সেই জিনিসটা খুব কম সংখ্যকে হয়, বেশিরভাগই হয় অ্যাসিমটোম্যাটিক। যদি কারো হয়েও থাকে পোলিওমাইলাইটিস, হয়তো ওই লেমনেসটা হলো না, তার ভিতরবর্তী যেহেতু এটি একটা মানে জল খাওয়ার মাধ্যমে হয়,
1: হুম হুম
0: ডায়রিয়ার মতো একটা ইনফেকশন হতেও পারে,
1: হুম হুম
0: ফলে একটা ভ্যাকসিন দিলাম না বলেই সে রোগটা হয়ে গেল এটাও ভয় পাওয়ার কারণ নেই। আবার সমস্ত রোগের ভ্যাকসিন দিয়ে দিয়েছি
1: হুম
0: বলেই
1: হুম
0: সব রোগ প্রতিরোধ করে ফেললাম
1: হুম হুম
0: সেটাও নয়,
1: আচ্ছা,
0: কিন্তু ভ্যাকসিন ম্যাক্সিমাম রোগের যত রকম রোগ রয়েছে তার এগেনস্টে যে যে ভ্যাকসিনগুলো
1: হ্যাঁ
0: এখন
1: হ্যাঁ
0: রয়েছে সেটা দিয়ে নিলেই আমরা ম্যাক্সিমাম প্রোটেকশন দিতে পারি, হয়তো
1: আচ্ছা,
0: 100% দিতে পারছি না কিন্তু ম্যাক্সিমাম প্রোটেকশন এই ভ্যাকসিন দিয়ে আমরা আশা করতে পারি বাচ্চাদের।
1: আচ্ছা, এরম কি হয় যে কোনো কারণবশত কোনো বাচ্চাকে এই টিকাটি দেওয়া যাবে না,
0: হ্যাঁ
1: সেটা কি
0: এরকম
1: হয়?
0: এরকম হ্যাঁ এরকম কিছু ভ্যাকসিন আছে, যেরকম ডিপিটি, তাতে বলা হচ্ছে যে কিছু বাচ্চার যদি নিউরোলজিক্যাল ডিজিজ থাকে,
1: হুম হুম
0: নার্ভের কিছু রোগ, তাহলে কিন্তু আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো না, মানে যদিও বা একটা ডোজ দিয়ে থাকি
1: হুম হুম
0: তারপরে একটা খুব সিভিয়ার একটা অ্যাডভার্স এফেক্ট হয়, পরবর্তী ডোজগুলো দেওয়া যায় না। আবার পোলিওর জন্য বা অন্যান্য ভ্যাকসিনের জন্য সেরকম কিছু কন্ট্রাইন্ডিকেশন নেই, এই জ্বর সর্দি কাশি পেট ব্যথা এগুলো নিয়ে আমরা দিতেই পারি, তবে হয়তো দেখা যায় যে একদম খুব জ্বর নিয়ে আসলে মায়েরাও দিতে চায় না, হয়তো একটা সপ্তাহ ডেফার করে দেওয়া হয়, পরের সপ্তাহে দেওয়া হয়,
1: আচ্ছা
0: এরম হয় অনেক সময়।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য, আর শ্রোতা বন্ধুরা আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। পরিশেষে একটা ওই একই কথা বলি যে শিশুকে যদি প্রতিবন্ধকতার হাত থেকে মুক্তি দিতে হয় বা মৃত্যুর হার কমাতে হয়, তাহলে কিন্তু টিকাকরণ ভীষণভাবে জরুরি। যারা প্রত্যন্ত গ্রামে থাকেন, আজ আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা টিকাকরণ নিয়ে সচেতনতা কিছুটা হলেও বাড়াবেন এবং আপনাদের কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে সেখানে যোগাযোগ করলে কিন্তু এ বিষয়ে আপনাদের ধারণা একদম পরিষ্কার হবে। অসংখ্য ধন্যবাদ
0: ধন্যবাদ।
1: আপনাকে। আপনারা এতক্ষণ শুনছিলেন সুস্বাস্থ্য, আজকের বিষয় শিশুদের টিকাকরণ। স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর রমি বিশ্বাস। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুস্বাস্থ্য, বিষয় শিশুদের টিকাকরণ, এ নিয়ে কথা বললেন ডক্টর রমি বিশ্বাসের সঙ্গে তাপসী দেব, আকাশবাণী শিলিগুড়ি।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রবীন্দ্র জৈন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী রবীন্দ্র জৈন, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: চুক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গজল, শিল্পী শঙ্কর মহাদেবন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল শিল্পী শঙ্কর মহাদেবন, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন শিক্ষাঙ্গন থেকে, কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় থেকে। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি মনোময় পাল।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। এই অনুষ্ঠানে আমরা আজ পৌঁছে গেছি শিলিগুড়ি অদূরবর্তী বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে। আমরা পৌঁছে গেছি এই কলেজে, কলেজের যারা ছাত্রছাত্রী বন্ধুবান্ধবেরা আছেন তাদের সঙ্গে কথা বলবো, আর রয়েছে আমাদের এই 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কিছু প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের কিছু সাংস্কৃতিক কলা কৌশল।
1: তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনারা সকলেই তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার নিয়ম মোটামুটিভাবে জানেন। আমাদের এখানে কয়েকটি চিরকুট দেওয়া আছে এবং আমাদের মাননীয় বিচারকেরা আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় এখানে নির্বাচন করে তারা রেখেছেন, সেই চিরকুটটা তুলবেন, তুলে আপনাদের যেটা পছন্দের বিষয় সেই বিষয় নিয়ে বলবেন। এক একজন দুটো করে চিরকুট তুলবেন, দুটো করে চিরকুট তুলে যেটা আপনাদের পছন্দের বিষয় সেটাই বলবেন, আরেকটি চিরকুট রেখে দেবেন। তো আমাদের যে প্রথম প্রতিযোগিনী নাজমা খাতুন, ফিফথ সেমিস্টার।
2: ইম্প্যাক্ট অফ কোভিড-19, করোনা মহামারী, এক ঐসি মহামারী জিসনে দেশ, হমারে দেশ কোই নেই বলকি পুরি দুনিয়া কো দহলা কে রখ দিয়া থা, জহাঁ পে রোজ নয়ে নয়ে কুছ সংক্রামক রোগ আ রহে থে কি হ্যাঁ, চাইনা সে জো শুরু হুয়া থা কোভিড-19 2019 মে, তো উস টাইম পে ইয়ে হুয়া কি ধীরে ধীরে হমে তো লগা কি বস খাঁসি বুখার হ্যায় ছুট জায়েগা, লেকিন ইয়ে মহামারী ইস তরহ সে পুরে দেশ কো পুরি দুনিয়া কো প্রভাবিত কিয়া কি ধীরে ধীরে লোক বহুত সারি সংখ্যা মে বিমার হোতে গে অর উনহোনে আপনি জান গবা দি। ইস টাইম পে ফির হমারে 2020 মার্চ মে এসা হুয়া কি পুরা লকডাউন লগ চুকা থা, জহাঁ হম সবই আপনে ঘর মে বন্ধ থে, হম আপনে মাতা পিতা আপনে ভাই বোন কো ছু নেই সকতে থে, উনকে সাথ ব্যাঠ কর বাত নেই কর সকতে থে কিউকি ও সংক্রামক হ্যায়, উনকা রোগ হমারে অন্দর আ জায়েগা। ये महामारी इस तरह से प্रभावित हुआ कि हमारे मानसिक से लेकर शारीरिक से लेकर जो हमारी आर्थिक स्थिति है, सामाजिक स्थिति है, सारी चीज़ों को दहला के रख दिया गया था। हमारे देश विदेश जो आर्थिक सामाजिक राजनीतिक घटनाएं हैं सारी चीज़ों को परेशान करके रख चुका था। ये ऐसा घटना था जो कहे कि बहुत ज़्यादा भयावह थी हमारे लिए, हमारे स्कूल जो अस्पताल है सारी चीज़ें बंद हो चुकी थी। उस टाइम पर हमें एक ये भी चीज़ पता चली जो मानवीय, जो हम अपने माता पिता से दूर हो चुके थे उस टाइम पे घर पे रह के हम अपने माता पिता के निकट आए और जो पर्यावरण में हमने गंदगी फैलाई थी, तब हमें पता चला कि हमने अपने पर्यावरण में इतने सालों में किस तरीके से गंदगी फैलाई है। उस टाइम पे ऐसा हो गया था कि मौत के दौरान लोगों को नदी में बहा दिया जाता था जिसके कारण नदी दूषित हुई, मछलियाँ मर गए और उसके कारण सिर्फ नदी दूषित के कारण जो गंदे पानी वो हमारे घर पे ही आते थे। ये किसने किया? मानव ने किया। कोविड-19 फैली तो किसके कारण? मानवीय उपकरणों के कारण।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। এবারের প্রতিযোগী উদয়ন মণ্ডল।
4: নমস্কার, আমার নাম উদয়ন মণ্ডল। আজ আমাকে ফ্রিডম অফ স্পিচ ইন সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বলতে বলা হয়েছে। এখনকার যুগটাই ইন্টারনেটের যুগ, লোক এখন সবাই ইন্টারনেটের মধ্যে থাকে, ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, এবং নিজের ওপিনিয়ন শেয়ার করতে ভালোবাসে। কারণ এক তো সোশ্যাল মিডিয়াতে ওপিনিয়ন শেয়ার করার কোনো ড্রব্যাকস নেই, যদিও কেউ যদি খারাপ কিছু বলে থাকে তার বিরুদ্ধে কমেন্টস করা হয় যেটাই হোক, কিন্তু লোকের সেটা সেইভাবে এফেক্ট করে না। লোক নিজের ওপিনিয়ন ওপেনলি শেয়ার করতে পারে, যদি গভর্নমেন্ট কোনো পলিসি জানে তার বিরুদ্ধে, যদি তাদের ভালো না লাগে সেটা, সে নিজের ওপিনিয়ন বলতে পারে, তার সহমতিতে তার সাপোর্টে আরও অনেকজন এগিয়ে আসে। এবং যদি কোনো প্রবলেমস থাকে ইন সোসাইটি হোক বা কোনো কর্পোরেট জবসে হোক সেটার ব্যাপারেও তারা বলতে পারে, সেটাও শেয়ার করতে পারে। কিন্তু এর আবার কিছু নেগেটিভ ইম্প্যাক্টসও আছে, যেমন লোক আবল তবল যা কিছু বলতে পারে সেটার কোনো বাধা নেই, এবং এভাবে অনেকজন সাপোর্ট করে বা মিস ইনফরমেশনও ছড়িয়ে যায়, আর এভাবে অনেকজনের ব্রেন ওয়াশ হয়ে যায় কোনো পার্টিকুলার টপিক নিয়ে, এবং তার ওপরে তাদের ধারণা চেঞ্জ হয়ে যায় এবং ভুল ভাল যত ভাবনা চিন্তা তৈরি হয়।
3: উদয়ন মণ্ডলের পর এবারের প্রতিযোগী নিত্যানন্দ বর্মণ।
5: নমস্কার সবাইকে, নমস্কার স্যার ম্যাম সবাইকে। আমাকে নারী ক্ষমতায়ন এবং বর্তমানে ভারতের নারীর পরিস্থিতির বিষয়ে বলা হয়েছে, সেটা বিষয়ে শুধু সংক্ষিপ্ত কয়েকটা লাইন বা কয়েকটা কথা বলব। নারী নারী, নারী কথাটার মধ্যে এক আলাদাই, নারী মা বোন সেটার মধ্যে মানে আলাদাই একে অপরের সাথে জড়িত, মানে একটা কথারই মানে ভেদ অনেক প্রকার। কিন্তু বর্তমান ভারতে নারীর ক্ষমতায়ন বলতে গেলে এখন তো নারী ক্ষমতায়ন হচ্ছেই সময়ের সাথে সাথে, এখন স্কুল কলেজ সব ক্ষেত্রে। আগে আমরা দেখতাম যে আগে নারীদের ক্ষেত্রে কী হতো, শুনতাম আমার মার কাছে হোক বা ঠাম্মাদের কাছে, স্কুলে থেকে শুরু করে যেতে দিত না বা অনেক কিছু লিমিটেশন থাকতো যা এটা, কিন্তু বর্তমানে সেটা নেই। বর্তমানে সবাই এগোচ্ছে, সবাই এখন সময়ের সাথে সাথে সবাই তাল মিলিয়ে চলছে। কিন্তু কিন্তু তার মধ্যে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে যে এই যে আমাদের সমাজে চলে আসছে নির্ভয় থেকে অভয়া শুরু করে চলে আসছে, সেটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। সেটার বিরুদ্ধে শুধু যুব সমাজ থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাইকে এগিয়ে আসা উচিত এটার বিরুদ্ধে সবাইকে, এবং কি সরকারকেও আইন আরও কঠোর করা উচিত যাতে আর এরকম ঘটনা না ঘটে, এরকম ঘটনা যাতে আর ভবিষ্যতে ঘটার সম্ভাবনা না থাকে। কারণ আমার এই কথার মধ্যে একটা কথা আমার মনে পড়ে যায়, বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি মহান উক্তি, তিনি বলেছিলেন, বিশ্বে যাহা কিছু সৃষ্টি মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই কথাটার মধ্যে অনেক কিছুই মানে মাহাত্ম আছে যা এখানে বললেও শেষ হয় না সেটাই এটার। এবং কি আমি এটা বলতে চাই যে বর্তমান পরিপ্রেক্ষিতে নারী পুরুষ সবাইকে সমানভাবে

এগিয়ে চলা উচিত, কারণ আজকে নারীর ক্ষমতায়ন মানে দেশের ক্ষমতায়ন। একটা দেশ কখন উন্নত হয়? আজকে ইউরোপিয়ান কান্ট্রি আমরা দেখছি এত উন্নত, এত মানে এত আধুনিকতর, কেন? কারণ তারা প্রথমেই গুরুত্ব দেয় যে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার। আজকে এক নারী শিক্ষিত হলে সমাজ শিক্ষিত, সমাজ শিক্ষিত হলে দেশ শিক্ষিত, আর দেশ শিক্ষিত হলে বিশ্ব।

0: বিষয়ে বিভিন্ন কবি লেখকরা তুলে ধরেছেন। তারা বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে। বিভিন্ন দিক দিয়ে সেটি ফুটে উঠেছে এখনকার সময়ে। পরবর্তী যুগের যে কবি, তার কবিতা বা গান বা আরও অন্যান্য আবৃত্তিতে তুলে ধরেছেন, সেগুলি এখন আমরা পড়ে বুঝতে পারছি যে আগামী যুগে বা এখন কিভাবে কি হারে সাহিত্যের মধ্যে যা প্রতিফলন ঘটছে তা।
1: তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা চলছে, এবারের প্রতিযোগিনী মিনতি বর্মন।
2: নমস্কার সবাইকে, আমার নাম মিনতি বর্মন, আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি। আজকে আমি যেই বিষয়ের উপর বক্তৃতা দিতে চলেছি সেটা হলো বৈদেশিক কর্মসংস্থানের এআইয়ের প্রভাব। এআই এমন একটা জিনিস যা কম্পিউটার বা আমাদের নেট দুনিয়া পুরো এখন প্রবাহিত চলেছে, পুরো এখন তার প্রয়োজন বাড়ছে। কিন্তু এআইয়ের ফলে আমাদের যে মানুষের কর্মসংস্থান সেটা কমছে। কিভাবে? যদি কোনো একটা স্কুলে যাই আমরা যে এখানে কলেজে পড়ি, এখানে সব কিছু যদি আমরা এখন মানুষ না রাখি কর্ম করার জন্য, এআই দিয়ে হয়ে যাবে। যেমন কোনো কাজে যদি মানুষকে কোনো কিছু যদি লিখতে হয়, সেটা আমরা এআই দ্বারা খুব সহজে নেট থেকে আমরা পেয়ে যেতে পারি। কোনো বিষয়ে, যেমন কোনো কোশ্চেনের ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে, কোনো যদি আমাদের বুদ্ধিমত্তা লাগে সেটার ক্ষেত্রে, তারপরে চলাচলের ক্ষেত্রে যেরকম খুব আমাদের স্পিড চলছে এআই চলাচলের ক্ষেত্রে, সেটা যদি আমরা এখন পাসপোর্ট ভিসা করি, খুব সহজে কম্পিউটারে বা মোবাইলে হয়ে যাচ্ছে, যেটা মানুষকে নিজে গিয়ে করতে হচ্ছে না এবং মানুষের কর্মস্থান কমছে। এবং যানবাহনের জন্য যদি বলি, এখন যদি আমরা কোনো এখন হোটেলে যাই খাওয়ার খেতে, এখন আমাদের গিয়ে বলতে হবে না ওয়েটারকে যে আমাকে এটা এটা লাগবে, এখন কম্পিউটারসে এআই দ্বারা আমাদের কাছে চলে আসবে। এআই একটা মানে ওয়েটারের কাজ করে থাকে এবং ওয়েটারের সেখানে কোনো প্রয়োজন হয় না, এবং আমাদের মানুষের কর্মসংস্থান কমছে। এখান থেকে আমি আমার বক্তৃতা শেষ করি। থ্যাংক ইউ।
1: মিনতি বর্মনের পর এবারের প্রতিযোগিনী দুর্গা শর্মা।
3: মেরা টপিক হ্যা প্রেশার অফ কম্পিটিশন অন স্টুডেন্টস। হম লোক পড়াই তো সবক করতে লকিন কই ইস চিজ পে ধ্যান নেই দেতা কি হমে কিতনা উস পড়াই কা জ্ঞান হোনা চাই। সব চাহতে কি হম মতলব ইতনা পড় লে কি হম হমেশা ফার্স্ট আতে রে, সেকেন্ড আতে রে। ইস চিজ কা কম্পিটিশনস না স্টুডেন্ট পে বচপন সে হি লাগা দিয়া জাতা হ্যায়। পেরেন্টস ক্লাস নার্সারি হো ইয়া ক্লাস ফার্স্ট হো, পেরেন্টস স্টুডেন্টস পে ইতনা প্রেশার দে দেতে কি ও হমেশা ফার্স্ট আয়ে, আর ধীরে ধীরে ও প্রেশার টেন্থ ইয়া টুয়েলভ তক আতে আতে স্টুডেন্টস পে ইতনা বড় জাতা হ্যায় কি ও বহুত সে স্টুডেন্টস তো এসে হোতে কি ইতনা প্রেশার মে আ জাতা কি ও সুসাইড তক কর লেতে হ্যায়। আর ধীরে ধীরে জেসে জেসে ও কলেজেস মে আতে হ্যায়, আগে গ্রাজুয়েশন কমপ্লিট করতে ইয়া কোই কম্পিটিটিভ এক্সাম দেনে জাতে হ্যায় তো উনকা প্রেশার অর বড় জাতা হ্যায়। বহুত সে স্টুডেন্টস কম্পিটিটিভ এক্সাম আগর দো তিন বার ক্লিয়ার নহি কর পাতে তব ভি ও সুসাইড করতে হ্যায়, ইয়া স্কুল টাইমিং মে ভি ও এসে করতে হ্যায়। আজকাল স্টুডেন্টস পে ইতনা প্রেশার বড় গয়া কি আর না কেবল টিচার্স উনপে দবাব ডালতে হ্যায়, উনকে পেরেন্টস ভি দবাব ডালতে হ্যায়, আর আশপাশ কে লোক ভি উনকো হর কিসি সে জো লোক জো স্টুডেন্ট ফার্স্ট আতা হ্যায় আর জো এভারেজ স্টুডেন্ট হোতা হ্যায় উন দোনো কে বীচ কম্পিটিশন কর দেতে হ্যায়। পর হমে ধ্যান তো ইস চিজ পে দেনা হ্যায় না কি স্টুডেন্ট কিতনা জ্ঞান পা রা হ্যায়, ও কিতনা পড় রা হ্যায়, ইস চিজ পে নেই কি ও কিতনা কিতনে ক্লাসেস মে ও ফার্স্ট আয়া হ্যায়, কিতনা ও আগে বড় রা হ্যায়। পড়াই কা মতলব হোতা হ্যায় কি স্টুডেন্ট কিতনা জ্ঞান অর্জিত কর রা হ্যায়, উস চিজ পে ধ্যান হোনা চাহিয়ে না কি কম্পিটিশন পে। ইস এসা প্রেশার হোনাই নেই চাহিয়ে কি স্টুডেন্টস এসা গলত কদম উঠায় সুসাইড জেসা।
1: পরবর্তী প্রতিযোগিনী বর্ণিতা দে।
4: আমি সবাইকে সম্মান জানিয়ে আমার বক্তৃতা শুরু করছি, প্রিন্সিপাল ম্যামকেও সম্মান জানিয়ে শুরু করছি। আমার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাডিকশন এবং ইয়ুথ। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে গ্রো করতে পারবে আর তেমনিভাবে আপনাকে ধ্বংসও করে দেবে। আজকাল আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এমন একটা উঁচু লেভেলে যাচ্ছে যেখানে প্রত্যেকটা স্টুডেন্টস নিজের মোস্ট অফ দ্য ডেইলি লাইফে তারা নিজের টাইম ওখানে ওয়েস্ট করছে। না তারা ঠিকভাবে পড়াশুনো করতে পারছে, না তারা ঠিকভাবে কোনো যদি সাংস্কৃতিক কিছুর সাথে তারা যুক্ত থাকে না সেটাও ওনারা ঠিকভাবে করতে পারছেন। সোশ্যাল মিডিয়া স্টুডেন্টসের লাইফে অনেক রকমভাবে ইম্প্যাক্ট ফেলে। আমরা দেখি মানুষ আজকাল ক্যাফে বিশেষভাবে যায় কারণ ওনারা ওখানে গিয়ে ফটোশ্যুট করবে অ্যান্ড ওটাই ফেসবুকে ইনস্টাতে পোস্ট করে দেবে, এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ট্রেন্ডের পিছনে মানুষ এমনভাবে
3: থাকছে যেন মনে হচ্ছে একটা কম্পিটিশন, কে কত ভালো পোস্ট করতে পারবে আর কে কত লাইকস পাবে, কমেন্টস পাবে, ওগুলো আবার শেয়ার হচ্ছে।

0: বিভিন্ন সময়ে, এটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলে। মানুষ ডেইলি লাইফ ভুলে গেছে যে কীভাবে আমরা নিজের ডেইলি লাইফ চালাবো। রুটিন নেই মানুষের লাইফে কোনো। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ইনস্টাগ্রাম খুলছি যে দেখছি কে কী পোস্ট করেছে, কে কী স্টোরি দিয়েছে। এটাও একটা বিশাল বড় ইম্প্যাক্ট। আগে যখন মানুষ সকালবেলা উঠত, কেউ ভগবানের নাম করতেন, কেউ আল্লাহর নাম করতেন, যে খ্রিস্টান যারা যীশু খ্রিস্টের নাম নিয়ে উঠতেন। সকালবেলা আমরা দেখতাম আগের দিনে মা বাবারা গান লাগিয়ে দিতেন ভোলের বাবার বা কালী ঠাকুরের, যেই যেটা মানেন না কেন। কিন্তু এখন নেই, ওগুলো ভুলে গেছে মানুষ, যে কীভাবে আমরা আগের দিনে দিন কাটিয়েছি, এখন আমরা কীভাবে দিন কাটাচ্ছি। সোশ্যাল মিডিয়া একটা এমন জিনিস যেটা স্টুডেন্টস লাইফে খুব বাজে ইম্প্যাক্ট ফেলছে, বড় একটা ধ্বংসের বিষয় হয়েও দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। ইন্টারনেটও আমরা ভালোভাবে করছি। আজ আগেকার দিনে ছিল 2G নেট, 3G নেট, এখন ওটা দাঁড়িয়েছে 5G, আপে যাচ্ছে। পরের বছর হয়তো আমরা 6G পেয়ে যাব। এখন সবাই আইফোনের পিছনে ভাগছে। আগে আমরা নোকিয়া ফোনেও খুশি হয়ে যেতাম, কারণ আগেকার দিনে সোশ্যাল মিডিয়া বলে কোনো ব্যাপারই ছিল না। এখন সবাই আইফোন কিনছে জাস্ট বিকজ অফ ওই সেলফি তুলবে, ফটো তুলবে, ভালো ভালো কোয়ালিটিস মেনটেন করতে পারবে, ওই জন্য। ফ্যাশনের ব্যাপার বেরিয়েছে, মানুষ মলে গিয়ে জাস্ট ফটো তুলে চলে আসছে, পোস্ট করে দিচ্ছে। থ্যাংক ইউ, আর কিছু নেই।
1: তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় আজকের শেষ প্রতিযোগী শুভম সিংহ।
2: নমস্কার সবাইকে, আমার আজকের টপিক হচ্ছে মাইগ্রেশন ক্রাইসিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জেস। মাইগ্রেশন কোনো অঞ্চলের ভৌগোলিক, সামাজিক এবং অর্থনৈতিক দিককে প্রভাবিত করে থাকে। আমরা দেখি প্রায়শই মানুষ নিজের অর্থনৈতিক দিককে উন্নত করার জন্য অন্য কোনো অঞ্চলে গিয়ে বসবাস শুরু করে, সেই অঞ্চলের যে রীতিনীতি এবং সংস্কৃতি রয়েছে তাকে গ্রহণ করে। ফলে সেই অঞ্চলের মানুষ এবং অন্য অঞ্চল থেকে আসা মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটা ফুটে ওঠে। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। সেই অঞ্চলে অর্থনৈতিক দিকের ওপর ক্রমশ বেড়ে চলে, সেই অঞ্চলে কৃষিকার্যের ওপর চাপ পড়ে, জমির পরিমাণের ওপর চাপ পড়ে, সেই অঞ্চলের সংস্কৃতি এবং রীতিনীতি পরিবর্তিত হতে থাকে। মানুষের মধ্যে অন্য অঞ্চলের মানুষের প্রতি ঘৃণা এবং ভ্রাতৃত্ববোধ এবং মানবতা কমে আসে। হ্যাঁ, তারা সেই অঞ্চলের মানুষকে পছন্দ করা এবং বহিরাগত মানুষকে অপছন্দ করা শুরু করে। যেভাবে আসামে বহিরাগত বাঙালি এবং বাংলাদেশিদের প্রতি একটি অপছন্দ সৃষ্টি হয়েছিল, তারপরে কেন্দ্র সরকার সেই অঞ্চল থেকে বহিরাগতদের বহিষ্কার করা শুরু করেছিল। অতীতে আমরা দেখে এসেছি সেটা, এবং বর্তমানে আমরা দেখে এসেছি অরুণাচল প্রদেশে বহিরাগত বাঙালি বা অন্য কোনো বিহার থেকে আসা মানুষের প্রতি তাদের ঘৃণা জন্মেছে। কারণ সেই অঞ্চলে তাদের যে সংস্কৃতি রয়েছে তারা সেটা গ্রহণ করছে না, নিজেদের সংস্কৃতি এবং জনসংখ্যা বেশি করছে। এর ফলে তাদের সংস্কৃতি, যে নিজস্ব সংস্কৃতি রয়েছে অরুণাচল প্রদেশের মানুষের, সেটা পরিবর্তিত হচ্ছে, এবং অর্থনৈতিক দিক থেকে যে আয় সেটা কমে আসছে।
3: তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা শেষ হলো। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের মাননীয়া অধ্যক্ষা ডক্টর মীনাক্ষী চক্রবর্তী মহাশয়া। আমরা অনুরোধ জানাবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ম্যাডামকে কিছু বলার জন্য।
4: আমি শ্রদ্ধা জানাই যারা এসেছেন আকাশবাণী থেকে, তাদেরকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের মধ্যে মোনালিসা ম্যাডাম আছেন, পরিমল স্যার আছেন, কিন্তু যেটা শুনলাম আমি তো সেইখানে আমার মনে হয়েছে যে আইডিয়াসগুলো কিন্তু খারাপ নয়, তারা জানে, খানিকটা জানে, কিন্তু প্রবলেমটা এখানেই দাঁড়াচ্ছে যে তারা গুছিয়ে তাদের বক্তব্যটা কোহারেন্ট ম্যানারে ওয়ান আফটার দি আদার সাজিয়ে বলতে ভালো করে পারছে না। কিংবা একটা প্রিয়াম্বল দিয়ে শুরু করতে হয় এবং তারপরে সেটাকে একটা কনক্লুশন টানতে হয় যে আমার এই সময়সীমার মধ্যে আমি এই দুটো পয়েন্টকে আমি স্ট্রেস দেবো। তো সেইখানে আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীরা পারবে এবং তাদেরকে আরেকটু পরিশীলিত করার জন্য তাদেরকে আরেকটু প্র্যাকটিস করতে হবে, তাদেরকে মাঝে মাঝেই কথা বলতে হবে, সে যে কোনো ভাষাতেই হোক না কেন, সে বাংলাতেই হোক, ইংরেজিতেই হোক কি নেপালিতেই হোক, নিজের যেটাতে সে সাবলীল বোধ করে। দ্যাট পার্সন হ্যাজ টু স্পিক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হ্যাজ টু গেট দি আইডিয়াস কারেক্টলি এক্সপ্রেসড। সো দিস ইজ দ্য মেইন থিং। আচ্ছা, এটা

0: আজকের এক্সটেম্পোরে স্পিচের রেজাল্ট, সেকেন্ড বর্ণিতা দে, থার্ড সেমিস্টার বেঙ্গলি মেজর, ভেরি গুড। কিন্তু আরো অনেক অনেক ভালো করতে হবে, ওকে, অনেক, হ্যাঁ, গুছিয়ে বলতে হবে, অ্যান্ড পয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে, অল দ্য বেস্ট। আর আর ফার্স্ট নাজমা খাতুন, ওকে, ফিফথ সেমিস্টার হিন্দি মেজর, নাজমা ইজ গুড, আর ও সব অল ডিবেটস কম্পিটিশনস শি পার্টিসিপেটস, হ্যাঁ, ও ভীষণ পার্টিসিপেট করে, তাই জন্য ওর এক্সপোজারটা হয়েছে। নাজমা, বহুত আচ্ছা লাগা কি তুমি ইয়াহ পে আই হো আজ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
1: আমাদের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার পর গান, আবৃত্তি ইত্যাদিতে যারা অংশগ্রহণ করেছ, তারা একে একে এসে তোমাদের যে পারফরমেন্স সেগুলো তোমরা করে যাবে।
2: নমস্কার, আমার নাম উদয়ন মণ্ডল, আমি আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চলেছি।

0: এখন আমরা কলেজের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা যারা ভারপ্রাপ্ত বিভিন্ন বিভাগে, সেই সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে আমরা কলেজের আভ্যন্তরীণ বিষয় সে বিষয়ে আমরা জেনে নেব। আমরা কাছে পেয়েছি কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের ক্রীড়া বিভাগের সহ আহ্বায়ক সুরজ তামাংকে। অধ্যাপক সুরজ তামাং, আপনার কাছে প্রথমেই জিজ্ঞাসা করব যে এই কলেজের যে ক্রীড়া বিভাগ, কি কি খেলা বা কি কি ক্রীড়া এখানে সারা বছর ধরে অনুশীলন করা হয়?
1: এখানে সবই রকমের খেলা মানে খেলে স্টুডেন্টরা, মেনলি ফুটবল আর ক্রিকেটও খেলছে এখন, তারপর ভলিবল, তারপর এই অ্যাথলেটিক্সের সবই আছে, তারপর টেবল টেনিসও খেলছে এরা সবই। আর আমাদের কলেজ রিসেন্টলি ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, ওই ইউনিভার্সিটি কলেজ লেভেলে আমরা মানে রানার্স আপ হয়েছিলাম ওইটা। আর ভলিবলেও ভালোই পারফরমেন্স করেছে।
0: খো খো খেলা দেখছিলাম একটু আগে আস্তে আস্তে।

0: খোখো খেলাও তার মানে হচ্ছে,
1: খোখো খেলাও খুবই ভালো খেলছে স্টুডেন্টরা, মানে ওরা আগে বছরে তার আগে বছর চ্যাম্পিয়নই ছিল খোখো।
0: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোটামুটি কত কেমন কী অংশগ্রহণ করে?
1: এখানে খুবই ভালোই আছে, মানে পার্সেন্টেজ স্টুডেন্টদের খুবই ভালো পার্সেন্টেজেই পার্টিসিপেট করে স্টুডেন্টরা।
0: আপনাদের ক্রীড়া প্রতিযোগিতা কি কলেজের এই মাঠেই হয়?
1: এখানে ফাইনালগুলো মোটামুটি এখানেও হয়, তারপর ইউনিভার্সিটি গ্রাউন্ডেও হয়।
0: ঠিক আছে, আপনাদের কলেজের যে ক্রীড়া বিভাগ তার আরও উন্নতি হোক এই কামনা করি।
1: ওকে, নমস্কার,
0: ধন্যবাদ। পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চাতেও কিন্তু আমাদের যে মফস্বলের যে মহাবিদ্যালয় বা কলেজগুলো সেগুলো যথেষ্ট উন্নতি করছে। আমরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের এখন কথা বলবো ডক্টর পুনম সিংয়ের সঙ্গে। পুনম সিং এই কলেজেরই যে কালচারাল কমিটি, যে সংস্কৃতি বিভাগ, তার আহ্বায়ক। ম্যাডাম, আমাদের এই যে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, এখানে কী কী সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরে উদযাপিত হয়?
2: আমারে ইয়াঁ কুছ কার্যক্রম জো হ্যায় বার্ষিক তৌর পর হোতে হ্যায়, ইয়ানি মহিনে কে পহলে মানে জনবরি সে লেকে ডিসেম্বর তক হামারে বিদ্যার্থিও কো বিভিন্ন কার্যক্রমো মে আপনি প্রতিভাও কো প্রকাশিত করনে কা মৌকা মিলতা হ্যায়। পহলা ইভেন্ট জো হামারে ইয়াঁ হোতা হ্যায়, জো নর্মালি হর স্কুল কলেজো মে হোতা হ্যায়, গণতন্ত্র দিবস। উসমে বচ্চে তমাম তরহ কে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হ্যায়, নৃত্য হ্যায়, সঙ্গীত হ্যায়, বক্তব্য হ্যায়। उसके बाद सरस्वती पूजा का समय आता है, बसंत उत्सव है, रविंद्र जयंती है, टीचर्स डे है। साथ ही साथ हमारे यहाँ हर वर्ष कॉलेज के हर विभाग की तरफ से विदाई समारोह भी आयोजित होता है। इसके साथ साथ क्रिसमस तक माने पूरे वर्ष भर में पढ़ाई के साथ साथ, क्योंकि मुझे लगता है कि ऐसे सांस्कृतिक कार्यक्रम जो हैं बच्चों के बौद्धिक বিকাশ কে সাথে সাথে মানসিক বিকাশ কে লিয়ে ভি জরুরি হ্যায়।
0: ধন্যবাদ ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে এখন উপস্থিত হয়েছেন বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের সম্পাদক ডক্টর বাসুদেব থাপা। কলেজের সামগ্রিক যে ব্যবস্থা এই বিষয়ে বর্তমান যে পরিস্থিতি এ নিয়ে কি বলবেন স্যার?
3: আমার কলেজ মে লাস্ট 2024 থেকে একটা ন্যাক হয়ে গেছে, আর ইসকে দৌরান কলেজে নন টিচিংয়ের জন্য একটু সমস্যা আছে। আমাদের কলেজে মানে অনেকটা ভ্যাকেন্ট আছে কিন্তু ওটা তো ফুলফিল হচ্ছে না। মোটামুটি টিচিং ফ্যাকাল্টির জন্য অনেক 16 ডিপার্টমেন্ট আছে, মোটামুটি ছাত্র সংখ্যাও ভালোই আছে আমাদের কলেজে অন্য কলেজ ওর থেকে। আমাদের কলেজে স্টুডেন্ট স্ট্রেংথ ভালো আছে, ওর টিচিং ফ্যাকাল্টিও এক ভালোই আছে, আর রেজাল্ট যে আছে স্টুডেন্টদের ওরাও ভালোই আছে।
0: আর এই যে স্যার অ্যান্টি র্যাগিং যে বিষয়টি এখন সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, বাগডোগরা কলেজে এই র্যাগিং প্রতিরোধ বা এই সমস্ত ক্ষেত্রে মানে কীভাবে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?
3: কলেজে একটা সব কমিটি আছে, ওর একটা কোর্ডিনেটর আছে, ওর আমাদের কলেজে তো একটা ঘটনা ঘটে নাই, এখানে মোটামুটি স্মুথলি চলছে কলেজে।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। এই অনুষ্ঠানে আমরা আজ পৌঁছে গিয়েছিলাম বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে। আমরা এতক্ষণ বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে অনেক গল্প আড্ডা করলাম এবং তার সঙ্গে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী রইলাম। শ্রোতা বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা আবার পৌঁছে যাব অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, অন্য কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক বীণা, শিল্পী বিদ্যান ডি শ্রীনিবাস। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: The Prime Minister also issued a passionate call for national economic resilience. He urged citizens to help conserve foreign exchange reserves by reducing the consumption of imported fuel through the use of public transport and carpooling. Union Home Minister Amit Shah today reviewed the country's preparedness to deal with possible floods and heatwave conditions. Chairing a high-level meeting in New Delhi, Mr. Shah assessed the readiness of central government agencies, reviewed early warning systems, resource deployment and inter-agency coordination to ensure zero loss of life and minimal loss of property. In Uttar Pradesh, Chief Minister Yogi Adityanath today expanded his cabinet with six BJP leaders taking oath as ministers. Additionally, two ministers of state were elevated and assigned independent charge. Governor Anandibeen Patel administered the oath of office and secrecy at a ceremony held at Jan Bhavan in Lucknow. India and Trinidad and Tobago have signed 8 agreements in sectors including tourism, healthcare, infrastructure and Ayurveda during External Affairs Minister S. Jaishankar's 2-day visit to the Caribbean nation. Ministry of External Affairs in a statement said MOUs were signed between the two sides for solarization of Trinidad and Tobago's Ministry of Foreign and CARICOM Affairs building, vector control, infrastructure upgrade of Nelson Island, where the Indian immigrants were stayed initially, and for setting up of an Indian chair on Ayurveda at the University of the West Indies. In Pakistan, 15 security personnel were killed and several others injured in a suicide attack at a police post in Restib, Khyber Pakhtunkhwa province. Police said the attack took place yesterday when security personnel opened fire on an explosive-laden vehicle approaching the police post, triggering a massive blast. In shooting, Indian pair of Neeru Dhanda and Vivan Kapoor secured a bronze medal in the trap mixed team event as India concluded its campaign on a positive note at the ISSF World Cup shotgun in Almaty, Kazakhstan today. India is set to host the prestigious 2026 Asian Weightlifting Championships in Gandhinagar, Gujarat from tomorrow, marking the country's first time hosting the event in 44 years. The sporting event will conclude on the 17th of this month. Around 180 athletes from 28 countries will compete in one of Asia's biggest weightlifting events of the year. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার পূর্বাভাস। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সিকিমের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে দিনের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী। সকাল 6:05 বন্দনবার ও চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিশ্রে গীত, 7:30 হাম হ্যায় রাহি প্যার কে, 8:30 শুনবেন চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 উজালে উনকি ইয়াদো কি, 11:00 অনুষ্ঠান চয়নিকা, 12:05 ইয়াদো কি মেহফিল, 1:00 শুনবেন সুরেলা সফর। এখন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্সে আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী ও পরে বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, 6:30 আরোগ্য, 6:35 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী চৈতন্য দেব রায়, শিল্পীর অনুষ্ঠান আপনারা পরে শুনবেন, 1:50 এবং সন্ধ্যা 6:40। 6:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। 7:00 প্রত্যুষা। 7:45 নজরুল গীতি শিল্পী অনুপ ঘোষাল। 8:30 হ্যালো আকাশবাণী। 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজনের অনুষ্ঠান। 9:45 হিন্দি ভাষা শিক্ষার আসর, পাঠদান করবেন শিক্ষক বিবেকানন্দ দেব। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 কিছু কথায় কিছু গানে। 11:10 শুনবেন সোমনাথ অমৃত পর্ব। সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনবেন প্রভাস পাটন সোমনাথ গুজরাট থেকে। 1:00 শুনবেন মহিলা মজলিস। শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েব 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 11:15। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। আগামীকালের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় হিন্দ।